আজ বৃহস্পতিবার, 11ই আষাঢ় 1948 শকাব্দ, 2ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:58, সূর্যাস্ত সন্ধে 6:22 হয়ে 18 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

সঞ্চয়িত তা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 27 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলে খারাপ আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং তা বেড়ে 65 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মৎস্যজীবীদের 3রা জুলাই থেকে পরবর্তী নির্দেশ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: অন্তর থেকে যে কর্মশক্তি আমাদের উদ্বুদ্ধ করবে, যে নৈতিক বল আমাদের সত্য ও ন্যায়ের পথে চালিত করবে, সেই শক্তি, সেই বলকে আহুতির অগ্নির মতো চিরন্তনের জন্য উদ্দীপ্ত রাখতে হবে। আশা চাই, উৎসাহ চাই, সহানুভূতি চাই, প্রেম চাই, অনুকম্পা চাই, সবার উপরে মানুষ হওয়া চাই। মানুষের মধ্যে দেবতার প্রতিষ্ঠাই আমাদের সাধনা। জীবনব্যাপী এই সাধনার মধ্যেই আমাদের মুক্তি, নান্য পন্থা। মিলনের এই পুণ্য দিনে, এই কল্যাণ কর্মের অনুষ্ঠান কল্পে, প্রারম্ভেই আমি আপনাদের আহ্বান করছি। এ আহ্বান তাঁর, যিনি আমাদের শতাব্দীর পর শতাব্দী, বর্ষের পর বর্ষ, দিনের পর দিন আহ্বান করেছেন ভোগ থেকে বিরত হয়ে ত্যাগ করবার।

0: অবসাদ থেকে জেগে উঠে কর্ম করবার জন্য, বিস্মৃতিকে বিসর্জন দিয়ে আমাদের জাতির ইতিহাস লব্ধ আত্মাকে অনুভব করবার জন্য। নরনারায়ণের এই আহ্বান উপেক্ষা করবার নয়। রোগে যারা অবসন্ন, দারিদ্র্যে নির্যাতনে যারা কাতর, তাদের মধ্যে আমি সে আহ্বান, সে আদেশ স্পষ্ট শুনতে পাচ্ছি। সে আদেশ আজ দেশের কানে পৌঁছেছে, তাই আজ আমাদের নিদ্রিত নারায়ণ জেগে উঠেছেন। ভোগ বিলাস ও আরামের মাঝখানে নয়, যেখানে দারিদ্র, যেখানে দুর্ভিক্ষ, যেখানে নির্যাতন, যেখানে অপমান, সেখানে গিয়ে আজ তাকে পূজা করতে হবে। পুরাতন পুঁথি পড়া মন্ত্র আওড়ালে চলবে না, আশার গান গে তাকে শোনাতে হবে, যে আশার গানে রোগী বিছানা থেকে বল পেয়ে উঠে দাঁড়াবে, ঋণভার জর্জরিত কৃষক সাহস করে কাঁধে লাঙল তুলবে, অসতীপর বৃদ্ধ বহু বর্ষ সঞ্চিত দুঃখের গুরুভার লাঘব হয়েছে বলে মনে করবে। আজ পৃথিবীর সমস্ত আলো, সমস্ত বাতাস থেকে আমাদের প্রাণে সেই অফুরন্ত সঙ্গীতের আনন্দধ্বনি আসছে। আমাদের বুকের মধ্যে আবেগের উল্লাস নৃত্য আজ সেই সুরের সঙ্গে পা ফেলে চলেছে। এ কি উৎসাহ, এ কি আনন্দ! আমার মনে হয় এই আনন্দই আমার জাতির আনন্দ, আমার নারায়ণের আনন্দ। তিনি কোন পার থেকে আনন্দে এক সোনার সুতোয় কাটনা কেটে আসছেন, যা আজ রবির কিরণ হয়ে গাছের শ্যামলতায় চিকমিকিয়ে উঠছে। ভরা নদীর উচ্ছ্বসিত জলে শতধা বিভক্ত হয়ে আনন্দ স্রোতে ভেসে চলেছে। আবার সেই সোনার সুতোই যেন আজ আমাদের হাতের রাঙা রাখি হয়ে আমাদের সকলকে সকলের সঙ্গে মিলিয়ে দিচ্ছে, ভোগীর সঙ্গে ত্যাগীকে, বার্ধক্যের সঙ্গে যৌবনকে, কর্মীর সঙ্গে ভাবুককে। এই সুরের জাল যখন সমগ্র দেশকে বেড়ে ফেলবে, তখন আজকার এই পূর্ণ দিনের ভরসার কিরণ সম্পাদ আসন্ন ভবিষ্যতের সার্থকতায় সমুজ্জ্বল হয়ে উঠবে। আর তখন যিনি ও পারে দু লোকে আকাশের চরকায় আলোক বৃষ্টির সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, এবং ভূলোকে কালের চরকায় কত বিভিন্ন জাতির বিচিত্র ইতিহাসের সুবর্ণ সূত্রের সৃষ্টি করছেন, তাকে আমরা পরম বিষ্ণু বলে নয়, জাতির ভাগ্য বিধাতা বলে বরণ করব।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীতাঞ্জলি, শিল্পী বিষ্ণুপদ দাশ।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, শিল্পী বিষ্ণুপদ দাস, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আজ অর্থাৎ 2রা জুলাই 2026 বৃহস্পতিবারের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা আন্তর্জাতিক ফল দিবস, পরে বন মহোৎসব সপ্তাহ এবং কৃষি দিবস। এ বিষয়ে বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। আপনার স্বাস্থ্য 6:40 শুনবেন কথিকা, এই সময় শিশুর উপযুক্ত আহার, এ বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় বিদিশা রায় এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী সর্বাণী রায়। 8টায় জানা অজানা শুনবেন কথিকা বন মহোৎসব, এদিন দ্বিতীয় পর্ব বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল। নজরুলগীতি 8:05 শিল্পী পুতুল দত্ত। উত্তরণ 8:20 বিশেষভাবে সক্ষম মামুনি জানা পাত্রর সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, এদিন দ্বিতীয় পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 8:30 শুনবেন খেয়াল, শিল্পী বিদিশা সাধু। গানে গানে 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। জেলার চিঠি 9:25, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান 11:00 বেরিয়ে পড়ি, উপস্থাপনায় থাকবেন প্রিয়াশা চক্রবর্তী এবং সৌরভ দেবনাথ। 12:00 শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। লোকগীতি 12:15 শিল্পী পৌলমী দত্ত। 12:33 গ্রামীণ শিশুদের

অনুষ্ঠান খেলাধুলার আঙিনায় গ্রাম এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বুলটিয়ার বুলটি রায়, উজ্জ্বল ঘোষ এবং ডক্টর শুভ্রাংশু রায়। দুপুর একটায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল। শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সোমা সাহা। বাংলা আধুনিক গান 2:30। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, 5:00 শুনবেন ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস। এ বিষয়ে বাইরে ঘুরে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30। দ্বাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ে সুরি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন রায়, সঙ্গে দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05। এই অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী জবারানী মান্ডি, সঙ্গে সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, ভান মহোৎসবের তাৎপর্য, এ বিষয়ে বলবেন অধ্যাপক নলিন মান্ডি। এরপর সাঁওতালি লোকগীতি পরিবেশনায় হাবুল মান্ডি এবং সহ শিল্পীবৃন্দ।

আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত আটটায় অনুরোধের আসর, সাড়ে আটটায় অন্বেষা। বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। সাড়ে নটায় বাংলা নাটক টাপুর টুপুর রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম। দশটায় অখিল ভারতীয় কার্যক্রম। সাড়ে দশটায় নজরুলগীতি শিল্পী মধুরিমা শীল। দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দিলরুমা শিল্পী অরূপ কুমার সেন। রাত্রি এগারোটায় ভজন শিল্পী পুতুল দত্ত। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, এখন সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হল, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30-র অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছে বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে অব্যাহত থাকবে। ভারত ও মালয়েশিয়া গতকাল নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই বৈঠকে দুদেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক বিনিময়, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে অংশীদারিত্ব, প্রতিরক্ষা কর্মসূচিগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস সফরের সময় ভারতীয় কৃষি বিজ্ঞান পরিষদ এবং সেসেলসের কৃষি দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তিটি কার্যকর করতে উভয় পক্ষ 2026 থেকে 2031 সাল পর্যন্ত একটি পাঁচ বছরের কর্ম পরিকল্পনা প্রস্তুত করেছে। এই পরিকল্পনায় মূলত জলবায়ু অনুকূল কৃষি, উদ্যান পালন, পশুপালন, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়াও এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে তাঁরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে আলোচনাও করবেন। উল্লেখ্য, গত বছরের 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উচ্চ ক্ষমতাসম্পন্ন মিশনে ঘোষণা করেছিলেন অবসরপ্রাপ্ত

বিচারপতি প্রকাশ প্রভাকর নাওয়েলকার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। পূর্ব সিংভূম জেলায় অন্তত চারজন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার সমস্ত ডেপুটি কমিশনারদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর জন্য নির্দেশ দিয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছিটানো এবং ফগিং কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া সরকার একটি ত্রিস্তরীয় পর্যালোচনা ব্যবস্থা চালু করেছে এবং জেলা কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি রোগের বিস্তার রোধে জনসচেতনতামূলক প্রচার করার নির্দেশ দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। আবার বলছি, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের হেফাজতে থাকা পাকিস্তানের 386 জন সাধারণ বন্দী এবং 53 জন মৎস্যজীবীর তালিকা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা ভারতের 52 জন সাধারণ বন্দী এবং 198 জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্চগুড় জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে বছর কুড়ির এক যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমারজান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গল নামে এক সাধারণ নাগরিককে অপহরণ করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তার অবিলম্বে ও নিরাপদে মুক্তি নিশ্চিত করতে মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপও প্রার্থনা করেছে। পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাদের সাংবিধানিক অধিকার চেয়ে বিক্ষোভ দেখানোর কারণে কড়া শাস্তির মুখে পড়ছেন। এথেন্সের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী তাদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে। ওই এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ করে এবং জীবন ধারণের প্রয়োজনীয় ব্যবস্থাদি নষ্ট করে ইসলামাবাদ প্রশাসন ও পাকিস্তানের সেনাবাহিনী স্থানীয় কাশ্মীরিদের উপর কড়া অবস্থান নিয়েছে। এর ফলে দরকারি খাবার দাবার এমনকি জীবনদায়ী ওষুধও চরম সংকট দেখা দিয়েছে। ভেনেজুয়েলা জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, উপর্যুপরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,295, আহত 11,000 বেশি, 13,000 বেশি মানুষ ঘর ছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ এই ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। উল্লেখ্য, গত 25 জুন 7.2 এবং 7.5 মাত্রার তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনা
মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র 1-0 গোলে এগিয়ে। রামন 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড

0: গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা, কলকাতায় হবে এর উদ্বোধনী ম্যাচ। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা করার নির্দেশ দিয়েছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। ভারত পাকিস্তানের একে অপরের হেফাজতে থাকা বন্দী ও মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 30 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর শেষ হলো, পরে খবর জাতীয় সংবাদ 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গতকাল অর্থাৎ একেবারেই সদ্য আমরা পেরিয়ে এলাম আন্তর্জাতিক ফল দিবস। এই আন্তর্জাতিক ফল দিবস 2007 সালে বার্লিনে প্রথম শুরু হয়। এটা মূলত সেই দেশের কিছু ছাত্রদের একটি উদ্যোগ ছিল। 2007 সালের এপ্রিল মাসে তারা একত্রিত হয়েছিলেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্যাম্পাসে, এবং সেখানে তারা সুস্থ জীবনযাপনের জন্য কি কি করা প্রয়োজন এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন, এবং এই ভাবনার সাথে সাথেই এই দিনটির চিন্তাভাবনাও কিন্তু উঠে আসে। অর্থাৎ কিভাবে পরিবেশকে সুরক্ষিত রেখে প্রাত্যহিক আহারের মাধ্যমে সুস্থ জীবন যাপন করা যায়, সেই বিষয়ের চিন্তা ভাবনা শুরু হয়েছিল 2007 সালে প্রথম বার্লিনে। সেখান থেকেই আন্তর্জাতিক ফল দিবস এই দিনটি উদযাপন করার ভাবনা আসে। গত পয়লা জুলাই এই দিনটিকে সারা বিশ্বে বেছে

0: ফলই বেছে নেওয়া হতো, যেমন স্ট্রবেরি, চেরি, আপেল ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে গ্রীষ্মপ্রধান দেশের ফলও প্রাধান্য পাওয়া শুরু করে, যেমন 2011 সালে বেছে নেওয়া হয় আমকে। তারপরে আমরা যদি দেখি 2019 সাল, সেই সময়ে আসে এই তালিকায় পেঁপে, এবং তার পরবর্তীতে 2019 সালে তরমুজকে বেছে নেওয়া হলো। আর এই বছর বন্ধুরা বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক ফল দিবসের বিষয় হিসেবে খেজুরকে। খেজুর মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চলেরই ফল। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস ও ভিটামিন, এবং এটি অত্যন্ত সুস্বাদু একটি ফল। সুস্বাদুর গুণেই কিন্তু প্রাকৃতিক মিষ্টত্ব হিসেবে কিন্তু খেজুরকে আজকে নানান রকম খাবারের সঙ্গে, প্রসেসড ফুডের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। তাই খেজুরকে আন্তর্জাতিক ফল দিবসের এই বছরের ফল হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন অঞ্চলে জলবায়ু বিশেষে প্রচলিত ও অপ্রচলিত নানান রকম ফল রয়েছে, যে ফলের চাষ হয় এবং যেই ফল খাদ্যগুণে কিন্তু অপরিসীম, যেমন পেঁপে, বেল, আমলকি ইত্যাদি আরো কত। আমাদের সুস্থ শরীর বজায় রাখতে মরশুমি ফল খাওয়া যে কতটা জরুরি তা তো সবসময়ই চিকিৎসকেরা বলে থাকেন, এবং সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে অবশ্যই আমরা সুস্থ জীবনযাপন করতেই পারব। আর দেখুন বন্ধুরা, বাংলা তথা ভারতবর্ষে এই ফল চাষের অনুকূল পরিবেশ রয়েছে, প্রভূত সুযোগ রয়েছে। আর এই সময়টা, মানে এই বর্ষাকালটা, এই আষাঢ় মাসটা, শ্রাবণ মাসটা, এই সময়টা কিন্তু বঙ্গে, আমাদের বাংলাদেশে আমরা প্রচুর ফল পাই, যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা আরও কতকে। আর আপনারা কি এটাও জানেন যে পয়লা জুলাই থেকেই কিন্তু বন মহোৎসব দিবসও পালন করা হচ্ছে, এবং 7ই জুলাই অবধি পালন করা হবে, প্রায় এক সপ্তাহ যাবৎ পালন করা হবে। সুতরাং ফলের সঙ্গে, ফলের গাছের তো নিবিড় যোগাযোগ রয়েছে। ফল খাওয়ার পরে সেই বীজ যদি আপনারা বপন করেন বা ফলের গাছের চারাদের রক্ষা করেন, তাহলে পাশাপাশি গাছপালাও বেড়ে উঠবে, প্রাকৃতিক অবস্থানও আরও ভালো হবে, প্রকৃতি সবুজ হয়ে উঠবে, পাশাপাশি পশু পাখি তাদেরও কিন্তু এই ফল বা ফলের বীজ বা গাছ থেকে কিন্তু তারাও উপকৃত হবেন। এবং তো সেই কারণে আমরা যেমন এই সময়টায় ফল চাষের কথা ভাবতে পারি, ফল চাষ করে আমাদের যে আর্থিক উন্নতি হতে পারে সেটা ভাবতে পারি, পাশাপাশি আমরা এই বন মহোৎসবেও ফলের চারা রোপণ করে নিজেদের একটি যোগদান দিতে পারি। বন মহোৎসবের যে আয়োজন করা হয়েছে তাতেও আমরা প্রত্যেক যোগদান করতে পারি, এবং সেই সঙ্গে ফল চাষের কথা কৃষি ভাইরা আরও বেশি করে ভাবতেই পারেন। এটা অবশ্যই কৃষি দিবসের মধ্যেও ভাবনা চিন্তার একটা পরিসর তৈরি করে দিচ্ছে। আজকে এই বলেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এবার আসি আন্তর্জাতিক ফল দিবস।
1: শুনবেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education edu cetion akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন এই সময়ে শিশুর উপযুক্ত আহার, বলছেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লাই রায়।
3: ডাক্তারবাবু, বাবু কিছু খেতে চাইছে না। ফুটফুটে দুষ্টুমিষ্টি হাসি নিয়ে বাবু নিজের আঙুল নিয়ে এক মনে খেলা করছে। এই ছবিটা কম বেশি সব ডাক্তারবাবুর চেম্বারেই আজকাল দেখা যাচ্ছে। শিশুদের যে কোনো অসুবিধার বহিঃপ্রকাশ হয় অরুচি, হয়তো সেটাই তাদের মতো করে জানান দেবার সবচেয়ে সহজ রাস্তা। গরমে পরিবেশগত কারণে যে অসুবিধাগুলো হয় তার একটা বড় কারণ অতিরিক্ত ঘাম, এবং তার দরুন শরীরে জল এবং নুন জাতীয় জিনিসের ঘাটতি, যা কিনা দেয় প্রবল অস্বস্তি। শিশুদের ঘামের ধারাটা একটু অন্যরকম, বড়দের তুলনায় ওদের ঘাম হয় অনেক বেশি, বিশেষত মাথা ঘেমে যায় খুব তাড়াতাড়ি। যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন শিশুদের শরীরের অনুপাতে মাথার আয়তনটা অনেকটাই বড়, তাই মাথা ঘেমে ওঠে শরীরের তুলনায় অনেক তাড়াতাড়ি, যার ফলে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই এই সময় দরকার পড়ে অতিরিক্ত জলের। খাবারের অরুচি মেটাতে বারে বারে বুকের দুধ খেয়ে তারা তেষ্টা মেটায়, যাদের মায়েরা এখনও স্তন্যপান করাতে পারেন। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা প্রাকৃতিক উপায় খিদে বাড়ায়, তাই অকারণে জোর করে কোনো সুফল পাওয়া যায় না। উপরন্তু ওতে আরও জেদ বাড়ে, মুখ থেকে খাবার ফেলে দেয় অথবা বমি ভাব তুলতে থাকে। প্রকৃতি আমাদের থেকে অনেক বিচক্ষণ। গরমকালে যেসব ফল বা সবজি বাজারে পাওয়া যায়, যেমন আম, জাম, তালশাঁস, তরমুজ, লিচু, তারা বেশিরভাগই হয় খুব রসালো আর সুস্বাদু। গরমের ফলগুলোতে থাকে যথেষ্ট পরিমাণে জল এবং নানান খনিজ পদার্থ, তাই গরমকালে শিশুকে এইসব ফল খাওয়ান। ফলে থাকে ফাইবার বা আঁশ জাতীয় জিনিস এবং ভিটামিন, যা শরীরের জন্য খুবই উপকারী। শিশুকে দিন পর্যাপ্ত পরিমাণে জল এবং নানান ধরনের তরল, ডাব, ঘোল, নানান রকম ঘরে তৈরি করা শরবত ইত্যাদি। জলের মধ্যে গ্লুকোজ অথবা ওআরএস মিশিয়ে দিতে পারেন মাঝে মাঝে। খাবারের মধ্যে ভাত বা ভাত জাতীয় খাবার যেমন মুড়ি, চিড়ে খুবই সহজ পাচ্ছ। ডালে থাকে প্রোটিন এবং আরও অনেক খাদ্যগুণ। ভাত ডাল পেটের পক্ষেও খুব ভালো। দই জাতীয় জিনিস শরীরের জন্য, বিশেষত আমাদের পাচন অঙ্গের জন্য খুব উপকারী। দই থেকে আমরা অনেক উপকারী ব্যাকটেরিয়া পাই, যা আমাদের শরীরে উপকারী ভিটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি বাড়ানোর উপাদান তৈরি করতে সাহায্য করে। গরমকালের পরে পরেই আসে বর্ষাকাল। বর্ষার আবির্ভাব এনে দেয় সাম

0: সাময়িক স্বস্তি নিঃসন্দেহে, কিন্তু বর্ষাকালে কিছু ব্যাপারে অতিরিক্ত সচেতনতা হয়ে যায় খুব জরুরি, বিশেষত পানীয় জলের ব্যাপারে। শিশুদের এবং নিজেদের পানীয় জলের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। বাজারে শাক সবজি ফল পরিষ্কার পানীয় জল দিয়ে ধুয়ে তবেই ব্যবহার করবেন। শিশুদের পানীয় জল যথাযথভাবে ফুটিয়ে নেওয়াই শ্রেয়। বর্ষাকালে কৃমির সংক্রমণ হয় অন্য সময়ের তুলনায় অনেক বেশি, তাই শাক জাতীয় সবজি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ঠিকমতো রান্না করে খাওয়া উচিত। গরমকালে এবং বর্ষাকালে শিশুকে টাটকা খাবার দেবার চেষ্টা করবেন, বাজারে তৈরি খাবার না দেওয়াই ভালো। বর্ষাকালে দুধের কৌটো বা বাজারে তৈরি খাবারের প্যাকেটে অতিরিক্ত ময়েশ্চার বা বাষ্প ঢুকে যায়, যার ফলে তার গুণগত মান নষ্ট হতে পারে, কখনো কখনো ছত্রাক গজাতে পারে, তাই এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় পেটের অসুখের প্রবণতাও কিন্তু খুব বেড়ে যায়। তাই সংক্ষেপে বলি, গরমে এবং বর্ষায় শিশুর খাদ্যে ফল সবজি হালকা ঘরে তৈরি সহজপাচ্য খাবার, প্রচুর পরিমাণে জল এবং নানান রকম পানীয় রাখুন। শরীর তার চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহণ করে, তাই অকারণে জোর করবেন না। যেসব মায়েরা বুকের দুধ খাওয়ান, তারা নিজেদের পুষ্টির দিকে নজর দিন। দুবছর বয়স পর্যন্ত শিশুরা তাদের প্রয়োজনীয় পুষ্টির অনেকটাই মাতৃদুগ্ধ থেকে পেয়ে যায়, তাই মায়েরা নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন। মায়েদের প্রয়োজন সুষম আহার এবং পর্যাপ্ত পানীয়। সুস্থ মায়েরাই তৈরি করে শিশুর সুস্বাস্থ্য এবং দেশের মজবুত ভবিষ্যৎ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন এ সময়ে শিশুর উপযুক্ত আহার, বললেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক উর্মিলা পিল্লায় রায়।

0: সুপ্রভাত বন্ধুরা, সকলকে আরও একটা নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকে।
1: আজকে আমরা ঠিক যে তারিখে দাঁড়িয়ে আছি তা হলো 2রা জুলাই। আর এমন এক একটা দিন আমাদের জীবনে আসে, প্রায় প্রত্যেক দিন সবার জীবনে কোনো না কোনো ঘটনাকে স্মৃতি হিসেবে বহন করে আনে, আর সেদিকে তাকিয়ে কখনো এক গাল হাসি নিয়ে কিংবা চোখের কোণে চিকচিক করা জল মুছতে মুছতে আমরা একটু একটু করে এগিয়ে যাই সামনের দিকে।
0: আর সেই তাকাতেও হয়
1: অবশ্যই, আর সেই এগিয়ে যেতে যেতে মাঝে মাঝে আমরা ফিরে তাকাই। আর তাই প্রথমেই দেখে নেব, শুনে নেব আজকের দিনে।
0: বঙ্গরঙ্গলয়ের প্রথম যুগের প্রখ্যাত নাট্যকার, কৌতুক রসের স্রষ্টা ও অভিনেতা রসরাজ অমৃতলাল বসুর জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1853 সালের 17ই এপ্রিল অমৃতলালের জন্ম। 7ই ডিসেম্বর 1872 সালে জোড়াসাঁকোর মধুসূদন সান্যালের বাড়ির প্রাঙ্গণে জাতীয় নাট্যশালার উদ্বোধন হয় দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক দিয়ে। এই নীল দর্পণ নাটকেই শৈরেন্দ্রের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে অমৃতলালের শিল্পী জীবনের সূচনা। এরপর তিনি গিরিশচন্দ্র, অর্ধেন্দুশেখর প্রমুখের নির্দেশনায় গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল স্টার, মিনার্ভা প্রভৃতি রঙ্গমঞ্চে বিভিন্ন চরিত্রে প্রায় 50 বছর ধরে অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নাট্যকার এবং নাট্যশালার অধ্যক্ষ হিসাবেও কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি। অমৃতলাল বসুর 40টি গ্রন্থের মধ্যে নাটকের সংখ্যাই 34। তিল তর্পণ, বিবাহ বিভ্রাট, তরুবালা, খাস দখল, ব্যাপী কবিতায় প্রভৃতি তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলি বহুদিন বঙ্গরঙ্গমঞ্চে সাড়ম্বরে মঞ্চস্থ হয়েছে। স্যার সুরেন্দ্রনাথের সহকর্মী রূপে স্বদেশী যুগের কর্মী এবং বাগ্মী হিসাবেও পরিচিত ছিলেন অমৃতলাল। ইংল্যান্ডের যুবরাজের কলকাতায় আগমন উপলক্ষে আইনজীবী জগদানন্দের বাড়িতে অনুষ্ঠিত ঘটনাকে ব্যঙ্গ করে রচিত গজদানন্দ ও যুবরাজ নাটিকাটি পরিচালনার জন্য আদালতে দণ্ডিত হন। এই ঘটনার ফলেই ইংরেজ সরকার মঞ্চাভিনয়ের নিয়ন্ত্রণের জন্য 1876 সালে নাট্য নিয়ন্ত্রণ বিল প্রণয়ন করে। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক প্রদান করে। সাহিত্য পরিষদের সহসভাপতি এবং এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য রসরাজ অমৃতলাল বসুর মৃত্যু 1929 সালের 2রা জুলাই আজকের দিনে। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

বঙ্গ রঙ্গমঞ্চের আরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, নাট্য পরিচালক প্রবোধচন্দ্র গুহ। তাঁর জীবনের সঙ্গেও আজকের দিনটি জড়িত। 1885 সালে বরিশালের বানারীপাড়ায় তার জন্ম। অল্প বয়স থেকেই নাট্যচর্চা, নাট্য প্রতিভার বিকাশ লক্ষ্য করা যায় তার মধ্যে। 1923 সালের আর্ট থিয়েটার নামক একটি প্রতিষ্ঠান কলকাতার স্টার থিয়েটার পরিচালনার ভার গ্রহণ করে। আর্ট থিয়েটার লিমিটেডের ডাকে একসময় এক কথায় সরকারি চাকরি ছেড়ে স্টার থিয়েটারের সেক্রেটারি পদে আসীন হন প্রবোধচন্দ্র। আর্ট থিয়েটারের প্রথম প্রযোজনা অপরেশচন্দ্রের কর্ণার্জুন। এই নাটকে তত্ত্বাবধায়ক রূপে কৃতিত্ব দেখান তিনি। এরপর মনমোহন থিয়েটারে আসেন। 1931 সালে নিজস্ব রঙ্গালয় নাট্যনিকেতন প্রতিষ্ঠা করেন। নাট্যনিকেতনের প্রযোজনাগুলির মধ্যে মুক্তির উপায়, মা, পথের দাবি, চরিত্রহীন, সিরাজ তৌলা, কারাগার, কালিন্দী প্রভৃতি উল্লেখযোগ্য। তার প্রযোজিত বিভিন্ন নাটকে তিনকড়ি চক্রবর্তী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, অহিন্দ্র চৌধুরী, নিহার বালা প্রমুখরা খ্যাতির সঙ্গে অভিনয় করেন। নাট্য নিবেদিত প্রাণ পরিচালক প্রবোধচন্দ্র গুহর জীবনাবসান ঘটে 1969 সালের আজকের দিনে, অর্থাৎ 2 জুলাই।

হোমিওপ্যাথি চিকিৎসাশাস্ত্রের স্রষ্টা মানবতরতি চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যানের আজ প্রয়াণ দিবস। ১৭৭৯ সালে ২৪ বছর বয়সে তিনি এমডি উপাধি লাভ করে হিটস্ট্রাট শহরে চিকিৎসকের বৃত্তি গ্রহণ করেন। বারংবার পরীক্ষার পর ১৮১০ সালে তিনি উদ্ভাবন করলেন এক নতুন চিকিৎসা পদ্ধতি, হোমিওপ্যাথি। এরই বিস্তৃত ব্যাখ্যা সহ বই লিখলেন অর্গানন অফ মেডিসিন, যা অগণিত রোগ মুক্তিকামী পীড়িত মানুষের কাছে আজও উপশমের দিশারি। অবশ্য এই নতুন চিকিৎসা পদ্ধতি প্রচার করতে গিয়ে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বারবার, সহ্য করতে হয়েছে অজস্র বিদ্রুপ, লাঞ্ছনা, উপেক্ষা ও অত্যাচার। কিন্তু নিজের সাধনায় তিনি ছিলেন অটল, তাই তার পুরস্কারও পেয়েছেন। জীবিতকালেই পৃথিবী জুড়েই বিপুল স্বীকৃতি লাভ করেন স্যামুয়েল হ্যানিম্যান। একের পর এক আবিষ্কারের বিপুল সাড়ায় পৃথিবী জুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। সেই আলোড়নের ঢেউ তুলে হোমিওপ্যাথিকে সাধারণ মানুষের মনে বিশ্বাসযোগ্য করে মানবতরতি চিকিৎসক মহাত্মা হ্যানিম্যান ১৮৪৩ সালের আজকের দিন অর্থাৎ ২রা জুলাই পৃথিবী থেকে চিরবিদায় নেন। তাকে জানাই আমাদের প্রণাম।

শুনলাম আজকের দিনে, বলা ভালো ফিরে দেখলাম আজকের দিনে সেই সমস্ত ঘটনা। তাদের সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এখন সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: সময় আমাদের সেই চিঠির ঝাঁপি খোলার। আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের চিঠি পাঠিয়েছেন, ইমেল পাঠিয়েছেন, সেই দিকে আমরা চোখ রাখব, সেই ঝাঁপি এবার খুলব। তবে তার আগে বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আবারও।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আমাদের মন বড় বিচিত্র জিনিস।
0: একেবারেই। আমাদের এই যে মন, এই মনের কথা তো বহুদিন আগে থেকে সাধক মহাপুরুষ সবাই বলে গেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই বোধহয় আমাদের জীবনটা খুব সুন্দর। আর সেটা করতে পারি না বলেই মাঝে মাঝে মন খারাপ হয়, আমাদের সেই মনের ওপর একটা নিম্নচাপ তৈরি হয়।
3: এবং মন খারাপ নিয়ে তো থাকলে চলবে না, তাই মন ভালো করার ওষুধ খুঁজতে হবে।
0: নিশ্চয়ই
3: মন খারাপের
0: মহৌষধ।
3: একেবারে, আমাদের এটাই বিষয়।
0: একদম
3: জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়, মন খারাপের মহৌষধ। আর সেই নিয়েই আপনারা পাঠিয়েছেন আমাদের চিঠি। কার চিঠি দিয়ে শুরু করছো আজ?
0: প্রথম চিঠিটা লিখেছেন নন্দা রায় পোড়েল, বেলগাছিয়া, হাওড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, ছোটবেলায় দেখেছি ডায়েরি লিখলে কিংবা বাদলা দিনে ঝমঝম বৃষ্টিতে সপসপিয়ে ভিজলেই মন খারাপ উধাও হয়ে যেত। জীবনের ধূসর গোধূলি বেলা

বয়সের সাথে সাথে মান অভিমানের নিত্য সাথী, মন খারাপের লুকোচুরি, যদিও সাময়িক, কারণ ভোর চারটে থেকে বেতার তরঙ্গে ভেসে বেড়াই, সাথে সাংসারিক কাজকর্মের ফাঁকে চলে পশু পাখি আর গাছপালার পরিচর্যা। শহরের বুকে আমাদের উঠোনে আছে নানান ফুল ফল আর ভেষজ গাছ। টগর গাছটা দোতলা পার, সেখানে যত রাজ্যের পাখির ভিড়। রোজ বিস্কুট দিই মন খারাপ থাকলে, বারান্দায় বসে জানলার কাঁচের শাটারের এপাশ থেকে দেখি শালিক, চড়ুই, বুলবুলি, দোয়েল, ফিঙে, হাঁড়ি চাচা, ছাতারে, টুনটুনি, ঘুঘু, মাছরাঙা, কাঠঠোকরা, আরো নাম না জানা পাখি। ভোরের দিকে টিয়া, এমনকি একটা ঈগল বাচ্চাও আসে। ঈগলের বাচ্চাটা এলেই অন্য পাখিরা বিদ্রোহ করে। তখন মা ঈগল ওপরে পাক খেতে খেতে ঝুপ করে যেই নেমে আসে, তখন অন্য পাখিরা উধাও। ঘুঘুগুলো খুব দুষ্টু, ফেলে দেয় তবু অন্যদের মোটে খেতে দেয় না। তবে নিঝুম দুপুরে টগর গাছে কিচিরমিচির শব্দে পাখিদের জলসায় ঘুঘুর ঘুঘু ঘুঘু ডাক, দোয়েলগিনির শীষ দিয়ে সঙ্গীর সঙ্গে খুনসুটি, বুলবুলি গান সাথে ফিঙের নাচ সঙ্গতে কাঠঠোকরার ঠকঠক শব্দ, কিংবা তপ্ত দুপুরে মালসার জলে পাখিদের স্নান, গাল ফুলিয়ে শালিকের ঝগড়া, ঝিম মেরে বসে থাকা মাছরাঙা কাঠবেড়ালির সামনে দুপা তুলে খই খাওয়া, সবই তো মন খারাপের মহৌষধ। আমগাছের কাক দম্পতি নির্দিষ্ট বিস্কুট ছাড়া অন্য বিস্কুট না পছন্দ, দিলেই গোসা। পালকে মুখ গুজে কি আহ্লাদি স্বরে কু কু করে ডাক শুনে কে বলবে কাকের ডাক কর্কশ। স্বামীকে বাজার থেকে ফিরতে দেখলেই কি আনন্দ, ডিমে তো দেবার মতো সময় আশেপাশের বাড়ির লোকের ছাতে উঠলেই ঠোক্কর মারে, কিন্তু আমাদের কিচ্ছু করে না, বরং আবদার করে খেতে চায়। সারাদিন ব্যস্ত থাকা আর এদের সঙ্গ লাভই মন খারাপের মহৌষধ। এ চিঠি লিখছেন নন্দা রায় পড়েল, বেলগাছিয়া, হাওড়া থেকে।

চলে যাব পরের চিঠিতে। পাঠিয়েছেন দেবস্মিতা চৌধুরী, গোপীনগর খামারচণ্ডী হুগলি থেকে। অকারণ মন খারাপের দিস্তা নিয়ে বন্ধু সাত সকালে তোমার কাছেই এলাম। জানো, তখন কলমের সাথে সেভাবে সখ্য করে ওঠেনি, তোমারও খোঁজ পাইনি। নিজের ছোট্ট গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য এলাম কলকাতায়। শহরের কোলাহল মুখর পরিবেশ, চারিদিকে অচেনার ভিড় আর প্রথম মায়ের আঁচলের বাইরের কঠিন বাস্তবের মুখোমুখি আমি। মন খারাপের খবর নেওয়ার কেউ নেই। ঠোক্কর খেতে খেতে শিখলাম নিজের মনের খবর নিজেকেই রাখতে হয়, খুঁজে নিতে হয় মন খারাপের ওষুধ। অচেনা শহরের চলতি পথে একটা গাছ অথবা একটা রোদ চলা ছোট্ট বাড়ি মনে করিয়ে দিত গ্রামের কথা। মনে হতো এই বাড়িটা যেন পাড়ার সেনকাকুদের। ভূগোলের গুণটি বাস্তব বোধ গুলিয়ে ভাবতাম গলির বাঁকটা পেরোলেই দেখতে পাবো সেই ছোট্ট উঠোনটা যেখানে দিদি।

আচার বড়ি রোদে দিয়ে পাখিদের সঙ্গে আপন মনে বকর বকর করছে। হঠাৎ আমায় দেখলেই খুশিতে ঝলমল করে উঠবে মুখটা। ওই ফোকলা দাঁতের হাসি আমার মন খারাপের মলম। আবার সেক্টর 5-এর বিশাল ইমারতের পাশ দিয়ে যেতে যেতে রাস্তার মধ্যে হঠাৎ করে দেখতে পেতাম কংক্রিটের জঙ্গলকে বুড়ো আঙুল দেখিয়ে একাই বসন্তের উৎসবে মেতে ওঠা পলাশ গাছটাকে। তার রাঙা হাসিতে এক নিমেষে মনটা রং খেলায় মেতে উঠত। এভাবেই কলেজ স্ট্রিটের গলি, গঙ্গার ঘাট, গড়ের মাঠের হাওয়া, ভিক্টোরিয়ার বেঞ্চ, রবীন্দ্র সরোবরের পদ্ম পাতা, সবাই হয়ে উঠল আমার মন ভালো করার সই। যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠলেই এক ছুটে চলে যেতাম ওদের কাছে। কত গল্প যে শোনাতো সেসব পুরনো কলকাতার, তারপর আরও বৃহত্তর জগতে। এখন আর আমার কোথাও নিজেকে একা লাগে না। যে কোনো জায়গায়, যে কোনো শহরে ঠিক আমার জন্য অপেক্ষা করে পোড়ো কার্নিসে বুড়ো বট, নয়তো একা একটা ল্যাম্পপোস্ট। মুঠোফোনে রেডিও শুনতে শুনতে হাঁটতে থাকি লক্ষ্যহীন ঠিকানায়। খুঁজে পাই সেই উঠোন যেখানে বসে আছে আমার ফোকলা দাঁতে এক গাল হেসে ওঠা দিদিমা। মেঘ কেটে ঝিকিমিকি রোদ উকি দেয় মনের আকাশে। চিঠিটি আমাদের পাঠিয়েছেন দেবস্মিতা চৌধুরী, গ্রাম গোপীনগর, পোস্ট খামারচণ্ডী, জেলা হুগলি থেকে।

এরপরে চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য। কাশীনাথ মুন্সিলেন বরাহনগর কলকাতা থেকে। তিনি লিখছেন, মন খারাপে পরম বন্ধু প্রাত্যহিকী। বিশ্বাস করো বন্ধু, এই সম্বোধন 100% সত্যি। যতই মন খারাপ থাক, প্রাত্যহিকীতে চিঠি পড়া শুনে মনটা ভালো হয়ে যায়। আর যদি নিজের লেখাটা শুনি, তাহলে তো মনটা পালকের মতো আনন্দে ভেসে চলে অজানা কল্পলোকে। বন্ধু, মন খারাপের ধরনটা সময় আর বয়সের সঙ্গে সঙ্গে কেমন যেন বদলে যায়। ছোটবেলায় নিজের শখের জিনিস যেমন পুঁতির মালা, লাল কাঁচের চুড়ি কিংবা প্রিয় পুতুল ভেঙে গেলে খুব দুঃখ হতো, মন খারাপ করে বসে থাকতাম। কিন্তু যেই ছোট্ট ভাইটা হামাগুড়ি দিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরত, তখন সব ভুলে যেতাম, মনটা আনন্দে ভরে যেত, ভাইকে প্রাণ ভরে ভালোবাসতাম। আবার কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আড়ি হয়ে গেলে কথা বন্ধ হয়ে যেত, তখন খুব মন খারাপ হতো। আর সেই জন্যেই বোধহয় ভাবটাও তাড়াতাড়ি হয়ে যেত। আসলে ছোটদের জগৎ অনেক সরল সাদা সিধে হয় বলে মন খারাপও দীর্ঘস্থায়ী নয়। আর জীবন সায়নে এসে মন খারাপটা আরো বেশি হয়, কখনো তা জড়িয়ে থাকে অতীতের কোনো স্মৃতিতে, অথবা কোনো প্রতিবাদ না করতে পারার দুঃখে কিংবা অব্যক্ত না পাওয়ার বেদনায়। আজকাল মন খারাপ হলেই চোখে জল আসে, যদিও চোখ খারাপের অছিলায় সেটাকে ধামাচাপা দিতে সময় লাগে না। নিজের সবটুকু দিয়ে যে সংসারকে গড়ে তুলেছি, সব কাজ নিজে হাতে করেছি, আর যখন বয়সের ভারে তার করতে পারি না, তখন মনে মনে কষ্ট পাই, মন খারাপ হয়। তাই তো মন ভালো করতে নিজেকে ডুবিয়ে দিয়েছি সঞ্চয়িতা গীতাঞ্জলির পাতায় পাতায়। কখনো নিজের তরি ভাসিয়েছি নজরুলগীতির অতল সাগরে, আর আমার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত আমার মন খারাপের মহৌষধ হয়ে থাকবে আমার খাতা কলম, সাদা কাগজের বুকে কালির আঁচড়ে আমি আমার সব মন খারাপকে বিসর্জন দিতে শিখে গেছি বন্ধু। অঞ্জলি ভট্টাচার্য বরানগর কলকাতা থেকে লিখেছেন।

পরের চিঠি, বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে পাঠিয়েছেন। প্রভাত সাথী প্রাত্যহিকী। জানো প্রাত্যহিকী, 68 বসন্ত অতিবাহিতের পর অন্তত একটা ব্যাপার আমি নিশ্চিত, যে মন খারাপের সময়ের ন্যূনতম বিচার বিবেচনা নেই। মনের অতলান্তে যখন তখন হাজির হয়ে যায়। ঘরের উনি বলেন মাঝে মাঝে তোমার মুখই বলে দেয় তুমি মন খারাপে আছো। হ্যাঁ, নির্দিষ্ট ওই সময়ে কেমন যেন উদাসী মানসিকতায় আচ্ছন্ন হয়ে যায়, দৃষ্টির মধ্যেই রয়ে যায় চাপা কষ্টের আঁকিবুকি। মহৌষধের ঝুলি থেকে মাকে টেনে আনি, বেশ মনে পড়ে চুপচাপ একা বসে থাকলেই মা কাছে টেনে নিয়ে বলতেন, কিরে মন ভালো নেই? স্নেহের কোমল পরশে অদ্ভুত এক আশ্বস্ততার সুর অনুভব করতাম। মা বলতেন, ছবি আঁক আপন মনে। মন খারাপের মহৌষধ আমার কাছে রবি ঠাকুর। জানালা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে। জীবনানন্দ আসেন মন খারাপের প্রতিফলকে। একবার যখন দেহ থেকে বার হয়ে যাব, আবার কি ফিরে আসবো না আমি পৃথিবীতে? আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে, একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। এ যুগের সুনীল আসেন আশায় থাকা কবিতায়। ফুলের ভিতরে, বীজের ভিতরে, ঘুণের ভিতরে যেমন আগুন আগুন আগুন আগুন আগুন, মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, তবু দিন কাটে, দিন কেটে যায় আশায় আশায় আশায় আশায়। বিশ্বজিৎ কর, বোরাল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের এই চিঠিখানি।

এর পরের চিঠি যিনি লিখেছেন তিনি কমল ঘোষ, পশ্চিম মেদিনীপুর থেকে এই চিঠি তিনি পাঠিয়েছেন। তিনি লিখছেন, মনোমিতা প্রাত্যহিকী, ওই যে আমার মন, ওকে প্রায়শই লুকিয়ে রাখি। ওর স্বাস্থ্যটা হয়তো ভালো নেই, তবুও চোখ মুখ আর চালচলন দেখে বোঝার জো নেই।

আবার কেউ যখন ক্ষতবিক্ষত মনে নুনের ছিটে দেয়, তখন আমার মুখের দেদার হাসি। আসলে ওই যে একটা গান আছে না, মনু চলো নিজ নিকেতনে, ওটা শুনেছি বহুবার। কিন্তু জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে যতক্ষণ না উপলব্ধি করতে পারছি মর্মার্থ, ততক্ষণ মনের নিজ নিকেতনে পৌঁছানোর রাস্তা হারিয়ে ফেলি, প্রলোভনে পড়ি। লোভ লালসা আর মোহ না দিতে দেয় মনের পায়ে বেড়ি, না পড়াতে দেয় লাগাম। মনোকামনা বাসনার বশবর্তী হয়ে ঢলে পড়ে আপাত সুন্দরের কোলে, পরে বুঝতে পারি সুন্দরের ছদ্মবেশে মনে প্রবেশ করেছে ক্ষতিকর ভাইরাস, কুরে কুরে খাচ্ছে বিবেককে, অথচ না পারছি ফেলতে, না পারছি গিলতে। এই মন খারাপের হয়তো চিকিৎসা আছে, আছে দাওয়াই, কিন্তু তাতে যে মন সবসময় সুস্থ হয়ে ওঠে তেমনটা নয়। মনের মালিককেই খুঁজে নিতে হয় মলম। শেষমেশ বুঝেছি, নিজের কর্তব্য পালন করতে গিয়ে আসক্তি যেন পেয়ে না বসে, অর্থাৎ নিজের নিরাসক্ত নিষ্কাম জীবনই নিরাময়ের মহৌষধ। অবশ্য এই জন্য চাই প্রকৃত সুন্দরের সাধনা। প্রকৃতি প্রেমে বুধ হয়ে যাও, মিলবে অনাবিল আনন্দ। পর সেই সদগ্রন্থ যা হৃদয় ও মনের বিস্তার ঘটায়, সৃজনশীলতায় ডুব দিয়ে দাও, গান গাও, খেলাধুলো করো, আঁকো, লেখো, দেখো শান্তি পাবে। কোনো কিছুর প্রত্যাশা না করলে মনে প্রশান্তি থাকবেই। কমল ঘোষ পশ্চিম মেদিনীপুর থেকে এ চিঠি লিখেছেন।

পরে চিঠিতে চলে যাব বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে পাঠিয়েছেন। প্রিয় প্রাত্যহিকই মন খারাপ বলে কয়ে আসে না সবসময়। কোনোদিন সকালে চোখ খুলে দেখি আকাশটা যেন একটু ম্লান, আর তার সঙ্গে আমার মনটাও মেঘলা, কারণ জানি না, তবু মনটা কেমন করে। আবার কোনোদিন থাকে সুনির্দিষ্ট কারণ, বাস মিস করা, প্রিয়জনের একটু রূঢ় কথা, কিংবা পুরনো চিঠি পড়ে ফেলা। আর কিছু মন খারাপ তো এতই একরোখা যে তার উৎস খোঁজা বৃথা। আমাদের পাড়ায় এক প্রবীণ আছেন, শিবুদা। একদিন দেখি তিনি রাস্তার ধারে বসে পাখি দেখছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, মন ভালো নেই? তিনি হেসে বললেন, আজ সকালে আমার মাথায় ঢুকে গেছে আমি ভালো নেই, কিন্তু কেন সেটা জানি না, তাই আমি পাখি গণনা করছি, এটাই আমার মহৌষধ। সত্যি মানুষের মন খারাপের মহৌষধ কিন্তু এক একজনের এক এক রকম। কারো কাছে গান শোনা মহৌষধ, কারোর কাছে ঘুমানো, কারোর কাছে কোনো প্রিয় মানুষকে জড়িয়ে ধরা, আবার কারো কাছে মহৌষধ হলো একটু নিরাপত্তা। আমি নিজেও টের পাই, যখন মন খারাপ হয় তখন বিষ্ণুপুরের লালবাঁধের কাছে ওই আম গাছটার নিচে বসে একটু আকাশ দেখি, যেন সব মন খারাপ বাতাসে মিলিয়ে যায়। আমাদের পাড়ার রুমকির মন খারাপ হলে সে আমাদের রান্নাঘরে গিয়ে আমার স্ত্রীর কাছে বসে চা খায়, চায়ের উষ্ণতা হয়, তার মন ভালো হয়ে ওঠে। আর হরিপদ জ্যাঠার মন খারাপ হলে রেডিওতে ক্লাসিক্যাল গান শুনতে থাকেন, মন খারাপ উড়ে যায়, সেই তার ওষুধ। কাজেই মন খারাপের কোনো একক চিকিৎসা নেই, যে যার মতো করে সুস্থ হন, যে যার মতো করে বাঁচেন। তাই মন খারাপ নিয়ে ভয় নেই, কারণ তা কেটে যায় কখনো গানে, কখনো গল্পে, কখনো ভালো লাগার ছোট্ট একটা অনুভূতিতে। চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর বাঁকুড়া থেকে।

0: কিন্তু খড়ির সময় বলছে এবার আমাদের চিঠির ছাপি বন্ধ করতে হবে।
1: আর এই যাওয়ার সময় আমাদের যেটা করতে হবে আগামী 24 ঘন্টা বা পরবর্তী 24 ঘন্টা আমরা কেমন থাকতে পারি সেই জন্য জল হাওয়ার খবরের দিকে একবার চোখ বুলিয়ে নিতে হবে।
0: একদম, খবর বলছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ কিন্তু মেঘলাই থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
1: আর এই হাওয়া বাতাসের দিকে বা বৃষ্টির দিকে আমরা চোখ রাখতে রাখতে এবার বিদায় নেব। আজকের প্রাত্যহিক গীতে আপনাদের সঙ্গে ছিলেন
0: আমি বিদিশা রায়
1: এবং আমি সম্মান দাস। খুব ভালো থাকুন আপনারা, আনন্দে থাকুন,
0: সবাইকে দিনটা খুব খুব ভালো করে কাটান,
1: সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন,
0: মন খারাপে নয়, মন খারাপের ওষুধটা খুঁজুন, ভালো থাকুন,
1: ভালোবাসুন, তাহলেই মন ভালো থাকবে। ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসাবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় চারজনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসছি বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তিন দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে প্রথম সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শ্রীমতী তাকাইচি ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারত সানায়ে তাকাইচির এই প্রথম সফরে তাকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভারত ও মালয়েশিয়া তাদের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের প্রতি তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আলোচনায় সামরিক পর্যায়ের পারস্পরিক আদান প্রদান, দ্বিপাক্ষিক মহড়া, প্রশিক্ষণ আলোচনা, সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতা এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রে যৌথ কার্যক্রম প্রতিরক্ষা উদ্যোগের বিষয়গুলির অন্তর্ভুক্ত ছিল। ভারত সফররত মালয়েশিয়ার প্রতিনিধি দল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে সাক্ষাৎ করে এবং নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অবস্থিত ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস ভবন পরিদর্শন করে। বৈঠক আগে মালয়েশিয়ার প্রতিনিধি দলের প্রধান নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভারতের শহীদ বীরদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পরে এই সুদের হার ঘোষণা হয়। ইপিএফও তাদের আঞ্চলিক ও জোনাল অফিসগুলিতে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। অপারেশন সিঁদুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকের দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6 ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় কমিশন লাভ করেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র সন্দীপ জৈন 1988 সালের জুন মাসে মাহার রেজিমেন্টে কমিশন লাভ করেন। প্রায় 4 দশকের গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের অপারেশনাল বা সামরিক অভিযানে পরিবেশে কমান্ড ও স্টাফ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। পূর্ব সিংভূম জেলায় অন্তত 4 জন ম্যালেরিয়া রোগীর মৃত্যুর পর ঝাড়খণ্ড সরকার রাজ্য জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। মশার প্রকোপে রোগের বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্য সরকার
সমস্ত ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকাগুলিতে জ্বরের সমীক্ষা চালাতে, দ্রুত ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা করতে, অবিলম্বে চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে এবং গুরুতর অসুস্থ রোগীদের বিলম্ব না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিয়েছে। উঁচু ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে স্বাস্থ্যকর্মীদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট বা ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ সরবরাহ করা হবে এবং একই সঙ্গে কীটনাশক ছেটানো ও ফগিং কার্যক্রমও জোরদার করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলা সচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন যে সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সহজ ও সহজ বৌদ্ধ ভাষায় হওয়া উচিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও পাকিস্তান গতকাল একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দি এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুদেশের মধ্যে স্বাক্ষরিত কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতিবছর পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও তিনজন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলো। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা পাঙ্ক অভিযোগ করেছে যে গতকাল পাঞ্জগুর জেলার পারুম এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনীর আজিজুল্লাহ নামে এক বছর কুড়ি যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্জগুরের চিৎকান বাজার এলাকা থেকে উমর যান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককেও জোর করে অপহরণ করা হয়। বালুচ ভয়েস অব জাস্টিস বালুচিস্তানের খুজদার জেলা থেকে আহমেদ মঙ্গার নামে আরেক সাধারণ নাগরিককে অপহরণ করার তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন উপর্যুপুরি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2295, আহত 11,000-এর বেশি, 13,000-এর বেশি মানুষ ঘরছাড়া। উদ্ধার অভিযান এখনও চলছে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন তিনি। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীর দল। এবার 57 দিন ধরে চলবে

অমরনাথ যাত্রা শেষ হবে 28 আগস্ট। আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

ভারতীয় সময় ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিস্কোর বেরিয়া স্টেডিয়ামে ভোর 5:30 খেলা শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ফলাফল 2-0 রয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গতকাল রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। বেলজিয়াম সেনেগারকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। চলতি মাসের 25 থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার অন্যান্য ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলন আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে এবং লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঝাড়খণ্ডে পূর্ব সিংভূমে ম্যালেরিয়ায় 4 জনের মৃত্যুর প্রেক্ষিতে রাজ্য সরকার স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। বার্ষিক অমরনাথ যাত্রার সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড কঙ্গোকে, বেলজিয়াম সেনেগালকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অন্য ম্যাচে বসনিয়ান হার্জেগোভিনিয়ার মুখোমুখি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পাওয়া খবরে 2-0 আমেরিকা এগিয়ে রয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ছাত্র বিক্ষোভের জেরে প্রধান শিক্ষকের পদত্যাগ। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে আগামী সোমবার নতুন এসি লোকাল চালু করতে চলেছে। ঐতিহ্যবাহী ট্রাম নতুন রূপে ফিরছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট এবং রাজারহাট নিউ টাউনে নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা করছে সরকার। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট নটি বিষয়ের উপর সমীক্ষা করবে এই কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে চালু করা হবে 112 হেল্পলাইন নম্বর।
1: ক্যাবিনেটে নারী সুরক্ষার জন্য এবং বিগত দিনে যত অত্যাচার হয়েছে আপনাদের জন্য নারী সুরক্ষা কমিশন তৈরি করা হয়েছে। আগামী মহালয়া দুর্গাপূজার আগে মাতৃপক্ষের সূচনায় আমরা 112 চালু করতে চলেছি। প্রতি থানাতে একটি ডেডিকেটেড গাড়ি দেওয়া হবে। ওই গাড়ি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থানাতে অভিযোগ এলে পুলিশ পৌঁছানোর সময় হচ্ছে অ্যাভারেজ 3 ঘন্টা। 112 চালু হলে আশা করি দ্রুততার সঙ্গে সময় কমবে।
0: জোকায় ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালে অত্যাধুনিক নিউরো আইসিইউ ইউনিটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সন্ধ্যায় তিনি ওই অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘের মানব সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং হাসপাতালের উন্নয়নে রাজ্য সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী বলেন, অতীতে

0: রাজনৈতিক হিংসায় আক্রান্ত বহু মানুষের চিকিৎসার জন্য যখন সরকারি ও বেসরকারি হাসপাতালের দরজা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, তখন ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালই তাদের পাশে দাঁড়িয়েছিল। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক হিংসায় আহতদের চিকিৎসায় এই হাসপাতালের ভূমিকার কথা উল্লেখ করেন শ্রী অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা দীপ্তাংশু মাহাতো নামে ওই ছাত্র ক্লাস চলাকালীন একটি ফ্লাস্ক থেকে গরম চা খেয়ে ফেলার পর অসুস্থ বোধ করতে থাকে। কয়েক ঘণ্টা পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানার পরেও দ্রুত তাকে হাসপাতালে নিয়ে না গিয়ে অযথা দেরি করে। তার মৃত্যুর জন্য মিশনের গাফিলতিকেই দায়ী করেছেন ওই ছাত্রের বাবা। গরম চায়ে খাদ্যনালী সহ অন্য অভ্যন্তরীণ অংশ পুড়ে গিয়েই দীপ্তাংশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ দেখান ছাত্র ও অভিভাবকরা। এরপরই মিশনের প্রধান শিক্ষক ইষ্টেশানন্দ মহারাজ পদত্যাগ করেন। হস্টেলের দায়িত্বপ্রাপ্ত তিন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ন্যাপথাবাহী পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল দুই। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর ২৯ মইদুল ইসলাম কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে মুম্বাই থেকে বিশেষজ্ঞ দল হলদিয়ায় পৌঁছেছে বলে খবর। হুগলির শ্রীরামপুরে ২০২৩ সালে রামনবমীর মিছিলে হামলার ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শাকির আলীর নির্দেশেই বোমা মজুত করা হয়েছিল বলে এনআইএ আদালতে জানিয়েছে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গেছে, সব গাড়ি ভাঙা হলেও একটি গাড়িতে হামলা চালানো হয়নি। ওই গাড়িটি ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলীর স্বামী শাকির। যদিও তাঁর আইনজীবী গতকাল আদালতে দাবি করেন, কাউন্সিলর হিসেবে এলাকায় অশান্তি থামানোর জন্যই শাকির সেখানে গিয়েছিলেন। তার জামিনের আবেদন খারিজ করে আগামীকাল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব রেল যাত্রী সুবিধার্থে শিয়ালদা বারাসাত রুটে নতুন এসি লোকাল চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে নতুন এই ট্রেন চলবে বলে শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন। ট্রেনটি বিধাননগর রোড, দমদম জাংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থামবে।
1: শিয়ালদা সে বারাসাত তো বহুত বিজি এরিয়া হ্যাঁ, তো 10:33 পর এক সার্ভিস শিয়ালদা সে স্টার্ট হোগি, বারাসাত পৌঁছেগি 11:18 পর, আর 11:29 পে তুরন্ত বাপস বারাসাত সে শিয়ালদা। তো ইভেন যো অলমোস্ট পিক আওয়ার জেসে বারাসাত পোর্ট কিছু কো জানা হ্যায় শিয়ালদা সে, ও লোক ভি সার্ভিস কো অভেল কর সকতে হ্যায়। মার্কেট এরিয়া ভি কিছু কো আনা হ্যায় তো অলমোস্ট বিলকুল পিক তো নেই হ্যায়, লেকিন স্লাইটলি অফ পিক কহ সকতে হ্যায়, তো উস সময় এক সার্ভিস দে রহে হ্যায়, লেট আস সি ইসকা ক্যা প্যাট্রোনেজ হোতা হ্যায়।
0: পাশাপাশি সন্ধ্যার ব্যস্ত সময়ে ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় অতিরিক্ত ইএমইউ পরিষেবা, আমঘাটা কৃষ্ণনগর এবং বারাসাত দমদম ক্যান্টনমেন্ট শাখায় নতুন লোকাল পরিষেবা চালু হবে। শিয়ালদা রানাঘাট লোকাল কৃষ্ণনগর পর্যন্ত, রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর লোকাল আমঘাটা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। রাজ্যে নতুন সরকার কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনবে। বণিক সভা মার্চেন্টস চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, শহরে ট্রামের পুরনো ৭০টি রুটই বহাল রাখা হবে। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত চালু হবে নতুন ট্রাম পরিষেবা। রাজারহাট নিউ টাউনেও নতুন ট্রাম রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যেই রাইটসের সঙ্গে আলোচনা হয়েছে, তবে যানজট ও দুর্ঘটনা কমাতে এবার থেকে ট্রাম রাস্তার মাঝখান থেকে নয় বাঁ দিক দিয়ে চলবে বলে পরিবহন মন্ত্রী জানান। একই সঙ্গে ফুটপাথ দখলমুক্ত রাখার দিকেও নজর দেওয়া হবে।
2: চেষ্টা আমরা করছি যে নতুন সিস্টেম এসে ব্যাটারি ইলেকট্রিক ওই সিস্টেমটাকে দিয়ে ওই ট্রামটা যেরকম বিদেশে চলে আমাদের একটু সময় দিন, একদম নতুন এয়ার কন্ডিশন ট্রাম, নতুন লাইনটা বেছানো হবে, দক্ষিণেশ্বর টু কালীঘাটকে ঘুরে দেওয়া হবে, একটা ট্রাম যাবে আসবে, রাজারহাট নিউ টাউন আর সার্ভে একটা নতুন সিস্টেম চালু হবে, আর আমাদের এখানে কলকাতাতে যেটা ছিল সবটা রুটটা চালু।
0: পরিবহন মন্ত্রী আরও জানান, রাজ্যে সরকারি বাসের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। চার মাস আগে ৬০টি নতুন বাস রাস্তায় নামানো হয়েছে এবং খুব শীঘ্রই আরও ৪৭০টি নতুন সরকারি বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের সত্ত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দিল্লি রওনা হওয়ার আগে গতকাল বিমানবন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন,
3: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছি এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছি, তো সেই অ্যাপয়েন্টমেন্টটা গ্রান্টেড হয়েছে। সেই জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে আমরা সেটা জানাবো।
0: বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়া ফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরবে বলে মনে করা হচ্ছে। এদিকে 21 জুলাই এর সভার প্রস্তুতির জন্য গতকাল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি বৈশানর চট্টোপাধ্যায়ের ডাকে বৈঠক হয়। সভায় ফোনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির চালু করা সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে একাধিক অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। সারদা সহ বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য গঠিত এসপি তালুকদার কমিটির মেয়াদ 30 সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। 30 জুন এই কমিটির মেয়াদ শেষ হয়। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। নারী নিরাপত্তায় রাজ্য সরকার আজ প্রতিটি থানায় পৃথকভাবে মহিলা হেল্প ডেস্ক চালু করতে চলেছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সর্বাণী রায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শর্বাণী রায়ের কণ্ঠে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় শুনছেন পরপর তিন দিন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন অধ্যাপক সুপ্রীতি পাল।
1: পশ্চিমঘাট আমাদের জীব বৈচিত্র্যের গুরুত্ব শিখিয়েছে। এবার আমরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাই, যেখানে প্রকৃতি বৈচিত্র্যের এক অনন্য সমাবেশ সৃষ্টি করেছে। উত্তর পূর্ব ভারত, ভারতীয় উপমহাদেশ, পূর্ব হিমালয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জীব ভৌগোলিক সংযোগস্থল। এই ভৌগোলিক অবস্থানের ফলে এখানে বিভিন্ন উৎসের উদ্ভিদ ও প্রাণী একত্রিত হয়েছে। কিন্তু উত্তর পূর্ব ভারতকে কেবল জীব বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে দেখলে সম্পূর্ণ ছবি ধরা পড়বে না। এখানে বন স্থানীয় মানুষের ভাষা, সংস্কৃতি, খাদ্য, চিকিৎসা, উৎসব এবং জীবিকার অবিচ্ছেদ্য অংশ। মেঘালয়ের পবিত্র অরণ্য, নাগাল্যান্ডের সম্প্রদায় ভিত্তিক বন ব্যবস্থাপনা কিংবা মিজোরাম ও অরুণাচল প্রদেশের ঐতিহ্যগত সংরক্ষণ পদ্ধতি দেখায় যে স্থানীয় সমাজে অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদী বন সংরক্ষণ সম্ভব নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সঞ্চিত অভিজ্ঞতা তাদের শিখিয়েছে কোন ঋতুতে বনজ সম্পদ সংগ্রহ করতে হয়, কোন প্রজাতিকে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে প্রকৃতির পুনর্জন্মের জন্য পর্যাপ্ত সময় দিতে হয়। আজ এই জ্ঞানকে বিজ্ঞান ট্র্যাডিশনাল ইকোলজিক্যাল নলেজ বা ঐতিহ্যগত পরিবেশ বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দিয়েছে। আধুনিক গবেষণা এবং স্থানীয় অভিজ্ঞতা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। যখন স্যাটেলাইট প্রযুক্তি, জিআইএস, জীব বৈচিত্র্য পর্যবেক্ষণ এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতা একসঙ্গে কাজ করে, ঠিক তখনই বন সংরক্ষণ আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হয়। ভারতের সবুজ হৃদয় বলা হয় মধ্য ভারতকে। বিস্তীর্ণ শাল ও মিশ্র পর্ণমোচী অরণ্যে আচ্ছাদিত এই অঞ্চল শুধু দেশের অন্যতম বৃহৎ বনভূমি নয়, এটি ভারতের পরিবেশগত ভারসাম্যের অন্যতম প্রধান স্তম্ভ। এখানে রয়েছে বহু সংরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান এবং বাঘ সংরক্ষণ কেন্দ্র। বাঘ, হাতি, গৌড়, চিতাবাঘ, বন্য কুকুর, হরিণ, অসংখ্য পাখি এবং অগণিত অণুজীব এক জটিল খাদ্যজাল ও বাস্তুতান্ত্রিক সম্পর্কের মাধ্যমে এই বনকে জীবন্ত রাখে। একটি সুস্থ শাল অরণ্য শুধু বন্য প্রাণীর আবাসস্থল নয়, এটি মৃত্তিকার উর্বরতা, জলচক্র এবং কার্বন সঞ্চয়েরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্য ভারতের বন ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। বর্ষায় নতুন সবুজে ভরে ওঠে, শীতে শান্ত থাকে আর গ্রীষ্মে বহু গাছপাতা ঝরিয়ে জল সংরক্ষণ করে। ঝরে পড়া পাতা পচে হিউমাসে পরিণত হয়, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং নতুন উদ্ভিদের জন্মের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। প্রকৃতির পুনর্চক্রায়নই এক সুস্থ অরণ্যের ভিত্তি। ভারতের বনযাত্রার পরবর্তী গন্তব্য সুন্দরবন, যেখানে নদী, সমুদ্র এবং অরণ্য একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপে বিস্তৃত এই অঞ্চল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রগুলির অন্যতম। এখানে প্রকৃতি কখনো স্থির নয়। জোয়ার ভাটা, নদীর গতিপথ, পলিশ সঞ্চয় এবং লবণাক্ততার পরিবর্তনের ফলে প্রতিনিয়ত নতুন ভূদৃশ্যের সৃষ্টি হয়। এই পরিবর্তনশীল পরিবেশই সুন্দরবনকে পৃথিবীর অন্যতম গতিশীল বাস্তুতন্ত্রে পরিণত করেছে। এখানকার উদ্ভিদও এই কঠিন পরিবেশের সঙ্গে অসাধারণভাবে অভিযোজিত। কিছু ম্যানগ্রোভ গাছের শ্বাসমূল কাদামাটির উপর উঠে বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে, কিছু প্রজাতি পাতার মাধ্যমে অতিরিক্ত লবণ বের করে দেয়, আবার অনেক প্রজাতির বীজ মাতৃগাছেই অঙ্কুরিত হয় এবং পরে জোয়ারের স্রোতে ভেসে উপযুক্ত স্থানে পৌঁছে নতুন জীবন শুরু করে। সুন্দরবনের ইতিহাস শুধু প্রকৃতির ইতিহাস নয়, এটি মানুষ প্রকৃতির সহাবস্থানেরও ইতিহাস। নদী, বন ও বন্যপ্রাণীর সঙ্গে প্রতিনিয়ত বসবাস করতে গিয়ে এখানকার মানুষের মধ্যে জন্ম নিয়েছে বিশেষ পরিবেশ দর্শন। বনবিবির লোক ঐতিহ্য সেই দর্শনেরই প্রতীক। এর মূল শিক্ষা প্রকৃতিকে জয় করা নয়, প্রকৃতির সীমাকে সম্মান করে তার সঙ্গে ভারসাম্যপূর্ণ সহাবস্থান গড়ে তোলা।
0: জানা অজানায় এতক্ষণ শুনছিলেন বন মহোৎসব শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন অধ্যাপক সুপ্রীতি পাল।
2: এখন নজরুল গীতি, শিল্পী পুতুল দত্ত।

0: নজরুলগীতি শুনলেন পুতুল দত্তের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজ আবার আমরা ফিরে এসেছি রানীবাসা গ্রামের মামনি জানা পাত্রর প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে এগিয়ে চলার কাহিনী নিয়ে।
2: চাকরি পাওয়ার পর আমার যেহেতু পরিবার, বাবার বাড়ির পরিবার মাটির ঘর ছিল, তো সেটা অনেকটা আমি ব্যয়ভার গ্রহণ করি, ঘর বাড়ি করি, বাবাও কিছু খরচ করেছেন। আমার মামার বাড়ির অবস্থা ভালো ছিল, তাদের কোনো প্রত্যাশা ছিল না আমার কাছে, কেননা দাদু চাকরি করতেন, পরবর্তীকালে মামাও একজন শিক্ষক হয়েছিলেন। তো এইভাবে আমি বাবা মার কাছে ছিলাম, কারণ আমি একসময় ছোটবেলায় শুনেছিলাম আমার ঠাকুমা খুব দুঃখ করতেন, মানে আমার বাবা হচ্ছেন ছোট ছেলে, যে আমার ছোট ছেলে এমনিতে রুগ্ন ছেলে, তারও কপালে একটা মেয়ে জুটলো, তারা একটু আশ্বাস করতেন। কিন্তু আমি সেই জায়গাটা আমি খুব খুশি হয়েছিলাম যে ঠাকুমা হয়তো দেখতে পারেননি, আমি কিন্তু বাবা মার কাছে খাল ধরেছি। এইভাবে চলছিল, তারপর তো আমি 2013 বিয়ে করি। আমার শ্বশুর বাড়ির অবস্থা খুব একটাও ভালো ছিল না, মানে আমি একরকম অভ্যস্ত ছিলাম, ধরো আমাদের মামার বাড়ির ঘর বাড়ি ঠিকঠাক ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে এসে একটু কষ্ট হয়েছে, মাটির ঘর, টালির চালা মানিয়ে নিতে প্রথমটা কষ্ট হয়েছে, আর শ্বশুর বাড়িও খুব একটা আমাদের মতো মেয়েদেরকে সহজে হয়তো মনের দিক থেকে মেনে নিতে পারেননি। আবার যৌথ পরিবার ছিল, সবাই মিলেমিশে থাকার আনন্দটা পেয়েছি, পরবর্তীকালে বিভিন্ন টানা পড়নে হয়তো আমাদের বিচ্ছিন্ন হয়েছে পরিবার, কিন্তু আমরা সবাই এখনো একসঙ্গে মিলেমিশে থাকি। ছেলে মেয়েগুলো, জেঠু জেঠিমা, দাদা দিদিদের বলে যে মানুষ হয়, তারই ছেলেমেয়েরাও আমাদের স্নেহে বড় হচ্ছে, কম বেশি আমরা পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকি, এটা শ্বশুর বাড়ির একটা পজিটিভ পয়েন্ট।
1: একের পর এক কঠিন হার্ডলস পেরিয়ে নিজের জীবনের লক্ষ্যে অবিচল ছিলেন মামনি। চলুন শুনে নেওয়া যাক এই গল্পের শেষটা।
2: ছোটবেলা থেকেই লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়া, মাধ্যমিকের পরে লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম, আমাদের এই গদাধর পাট মন্দির লাইব্রেরি ছিল, মানে বিধা ভবনের পাশে, বই পড়তাম। লেখালেখি পত্রিকায় এখন হয়তো হয়ে ওঠে না, কিছুটা অলসতা সময়ের অভাবে, আর কবিতা ছোটবেলা থেকে দেবতার গ্রাস, তারপর ওই 2 বিঘা জমি, পূজারিণী, এইসব কবিতা আমি মুখস্থ করে ফেলি। বিশেষ করে দেবতার গ্রাস যখন আমি কবিতা বলতাম ছোটখাটো ক্লাবের অনুষ্ঠানে, আর তখন সবাই অবাক হয়ে যেত, আর তখন আমি 8-9 এসে কবিতা মুখস্থ করে ফেলেছি। কবিতা পড়তে ভালোবাসতাম এবং বলতাম। রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার বিদায়। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতেছে জপমালা বসি নিশি দিন, হেন কালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে, বস্ত্রহীন জীর্ণ দিন বসিল সে গেহে, কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দেহ মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম, চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা কহিল মোরে দূর করি দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। এখনো মাঝে মাঝে করি, কিন্তু এই যে বাচ্চা সংসার স্কুল সামলে হয়ে ওঠে না, এছাড়া আমি টুকটাক লেখালেখি করি, ওই আমাদের রামনগর মনন সাহিত্য সংস্থায় মাঝে মাঝে দু একটা ছাপা হয়, আর এক সময় গান করতাম, গান আমার দাদু শিখিয়েছিলেন শিক্ষক বাড়িতে রেখে, কিন্তু গানের চর্চা আর করি না। আমাদের এখানে একবার হয়তো আপনার শুনেছিলেন যে মহানায় একটা বড় প্রাণী পাওয়া গেছিল, সেটাকে অনেকে বলছিল বড় মাছ, কিন্তু আমি শুনেছিলাম তিমি, কেউ বলেছেন না তিমি থেকে অন্য কোনো একটা সংকর প্রজাতি হতে পারে, মানে আমি নিজে কিন্তু দেখতে যেতে পারিনি, তখন স্কুল ছিল। এই যে মানুষের কৌতূহল নিয়ে আমি সে সময় লিখেছিলাম, এবার সেই লেখাটা শুনে আমার খুব প্রশংসা সবাই করেছিলেন, যে লেখাটার মধ্যে একটা নতুনত্ব পেয়েছিলাম। ওইটা একটা লিখি, আর ছোটখাটো গল্প, কোনো বান্ধবীকে নিয়ে আমার যখন একটা মনে হয়েছে একটু অন্যরকম, যেমন আমার একজন বান্ধবী ছিল, পলিটেকনিক এক বছরই করেছিলাম, সে বান্ধবী একটু সারদা মায়ের ভক্ত ছিলেন আর কি, তো তাকে আমি দেখতাম যে কিভাবে সে জীবনে মানে সংযম শিক্ষা, আমাদের মন খারাপের কিরকম ধন্যন্তরী ছিল, এবং পরবর্তীকালে সেও কিরকম একটু অন্যরকম হয়ে একটু মানে ওই প্রেম ভালোবাসার দিকে ঝুঁকে পড়লো, তারপর আবার নিজেকে সংযত করলো, এই টাইপের জিনিসগুলাকে আমি গুছিয়ে একটু গল্প করার চেষ্টা করেছিলাম, যে মানুষ অনেক কিছুই পারে যদি নিজের কন্ট্রোল থাকে, সংযম থাকে, সবকিছু বজায় রেখে ঈশ্বর সাধনা বা অনেক কিছু করতে পারে, এই টাইপের লেখা নিয়ে লিখেছিলাম। আর আমি সেরকম খুব একটা ভালো বা বিশাল কিছু লিখিনি, ছোটখাটো গল্প লিখেছি। আমি যখন প্রাথমিক স্কুলে বা হাই স্কুলে পড়তাম, যারা বাল্য সখী বলতে গেলে সঙ্গীতা পাল, কল্পনা পাল, সঙ্গীতা পালের সঙ্গে যোগাযোগ এখনো আছে, আরো দু চারজন আছে যারা আমার সঙ্গে হয়তো বেরুতো, আমি তো খুবই ধীরে সুস্থে হাঁটবো, তা জেনেও তারা কিন্তু আমার সঙ্গে হাঁটতো এবং গল্প করে করে আমরা ফিরতাম। সবাই তো আমাদের সঙ্গে আবার খুব একটা মিশতে চাইতো না, কেউ হয়তো ভালো করে মিশছে, কেউ ভাবছে এরকম একটা বন্ধুর সঙ্গে নাই বা মিশলাম, তাতে আমার বা কিছু মনে হতো না, হয়তো একটু কষ্ট পেতাম। তবে এরকম কিছু বন্ধুও ছিল যারা আমার সঙ্গে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, না ওদের ঋণ আমি ভুলতে পারবো না। আর কলেজে তো বন্ধুরা একটু দূর দূরান্ত থেকে আসতো, তাদের সঙ্গে হয়তো আমি সেভাবে যোগাযোগ করিনি বা আমি একটু দূরে থাকতাম, সেই সময় একটু অন্তর্মুখী ছিলাম, সবার সঙ্গে সহজে মিশতে পারতাম না। কিন্তু যারা নিজের একেবারে ছোটবেলার বন্ধু তাদের সঙ্গে মিশে গেছিলাম। স্কুলে প্রথম যখন গেলাম তখন যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি আমাকে সহজভাবে নিয়েছেন এবং পরবর্তীকালে তিনি আমার কাজের প্রশংসাও করেছেন যে উনি ছাত্র দরদি সাধ্যমতো চেষ্টা করি আন্তরিকভাবে স্নেহ ভালোবাসা দিয়ে বাচ্চাদের পড়াতে। আমারও যেমন ছাত্র শিক্ষক প্রাণ, বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে। এই যে আমি যখন স্কুলে যাই মাঝে মাঝে ওরা দূর থেকে দেখলেই হয়তো দৌড়ে গিয়ে কেউ আমার ব্যাগ ধরে নিয়ে যাচ্ছে, কেউ বললো আপনার ছাত্রের দিন, এভাবে কিন্তু ওরা আমার জিনিসগুলা নিয়ে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে ওই ওইটুকু রাস্তাটা গিয়ে ওরা আনন্দ পায়। প্রতিবন্ধকতা সবার মধ্যেই কম বেশি রয়েছে, ওই প্রতিবন্ধকতাটাকে বড় করে দেখলে হবে না। অন্যদের সঙ্গে যদি আমাদের তুলনা করতে হয়, আমি শুধু লড়াইয়ের পার্থক্যটা দেখি যে উনাদের লড়াই যতটা হবে আমাদের লড়াই তার থেকে বেশি হবে, তাই আমাদের লড়াইটাকে চালিয়ে রাখতে হবে। অর্থাৎ আমি কিভাবে নিজের জায়গা তৈরি করব, তার জন্য আমাকে জেদ, পরিশ্রম, ধৈর্য এগুলোকে রাখতে হবে, আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমাদের কঠিন সময় আসবে, হয়তো সবসময় যে আমরা ভালো কিছু পেয়ে যাব বা আমার যে সবকিছুতে সাফল্য আসবে তা কিন্তু নয়। বাধা বিপত্তি থাকবে, কঠিন সময় থাকবে, কঠিন সময়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, জয় আসবেই। যখন আমাদের বয়সটা কম থাকে, মনের জোরও বেশি থাকে, আমি ভেবেছিলাম যে সবার জন্য কিছু করব, কিন্তু জন্ম পরিবারটাও পিছিয়ে পড়া পরিবার থেকে এলাম, আর শ্বশুর বাড়ির অবস্থাও এমন হয়েছে আমি এখনো আমরা ঘর বাড়ি করতে পারিনি, মাটির ঘরে এখনো থাকি, অ্যাসবেস্টসের চালা, সবকিছুই লোন করে করছি, তাই খুব একটা আর্থিক দিয়ে তো আমি কাউকে কিছু এভাবে করতেও পারছি না। কিন্তু আমি ছোট কিছু করেও ওদের জন্য কিছু করার চেষ্টা করি, কোনো ছাত্রের যদি কোনো টাকা পয়সা বা কোনো মানুষের কিছু সাহায্য আমার সাধ্য মতো আমি দিতে পারবো, হয়তো খুব একটা বিশাল দিতে পারি না, তবে কেউ আমার কাছে এলে আমি ফিরাই না। আর যদি কোনো সংস্থার সঙ্গে যুক্ত থেকে যে আমি কিছু করতে পারি, আমি তো ঠিকঠাক জানি না, কোনো সংস্থা যদি আমার সাহায্য চায় যে আমি নিজে

0: হয়ে উৎসাহিত করা বা সহযোগিতা করা, সেরকম চাইলে আমি কিন্তু রাজি আছি যুক্ত হতে ওনাদের সঙ্গে।
1: দুটি পর্বে শুনলাম মামনি জানা পাত্রর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার গল্প। এই কঠিন লড়াইয়ের গল্প অনেক অসহায় মানুষকে সঠিক দিশা দেখাবে এ বলাই বাহুল্য। আজ তাহলে উত্তরণ এ পর্যন্তই। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে বাংলা কথিকা বিভাগ।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন জোনপুরি রাগে খেয়াল, শিল্পী বিদিশা সাধু, তবলা সহযোগিতায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। জোনপুরি রাগে খেয়াল।

জোনপুরির আগে খেয়াল শুনলেন বিদিশা সাধুর কণ্ঠে। তবলা সহযোগিতায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।

0: শুনুন শুনুন শুনুন, গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএমএ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানের এই পর্বে শুনবেন বিনোদিনী ছায়াছবির গান, প্রথম গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

বিনোদিনী ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি সৌম্যজিৎ দাস ও অন্বেষা দত্তগুপ্তের দ্বৈত কণ্ঠে।

গানে গানের এই পর্বে শুনলেন বিনোদিনী ছায়াছবি থেকে গান। গানে গানের পরবর্তী অংশ জেলা চিঠির পর, এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে বৈঠক করবেন। চলতি অর্থবছরে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী ও স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ শুরু হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি 3 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। শ্রীমতী তাকাইচি ভারতে এই প্রথমবার সরকারি সফরে এলেন। ষোড়শ ভারত জাপান শীর্ষ সম্মেলনে উভয় দেশের মধ্যে সর্বক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাকাইচির ভারত সফরকালে বেশ কিছু সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির সঙ্গে তিনি বিস্তারিত আলোচনার অপেক্ষায় রয়েছেন। এই আলোচনা ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী জানান, ভারতে সানায়ে তাকাইচির প্রথম সফরে তাঁকে স্বাগত জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে ভারত ও জাপান ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত রাখবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবছরের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রতিবাদ জানাতেই পদত্যাগ করে জেনারেল ধীরজ শেঠকে দায়িত্ব হস্তান্তর করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ওই ভিডিও পাকিস্তানের প্রোপাগান্ডার ফল এবং ডিজিটালভাবে তা বিকৃত করা হয়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত এই ভিডিও জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। নিয়ম মেনেই জেনারেল দ্বিবেদী অবসর গ্রহণ করেছেন বলে জানিয়েছে পিআইবি। অপারেশন সিন্দুর চলাকালীন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত গতকাল বায়ুসেনার নতুন ভাইস চিফ অব এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হলেন। ভারতীয় বায়ুসেনায় 4 দশকেরও দীর্ঘ কর্মজীবন শেষে নাগেশ কাপুর গত 30 জুন অবসর গ্রহণ করেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এয়ার মার্শাল দীক্ষিত 1986 সালের 6ই ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার শাখায় নিযুক্ত হন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজ বাংলাদেশ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র দীক্ষিতের 3,500 ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের উপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে রাজ্যে বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সম্প্রসারণ এবং অর্থ বরাদ্দের বিষয়গুলি নিয়ে কথা হয়েছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচি, প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা অভিযান এবং প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, পিএম শ্রী স্কুল কর্মসূচির বিস্তার নিয়েও মত বিনিময় করেছেন তারা। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে শ্রী প্রধান রাজ্যের মন্ত্রীদের আশ্বস্ত করেছেন। দলের সত্য, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল দুপুরে নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ আধিকারিকদের সঙ্গে বৈঠকে গতকাল তিনি রাজ্যের উন্নয়ন ও বিভিন্ন গঠনমূলক কাজে সরকারের পাশে থাকার জন্য আধিকারিকদের উদ্দেশ্যে আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, আধিকারিকদের স্বমূল্যায়ন পদ্ধতির সরলীকরণ সহ একাধিক সুবিধে সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। রাজ্য সরকারি হেলথ স্কিমকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের সমপর্যায়ে উন্নীত করার আশ্বাস দিয়েছেন তিনি। ডাব্লিউবিসিএস আধিকারিকরা গতকাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লক্ষ টাকা প্রদান করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাইফুল্লাহ হ্রদে একটি পর্যটকবাহী নৌকা ডুবে 7 জনের মৃত্যু হয়েছে, একজন এখনও নিখোঁজ। সরকারি সূত্রে জানা গেছে, একই পরিবারের 8 জন সদস্য সোয়াট জেলায় ভ্রমণের সময় নৌকা বিহার করার সময় দুর্ঘটনার কবলে পড়েন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্য আরেকটি ঘটনায় লাহোরের কাহানা এলাকায় গতকাল একটি প্রাইভেট টিউশন একাডেমির ছাদ ধসে 14 জন শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে প্রায় 20 জন আটকা পড়েছিল এবং আহত শিশুদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালুচিস্তানে পাক বাহিনীর হাতে আরও 3 জন সাধারণ নাগরিককে অপহরণ করার অভিযোগ তুলেছে সেখানকার প্রধান মানবাধিকার সংগঠনগুলি। বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার বিষয়ক শাখা অভিযোগ করেছে, গতকাল পাঞ্চগুড় এলাকায় এক অভিযানের সময় পাক বাহিনী আজিজুল্লাহ নামে এক বছর করে যুবককে তুলে নিয়ে যায়। একই দিনে আরেকটি ঘটনায় পাঞ্চগুড়ের চিৎকান বাজার এলাকা থেকে উমর জান বালুচ নামে আরেক সাধারণ নাগরিককে জোর করে অপহরণ করা হয়। ইউক্রেনের রাজধানী কিভে গতকাল রাতে রাশিয়া একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের দাবি, রাজধানীকে লক্ষ্য করে চালানো ওই হামলায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু জায়গায় আগুন ধরে গিয়েছে, অনেকেই আতঙ্কে কাছের মেট্রো স্টেশনে আশ্রয় নেন। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আগেই এই হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পূর্ণার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পূর্ণার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। আগামী 2 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে উপকূলীয় কর্ণাটক, গুজরাট, কোঙ্কন, গোয়া ও মধ্যপ্রদেশে।

চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। কলকাতায় হবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার পাশাপাশি রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে প্রতিযোগিতার জন্য ম্যাচগুলি খেলা হবে। এখন ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 ম্যাচে আজ মার্কিন যুক্তরাষ্ট্র 2-0 গোলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে হারিয়ে দিয়েছে। রাউন্ড অফ 32 অপর ম্যাচে গত রাতে ইংল্যান্ড গণতান্ত্রিক কঙ্গোকে 2-1 গোলে পরাজিত করে। এই রাউন্ডের অন্য খেলায় বেলজিয়াম সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপের আজকের ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে অস্ট্রিয়া, অপর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফররত জাপানের প্রধানমন্ত্রী বৈঠক করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। ভরা বর্ষাকাল হলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না পুরুলিয়া জেলায়। আকাশে মাঝে মাঝে মেঘ জমলেও বর্ষণ সেভাবে নেই। বৃষ্টির অভাবের জন্য এর মধ্যে কৃষিতে পড়তে শুরু করেছে প্রভাব। জেলার কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী জেলায় এর মধ্যে বৃষ্টির ঘাটতি হয়েছে প্রায় 25%। এখানে সেচ সেভাবে নেই বললেই চলে। বৃষ্টির ঘাটতি হলে তাই চাষের সমস্যা হয়। এবারও ধান লাগানোর জন্য প্রয়োজনীয় বীজতলা করা সম্ভব হয়নি বেশিরভাগ জায়গাতেই। তাই আপাতত বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা। বৃষ্টি হলে ধান চাষে যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে দেওয়া যাবে বলে মত কৃষি দপ্তরের আধিকারিকদের। সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হল হুল দিবস। এদিন জেলার বিভিন্ন জায়গায় সাঁওতাল বিদ্রোহের শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পুরুলিয়ার সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে বীর সিধু-কানহু বিরসার মূর্তিতে শ্রদ্ধা জানান উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজন করা হয় সেমিনার আর সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপাচার্য বলেন, 1855 সালের 30 জুন ইংরেজ শাসনে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে হুল বিদ্রোহের ডাক দিয়েছিলেন সিধু-কানহু চাঁদ ভৈরব। সেই বিদ্রোহ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিপীড়িত শোষিতের হয়ে চিরকালীন বার্তা আজও বহন করে চলেছে। হুল দিবসের মূল সরকারি অনুষ্ঠানটি হয় মানবাজারে। মানবাজার 1 নম্বর ব্লক স্টেডিয়াম ময়দানে অনুষ্ঠানের শুরুতেই হুল বিদ্রোহের মহান নেতাদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আদিবাসী নৃত্য সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। হুল দিবস উপলক্ষে তীরন্দাজি প্রতিযোগিতা সহ অন্যান্য অনেক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাঁওতালি ভাষা ও সাহিত্য নিয়ে অসাধারণ কাজের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন পুরুলিয়ার সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীপতি টুডু। গত 28 জুন ইতালিতে আয়োজিত অষ্টাদশ আন্তর্জাতিক ওস্তানা উৎসবে প্রিমিও জিওভানি ওস্তানা যুব পুরস্কার 2026 তুলে দেওয়া হয় তাঁকে। সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাসে এটি প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি বলে জানা গেছে। চলতি মাসের 25 থেকে 28 জুন এই উৎসব চলে। শেষ দিন রবিবার এই সম্মাননা পুরুলিয়ার সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাষাবিদ শ্রীপতি টুডুর হাতে তুলে দেওয়া হয়। এর আগে 2014 সালে এই সম্মান পেয়েছিলেন দেশের বিখ্যাত ভাষাবিদ গণেশ এন দেবী। এই আন্তর্জাতিক মঞ্চে ইউরোপের মাটিতে প্রথম সাঁওতালি ভ্রমণ কাহিনী পুস্তক সাঁওতালি ভাষার জন্য ইউরোপ ভ্রমণের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়েছে। উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুরুলিয়া জেলা জুড়ে পালিত হল দ্বাদশ যোগ দিবস। ভোরে জেলার মূল অনুষ্ঠানটি হয় পুরুলিয়ার এমএসএস স্টেডিয়ামে। অংশ নেন পুরুলিয়া জেলাশাসক সুধীর কন্থম, পুলিশ সুপার সানি রাজ, রাজ্যের মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। এদিন যোগ দিবস পালিত হয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রে খুদে ছাত্রছাত্রীদের যোগাভ্যাস নজর কেড়েছে। কেন্দ্রের প্রধান ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, যে কোনো বয়সের মানুষের জন্য কেন্দ্রের প্রধান ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন যে কোনো বয়সের মানুষের জন্যই যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0: দক্ষিণ পূর্ব রেলের বিভাগীয় সদর দপ্তর আদ্রায় যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি। বাংলার তিন কবিকে বিশেষ শ্রদ্ধা জানাল পুরুলিয়ার মহিলা নাটকের দল পুরুলিয়া থিয়েটার থট। গত মাসের 14 তারিখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাম্যবাদের কবি নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহিলা নাট্যকর্মীরা। পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের সৃজন ছায়া কক্ষে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে তিন কবি সম্পর্কে বক্তব্য, গীতি আলেখ্য, শ্রুতি নাটক, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে কবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নাট্যচর্চার ক্ষেত্রে পুরুলিয়া জেলার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তবে শুধুমাত্র মহিলাদের নিয়ে একটি নাট্যদল এই প্রথম। দলে তেমন পেশাদার নাট্যকর্মী কেউ না থাকলেও ইতোমধ্যে এবছর নারী দিবসে তারা শুধুমাত্র মহিলাদের নিয়েই পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছেন, যা বহুল প্রশংসিত হয়েছে। আগামীতেও বেশ কিছু পরিকল্পনা রয়েছে নাট্যদলটির। জেলা চিঠি শেষ হল। পুরুলিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: বাস্তুসাপ ছবিতে গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে।

0: যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.edu.cation.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

সত্যি তো, এমন কখনো কখনো হয় নাকি, নদীর ধারে দাঁড়িয়ে থাকলে সোনালি রূপলি আলো যখন নদীর বুকে রং খেলিয়ে যায়, হঠাৎ করে মনটা কেমন হয়ে ওঠে। শীতকালের দুপুরবেলাটায় যখন সেই উত্তরে হাওয়াটা বয়, আশপাশে আর কেউ থাকে না, সেই সময়টায় আবার যেন কেমন একটা মন কেমন ঘিরে ধরে। বর্ষার সন্ধেবেলায় একটানা ঝিঁঝি ডাকের সঙ্গে বৃষ্টির জলের ফোঁটা, হঠাৎ করে কি যেন হয়, কোনো কারণ ছাড়াই বুঝি না কান্দে শুধু মন কেন কান্দে রে, কি যে পেতে চাই, কেন যে কোথাও একটা মনের এই হঠাৎ হারিয়ে যাওয়া। একটু তলিয়ে ভাবলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু পুরনো দিন, সেই নস্টালজিয়া আমাদের ঘিরে ধরে। পুরনো ফেলে আসা সময়, ফেলে আসা দিনের সেই মানুষগুলো, সেই বাড়ি, সেই নদীর ধার, পুকুর পাড়, খেলার মাঠ, বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয়, সবটা যেন মনের ভিতর মাঝে মাঝে দোলা দিয়ে যায়, তাই না? আসলে এমনটাই তো হয়, সকাল থেকে রাত আমাদের গড়পড়তা নানান কাজের মধ্যেও কখনো কখনো মন নামক যে একখানি বস্তু আছে বলতে বসি, কিন্তু সেই মনই মনের ঝুঁটি ধরে নাড়া দিয়ে যায় মাঝে মাঝে, জানান দেয় পুরনো দিন এখনো কিন্তু মনের গোপনে সংগোপনে যত্নে রাখা। আর সেই পুরনো দিনের সঙ্গে কত না পুরনো স্মৃতি, আসুন না একটু নাড়াচাড়া করে দেখি। যদিও অনুষ্ঠানটার নাম গানের ভেলা, যদিও ক্যালেন্ডারের পাতা বলছে আজ বৃহস্পতিবার, তাই অবশ্যই লোকগীতি শুনব গানের ভেলায়। আসলে লোকগীতির মধ্যেও কিন্তু এমন অনেক গান রয়েছে যে গান আপনার ছেলেবেলার সঙ্গে জড়িয়ে। মনে করে দেখুন, সেই যে ছোট্টবেলায় যখন ভর দুপুরে ডুক ডুক ডুক ডুক ডুক ডুক করে খেলা দেখাতে আসতো, কখনো মাদারির খেলা, কখনো সাপের খেলা, কখনো বাঁদরের খেলা, কত রকমের খেলা দুপুরবেলায় আমরা হই হই করে ছুটে বেরিয়ে সবাই মিলে ওই মাথায় রোদ নিয়েই দেখতাম, তাই না? এখন সত্যি তেমনটা আর খুব একটা মেলে না, হারিয়ে গেছে আমাদের ছেলেবেলার মতোই। আসুন না তেমন সব ছেলেবেলার হারিয়ে যাওয়া দিনের গানগুলো, যে গান ছোটোবেলায় শুনতেন মা হয়তো নদীর ধারে বাড়ি আপনার কোনো ভাটিয়ালি গান, যেমনটাই হোক না কেন আমার আপনার ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা সেসব গান, সেসব স্মৃতি আজ একবার না হয় ফিরে আসুক, আরও একবার না হয় ফিরে আসুক আপনাদের সঙ্গে সেসব স্মৃতি আর সেসব ফেলে আসা দিনের লোকগীতে আপনার মনে থেকে যাওয়া সেই গানগুলো নিয়ে। শর্মিষ্ঠা সরকার।

0: মনে আজ সেই ভাবনা দেয় দোলা, পদ্ম দীঘির ধারে ধারে ডাহুক ডাকা মাঠের পারে, কানা মাছি খেলার কথা যায় কি ভোলা। মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা।
1: সত্যি চাইলেও তাকে যায় কি ভোলা। ছেলেবেলার সেই সময়টা, হারিয়ে যাওয়ার সেই দিনগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু মনের কোণে রয়েছে। কখনো একলাটি থাকলে কোথা থেকে যেন কোন গহীন থেকে তারা উঠে আসে, চোখের সামনে ভেসে ওঠে, পুরনো সেই সুরগুলো যেন শুনতে পাই। কখনো ইচ্ছে করে আরও একবার শুনে দেখি। তাই তো আজ ভাবলাম চলো না, আমাদের অনেকেরই ছেলেবেলার সঙ্গে জড়িয়ে আছে মাটির গানের নানান সুর, মাটির সুর, একটু তাদের নিয়ে কথা হোক। টেলিফোন 2213-1342, 2213-1342, শুরুতে কোড দিতে ভুলবেন না 033, আবারও বলি 0333-2213-1342। আজ সেই ফিরে আসা দিনের সঙ্গে আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা গানগুলোর গপ্প হোক। আমার এই মুহূর্তেই মনে পড়ছে, একটু আগেও বলছিলাম যে ছেলেবেলার গান বলতে গেলেই যদি মাটির সুরের কথা বলি তাহলে খেলা দেখানোর গানগুলো আমার বড্ড মনে পড়ে যায়। কারণ ওই দুপুরবেলায় ডুগডুগিবাজি, আমাদের সময় তো তখন এত এন্টারটেইনমেন্ট ছিল না। আমাদের আরও প্রবীণ শ্রোতা বন্ধুরা হয়তো হাসছেন আমার কথা শুনে যে তুমি কি আর জানো মা আমাদের সময় কী ছিল। আসলে তাই, প্রত্যেক প্রজন্মের একটা নিজস্ব ছেলেবেলা থাকে, একটা নিজস্ব রং থাকে প্রত্যেক প্রজন্মের কাছে। বদলে যায় 70-এর দশক থেকে, বদলে যায় 80-তে, 80-এর দশক থেকে বদলে যায় 90-তে, সেখান থেকে বদলে যায় জেনজি, জেন আলফা, নানান রকম রঙে, কিন্তু ছেলেবেলাটা ছেলেবেলাই থাকে। মনে করে দেখুন তো, এই শব্দটা মনে পড়ে কি না।

0: শান্তিনাথ দের কণ্ঠে শুনলাম এই গান। কি রয়েছেন টেলিফোনে, আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা সেই সুরগুলো, সেই গানগুলো, আসুন না সেসব কথা হোক আজ। 0332131342 এই আমাদের টেলিফোন নাম্বার। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, একটু কথা বলবো, ইচ্ছে আছে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন না, কার সঙ্গে কথা বলছি?
1: আমি বিজয়ভূষণ মুখার্জি, গুপ্তিপাড়া।
0: বলুন বলুন বলুন।
1: ব্যাপার হচ্ছে কি, এই পুরনো যে গানগুলো শুনছি বা স্মৃতির, সমস্ত স্মৃতির গান চলছে, তো ঠিকই তাই। আমরা তো, আমার 80 বছর বয়স, গান বাজনার লাইনেই আছি আর কি। আমার বাড়িতে একটা টাইমে উৎপলেন দুয়ে এসেছিলেন, ওখানে একটা লোকভারতী একটা মানে একটা ঘর করার কথা হয়েছিল, তারপর যে কোনো কারণে হলো না। এই স্মৃতিগুলো এখন ভেসে আসছে আর কি, বহু বছর আগের কথা। ঠিক আছে, গানগুলো শুনছি, গানগুলো খুব ভালো লাগছে, পুরনো গানই শোনাও মা। ঠিক আছে,
0: ধন্যবাদ ধন্যবাদ। উৎপলেন্দু চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ, সত্যি কখনো কখনো এমন গুণীজনেদের সাক্ষাৎ যদি জীবনে পাওয়া যায়, তাহলে মনে হয় না যে আজকের দিনটা বা এই সময়টুকু খুব মূল্যবান একটা সময় হয়ে রয়ে গেল? সেই বছরের হয়তো আর কোনো দিনের কথাই আপনার আলাদা করে মনে পড়ে না, কিন্তু সেই দিনের সেই গুণীজনের সঙ্গে দেখা হওয়ার সময়টুকু সারা জীবন থেকে যায়। উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানখানি কিন্তু আমাদের অনেকের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে, অর্থাৎ লোকগীতিকে আলাদা করে না বুঝলেও এই গানটির প্রেমে পড়িনি আমরা, এই গানটিকে ভালো লাগেনি এমনটা হয় না।

0: উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে শুনলাম এই গান, কথা বলবো টেলিফোনে। নমস্কার। হ্যালো।
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: বলুন মধুমঙ্গল বাবু।
1: দিদি, একদম ছোট্টবেলায় নিয়ে চলে গেলেন স্কুল যাওয়ার আগে, যখন স্নান করতে নামতাম বন্ধুদের সাথে আর উঠতাম না, মা বাবা ডাকত তাড়াতাড়ি চলে এসো মধু, স্কুল যেতে হবে। যাক, মা বাবার কথা অমান্য না করে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে দিদি দেখতাম সেই কাকুরা বায়োস্কোপ নিয়ে এসছে, তখন 25 পয়সা করে লাগতো, নিয়ে বায়োস্কোপ দেখতে লাগতাম। স্যার আসতে অনেক দেরি হতো, স্কুল করতে দেরি হতো। তারপরে আবার এই যে আইসক্রিম বালারা যে আসতো 25 পয়সা 10 পয়সা করে আইসক্রিম গুলো খেতে কিনে, এত সুন্দর অনুষ্ঠানটা দিয়েছেন, পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। বৃষ্টি হতো, বৃষ্টির সাথে যখন ওই মানে তখন তো রাস্তাঘাট ছিল না, জল নামতো, আর বন্ধুদের সাথে সেই নৌকা তৈরি করতাম, নৌকাগুলো ভাসিয়ে দিতাম। আপনি এত সুন্দরটাকে তুলে ধরেছেন, মনের সাথে যেন মিল হয়ে যাচ্ছে দিদি ভাই, জানেন খুব ভালো লাগছে অনুষ্ঠানটা শুনে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, শুনতে থাকুন। সত্যি তো আমাদের সেই ছেলেবেলার আইসক্রিম কত কম, 5 পয়সা 10 পয়সাতেও আইসক্রিম পাওয়া যেত। আরও বড় হওয়ার পরে অন্তত আমার ছেলেবেলার কথা বলতে পারি, 25 পয়সাতেও কাঠি আইসক্রিম খেয়েছি। এখন তো সত্যি এই প্রজন্মের এখন যারা ছোট তারা ভাবতেই পারে না যে 25 পয়সাতেও একখানা গোটা আইসক্রিম পাওয়া যেত। আপনি সেই বায়োস্কোপের খেলা দেখানোর কথা বললেন, অংশুমান রায়ের কণ্ঠে ভারী সুন্দর একখানি গান আছে মাদারির খেলা দেখানোর, চলুন শোনা যাক।

0: মাদারির খেলা, সাপের খেলা, আর তারই সঙ্গে ওই মাদুর নাচ দেখাতে আসার যে খেলাগুলো, সেগুলোও কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। অন্তত এখন কলকাতার পথে তো আর দেখতে পাওয়া যায় না, মাঝে মধ্যে কখনো বা সে, অন্তত আমার অভিজ্ঞতা তো বলে এখন আর সেভাবে পাওয়া যায় না। জানি না গ্রামেগঞ্জে এখনও পাওয়া যাচ্ছে কিনা, বা কলকাতার বাইরে যারা আছেন এখনও সেই বাঁদর দেখানোর খেলা, মাদারির খেলা বা সাপের খেলা দেখাতে আজও দুপুরে আসে কিনা। এই কথা বলতেই মনে পড়ে যাচ্ছে আমাদের সেই ছেলেবেলা দেখা বাদশা ছবির কথা। বাদশা ছবিতে ভারী সুন্দর একটা ছোট্ট ছেলের কথা আপনারাও যারা দেখেছেন ছবি নিশ্চয়ই মনে করতে পারছেন। কত সুন্দরভাবে সম্পর্ক, অর্থাৎ অবলা এবং সবলা দুরকম জীবের মধ্যে কত সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে এই খেলা দেখানোর মধ্যে দিয়েই।
1: শোন শোন শোন মজা।

0: ফেলে আসা দিনের সেই মজার দিনগুলোর কথা, আর তার সঙ্গে জড়িয়ে থাকা মাটির গানের যে সুর, সে সবটা নিয়েই আজকের এই গানের ভেলা। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলা ডাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন সুজয়বাবু।
1: আজকের লোকগীতিগুলো সত্যিকার সেই মানে ছোট্ট বেলাকার সমস্ত কথা মনে পড়ছে। এখন ওই সেই বাঁদর নিয়ে, হুলুম নিয়ে, তারপরে সাপ নিয়ে যে খেলাগুলো খেলতো, যেগুলো

0: মনে হচ্ছে যেন সেই ছোট্টবেলায় ফিরে গেছি, এবং সেই যে গ্রামের সেই যে আবহাওয়া, একবারে মেঘাচ্ছন্ন আকাশ, সেই সময় যে যখন পুজো পুজো হতো, এই গানগুলো যখন হতো, তা মানে হচ্ছে যে সেইখানেই আমরা ফিরে গেছি। আমার একটা গানের অনুরোধ ছিল রবি ঠাকুরের বাবুলীতি, ওই দেখছি রূপসাগরে মনের মানুষ তাঁকা শোনা, এই গানটা যদি শোনানো হয় তাহলে আবার সেই পুরোনো দিনেই আমাকে ফিরে যেতে হবে মনে হচ্ছে, যদি হয় তো অনুগ্রহ করে।
1: বেশ বেশ বেশ সুজয়বাবু, হ্যাঁ দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এও অবশ্য আমাদের সেই, যদিও প্রথম যখন প্রত্যেকেই আমরা এই গানের সঙ্গে যখন প্রথম পরিচিত হই তখন এই গানের মানে বোঝার মতন বয়স আমাদের থাকে না, কিন্তু পরবর্তীতে যত বড় হওয়া তত যেন এই গানের প্রতিটি কথার সঙ্গে প্রতিটি শব্দের সঙ্গে ক্রমশ সংযোগ স্থাপন হতে থাকে। কিন্তু অত্যন্ত জনপ্রিয় বা বহুল প্রচলিত যদি লোকগীতির কথা বলি, লোকগানের কথা বলি, তার মধ্যে অবশ্যই এই গানখানের উল্লেখ করতেই হয়। পূর্ণদাস বাউলের কণ্ঠে চলুন শোনা যায়।

বেশ মনে পড়ে ছেলেবেলায়, বা আপনাদেরও মনে পড়বে যে বোষ্টম বোষ্টমীরা তখন আসতেন খঞ্জনি বাজিয়ে, গান গাইতে গাইতে। আবার ভোরবেলায় সেই যে প্রভাতী গান, টহলদারি গান, অনেক জায়গায় সেই সুর ছোট শহরাঞ্চলের পথে পথে তাও শোনা যেত। নগর সংকীর্তন হচ্ছে, অনেকে মিলে একসঙ্গে খোলকর্তাল নিয়ে গেয়ে উঠছেন প্রভাত সময়কালে, সচির আঙিনা মাঝে, অথবা রায়জাগু রায়জাগু বলে, তাই না? সেই দিনগুলো হারিয়ে তো যায়ই, আমাদের ছেলেবেলার দিন হারিয়ে যায় বটেই, ছেলেবেলার সুরও হারিয়ে যায়, কিন্তু কোথাও যেন মনে হয় না যে আমরা ক্রমশ আমাদের সেই সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকেও

0: বাড়ি বাড়ি বষ্টম বষ্টমীরা আসতেন। তারা বাউল গান গাইতে গাইতে এসে দাঁড়াতেন, আর সেই গানের সুর শুনেই মনে হতো যে এই তো ছুটতে চলে যাই। মায়েরা ঘর থেকে তো দেবেনই কিছু, চাল হোক আলু হোক, তার সঙ্গে সে না হলেও পয়সা হোক কিছু একটা দক্ষিণা দেবেন বটেই। আর আমরা দাঁড়িয়ে থাকতাম দরজার ফাঁক থেকে তাকিয়ে সেই বাউল গানের সুর। এখন জানি না আর কত জায়গায় ভেসে আসে, কলকাতায় যে আসে না সে কথা বেশ জানি। কে রয়েছেন টেলিফোনে? ছেলেবেলার সুরের গল্পগুলো একটু শোনা যাক। নমস্কার।
1: নমস্কার।

0: হ্যাঁ বলুন।
1: আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নির্মল বৈদ্য বলছি।
0: বলুন নির্মল বাবু।
1: অনেকদিন সৌভাগ্য আমার জীবনে, ধন্যবাদ পেলাম আপনাদের দেয়। এখন বলছি আপনারা তো বুড়োদেরকে ছোট করে দিচ্ছেন। আমরা বলে যেন এখন যেন বুড়োরা হয়ে কচি কচি পায়ে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে যেন আবার বেকারে যেন পৌঁছে যাই। এই দুর্মূল্য জিনিসগুলো আমাদের মধ্যে তুলে দিয়েছেন না, কি বলবো, যেন আমাদের বাচ্চা হতে সাহায্য করছেন আপনারা। আর বেশি কিছু বলবো না, আরো ছোট ছোট ছোট ছোট গাল, ছোট ছোট প্রভৃতি, ছোট ছোট পাল, এই সেই তোমার চৈতে গাজন আছে, এইগুলো সরাবেন, হলে আমরা যেন বুড়ো থেকে যেন বাচ্চা হয়ে যেতে পারি। ধন্যবাদ, বেশি কিছু বলবো না, ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। সত্যি এবারও পুণ্যের কাজ যে অন্তত এক ঘন্টার জন্য যদি টাইম মেশিন ছাড়াই শুধু গান থেরাপির মধ্য দিয়েই আমাদের বয়স্ক শ্রোতা বন্ধুদেরকে একটু ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে চলুন ছেলেবেলায় ফিরিয়ে নিয়েই যাই আরও একটি গানের মধ্যে দিয়ে। ছেলেবেলায় মনে পড়ে কি, পীর বাবারা আসতেন, ফকিরেরা আসতেন, যেমন বৈষ্ণব বৈষ্ণবীরা আসতেন, ফকিরেরাও আসতেন। তারা ঝোলা নিয়ে আসতেন, একটা জুব্বা পরে আসতেন, এবং দূর থেকে আওয়াজ পাওয়া যেত, মুশকিল আসান করো। মনে পড়ে কখনো মানিক পীরের দরগার, কখনো গাজী পীরের দরগার, সেই পবিত্র ঝালরখানা হাতে নিয়ে তারা যখন দরজাটির সামনে এসে দাঁড়াতেন, আমরা গিয়ে মাথা পেতে দিতাম, আর সেই ঝালরটা মাথায় বুলিয়ে দিয়ে মুশকিল আসান করো, কখনো দয়াল মানিক পীর, কখনো দয়াল গাজী পীর বলতেন তারা। চলুন দেখুন তো মনে পড়ে যাচ্ছে কিনা। না

এভাবে পীর ফকিরেরা আসতেন, পীর বাবারা ফকিরেরা আসতেন, আসতেন বৈষ্ণব বৈষ্ণবীরা। আবার যাদের ছেলেবেলায় সান্নিধ্য হয়েছে, দাদু ঠাকুমার অথবা দিদা ঠাকুরদাদার, মনে পড়ে সন্ধেবেলায় তারা গুনগুন গুনগুন করে গান গাইতেন, নানান রকম বাউল গান। বেশিটা কারো কারো বাড়িতে যার যেমন এলাকা, ভাটিয়ালি গান, গুনগুন করে ভাওয়াইয়া গান, দাদু ঠাকুমারা, বয়স্ক মানুষ সন্ধেবেলায় লোডশেডিং হয়ে গেলে হ্যারিকেনের আলোর পাশটিতে বসে গুরুনা ভোজিময়ী সকাল সন্ধ্যা মনোপ্রাণ দিয়ারে। বয়সের সঙ্গে কি যেন একটা আছে, বয়সের সঙ্গে জড়িয়ে যাওয়া সেই অভিজ্ঞতাগুলো কণ্ঠের সুর থাকুক বা না থাকুক অদ্ভুত লাগতো আমাদের প্রিয় দাদু দিদাদের কণ্ঠে এই গানগুলো

আমাদের ছেলেবেলার সঙ্গে জড়িয়ে থাকা এমন কত না গান আর কত না স্মৃতি সবটাই হুড়মুড়িয়ে আসছে বটে মনের মধ্যে, কিন্তু ঘড়ির কাঁটাও বলছে সময় খুব বেশি আর নেই। আমাদের এক শ্রোতা বন্ধু শুনতে চাইছিলেন ছেলেবেলার সেই গাজন চড়কের সময়কার গানগুলো, যা সত্যি আমাদের স্মৃতির সঙ্গে জড়িয়ে।

জড়িয়ে থাকা সুরগুলো, জড়িয়ে থাকা সেই ছেলেবেলা, অথবা জড়িয়ে থাকা নস্টালজিয়া, যা আমাদের পিছু ছাড়ে না, অথবা আমরাই চাই না তারা ছেড়ে যাক। কারণ এরাই তো সঞ্চয়, এরাই তো পাথেয়। তাই কখনো কখনো একটু তাদের নাড়াচাড়া করলে, সেই স্মৃতিগুলোকে নাড়াচাড়া করলে মনে হয় যেন একটু অক্সিজেন প্রাণে আরও ভরে নেওয়া গেল, তাই না? সেই সুর সবটা থাকুক আমাদের সঙ্গে, ছেলেবেলার সুর থাকুক, ফেলে আসা দিন থাকুক, যে মানুষেরা আর নেই আমাদের সঙ্গে, তারাও থাকুক আমাদের স্মৃতিতে। আসুন ভালো থাকি সকলে। শেষ করছি এখানে আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন যুববাণীর অনুষ্ঠান।

0: মোবাইল নিয়ে নিয়েছি, চার্জারটাও ব্যাগে ঢোকানো হয়ে গেছে, ছাতা, এক্সট্রা রেনকোট, ব্যাস ব্যাস ব্যাস ব্যাস। আর কি আর কি প্রিয়াশা, আর কি?
1: আরে তুমি মানে এরকম কেন, এত উদ্বাস্ত কেন, বিড়বিড় করে যাচ্ছ নিজের মতো?
0: না না, মানে বিড়বিড় নয়, মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি আর কি কি যেন নিতে হবে, মানে কি কি ভুলে যাচ্ছে কিছু নাকি?
1: জামা কাপড়?
0: না, জামা কাপড় তো নিয়ে নিয়েছি, মানে এক্সট্রা করে।
1: তুমি তো শুধু মোবাইল, চার্জার, রেনকোটের বাইরে আর কিছু বললে না, তাই
0: মোবাইলটা খুব খুব ইম্পর্টেন্ট প্রিয়াশা, মানে বুঝতে পারছো তো, মানে যাচ্ছি একটা জায়গায়, সেখানে গান শুনবো না, সেখানে মানে ফোনটা একটু সোশ্যাল মিডিয়ায় কিছু আপডেট দেবো না, তা কি হয় নাকি?
1: না না না, তা একদমই হয় না। কিন্তু মানে তুমি কোথায় যাচ্ছ?
0: আমি তো অনেক জায়গায় যাচ্ছি, মানে পুরো ভারতের একেবারে ম্যাপ ধরে ধরে আমি সব জায়গা সেট করে ফেলেছি, কারণ অনেক দিন আমার ঘুরতে যাওয়া কিন্তু হয়নি, তো সেই জন্য আর কি তো মনটা ঘুরু ঘুরু করছিল। সব প্ল্যান একবারে একটা জমিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলেছি, সব জায়গায় যাব।
1: ওকে ওকে, তার মানে ব্যাপারটা যে তুমি একটা জায়গায় যাচ্ছ না, অনেকগুলো জায়গায় যাচ্ছ,
0: অনেক অনেক জায়গায়
1: যাচ্ছ। তুমি একা যাচ্ছ না, আমিও যাচ্ছি সঙ্গে।
0: তুমিও যাচ্ছ? হ্যাঁ, আমরা বলছি তো
1: বন্ধুরা যাচ্ছে সঙ্গে,
0: বন্ধুরা যাচ্ছে, এবং ওই যে বললাম যে একেবারে পুরো ভারত ঘুরে চলে আসবো।
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। মানে ভারত ঘুরে মানে হচ্ছে এই যে বর্ষাকাল, এই যে একটা প্রেমের মৌসুম।
0: যদিও এখন এই মুহূর্তে এই 11:03 কলকাতায় কিন্তু এখন কোনো বর্ষার নাম নেই, কারণ রোদ ঝলমল করছে।
1: আজকে নেই, কিন্তু কালকে অবধিও খুব বৃষ্টি হয়েছে আর কি,
0: এবং মেঘ কিন্তু মনে মনে ভাবছে যে এই হব হব করছে বৃষ্টিটা। হ্যাঁ, হতেই পারে, মানে একটু পরেই নেমে যেতে পারে।
1: হ্যাঁ, এখন তো মানে যখন তখন আর কি মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে,
0: তোমার মুডের মতন, মানে কখন যে আমাকে একটা ঝেড়ে দেবে বা কখন একটু হাসবে।
1: অবশ্যই অবশ্যই, তুমি আমার মুড বুঝতে পারবেও না, আমি এক্সপেক্ট তো করি না।
0: আচ্ছা আচ্ছা, না সত্যি মানে এটা একটা বেশ খুব একটা কনফিউজিং একটা ওয়েদার কিন্তু চলছে চারিদিকে, শহর কলকাতা জুড়ে এবং আশেপাশের মফস্বল বলো বা গ্রামগঞ্জে বলো, কিন্তু বন্ধুদের তো মন ঘুরতে চায়, সবসময় একটা কোথাও যেতে চায়। আর সেই যেতে চাওয়ার স্বপ্নের মানে একটু যদি আমরা উস্কে দিই সেই স্বপ্ন।
1: একদম একদম, মানে এই যে দেখো গোটা বর্ষা জুড়ে আমাদের এই তো যেমন বললো ভারতবর্ষের ম্যাপ ধরে আমরা ঘুরবো, ম্যাপ ধরে না ঘুরলেও আর কি বর্ষায় আমাদের দেশে মানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গাগুলো তো স্পেশাল, যে জায়গায় তোমরা গোটা বর্ষাকালটা জুড়ে ঘুরতে পারো।
0: একদম একদম।
1: এবার আমরা এমন কয়েকটা জায়গার একটা বাকেট লিস্ট করে নিয়ে এসেছি যেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো, এবার অপশন ইজ ইয়ার্স যে তুমি কোথায় যাবে।
0: সো মানে প্রিয়াশা এখন বাকেট লিস্ট বের করবে,
1: বাকেট লিস্ট বাকেট লিস্টটা বের করবো না, বাকেট লিস্ট থেকে জায়গাগুলোকে বের করবো একটা একটা করে।
0: আচ্ছা, এরকম সত্যি যদি হতো যে আমাদের একটা বাকেট লিস্ট সত্যিই থাকতো এবং আমাদের কেউ একজন পছন্দের মানুষ বা একজন কেউ থাকতো যে বলতো বছরে একবার করে হলো বলো তোমার লিস্টে কি কি আছে, একটা একটা করে পূরণ করো, কেমন হতো বলো?
1: সেই আর কি, ওই যে মানে কাইন্ড অফ ডোরেমনের পকেটের মতো, যা চাই একটা কিছু আর কি।
0: আমাদের বাবা মায়েরা বোধহয়

0: অনেকটা করে, মানে খানিকটা কি ছোটবেলাতে অনেকটা করে, তারপরে তো মানে স্পেশাল থিং হলো একটা ব্যাপার, তখন সে করে আর কি,
1: নাকি নো এক্সপেরিয়েন্স,
0: নো এক্সপেরিয়েন্স আচ্ছা মিথ্যে কথার একটা লিমিট আছে বিয়াশা,
1: না না এরকমটা নয়। যাই হোক, দেখো আমাদের এই মনসুন বাকেট লিস্টে আমি আর সৌরভ তো প্রচুর প্রচুর ঘোরার জায়গায় পত্র নিয়ে এসেছি, আমরা ঘুরতেও যাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বাকেট লিস্টে যে যে জায়গাগুলো আছে সেগুলো বাইরেও বন্ধুদের কাছেও এমন কোন জায়গা থাকতে পারে যেগুলো বর্ষাকালের জন্য বেস্ট, মানে দ্য বেস্ট ডেস্টিনেশন। তো এরকম কোন জায়গা যদি থাকে বন্ধুরা কিন্তু ফোন লাইনে আসতে পারে, আমাদের ফোন নাম্বার 0332131342, আর বাই চান্স না পেলে
0: আমাদের যদি তোমরা বাই চান্স ফোনটা মিস করে যাও, কারণ যদি এক বন্ধুর ফোন ধরতে গিয়ে তোমাদের কারোর আমি ফোন ধরতে না পারি, সেক্ষেত্রে তোমরা আমাদের কি করতে পারো, সোশ্যাল মিডিয়ায় আমাদের আজকের গীতাঞ্জলির যুবমানি কলকাতার আজকের পেজে গীতাঞ্জলির যে পোস্টার আছে যে আমাদের বেরিয়ে পড়ি দ্য মনসুন মনসুন বাকেট লিস্ট, আমি তো তোমার মতন উচ্চারণ করছি কেন ভাই আশা, এটা কি হচ্ছে,
1: তুমি আমার মতো করতে পারছো না, ওই জন্য ফসকে যাচ্ছে ব্যাপারটা,
0: ফসকে যাচ্ছে কিন্তু না মানে ফসকালে হবে না, ওই যে বললাম ফোনটা ফসকাতে পারে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়ার আমাদের কিন্তু আজকে যে পোস্টার তার কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের বর্ষাকালে এই ঘোর বর্ষায় তোমাদের কোথায় যেতে ইচ্ছে করছে বা কোথায় যাওয়ার কোনো মেমোরিজ আছে কিনা তোমার জন্য, সেই সব জানাতে পারো। ফোন নাম্বারটা প্রিয়া শেখ আগেই বললো আর আজকে আমি এক্ষুনি বললাম তোমাদের ফেসবুকে কমেন্ট করবার কথা, তাই চটপটা দেরি করো না, রেডিওটা কানে নিয়ে মানে যুববাণী কানে রেখে চটপট আমাদের কমেন্ট কিংবা ফোন করে ফেলো,
1: একদম একদম করে ফেলো। আর ততক্ষণ পর্যন্ত এই যে সৌরভ এত সুন্দর করে ব্যাগটাক প্যাক করলো, রেনকোট টেনকোট নিলো, তো মানে প্রথমেই কোথায় যেতে চাইছো?
0: প্রথমেই আমি যেটা যেতে চাইছি সেটা হচ্ছে আমার খুব একটা পছন্দের জায়গা, খুব কাছাকাছি এবং দুদিনের ট্যুর করা যেতে পারে, সেটা হচ্ছে দার্জিলিং। ঠিক আছে, দার্জিলিং এই বর্ষাকালে ঘোর বর্ষায় বুঝতে পারলে প্রিয়াশা, দার্জিলিং যদি তুমি একবার না যাও তুমি কিন্তু খুব মিস করবে, কারণ ওর আশেপাশে এমন কিছু পয়েন্ট আছে দেখবার মতো, যেমন লেপচা জগৎ একটা দারুণ জায়গা, মানে পুরো সবুজে ঘিরে থাকে সবসময়, প্লাস প্লাস প্লাস এই সময়টা একেবারে ওই বলে না মেক পিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, লেপচা জগৎ তাকদা বা এই ধরনের ভিউ পয়েন্ট গুলোতে তুমি যদি যাও দার্জিলিং এর কাছাকাছি এইসব জায়গায়, তুমি দেখতে পারবে ওই মেঘের মধ্যে মানে একটা অদ্ভুত মায়া তৈরি হয়, এবং
1: সে তো বটেই,
0: এবং এইসব জায়গায় ওই বৃষ্টি হালকা ঝিরঝির করে পড়ছে, কখনো খুব জোরে পড়ছে, এই দেখতে দেখতে মোমো কিংবা থুকপা, মানে তুমি যদি একবার টেস্ট করো প্রিয়াশা তুমি ভুলতে পারবে না জায়গাটাকে, বুঝলে
1: না, আমি ভুলতেও চাই না। আর যখন দার্জিলিং এ আমরা যাচ্ছি তখন ওই যে ভোরবেলা উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মোটামুটি বোমকেশের মতো একটা চাদর গায়ে দিয়ে,
0: এই এই ব্যাপারে আমার একটা কথা মনে পড়লো বুঝলে, আমি একটা বন্ধুকে একবার ছোটবেলায় মানে মাঝ বয়সে আর কি জিজ্ঞেস করেছিলাম যে শীতকালে আমাদের তো বিভিন্ন প্ল্যান থাকে, পিকনিক থাকে, এই সেই হ্যানাত্যানা থাকে, তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তোর শীতকালে মানে শীতের মরশুমে একেবারে ঘোর শীতের মরশুমে তোর সবচেয়ে প্রিয় কাজ কোনটি, মানে কোন কাজটা করতে শীতকালে সবচেয়ে ভালো লাগে, তখন ও আমাকে একটা উত্তর দিয়েছিল, ও আমাকে বলেছিল আমার শীতকালে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ভোরবেলা উঠে ঠান্ডায় কাঁপা।
1: না, ভোরবেলার যে ঠান্ডাটা, তুমি যতই কাঁপো ওই যে একটা মানে ঠান্ডার একটা মাধুর্য আছে, কিছু কিছু সময় সেটা ফিল করতে ভালো লাগে, ঠিক যেমন পাহাড়ে গেলে ওই স্টাইল করে ছবি তোলার জন্য ঠান্ডাটা ফিল করতে ভালো লাগে,
0: একদম একদম
1: হাঁটতে ভালো লাগে, ঠিক ওই রকম আর কি ব্যাপার। তো একদম এই যে আমরা মানে ও বলল প্রথমেই পাহাড় যাবে এবং প্রথমেই দার্জিলিং যাবে, এর ঘটনাটা হচ্ছে
0: এই যে যাবো না
1: কিভাবে যাবে, মানে এই যে পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘটেক তোমরা দেখবে লেপচা জগৎ বা তাকদা বা লামহাটা কোনো একটা জায়গায় তোমরা ছোট্ট করে থাকতে পারো, সেখানে কটেজ পেয়ে যেতে পারো, মোমো থুকপা খেতে পারো,
0: একদম
1: যাবেটা কি করে,
0: যাবেটা এইভাবেই যে শিয়ালদা কিংবা হাওড়া, মানে একেবারে শহর কলকাতা থেকেই তোমাদের ট্যুর প্ল্যানটা আমরা সেট করে দিচ্ছি যে শিয়ালদা কিংবা হাওড়া থেকে তোমরা যেতে পারো একেবারে সোজা এনজেপি মানে নিউ জলপাইগুড়ি, কিংবা যাদের হাতে খুব কম সময় তারা কিন্তু এয়ারপোর্ট হয়ে মানে বাগডোগরা এয়ারপোর্ট হয়েও তোমরা যেতে পারো, এবং যদি একটু মানে একটু আরেকটু সময় থাকে তাহলে মিরিক লেকটা ঘুরেও এসো, কারণ ওই সৌন্দর্যটা মানে বিশেষ করে বর্ষাকালে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে সবাই জানো তো ছুটিটা প্ল্যান করে হচ্ছে মেইনলি পূজোতে, মানে পূজোর একটা
1: ছুটি বা ডিসেম্বর বা গরমের ছুটিটাও অনেকে
0: প্ল্যান করে, গরমের ছুটিটা প্ল্যান করে যেহেতু সরকারি বেসরকারি বলো স্কুল কলেজ অফিস সব ছুটি থাকে। কিন্তু যদি এই জুলাই অগস্ট বা জুন জুলাই এই যে বর্ষাকালে তুমি যদি একবার এই জায়গাগুলো একটু মানে একটু
1: ছুটিটা ম্যানেজ করে যেতে পারো,
0: সিক লিফট নিয়ে একটু একটু মিথ্যে কথা বসকে বলে তোমরা যদি যেতে পারো, দেখবে মানে এই সময়টা একটু কম খরচেও তুমি ঘুরে আসতে পারবে, কারণ সবকিছু দামটা একটু কম থাকে।
1: একদম একদমই তাই, ওই পিক সিজনটা তো নয় এটা, কিন্তু বর্ষায় পাহাড় বা বর্ষায় মানে আর কি দার্জিলিং বলো বা আমরা আরো যা যা জায়গার কথা বলবো এই জায়গাগুলো দেখতেই অদ্ভুত সুন্দর।
0: একদমই তাই, এবং যেটা বলছিলাম যে কম খরচে ঘুরতে পারবে, এবং এই যেটা আমরা ফ্লাইটের কথাও বলছিলাম সেই ফ্লাইটের দামও কিন্তু বেশ কম থাকে।
1: একদমই তাই একদমই তাই। আরো একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে তোমরা দার্জিলিং গেলে এরকম টুক করে ঘোরার মতো জায়গা কিন্তু বাতাসিয়া লুপ, সেই জায়গাটাও ঘুরতে পারো, সেই জায়গাটা ভীষণ সুন্দর। এই যে মানে সবুজ ছেড়ে বেরিয়ে মানে লেপচা জগৎটা ছেড়ে বেরিয়ে এরকম একটা ফুলের রাজ্যে ঢুকে যাওয়ার মতো আর কি ব্যাপার, এবং এখান থেকে পাহাড় অসাধারণ দেখতে লাগে, এবং তার পাশেই মানে পাশে মানে কাছাকাছি রয়েছে ঘুম মনাস্ট্রি যেখানটা ভীষণ শান্ত, ওই জায়গাটাও মানে ঘোরার লিস্ট থেকে মিস করো না আর কি।
0: বেশ বেশ বেশ, প্রিয়াশা যখন বলে দিয়েছে তার মানে আমরা আর মিস করবো না, বন্ধুরা তোমরাও করো না। কিন্তু এই মুহূর্তে গাড়ি তো শিয়ালদা কিংবা হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, মানে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আমাদের বেরিয়ে পড়ি ট্রেন, কিন্তু একটা এই বৃষ্টির দিনে মানে বৃষ্টি হোক না হোক মনের মধ্যে বৃষ্টিটা আনা দরকার।
1: না না বৃষ্টি হবে হবে আমি বলছি হবে।
0: হ্যাঁ, তো সেই সময় যদি একটা অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুরের গান শোনা যায় তাহলে তো মানে আনন্দটা আরো ডাবল ট্রিপল মানে 4 টাইমস 10 টাইমস হয়ে যায়,
1: একদম হয়ে যায়। এবং তার সঙ্গে তুমি ইমাজিন করে নিতে পারো তুমি ঘুরতে যাচ্ছ তোমার ভীষণ প্রিয় মানুষের সঙ্গে বা মানুষদের সঙ্গে, আর যেতে যেতে এই গানটা শুনছো।

0: দুজনেকু ভরসা দিলে, সত্যি ভরসাটা কিন্তু বেশ জরুরি একটা বিষয় নাকি?
1: হ্যাঁ, মানে বন্ধুরা ভরসা দিলে আমরা সবাই মিলে একসঙ্গে ভিজতে পারি, সেটাই কোনো অসুবিধা নেই। ফিরে এলাম আবারও বেরিয়ে পড়ি রাজ্যায়। আজ তোমার সঙ্গে কথা বলছি আমি প্রিয়াশা, এবং আমার সঙ্গে সৌরভ। আর আমরা দার্জিলিং ঘুরে ফেলেছি, মানে একদম শুরুটা করেছি পাহাড় দিয়ে,
0: বাড়ির কাছের পাহাড়।
1: এবার তো মানে পাহাড়ে যখন নিয়ে শুরু করেছি, তাহলে পাহাড় আরো কয়েকটা পাহাড়ে তো যাবো নিশ্চয়ই।
0: বেশ বেশ, আমরা শুধু পশ্চিমবঙ্গে আটকে থাকবো কেন, আমরা একটু ভারতের বিভিন্ন রকম পাহাড়ে, যেখানে আমরা পাহাড়ে ঘুরবো, আমরা ঘুরতে শুরু করেছি। প্রথমেই আমরা পশ্চিমবঙ্গ থেকে একটু যদি বেরিয়ে যাই অন্য রাজ্যে, এবং সেই রাজ্যটা যদি হয় God's own country, মানে কেরল।
1: একদম একদম,
0: কেরালার মুন্নার, মানে সেটা কিন্তু প্রকৃতির নিজের হাতে আঁকা একটা ছবির মতো।
1: একদমই তাই। আর দেখবে বর্ষাকালে পাহাড়ে গেলে না, চারদিকটা ওই সবুজ, ওই মানে জঙ্গল, মানে এই টাইমটা গেলে দেখা যায়। এবং যেখানে রডোডেনড্রনের জঙ্গল আছে, সেখানেও পুরো ফুলে ভরে থাকে, তো দেখতে অদ্ভুত ভালো লাগে,
0: খুবই ভালো। এবং এই যে জায়গাটি, এই জায়গাটিকে তোমরা যদি যেতে চাও, মানে মুন্নার তোমরা যদি যেতে চাও, তাহলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে, চটপট প্লেনের একটা টিকিট কেটে ফেলতে হবে, ঠিক আছে? একটু মানে
1: ট্রেনের টিকিটও কাটতে পারে,
0: কিন্তু জানো তো প্লেনে যাওয়ার একটা আলাদা মজা আছে এই জায়গাটিতে, কারণ ওই উপর থেকে যখন ওই বার্ড ভিউটা দেখা যায়, সেটার না আলাদা একটা, মানে আমি আমি শুনেছি, কারণ আমার কখনো কেরালা যাওয়া হয়নি,
1: কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে আর কি। একটুখানি যদি বাজেট বেশি থাকে, তাহলে অবশ্যই তোমরা ফ্লাইটে যেতে পারো।
0: ফ্লাইটে কোথায় নামবে? কোচিতে নামবে।
1: একদম।
0: বা তোমরা যদি ট্রেনেও যেতে পারো, সেটা বেশ একটা লং জার্নি বলতে পারো, এর্নাকুলাম রেল স্টেশন, তোমরা সেখানে পৌঁছতে পারো, এবং সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 4-5 ঘন্টা দূরত্ব।
1: হ্যাঁ, এবার গাড়ি ভাড়াটা হচ্ছে তোমার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করছে, তুমি কতটা কমাতে পারছো, বাড়াতে পারছো। মোটামুটি বেশি খরচপাতি পড়ে না, মানে 4-5 ঘন্টা যাওয়ার জন্য ম্যাক্সিমাম ধরো 1,000-1,500 মধ্যে হয়ে যায়।
0: শেয়ারে গেলে বোধহয় আরেকটু
1: কম হয়। এবার যেটা বলতে পারি আমরা, মুন্নার পাহাড়ে তো তোমরা যাবে, কিন্তু এই যে এত সুন্দর একটা জায়গায় গেছো, কেরালাতে গেছো, তো সেখানে মুন্নার গিয়ে অবশ্যই তো কয়েকটা টুরিস্ট স্পট যেগুলো, সেগুলোও দেখতে পারো। তো তার মধ্যে প্রথমেই রয়েছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, যেখানে তোমরা মানে বিরল যে নীলগিরির কথা আমরা শুনে থাকি বা গল্পের বইতে পড়ে থাকি, সেই পাখির দেখা মিলতে পারে। এরপর যেটা তোমরা করতে পারো, সেটা হচ্ছে একদম যে মুন্নারের মানে পিক পয়েন্টটা যেটা, সেখান থেকে এই যে গোটা জায়গাটাকে দেখা যায়, মানে কেরালার অর্ধেকটা, এবং ওই পাহাড়ের উপর থেকে যে নিচটা, ওই যে দৃশ্যটা, সেটা যে কোনো পিকেই ওই যে ব্যাপারটা, ওটা মিস করা যাবে না।
0: এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ম্যাটুপেট্টি ড্যাম যেটাকে বলে, সেখানে বোটিং তোমরা যদি করতে পারো, আর ইকো পয়েন্টে কয়েকটা ছবি যদি তোমরা তুলতে পারো, তোমরা ধরেই নাও যে তোমাদের এক বছরের জন্য মানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ডিপি দেওয়া বা বিভিন্ন রকম ছবি দেওয়ার একদম মানে রসদ প্রস্তুত হয়ে থাকবে।
1: তাছাড়াও তোমরা মোটামুটি ওখান থেকে এতটাই শান্তি পাবে, এতটা ভালো লাগা থাকবে, আবার এক বছর কাজ করার এনার্জি ফিরে পাবে আর কি।
0: একদমই তাই। মানে ওই যে ছুটিটা তোমরা কাটাতে গেছো, যে নিজের মানসিক ক্লান্তিটাকে একটু দূরে সরিয়ে রাখতে বা একটু তার থেকে রিকভার করতে, তার জন্য একবার পারফেক্ট ওষুধ হচ্ছে কেরালার এই মুন্নার।
1: একদম একদম। আর মুন্নারের পাহাড়ের কোনো একটা কটেজে বসে

0: যদি আমাদের মতো তোমরাও চা লাভার হও তাহলে ডেফিনেটলি চাটা মিস করো না এখানকার, আর টি মিউজিয়ামটাও ঘুরে আসতে মিস করো না।
1: বিভিন্ন রকম চায়ের যে কালেকশন
0: দেখা যাবে।
1: হ্যাঁ, মোনাটা সবচেয়ে সুন্দর কোনটা জানো তো, মানে সুন্দর ঝর্ণা যদি বলতে হয় সেটা হচ্ছে আট্টুকাট ফলস, লাক্কাম ফলস এর কথাও আমি বলবো এই জায়গাটিতে, এবং নিয়ামাকাট ফলস বা চিন্নাকানাল ফলস। এই যে বিভিন্ন রকম জলপ্রপাত সেগুলো কিন্তু বর্ষায় একেবারে অন্য রূপ নিয়ে তোমার কাছে ধরা দেবে। তাই কেরালা যদি প্ল্যান করে ফেলো এই বর্ষায়, মানে জুন জুলাই অগস্ট এরকম একটা সময়, দেখো বর্ষা তো এখন খুব দেরিতে আসে, তো সেক্ষেত্রে জুনটা তোমরা না প্ল্যান করে আমি বলবো জুলাই এই সময়টাতেই, বা অগস্টে, একেবারে অগস্টের শুরুতেই তোমরা যদি প্ল্যানটা করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত
0: জমে যায়। আর তার সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে মুন্নারে কিন্তু, এই যে বলছিলাম চায়ের কথা, বিভিন্ন ফ্লেভারের চা পাতা, এলাচ, গোলমরিচ এগুলো পাওয়া যায়। আর অবশ্যই ওখানে গেলে মালাবার পরোটার ফিশ কারি মিস করুন।
1: বেশ বেশ বেশ, মানে খাবার দাবারও আমরা একদম তোমাকে লিস্ট ধরিয়ে দিচ্ছি যে কোথায় গেলে তোমরা কোনটা একেবারে মিস করা যাবে না, একেবারে কোনো কিছুই তোমরা যাতে মিস না করো, সেটা হতে পারে কোনো লোকেশন, কোনো হতে পারে তোমাদের খাবার যেটা আমরা বলছি। কিন্তু খাবারের কথা বলতে বলতে বন্ধু কিন্তু ফোন লাইনে চলে এসেছে,
0: একদম একদম দেখবো কে রয়েছে সঙ্গে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার নমস্কার, বলুন।
2: আপনাদের সঙ্গে আমাকে একটু ভাগ করে নেবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম।
1: বেশ বেশ বেশ, তার মানে মানে বন্ধুও কিন্তু উত্তেজিত হয়ে পড়েছে।
0: একদম, আর বন্ধুদের সঙ্গে ভাগ করি তো না, আমরা তো একসঙ্গে ঘুরতে যাচ্ছি আলটিমেটলি
1: একসঙ্গে ঘুরতে যাচ্ছি। এবং যুববাণী থেকে ঘুরতে যাওয়া হচ্ছে মানে একদম ওই বলে না বাক্স প্যাট্রা বেঁধে আমরা যাচ্ছি। কোথায় কোথায় গিয়েছি এই মুহূর্তে? দার্জিলিং গিয়েছি আমরা, কেরল ঘুরে এলাম, কিন্তু এবার যেখানে আসবো সেটা হচ্ছে শিলং।
0: আহা হা, শিলং জায়গা মানে এই যে মেঘালয়ের কথা বললেই দারুণ লাগে। মানে তুমি ভাবো মেঘালয়, মেঘের দেশে আমি যাচ্ছি। আমি কখনো মেঘালয় যাইনি, কিন্তু আমার যতবার মেঘালয়ের কথা মানে উঠেছে, যতবার যেখানে পড়েছি, যেখানে রিল দেখেছি, আমি ততগুলো সেভ করে রেখেছি, মেঘালয় যেতেই হবে এরকম একটা ব্যাপার।
1: কি অপূর্ব! এই মুহূর্তে যারা আমাদের দেখতে পাচ্ছ না, যারা শুধু শুনতে পাচ্ছ, তারা প্রিয়াশার এক্সপ্রেশনটা একটু আগে যদি দেখো,
0: আমার এক্সাইটমেন্টটা এক্সপ্রেশন ছেড়ে দাও, এক্সাইটমেন্ট
1: এক্সাইটমেন্ট আমি দেখলাম। ও এমন ভাবে বলল মেঘালয় মানে মেঘের দেশে যাও, মানে এটা সত্যি, মানে এই যে মনের মধ্যে এই যে ছেলে মানুষ, এই যে একটা শিশু মন নিজের মধ্যে থাকা, সেটা সত্যি খুব ভালো। তোমরাও আমি জানি যে তোমাদের মনের মধ্যেও সেই ছেলে মানুষটা বা সেই শিশু মনটা আছে এখনো, তাই সেটাকে নিয়ে
0: সবার মধ্যেই আছে।
1: অনেকে মেরে ফেলে,
0: এরকম হয় না, সবার মধ্যে আছে, এবার কেউ এক্সপ্রেস করে কেউ করে না, এটা তফাত, কিন্তু আছে তো বটেই।
1: বেশ বেশ,
0: যাই হোক আমরা মানে ঘুরে বেড়াই বুঝলে, মন টন আপাতত রাখা থাক পাহাড়ের কোলে।
1: বেশ,
0: তো এই যে
1: এখন আমরা মেঘালয়ের রাজধানীতে যাচ্ছি,
0: শিলং, মানে এই যে বারবারই বলা যে বর্ষায় পাহাড় যাওয়া মানে ওই সবুজ একটা চারিপাশ আর ফলস, যে কটা ফলস আছে সেগুলোই দেখার মতো আর কি।
1: কিন্তু যেটা বলার প্রিয়াশা, মানে আমরা তো ঘুরতে যাওয়ার কথা খুব আনন্দের সঙ্গে একেবারে ছটফট করতে করতে বলছি, কিন্তু এই সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে বয়স্কদের নিয়ে যাওয়াটা কিন্তু এই মুহূর্তে একটু চাপের হতে পারে এই সময়টাতে, কারণ এখানে খুব লং একটা জার্নি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো পাহাড়ের ঢালে তুমি যাচ্ছ, তো অনেক জায়গায় দেখতে পাবে যে খুব ঘোর বর্ষায় হয়তো মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে কোথাও, বা হয়তো এমন বৃষ্টি হয়েছে রাস্তা মানে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এই লং জার্নিটা বয়স্ক মানুষরা একটু নাও নিতে পারে তাদের শরীরে।
0: ঠিক, একদমই তাই।
1: সেজন্য বন্ধুদের সঙ্গে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ো নাকি?
0: হ্যাঁ, মানে তুমি পরিবারের সঙ্গেও করতে পারো, কিন্তু ওই আর কি একটু বুঝে শুনে সাবধানে, ছোটদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে মানে ব্যাপারটা ওই একই হয়, একটুখানি হ্যান্ডেল করাটা টাফ হয়ে যায় কিছু কিছু সিচুয়েশনে। তো শিলং পৌঁছে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা প্রথমেই ঘুরতে পারি উমিয়ম লেক। এবং এই যে লেকের নীল জল, বর্ষাকালে পুরোপুরি নীল জল না পেলেও এই যে নীল জল এবং চারপাশের সবুজ পাহাড়, সেটা তোমার মন ভালো করে দেবেই। আর শিলং পিক থেকে গোটা শিলং শহরটাকে দেখা যায়, এটা আরো ভালো ব্যাপার
1: সত্যি। মানে ওই বার্ড ভিউটা বলতে চাইছো যে একেবারে পুরো শহরটাকে দেখা, বিশেষ করে জানো তো এই যে পাহাড়ের কোন একটা কোল থেকে পুরো শহরকে দেখা যায়,

0: এই জায়গাটা আমার সব থেকে ভালো লাগে, বৃষ্টির সময়তেও নয়, ভোরবেলাতেও নয়, দুপুরবেলাতেও নয়, বিকেলবেলাতেও নয়, কোনো সময় নয়। আমার যেটা সব থেকে ভালো লাগে, সবচেয়ে বেস্ট টাইম ওই শহরটাকে দেখার, সেটা হচ্ছে রাত্রেবেলা, যখন পাহাড়ের গায়ে ওই
1: মিটে মিটে আলো জ্বলছে,
0: আলো জ্বলছে, বা একটা ধরো পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই সময়টা যে কি অদ্ভুত একটা লাগে।
1: তুমি যদি অনেক হাই অলটিটিউডে কোথাও যাও, মানে অনেকটা ধরো হিমাচলের দিকে কোথাও গেলে, উত্তরাখণ্ডের দিকে কোথাও গেলে, তাহলে না মানে যত হাই অলটিটিউডে উঠবে তত তো আকাশ ক্লিয়ার হয়, সকালবেলা যেমন গাঢ় নীল, রাত্রিবেলা ঠিক তেমন মনে হয় খুব কাছাকাছি আছি আমরা ওই তারার সঙ্গে, আর প্রচুর তারা দেখতে পাওয়া যায়। মানে আমরা সমতলে দাঁড়িয়ে যতটা না দেখতে পাচ্ছি, ওপরে তুমি যত উঠবে তত ক্লিয়ার হবে ভিশন, তত তুমি আরো দেখতে পাবে।
0: হ্যাঁ, মানে আসলে সেটাও একটা কথা যে আলো দূষণ সেটা যে এত বেড়ে গেছে বুঝলে, মানে তাতে কিন্তু সত্যি আমরা তারা যে দেখা বা পরিষ্কার একটা ঝকঝকে আকাশ,
1: সেইটা মুশকিল।
0: তুমি আজকে হিমাচলের কথা বললে, হিমাচল আমরা যাব, মানালি তো আমরা ঘুরতে যাব, হ্যাঁ, তো সেই সব জায়গায় যাচ্ছি, কিন্তু যেটা বললার যে যতই উঁচুতে এই মুহূর্তে ওঠো না কেন, দেখবে সেই যে ক্লিয়ার ভাবটা বা ওই ঝকঝকে নীল আকাশ বা ঝকঝকে তারা ভরা একটা আকাশ অনেক সময় কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র আমাদের জন্য। দূষণ আমরা এত করছি, আলো দূষণটা সেটা কিন্তু একটা চাপের ব্যাপার হয়ে যায়। যাই হোক, আবার ভারী ভারী কথা বলতে শুরু করেছি নাকি?
1: যাই হোক, তো শিলং যেতে হলে তোমরা যেটা করতে পারো, তোমরা ফ্লাইটে যেতে পারো। ফ্লাইটে যেতে হলে তোমাদের গুয়াহাটি বিমানবন্দরে নামতে হবে, এবং সেখান থেকে মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা, খুব একটা বেশি চাপের কিছু নয়।
0: তাই 3.5 ঘন্টার আগে এয়ারপোর্টে বসে কিছু খেয়ে নিও।
1: হ্যাঁ, কিছু খেয়ে নিও। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা একদম শুরু করেছিলাম লেপচা জগৎ, মানে দার্জিলিং থেকে, তখন আমরা NGP গেছিলাম, আর আরো একবার NGP যাই, মানে এবার আমরা আরেকবার NGP থেকে শুরু করি।
0: আচ্ছা, বেশ বেশ,
1: কারণ এবার আমরা একটু পেলিং এর দিকে যাব।
0: আচ্ছা,
1: সেটাও তো ধরো সেই NGP থেকে বা বাগডোগরা এয়ারপোর্ট থেকেই যাওয়া যায়, সেম, কিন্তু একটুখানি ডিস্টেন্সটা বেশি, মোটামুটি 5-6 ঘন্টা মতো লাগে, কারণ পেলিংটা একদম সিকিমের পশ্চিম দিকটাতে।
0: আচ্ছা,
1: সিকিমটা ক্রস করে এবার পেলিং এর জায়গাটা, মানে যারা পেলিং গেছো তারা তো জানোই পেলিং সারা বছরই অদ্ভুত ভালো লাগে, এই টাইমটাতে তো আরো বেশি করে, মানে এই যে এপ্রিল, মে, জুন, জুলাই, এই টাইমটা দ্য বেস্ট, ওই পিক টাইম আর কি। এবং শান্ত পাহাড়ে যদি মনে হয় যে কয়েকটা দিন কাটাতে চাইছো, তাহলে ডেফিনেটলি পেলিং এ যেতে পারো। এবং এখানে ছোট ছোট যে কটেজ গুলো পাওয়া যায় সেগুলো মানে একটুখানি দেখে শুনে যদি ভাড়া নাও, তাহলে ওই শান্ত পরিবেশ, মানে মোটামুটি একা থাকা বা একটু শান্তিতে থাকা, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করা, সেটা ডেফিনেটলি হবে।
0: বেশ বেশ, এবং পেলিং এ তোমরা যদি বিভিন্ন টুরিস্ট স্পটের কথা জানতে চাও, সেখানে বলা যায় যে বিভিন্ন রকম মনেস্ট্রি। পেলিং এর প্রধান আকর্ষণ হচ্ছে পেমাংতাসে মনেস্ট্রি, যা সিকিমের অন্যতম প্রাচীন বৌদ্ধ বিহার, যাকে বলা যায় আর কি, অনেকেই বলেন।
1: একদম,
0: এবং এখান থেকে তোমরা চলে যেতে পারো যে রাবডেন্সে ধ্বংসাবশেষ, সেখানে ইতিহাস আর প্রকৃতির একটা সুন্দর মেলবন্ধন তোমরা দেখতে পাবে। রোমাঞ্চপ্রিয়দের কাছে
1: ওটা বলছিলাম, ওটা মিস করে না, সেটা হচ্ছে পেলিং এর স্কাইওয়াক।
0: ওফ, আচ্ছা আচ্ছা,
1: ওটা অসাধারণ আর কি,
0: একদম সুন্দর, মানে ওই যে ভিউটা, ওই যে স্কাইওয়াক থেকে দেখা যায়
1: কাঞ্চনজঙ্ঘার ওই ভিউটা, ওটা মানে সারা জীবন মনে থাকবে। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা দেখবো এই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে, কাঞ্চনজঙ্ঘা এই একটা ব্যাপার কাজ করে।
0: বাঙালি তো দীপুদা, মানে দীঘা পুরী দার্জিলিং এ দার্জিলিং তো থাকবেই, মানে ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই তো সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছেন, মানে বা আমরা ওই,
1: এবং পেলিং এ গিয়ে পেলিং এ স্কাইওয়াকে উঠেই কাঞ্চনজঙ্ঘাটাকে তুমি কোনোভাবে মানে চোখ ছড়াতে পারবে না আর কি, খুব ভীষণদর ভিউ থাকে, ওয়েদার যদি ক্লিয়ার থাকে, ভীষণ মেক করে থাকলে সেটা একটু মুশকিল,
0: সেটা একটু মুশকিল, কিন্তু মেক কেটে যায়,
1: মেক কেটে যায় একদম,
0: এন্ড মে সব ঠিক হয়ে যায় নাকি?
1: আমার খুব মানে কাছের একজন আর কি বলতো একটা শব্দ, সেটা হচ্ছে মেঘ ছুট, মানে মেঘ যেদিক থেকে তাড়া করে তার উল্টো দিকে ছুটতে হয়, মানে মোটামুটি দেখে এটা হয় যে ধরো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু হচ্ছে, মেঘ যদি আসে তাহলে আমরা উল্টো রাস্তা ধরে ঘুরতে শুরু করি। পাহাড়ের ক্ষেত্রেও এটা হয়, মেঘ করলে মেঘ আবার কেটে যায় খুব জোর, হাতে একটা জায়গায় তুমি দেখছো বৃষ্টি হচ্ছে, আর একটা পিকে উঠলে দেখলে ভীষণ রোদ, তো এই ব্যাপারটা কাজ করে আর কি।
0: মানে পাহাড় বড্ড খামখেয়ালি, যা বুঝতে পারলাম আর কি প্রিয়াশার কথা শুনে, যে এই খামখেয়ালিপনার জন্যই বোধহয় পাহাড় আরো বেশি সুন্দর, আরো বেশি মায়াবী। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে পাহাড় কিন্তু প্রত্যেকটা ঋতুতে, মানে সেটা গরমকালে হোক, বর্ষাকালে হোক, শীতকালে হোক, এক একটা অন্য রূপ নেয়। এই যে পেলিং কথা বলছি, গ্যাংটকের কথা বলছি, সিকিমের গোটা সিকিমটার কথা বলছি, শীতকালে গেলে দেখবে কিছু কিছু জায়গায় খুব বরফ পাবে, সাদা হয়ে ঢেকে আছে,

0: সকালে দেখবে সবুজ চারিদিক, আবার গরমকালে দেখবে মানে সেই রোদ ঝলমল একটা ব্যাপার,
1: একদম ক্লিয়ার তোমরা আকাশ পেয়েছো, এবং ওখানে তো খুব একটা গরম পড়ে না, তো গরমকালে গেলে আলাদা করে কষ্ট হওয়ার ব্যাপার নেই, ওই জার্নিটাও ভালো লাগে, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম আর কি।
0: কিন্তু বন্ধু কোথায় গেছে সেটা যদি
1: জানবো,
0: ঠিক তাহলে একটু ফোন লাইন ধরতে হবে। নমস্কার।
1: নমস্কার,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: তাহলে মানে আর্য কিন্তু টাইগার হিলটা দেখতে পারেনি এবার, কিন্তু পরের বার নিশ্চয়ই
1: দেখতে পারবে। আর আমরাও আমাদের এই যে এত সুন্দর একটা পাহাড়ের জার্নি তোমার সঙ্গে শেয়ার করছি, ঠিক পাহাড়ে দাঁড়িয়ে কোনো একটা পিকে দাঁড়িয়ে
0: কিন্তু এই গানটা কার বলতে গেলে মানে শিল্পীদের নাম বলতে গেলে আগে যাদের কথা বলতে হয় সেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের, দেব কোয়েল, বাংলা সিনেমায় দেব কোয়েলের একটা সুপার
1: ইমোশন আমাদের সবার কাছে আর কি।
0: তো তাদের অভিনীত একটি সিনেমা প্রেমের কাহিনী, সেখান থেকে শিল্পী শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমার জন্য রইল রিমঝিমে ধারাতে, শুনতে থাকো।

0: রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, সত্যি মনটা আমার হারাতেই চাইছে,
1: হারিয়ে গেছে এতক্ষণ বাবা, আমার আর চাইছে না, অলরেডি হারিয়ে গেছে। এবং হারিয়ে গিয়ে আমরা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে এবার আমরা মানে সৌরভের কথা অনুযায়ী, সৌরভ আমি প্রথম দিন যখন আমরা প্ল্যান করছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, ওর প্রথম লাইন দেখেই আমি ছিটকে গেছি, প্রথমেই বলেছে আমি নায়াগ্রা জলপ্রপাত যেতে চাই।
0: হ্যাঁ মানে নায়াগ্রা তো যেতেই হবে,
1: মানে আমি হঠাৎ করে বললাম সব ছেড়ে সুদূর বিদেশে, এটাও পসিবল?
0: না না, বিদেশ টিদেশ নয়, কারণ মানে সবকিছুই ভগবান আমাদের এই ভারতবর্ষেই দিয়েছেন, মানে সব আকাঙ্ক্ষা তুমি পূরণ করতে পারো, এবং সেটা দুধের স্বাদ ওই ঘোলে মেঠানো ওরকম কিন্তু ব্যাপার নয়, একেবারে সুন্দর একটি জলপ্রপাত যাকে দেখতে অপূর্ব লাগে বিশেষ করে এই বর্ষাকালে, সেটা হচ্ছে আমাদের মিনি নায়াগ্রা, এবং সেটা আছে আমাদের ভারতবর্ষেরই একটি রাজ্য ছত্রিশগড়। এই ছত্রিশগড়ে তোমরা যদি যেতে চাও কিভাবে যাবে প্রিয়াশা?
1: তোমরা যেটা করতে পারো আবার ওই হাওড়া, হাওড়া মানে কোথাও একটা যেতে হলে হাওড়া শিয়ালদা এই জায়গাগুলো হচ্ছে কমন, তো হাওড়া থেকে তোমরা ট্রেন ধরতে পারো, ট্রেন থেকে সব থেকে ভালো হয় যদি তোমরা জগদলপুর নামতে পারো,
0: একদম
1: জগদলপুর নেমে সেখান থেকে তোমরা জগদলপুর যাওয়ার বোধহয় একটাই ট্রেন আছে রাতের দিকে থাকে, তো সেটা নিয়ে অসুবিধে হয় না আর কি ট্রেনটা পেতে,
0: সমলেশ্বরী এক্সপ্রেস। হ্যাঁ
1: তো সেইখান থেকে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি জগদলপুর শহরটাই পুরোপুরি ওই জলপ্রপাতের শহর বলা যেতে পারে, একদম, তো যেদিকেই যাও সেদিকেই বিভিন্ন রকম ফলস, আমি বলতে চাইছি এরকমটা নয় যে এক পাকড়ে হাঁস চায় নতুন করে এটা ফলস হচ্ছে, সেটা তো হওয়ার কথা নয়, বাট পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকম ফলস আর কি আছে এখানে,
0: একদমই তাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাক যদি তুমি ঘুরতে যাও সেখান থেকেও ফেরার পথে এই জগদলপুরটাও তুমি কিন্তু ঘুরে নিতে পারো, এবং ট্রিপটা তাহলে একটু বড় হয়ে যাবে তোমার, পাহাড় সমুদ্র ঝর্ণা সব একেবারে দেখে ফেলতে পারবে। এবার তোমাকে প্রথমেই যে নামটির কথা বলবো, যে জলপ্রপাতটির কথা বলবো, সেটা হচ্ছে পোতানাড়া গ্রামের চিত্রধরা জলপ্রপাত কিংবা তামরা ঘুমার জলপ্রপাতের কথা, এত অপরূপ বুঝলে প্রিয়াশা সেই জায়গা দুটো। আচ্ছা বন্ধুরা ভাবছে সবই তো অপরূপ, খারাপ কোনটা?
1: না কোনটা নয়, আমরা যে কটা লিস্ট করে নিয়েছি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়াটাই খারাপ নয়, কাজে ঘুরতে যাওয়ার কোনো কিছু খারাপ হতেই পারে না, সব ভালো,
0: একদমই তাই। শোনো বন্ধু, টিফিন বাক্সে টিফিন নিয়ে রুটি তরকারি নিয়ে তুমি যদি গড়ের মাঠেও ঘুরতে চাও সেটাও
1: ভালো, এক্স্যাক্টলি, ওই বাড়ি থেকে বেরোলেই ভালো সব,
0: একদম
1: ঘুরতে যাওয়ার নাম শুনলে সবকিছু ভালো। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মিনি নায়াগ্রা নিয়ে সৌরভ এত কিছু বললো সেটার কথাই বললো না, যে ভারতের মিনি নায়াগ্রা মানে চিত্রকূট জলপ্রপাত,
0: ইন্দ্রাবতী নদীর উপর যে মিনি নায়াগ্রার কথা বলছি, চিত্রকূট জলপ্রপাত, সেটা সত্যি মিস হয়ে গেছে, সেটা একটা দেখবার মতো জায়গা, এবং কাছে কাছাকাছি যদি টুক করে তুমি একটু ছাড়ে মারে জলপ্রপাত, নামটা কি অদ্ভুত না?
1: নামটা অদ্ভুত, একটা অ্যালিটারেশন আছে আর কি,
0: একদম।
1: আর গাছপাল জলপ্রপাতও দেখতে পারো, বা আরেকটা
0: আছে পাগারে,
1: এরকম করে ভেবে কেউ জলপ্রপাতের নামটা দেয়নি। হ্যাঁ যাই হোক, এটাও তোমরা করতে পারো। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে মানে এই রাজ্যেরই আরো একটা খুব উল্লেখযোগ্য জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে যশপুর জেলার মেনপাট শহর,
0: একদম। সেখানে টাইগার পয়েন্ট জলপ্রপাত কিংবা ফিশ পয়েন্ট, এইগুলো তুমি যদি মিস করো, তুমি যে জীবনে কি মিস করবে ছত্রিশগড় দেখার থেকে সেটা বলে বোঝানোর নয়। এবারে এবারে এবারে এবার আমরা কোথায় যাচ্ছি? ছত্রিশগড় থেকে আর বেরিয়ে পড়ি নাকি?
1: বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে এবার আমরা সরাসরি চলে এসেছি মুম্বাই।
0: মুম্বাই মানে কি বলে সিটি অফ গ্ল্যামার নাকি? তো সেই মুম্বাই থেকেও তোমরা কিন্তু উইকেন্ড

0: করতে পারো। অনেকেই যারা বম্বেতে কোনো চাকরি সূত্রে আছো বা কাছাকাছি মুম্বাইয়ের কোথাও আছো, তারা কিন্তু একেবারে স্বর্গের মতো কোনো একটা জায়গার খোঁজে উইকেন্ডে স্যাটারডে সানডে করে বেরিয়ে পড়তে পারো। কোথায় যাবে এবার সেটা বলি, যারা বাইক চালাতে ভালোবাসো, মানে বাইক রাইডার্স যারা আছো, মানে এই ফিলিংসটা না আমার অদ্ভুত একটা ব্যাপার, বুঝলে, মানে সব ব্যাকপ্যাক করে নিয়ে টিয়ে একদম বাইক করে যাও, বাইকে করে ছোটা, এই লং ড্রাইভ বলো, মানে লং ড্রাইভ তো হয় মানে ফোর হুইলারে চার চাকার গাড়ি করে আমরা
1: বাইকে যাওয়ার একটা আলাদা ওই ব্যাপার, থ্রিলিং একটা ব্যাপার আছে,
0: একদমই তাই। এবং পেছনে তাহলে এই ধুরন্ধরের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা বাজবে আর কি, যাই হোক সেটা না আলাদা কথা। কিন্তু এই যে এই ওয়েদারে মুম্বাইয়ের এরকম একটা ওয়েদার, বিশেষ করে মুম্বাই নাকি জানো প্রিয়াশা, মুম্বাই তুমি যদি একদম শহরটাতেই মানে ওই যেখানে আর কি সি বিচটা আছে ওইখানে তুমি যদি বসে থাকো বৃষ্টির সময়, আমি জানি না তুমি ওই সিনেমাটা দেখেছো কি না, ওই রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মার যে একটা সিনেমা আছে না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না সিনেমাটার নাম, যাই হোক
1: তারপর এগিয়ে চলো।
0: তো সেইখানে ওই একটা সিন আছে যেখানে মুম্বাইয়ের বর্ষায় ওরা ভিজবে, কাপেল অবশ্যই প্রেমিক যুগল, তো ওরা ওই সিনটা দেখে মানে বলিউড কেন মানে গোটা ভারতবর্ষের মানুষ এবং সিনেপ্রেমী মানুষ মানে মুম্বাইয়ের বর্ষার প্রতি একটা আলাদা প্রেম তাদের জন্মেছে, এবং আমাদের আমরা যারা পরে দেখেছি সিনেমাটা, সত্যি অদ্ভুত একটা ব্যাপার মুম্বাই তৈরি হয় এই সময়টা।
1: ঠিক, আর এই সময় মুম্বাই থেকে যদি তোমরা লোনাভালার দিকে যাও তাহলে আরো এই অদ্ভুত ব্যাপারটা আরো বেশি করে তৈরি হবে।
0: লোনাভালা লেকের কথা বলছো তো?
1: একদমই তাই। তো এইখানটা ওই যে জাস্ট হয় না যেগুলো হয় যে হেভেনলি জায়গা আমরা বলি, পুরো ওরকম জায়গা, ভীষণ সুন্দর। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এই যে ও যেমন বললো বাইকে করে যাওয়ার কথা, কিন্তু এই ওয়েদারে বাইকটা কিছু সময়ের জন্য কিছু মানে একটু হয়তো রিস্কি হয়ে যায়, রাস্তা স্লিপ স্লিপ করে এরকম কিছু আর কি থাকে। সে কারণে আমাদের বলা আর কি যে বাইক নিয়ে যেতেই পারো কিন্তু একটু সাবধানে যাও।
0: বেশ বেশ, আচ্ছা এই কথাটা বলতে বলতে আমাদের ফেসবুক লাইভে কিন্তু একজন বন্ধু কমেন্ট করে ফেলেছে, দেবার্ঘ সাহা, ও বলছে যে মুম্বাইয়ের বর্ষা অপূর্ব, বর্ষায় লোনাভালা পারফেক্ট ডেস্টিনেশন। একদম ঠিক দেবার্ঘ। দেবার্ঘ বলছে ও ওয়েক আপ সিডস সিনেমাটার নাম। দেবার্ঘ থ্যাংক ইউ তোমাকে অনেক, যে সিনেমাটির নাম ভুলে যাচ্ছিলাম, ওয়েক আপ সিডে ওই সিনটা রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা, সত্যি অসাধারণ ওই জায়গা।
1: অ্যাকচুয়ালি এই সময় মানে পুরো যে ওয়েস্টার্ন ঘাটটা মানে পশ্চিম ঘাট পর্বতমালার যে দিকটা পুরোটাই ভীষণ সুন্দর, এবং মানে টুরিস্ট স্পট হিসেবে এই সময়টা দারুণ, একদম পারফেক্ট আমরা বলতে পারি,
0: সত্যি তাই। এবং যারা ঘুরতে ভালোবাসো, যারা বাইক চালাতে ভালোবাসো, ওই যে আবার বললাম লোনাভালা যেতে পারো ওখান থেকে টুকটুক করে, কিংবা তোমরা এবার যদি একটু বেরিয়ে পড়তে পারো আরেকবার, সেটা হচ্ছে আমরা পশ্চিমঘাট পর্বতমালায় যেতে পারি।
1: তাই তো বললাম পশ্চিমঘাট পর্বতমালার দিকটা এই সময়টা অদ্ভুত ভালো,
0: একদম। এবং সেই যে সেখানে মহাবালেশ্বর আছে, মহাবালেশ্বর তোমরা দেখতে পারো,
1: মহাবালেশ্বর পঞ্চগণী ওই পুরো ব্যাপারটা কভার করে দিতে পারো,
0: একদম। তো সেইখানটা তোমরা যদি বর্ষাকালে বিশেষ করে এই জুন জুলাইতে যেতে পারো, মানে পাহাড়ের একটা অদ্ভুত মায়া আছে সেটা তোমরা ফিল করতে পারবে। কিন্তু প্রিয়াশার হাতে এই মুহূর্তে গান চালাতে ব্যস্ত,
1: গান চালাতে আমি মানে এই মুহূর্তে চাইছি যে আমরা একটা ছোট্ট গান শুনে এসে একটু সি বিচ গুলো চট করে ঘুরবো, কারণ সময় বড্ড।
0: গানটা কি চালাবে তুমি?
1: হ্যাঁ ঠিক আছে, তোমার পছন্দের গান চালিয়ে দিচ্ছি আপাতত, বন্ধুদেরও নিশ্চয়ই পছন্দ হবে। আমরা ফিরে এসে টুক করে একটা সি বিচও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফিরছি আজ শুনছো বেরিয়ে পড়ি, সঙ্গে রয়েছে প্রিয়াশা সৌরভ।

0: একদম, আমরাও আছি আর আমরাও ফিরে এসেছি আবার বেরিয়ে পড়ি রাজ্যায়। তোমার সঙ্গে রয়েছে আমি প্রিয়াশা, আমার সঙ্গে সৌরভ। আর সময় এত দ্রুত এগোচ্ছে আর আমাদেরও একটু এগোতে হবে। আমরা যাওয়ার আগে, মানে গানে যাওয়ার আগে বলছিলাম যে আমরা একটুখানি সি বিচের দিকে যাব, এবং আমরা লাইভেও, মানে আর কি ফেসবুক লাইভেও বলছিলাম যে দীপুদা ছাড়া বাঙালি বর্ষাকালে ঘোরার প্ল্যান করতেই পারে না। মানে তোমাদের যে দীঘা পুরীর কথা বলবো না, এটা হতেই পারে না। দেখো দীঘা পুরী তো আমরা সবাই গেছি, দীঘা পুরী নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
1: মানে
0: ওল্ড দীঘা, নিউ দীঘা বা মোহনা, এই জায়গাগুলো, এবং পুরীতে গেলে ডেফিনেটলি এখন এই টাইমে তো অবশ্যই জগন্নাথ দেবের মন্দির এবং রথ আসছে।
1: ভুল বললে, এই সময় গেলে তো পুরীতে জগন্নাথ দেবকে তুমি দেখতে পাবে না।
0: না না, পুরীতে জগন্নাথ দেবকে দেখতে পাবে না, কিন্তু অনুষ্ঠানটা তুমি দেখতে পাবে।
1: কোন অনুষ্ঠান দেখতে পারবে না? 15 দিন কোনো অনুষ্ঠান দেখা যায় না প্রিয়াশা।
0: স্নান যাত্রা দেখা যায়,
1: স্নান যাত্রা হয়ে গেছে,
0: সেইটাই তো বলছি আর কি। এই টাইমটায় গেলে দেখা যায় আর কি, রথের টাইমে। হ্যাঁ, তো এই যে বর্ষাকাল, বর্ষাকালে এই সি বিচটা ঘুরে এসে এবার যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে একটু বকখালির দিকে যেতে পারো।
1: বকখালি টুক করে ওই মানে একদিনের প্ল্যান হিসেবে বকখালি কিন্তু একেবারে যথাযথ তোমার জন্য। কিংবা কিংবা কিংবা তোমরা বকখালির কাছে কাছাকাছি আরো কিছু টুরিস্ট স্পট দেখে আসতে পারো, সেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড বলো, ফ্রেজারগঞ্জ বলো, বা ওয়াচ টাওয়ার থেকে পুরো সমুদ্রের ভিউটা
0: একদম। এছাড়া যেটা তোমরা করতে পারো, তাজপুর, মানে যেটাকে আমরা লাল কাঁকড়া বিচ বলি, সেটাকেও মিস করো না। এই সময়টা হয় না যে ওই এই জায়গাটা ওই লাল কাঁকড়ার জন্য স্পেশালি বিখ্যাত। তো তোমরা এটা যেটা করতে পারো, দীঘাতে থাকলে দীঘা থেকে কিন্তু তাজপুর ওই একদিন রেখে দেওয়া যে

0: এখান থেকে চার পাঁচটা ঘুরে আসা, মানে মন্দারমণি তাজপুর একদিনে কভার করে নেওয়া যায়।
1: বেশ বেশ, মানে ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে তোমরা এই জিনিসগুলো দেখে আসতে পারো
0: একদম।
1: এবার
0: এবার হচ্ছে যে তুমি এই যে কেরালা নিয়ে এত কিছু বলেছো,
1: এবং কেরালা নিয়ে আমাদের মধ্যে আরেকজন কমেন্ট করে ফেলেছে কিন্তু অলরেডি পোস্টারে, যে উনি বলছেন যে নভেম্বর মাসে উনি কিন্তু কেরালা যাওয়ার একটা প্ল্যান উনি করে ফেলেছেন।
0: বাহ বাহ বাহ, খুব ভালো। এই যে তোমরা প্ল্যান করছো, তোমরা ঘুরে এসে জানিও যে আমরা তোমাদের যে প্ল্যানটা দিচ্ছি এর সঙ্গে কতটা মিল পাচ্ছো আর কি।
1: একদম।
0: তো যাই হোক, আমরা আবার একটুখানি কেরালায় ফিরে যাই। মানে কেরালা যখন আমরা বলছিলাম তখনই আমরা বলছিলাম যে পাহাড় ঝর্ণা সমুদ্র যাই বলি না কেন সমস্ত কিছুর আর কি একটা ফুল টু প্ল্যান এখানে আমরা করতে পারি। তো সমুদ্র আর পাহাড়ের একদম মেলবন্ধন দেখতে চাইলে কেরালায় ভারকালা, সেই জায়গাটা অবশ্যই তোমাদের ডেস্টিনেশন লিস্টে রেখো।
1: ওই উঁচু লাল ক্লিফ, নীল জল, শান্ত পরিবেশ, মানে এই বিচকে অন্য সব সমুদ্র সৈকত থেকে একেবারে আলাদা করে দিয়েছে, তাই তো?
0: একদমই তাই। এর সঙ্গে ঘুরতে পারো ভারকালা ক্লিফ, পাপনাসম বিচ এবং জনার্দন স্বামী মন্দির ওখানে রয়েছে চারপাশে। আর আমরা তো যাওয়ার রুট বলেই দিয়েছি, একই সেম রুট,
1: শুধু তোমরা এয়ারপোর্টটা তিরুবনন্তপুরমে নামতে হবে,
0: নামতে পারো, হ্যাঁ
1: ভারকালা
0: যেতে পারো,
1: যেতে চাও আর কি।
0: আর এইখানে গেলে এই যে সমুদ্রের ধারে বসে
1: খাবার,
0: মাছ ভাজা, বিভিন্ন মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা বা টাটকা সি ফুডস ওখানে, সেগুলো যারা পছন্দ করো সি ফুড খেতে তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো।
1: বেশ, এবার চলে আসি ঠিক পাশের রাজ্যে, সেটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের গোকর্ণ, যার নিরিবিলি সমুদ্র, পাহাড় এবং ট্রেকিং, এই তিনটেই তুমি একসঙ্গে এনজয় করতে পারবে।
0: বর্ষাকালে ট্রেকিংটা একটু চাপের, কিন্তু করতে পারো, এনজয়
1: করতে পারো, হ্যাঁ একদমই। একটু সাবধানতা অবলম্বন করলে করা যেতে পারে। এখান থেকে তোমরা দেখতে পারো মহাবালেশ্বর মন্দির। কলকাতা থেকে বিমানে তোমরা যদি গোয়া কিংবা হুবলি পৌঁছে যাও, সেখান থেকে সড়ক পথে গোকর্ণ যাওয়া সবচেয়ে সুবিধাজনক। ট্রেনেও গোকর্ণ রোড স্টেশনে তোমরা নেমে দেখতে পারো পুরো টুরিস্ট জায়গাগুলো।
0: একদম। তাহলে মোটামুটি আজকে আমাদের পাহাড় ঝর্ণা সমুদ্র সমস্ত কিছু বলে ফেলেছি আমরা,
1: কিন্তু বেরিয়ে পড়ছি তো বটে, কিন্তু ফোনে কিন্তু সবারই মোটামুটি, গাড়িতে চলতে চলতে অনেকেরই কিন্তু ফুটবলটা চলছে নাকি?
0: একদম, এখন ওয়ার্ল্ড কাপ চলছে বলে কথা, তো সেই কারণে আমরা যতই ঘুরি না কেন ওয়ার্ল্ড কাপের যে আপডেটস সেইটা যে তোমায় দেবো না সেটা হতে পারে না। আজ ওয়ার্ল্ড কাপ আপডেট নিয়ে রয়েছে ঋত্বিক, শুনবো ঋত্বিক কি বলছে।
2: আফ্রিকান নেশনসদের জন্য গতকালের রাত স্বপ্নের রাত হতে হতে হতে পারেনি, অধুরা থেকে গেল সেই স্বপ্ন। সেই স্বপ্ন আবার হয়তো পূরণ করার সুযোগ পাবে আগামী চার বছর পর, ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এবং বেলজিয়াম বনাম সেনেগাল, যেখানে কঙ্গো আর সেনেগাল দুই টিমই প্রথমে লিড নেওয়া সত্ত্বেও শেষ হাসি কিন্তু হাসলো সেই ইউরোপিয়ান জায়ান্টসরাই। তো কি হলো সেই সমস্ত ম্যাচে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমি ঋত্বিক রয়েছি তোমার সঙ্গে আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। শুরু করা যাক ইংল্যান্ড বনাম কঙ্গো ডিয়ারের ম্যাচটা দিয়ে। ইতিহাস গড়ার লক্ষ্যে নামা কঙ্গো ম্যাচের শুরুতেই থ্রি লায়ন্সদের চমকে দেয়। মাত্র সাত মিনিটের মাথায় সিপেঙ্গা গোল করে কঙ্গোকে 1-0 এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধে থমাস টুখেলের ইংল্যান্ড 54% বল পজিশন এবং 92% পাসিং অ্যাকুরেসির সঙ্গে খেললেও কঙ্গোর ফিজিক্যাল ডিফেন্স ভাঙতে পারছিল না। সেই সময় অ্যানালিস্টরা ইংল্যান্ডের মাঝমাঠের ক্রিয়েটিভিটি এবং রাইট ব্যাকের ডিফেন্সিভ ট্রানজিশনের ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিলেন, কারণ অ্যাডভান্টেজ তখন পুরোপুরি আফ্রিকান দলটার দিকে। কিন্তু ম্যাচের লাস্ট মোমেন্টে জ্বলে উঠলেন ক্যাপ্টেন হ্যারি কেন, 75 মিনিটে দলের হয়ে প্রথম গোল করে সমতা ফেরান তিনি। আর ঠিক যখন মনে হচ্ছিল যে কঙ্গো যে হোক করে অতিরিক্ত সময় খেলাটা নিয়ে যাবে, 86 মিনিটের মাথায় নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এক স্বস্তির জয় এনে দেন সেই ক্যাপ্টেন হ্যারি কেন। এই জয়ের পর ইংল্যান্ড রাউন্ড অফ 16-এ মুখোমুখি হবে মেক্সিকোর সঙ্গে আগামী 6 জুলাই। তবে পরের রাউন্ডে যাওয়ার আগে ইংল্যান্ডকে কিন্তু তাদের মাঝ মাঠ নিয়ে কিছুটা ভাবতে হবে। এরপরে রাতের সেই মোস্ট ড্রামাটিক ম্যাচটার কথা বলতেই হয়, যেখানে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। 24 মিনিটে জিয়ারা এবং 51 মিনিটে ইসমাইলা সারের গোলে সেনেগাল 2-0 ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটা পুরোটাই নিজেদের পকেটে পুরে নিয়েছিল। 53% বল

0: পজিশন এবং 21 শটস নিয়েও বেলজিয়াম তখন খাদের কিনারায়। কিন্তু ইউ নো ফুটবল ইজ এন আনপ্রেডিক্টেবল গেম, আর সেই দিন স্ক্রিপ্টে সেনেগালের নাম ছিল না। তাই 86 মিনিটে রোমেলো লুকাকু গোল করে ব্যবধান কমান 2-1 স্কোরবোর্ড তখন। আর ঠিক 3 মিনিট পর 89 মিনিটে টিলেম্যান্স গোল করে বেলজিয়ামকে লাস্ট মিনিটে সমতায় ফেরান। তারপরে ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে, সেখানেও যখন ট্রাই বেকারের অপেক্ষা ঠিক 120 মিনিট হয়ে 5 মিনিট এক্সট্রা টাইম হয়ে গেছে, সেই মোমেন্টে সেনেগাল একটা ভুল করে ফেলে, একটা ভুল ট্যাকেল ইনসাইড দ্য পেনাল্টি বক্স, অ্যান্ড বেলজিয়াম পেনাল্টি কিক পায়। আর সেই পেনাল্টি কিককে গোল কনভার্ট করে বেলজিয়ামকে 3-2 গোলের রূপকথায় জয় এনে দেন সেই টিলেম্যান্স। তবে ম্যাচ জিতলেও এখানে কিন্তু বেলজিয়ামদের অনেক সমস্যা দেখা গেছে, যেখানে বেলজিয়ামে আমরা ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার কেভিন দে ব্রয়নেকে দেখেছি, রোমেলো লুকাকুকে দেখেছি, আর তাদের বিশ্বসেরা গোলকিপার টিবিও কর্তুজাকে দেখেছি। তবে সমস্যাটা এটাই, বিশ্বমানের তারকা থেকে এত শক্তিশালী টিম বেলজিয়াম হয়েও কিন্তু সেনেগালের কাছে 2 গোল খেয়েছে। যদিও বা সেনেগালও খুবই শক্তিশালী টিম, তবুও এটা কিন্তু খুবই চিন্তার বিষয় বেলজিয়ামের জন্য। তাদের কিন্তু ডিফেন্সের দিকে একটু দেখতে হবে, কারণ এরপরেই কোয়ার্টার ফাইনালে ম্যাচ হচ্ছে ইউএসএর সঙ্গে, আর ইউএসএর অ্যাডভান্টেজ হচ্ছে স্পিড, সেইখানে কিভাবে ট্যাকেল করবে সেইটা কিন্তু 7 জুলাই আমরা জানতে পারবো। এরপরে আসি আজকের শেষ ম্যাচে, যেখানে ইউএসএ নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে বসনিয়াকে হারিয়ে দেয়। 45 মিনিটে ফ্লোরেন ব্যালোলিন গোল করে দলকে এগিয়ে দিলেও 64 মিনিটে তিনি সরাসরি রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে 10 জনের দল নিয়েও 82 মিনিটে চিলেম্যানের গোলে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে আমেরিকা। পরের রাউন্ড অফ 16 কিন্তু ইউএসএ বনাম বেলজিয়াম রয়েছে, তো দেখার বিষয় সেখানে ইউএসএ কিভাবে তাদের টিম ট্যাকটিক্স সাজায়, তাদের ক্যাপ্টেন পুলসিচ কিভাবে তার দলকে নেতৃত্ব দেয়। আর এইটা তো তোমরা বুঝতেই পারছো যে রাউন্ড অফ 32 এর লড়াই কতটা জমে উঠেছে। আফ্রিকান ড্রিম আজ থমকে গেলেও ফুটবল কিন্তু থামছে না, আগামী ম্যাচগুলোতে কারা হাসবে শেষ হাসি জানতে হলে কিন্তু তোমাদের শুনতে হবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক, টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

0: চলো বেরিয়ে পড়ি।
1: চলো বেরিয়ে পড়ি, কিন্তু বেরিয়ে পড়ে এবার বাড়ি ফেরার পালা।
2: সেইটাই বলতে
1: চাই, কারণ ঘড়িতে কিন্তু 11:59 তোমার জন্য ছিলাম এতক্ষণ আমি সৌরভ এবং আমার সঙ্গে
2: প্রিয়াশা। আর অবশ্যই আমাদের সঙ্গে এতক্ষণ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের আপডেটস নিয়েছিল ঋতিক। আর আমাদের মোটামুটি আমরা আজকে যা যা প্ল্যান করেছিলাম, মানে আমরা পাহাড় ঘুরবো, আমরা সমুদ্র ঘুরবো, আমরা ঝর্ণা দেখবো, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেটা নিয়ে আর কোনো অসুবিধে নেই,
1: না না একেবারেই অসুবিধে নেই। এবার তাহলে বিদায় বলার পালাক আজকের মতো, আবার কালকে চলে আসবে যুববাণী দুই বন্ধু। ততক্ষণ তোমরা ভালো থেকো, শুনতে থেকো যুববাণী, আর নিজেকে খুব খুব খুব আনন্দে রেখো, আর ঘুরতে থাকো নাকি
2: একদম। আর অবশ্যই আমাদের জানাতে ভুলো না অনুষ্ঠান কেমন লাগলো। আজকের মতো টাটা।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন।

শুনলেন দিলরুবায় নজরুল গীতির সুর, শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

শুনলেন প্রচলিত লোকগীতি পৌলমি দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়া এক নম্বর ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ, নতুন এই প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত হওয়ায় আশার আলো দেখছেন জেলাবাসী। কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতেন যাদব, কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় সহ

0: প্রকল্পের উপভোক্তারাও এই অনুষ্ঠানে যোগ দেন। বিরোধী দলের সমর্থক হওয়ায় প্রাক্তন সরকার যাদের জব কার্ড বাতিল করে দিয়েছিল তা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে বিধায়ক জানিয়েছেন। মহিলাদের নিরাপত্তায় রাজ্য সরকার আজ রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক চালু করছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বলেন, এর পাশাপাশি প্রতিটি মহকুমায় একটি করে মহিলা পুলিশ থানা চালু করা হবে। রাজ্যে গড়ে তোলা হবে দুর্গা বাহিনী। মহিলাদের সশক্তিকরণ ও তাদের সুরক্ষায় নিরাপত্তা জোর দিতে রানী শিরোমণি ও মাতঙ্গিনী হাজরার নামে দুটি মহিলা ব্যাটালিয়ান গড়ে তোলা ছাড়াও অপরাধ দমনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে মহালয়ার আগেই 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর সীমান্ত লাগোয়া বড়শিমুল গ্রাম থেকে গত সোমবার অনুপ্রবেশের অভিযোগে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উমর ফারুক, মজিবুর রহমান, খালিক শেখ ও জাহাঙ্গীর আলম নামে 4 সন্দেহভাজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল বলে মনে করা হচ্ছে। এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের শিবগঞ্জে। জেলার জিয়াগঞ্জে কৃত্রিম রং মিশিয়ে ভেজাল তিল বাজারজাত করার অভিযোগে বিপুল পরিমাণ তিল ও একটি পণ্যবাহী গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাগডহর এলাকায় একটি গুদামে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে 27 বস্তা তিল বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত নবকুমার মণ্ডল পলাতক। পুলিশের দাবি, বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভেজাল তিল স্থানীয় বাজারের পাশাপাশি রাজ্যের বাইরেও বিক্রি করা হতো। জলপাইগুড়ির মাল ব্লকে ঘিস নদী সংলগ্ন নবনির্মিত শ্মশানঘাটে হাতির হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে। গত রাতে হাতির একটি দল সেখানে ঢুকে একটি ঘর ও শেড সহ একাধিক পরিকাঠামো ভেঙে দেয়। এর ফলে শ্মশানঘাট ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবিতে শ্মশানঘাটটি তৈরি করা হয়েছিল, দ্রুত সেটি সংস্কারের দাবি জানান তারা। বর্ষার মৌসুমে পর্যাপ্ত বৃষ্টির অভাবে মুর্শিদাবাদে পাট চাষিরা সংকটে পড়েছেন। নদী নালায় জল না থাকায় পাটে জাগ দেওয়ার জলের অভাব দেখা দিয়েছে। বৃষ্টি না হওয়ায় চাষিরা পাট কাটতে জমিতে নামতে পারছেন না। বিস্তীর্ণ মাঠে খটখটে জমিতে দাঁড়িয়ে কার্যত শুকোচ্ছে গাছ। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী শুক্রবারের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কবার্তায় জানানো হয়েছে, ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই কিছু কিছু এলাকার উপর দিয়ে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরীয় এলাকায় এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বর্তমান রয়েছে, যেখানে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে মৎস্যজীবীদের বলা হয়েছে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় সমুদ্রে আগামী কাল পর্যন্ত মাছ ধরতে যেন তারা না যান। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এবং মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সবাই? আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয় খেলাধুলোর আঙিনায় গ্রাম। আমরা যারা আজকে এই অনুষ্ঠান রেডিওতে শুনছি বা মোবাইল ফোনে হেডফোন গুঁজে শুনছি, যাদের বয়সটা 30-40, তাদের স্মৃতিতে খেলাধুলোর সঙ্গে গ্রামের একটা অদ্ভুত সম্পর্ক জড়িয়ে আছে। স্কুল শেষ, খেলার মাঠে দৌড়ে চলে যাওয়া। আজকে আমরা কি সত্যি যাচ্ছি? সত্যি কি আমরা আজকে খেলার মাঠগুলো তাহলে এত খালি দেখতে পাই কেন? আমরা কি বেশি একটু মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছি, নাকি আজকেও গ্রামের বহু প্রতিভা, বহু খেলোয়াড় তারা নিজেদের মতো করে একান্তে সাধনা করে তারা জেলা থেকে শহর শহর থেকে রাজ্য রাজ্য থেকে জাতীয় স্তরে এমনকি আন্তর্জাতিক স্তরেও নিজেদের উন্নীত করছেন।

0: দেখাচ্ছেন তাদের পারফরমেন্স। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এরকম দুই ক্রীড়াবিদকে আমরা পেয়েছি, একজন বুল্টি রায় এবং অন্যজন উজ্জ্বল ঘোষ। এরা দুজনেই এসছেন হুগলি জেলা থেকে। উজ্জ্বল, আমি তোমাকে দিয়ে শুরু করছি, তোমার কথা বলো।
1: নমস্কার, আমি উজ্জ্বল ঘোষ, হুগলির পুরুষরা, রসুলপুর গ্রামে আমার জন্ম।
2: আমি বুল্টি রায়, তারকেশ্বর, হুগলি। আমার জন্ম জাঙ্গি।

0: ছেলে মেয়েদের, কারণ আমার যদি কোনো ধাক্কা লেগে যায়, হাতে লেগে গেলে কোনো সমস্যা হতে পারে, সেই কারণে আমার সঙ্গে অনেকে খেলতো না। যখন স্কুল যাই, স্কুলে সেই জায়গাটা দেওয়া হতো যে সবার সঙ্গে খেলতে।
1: শ্রোতা বন্ধু, উজ্জ্বল কিন্তু ওর ডান হাতে একটি সমস্যা রয়েছে, ফলে উজ্জ্বলের যে খেলাধুলোর শুরু হওয়া বা খেলাধুলোর মাঠে সাফল্য, সেটা কিন্তু বড় জীবন যুদ্ধের একটা অংশ। উজ্জ্বল বলো।
0: আমি তো স্কুল জীবন থেকে লং জাম্প, হাই জাম্প, কাবাডি এইসব খেলতাম, এমনকি আমার স্কুলের সাব ডিভিশন ডিস্ট্রিক্টেও আমার পজিশন ছিল। হাই স্কুলে দুর্গড়ায় সেটাও হয়, কলেজ লাইফেও হয়, তারপর প্যারা ন্যাশনালে অংশগ্রহণ করি 2009 থেকে, সেটা যদিও সুইমিং এর হাত ধরে। আমাদের
1: বলটি, তোমার জীবনটা কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তুমি খেলাধুলোটা শুরু করেছিল?
2: স্যার, খেলাধুলো বলতে, আমাদের বাড়িতে টিভি ছিল না, তো পাশের বাড়িতে টিভি দেখতে যাই, তো টিভি দেখতে গিয়ে দেখি যে জ্যোতির্ময় দিদি দৌড়াচ্ছে, তো জ্যোতির্ময় দিদি সোনা পেয়েছিল, তো সোনাটা দেখে আমার মনে হয় যদি দিদি দৌড়াতে পারে তাহলে আমি কেন দৌড়াতে পারবো না, তো আমি বাড়িতে বাবাকে গিয়ে বললাম যে বাবা দিদি সোনা পেয়েছে, আমিও সোনা পাবো, আমিও দৌড়াবো। তো আমাদের ওখানে তো গ্রাম, তো ধান জমি ছিল, ধান জমি দিয়ে দৌড়াতাম, আলে আল দিয়ে দৌড়াতাম, তো দৌড়ে স্কুলে প্রাইমারি স্কুলের কোর্স হয়েছে, ওখানে নাম দিয়েছি, ওখানে 100 লং জাম্প আর 200 ফার্স্ট হয়েছি। তো ওখান থেকে ফার্স্ট হয়ে যে একটা প্র্যাকটিসের একটা যে জায়গা, যেমন একটা স্যারের দরকার হয়, তো স্যারের ওখানে, আমাদের ওখানে মাঠ ছিল, স্যার ছিল না।
1: অর্থাৎ পরিকাঠামোগত সমস্যা, এই পরিকাঠামোগত সমস্যা উজ্জ্বল তোমায় কতটা ফেস করতে হয়েছে?
0: ওটা তো হয়েছে, যদিও অ্যাথলেটিক্স এর সেইভাবে কোনো আমার প্রশিক্ষণ ছিল না, অনেকে লাম মারত স্কুলের দাদা দিদিরা, তাদের দেখে ইচ্ছে হতো, সেই ইচ্ছেটা তাদের যে টেকনিক ছিল সেটাকে ফলো করতে করতে আমি একটা জায়গায় পৌঁছাই। কিন্তু 2009 যখন আমি সাঁতারে যাই, আমি পুরো একদম, যেটা গ্রাম্য সাঁতার বলে আমরা, সেই গ্রাম্য সাঁতার আমি কাটি সুইমিং পুলে গিয়ে, সেটা ওই যুব ভারতীতে, ওখানে আমাদের যিনি বেঙ্গলের কোচ ছিলেন উনি আমাকে দেখেন, তারপর আমাকে একজন কিতে ডাকায় যে জিজ্ঞেস করে কোথা থেকে শিখেছে, আমি বললাম নিজেরাই শিখি, তখন বললো আমার কাছে আয় প্র্যাকটিস করাবো। উনি আমাকে পায়ের আঙুল ধরিয়ে কিভাবে ফ্রি স্টাইল করা হয় তার পুরো একদম প্রপারলি জিনিসটা আমায় শেখান উনি।
1: তারপর উজ্জ্বলের এই কথাটা শুনে আমাদের কিন্তু সাহিত্য বা সিনেমায় সেই মতিনন্দীর অমুক সৃষ্টি কণি এবং খিদ্দার সম্পর্কের কথা মনে হচ্ছে। সেই কণি তার হাজার প্রতিকূলতা নিয়ে সুইমিং পুলে যখন ঝড় তুলছে পিছন থেকে, সুইমিং পুলের ধার থেকে মাস্টারমশাই তার সাঁতার প্রশিক্ষক বলছেন কণি ফাইট। বলটি, তোমার ফাইটটা কিরকম ছিল?
2: স্যার, আমার ফাইট, পরিশ্রম তো করতে হয়েছে, পরিশ্রমের সঙ্গে যে আর্থিক অনটন, তার মধ্যে দিয়ে যে এই জায়গায় এসে ন্যাশনালে 3টে গোল্ড পাওয়া, আমার মতন মেয়ের মানে অসম্ভব ব্যাপার। তো যেহেতু দুটো, একটা ছেলে একটা মেয়ে আছে আমার, আর সেইভাবে সংসার চালাতে পারে না, আমার স্বামী টেনে হকারি করে, আমরা ভাড়া ঘরে থাকি এখনো পর্যন্ত, ওই ভাড়া ঘরে থেকে দুটো সন্তানকে নিয়ে যে দুবেলা প্র্যাকটিস করা 3 ঘন্টা করে 6 ঘন্টা, সেই যে লড়াই একটা, যে আমি যে কম্পিটিশনটা করতে যাব তার যে প্র্যাকটিসের সঙ্গে একটা ফুটের দরকার থাকে, সেরকম ভাবে আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামের সঙ্গে থেকে যে একটা ফুট খাবার ভালো একটা দরকার, আমরা তো পান্ত ভাত খেয়ে কত দৌড়াবো, কত লড়াই করবো, লড়াই করা তো সম্ভব নয়। যেমন একটা ডিম দরকার, দুটো কলা দরকার, সেইভাবে আমি পেতাম না, যেহেতু আমি একটা মা, তো মা হয়ে দুটো বাচ্চা আছে, তো বাচ্চাকে আমি না দিয়ে আমি কি করে খাবো সেই খাবারগুলো, তো সেইভাবে আমার দুবেলা জুটতো না। এখনো লড়াই করছি, এখনো আমি কম্পিটিশন করছি।
1: তো তুমি একজন স্প্রিন্টার,
2: একদম,
1: তো ভারতবর্ষে তোমার যে সময় কাল, সেই সময় দুজন খুব কৃতি মহিলা ক্রীড়াবিদ ছিলেন, জ্যোতির্ময়ী শিকদার এবং পিটি উষা।
2: হ্যাঁ স্যার,
1: তোমার কখনো সেদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে?
2: হ্যাঁ স্যার, জ্যোতির্ময়ী দিদির সঙ্গে হয়নি, কিন্তু ওই টিভিতেই দেখেছি, কিন্তু দিদির সঙ্গে হয়েছে ওই স্কুল ন্যাশনালেতে গিয়ে,
1: পিটি
2: উষা দিদির সঙ্গে
1: স্কুল
2: পুনাতে বম্বে, ওখানে গেছি, গিয়ে আমার 100 মিটার দেখে তো উনি বললেন যে তুই এত ভালো দৌড়াস, তুই কোথায় প্র্যাকটিস করি, আমাকে সবকিছু জিজ্ঞেস করলো, করার পর বললো তুই ভালো করে কর, তুই আরো আগাতে পারবি। দিদি যখন বলছে আমি যখন দৌড়াতে পারবো তাহলে আমি চেষ্টা করি, চেষ্টা করতে তো মানুষের কোনো, আমি তো দুবেলা লড়াই করছি, আরো চেষ্টা করবো লড়াই করার।
0: আমার একটা কলেজ জীবনের ঘটনা মনে পড়ে, আমার যখন ফাইনাল ইয়ারে পরীক্ষা চলছে প্র্যাকটিক্যাল, সেই সময় মানে পরীক্ষক যে জিমনাস্টিকের জন্য আমাদের বলা হয়, আমাকে দেখে, আমার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট ছিল, যিনি বাইরে থেকে এসেছিলেন উনি দেখে আমাকে বললেন যে ঠিক আছে তোমায় জিমনাস্টিক করতে হবে, ওটা ছেড়ে দাও। আমি তখন শোল্ডার স্পিন, যখন এক হাতে শোল্ডার স্পিন করি, উনি দেখে অবাক হয়ে গেছিলেন যে এক হাতে কিভাবে করলে। আমার যিনি অতনুবাবু আসেন উনি বলেছিলেন যে মাঠে নিয়মিত যে আমাদের প্র্যাকটিস হয়, আমি রেগুলার প্র্যাকটিস করতাম স্যারের কাছে, সেইভাবে যে কোচ পাইনি, যখন স্যারের কাছে কলেজ লেভেলে স্যার যখন প্র্যাকটিস করান রেগুলার, সেই জায়গাটা আমার কাছে একটা মানে খুব ভালো সুযোগ এসেছিল। সেই সময় নিজেকে অনেকটা ভাঙা গড়া করে আমি প্যারা ন্যাশনালে হাই জাম্প বিভাগে আমি পজিশন পাই, প্যারা ন্যাশনালে আমি 3rd পজিশন অর্জন করি।
1: উল্টিকে এই প্রশ্নটা প্রথম করবো, কারণ একটি মেয়ে যখন সকালবেলা উঠে খেলতে যায়, খেলতে প্র্যাকটিস করতে

0: যায় সব সময় কিন্তু আমাদের পাড়ায় সমাজে কিন্তু খুব প্রশংসনীয় দৃষ্টিতে তার দিকে তাকানো হয় তা নয়। কিছু লোক হয়তো অবশ্যই প্রশংসা করেন, হাততালি দেন, তোমার কি অভিজ্ঞতা?
1: স্যার তো আমরা তো হাফ প্যান্ট পরে আর বগল কাটা গেঞ্জি পরে তো আমরা স্যার প্র্যাকটিস করি, তো ওখানে স্যার একটা ব্যাপার হয়ে গেছে কি বলছে মেয়েরা আবার কিছু করতে পারে, আমি বলছি মেয়েরা সবকিছু করতে পারে, তো স্যার প্র্যাকটিস করতে করতে ওই জায়গাটায় গিয়ে বাবা উমুকের মেয়ে দৌড়াচ্ছে একটা, ওরা কি করতে পারবে, ওরা কিছু করতে পারবে না। তা আমি বললাম গ্রামে থেকেই আমি কিছু করে দেখাবো, বাবা চারটে মেয়ে হতে পারি তো আমি এখান থেকে নি কিছু করে দেখাবো, তো ওখান থেকে ওইভাবে করতে করতে স্যার আমি আজকে ইন্টারন্যাশনাল পৌঁছে গেছি। ইন্টারন্যাশনাল থেকে স্যার তিনটে গোল্ড নিয়ে এসেছি আমি ফেডারেলস থেকে। হ্যাঁ তো এই বয়সে 32 বছর বয়স আর আমি যা টাইম করেছি, আমার মনে হয় যে যারা রেগুলার করে 14 বছর 18 বছর আমার এই টাইমে নিয়ে আসতে পারবে না।
0: উজ্জ্বল তোমার অভিজ্ঞতা?
2: অনেকেই বলেছিল যে খেলাধুলা হবে, হবে না, সাঁতারটা একটা হাত খারাপ আছে সে সাঁতার কাটবে কি করে, পুরো একদম গ্রাম মানে আমাদের যে গ্রাম অঞ্চলের মানুষের ভাষা সেইভাবেই বলছে যে হাত নেই সে সাঁতার কাটে। উনি পশুপতি স্যার ছিলেন, উনি আমাকে এমন ভাবে তৈরি করেছিলেন আমি 4 ঘন্টা জলে ভেসে থাকতে পারতাম কমপক্ষে, যেটা আমার সব থেকে ভালো দিক হয়েছিল 2017-তে আমি সিভিল ডিফেন্সের একটা কোর্স করি, যখন কোর্স করতে যাওয়ার প্রথম দিন যিনি স্যাররা যে স্যার আমাদের মানে শেখাতে এসেছিলেন উনি আমাদের সাব ডিভিশনের সৌমেন বাবুকে জানান যে একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে আমাদের এই ব্যাচে রয়েছে, ওই স্যার বলেছিলেন যদি আমাদের কাছ থেকে ও প্রশিক্ষণ নিয়ে নিজেকে আত্মরক্ষা করতে পারে সেটা আমাদের কাছে বড় পাওনা। কোর্স করার কিছুদিন পরেই বন্যা আসে, সেই জায়গায় স্যার যখন দেখতে পান তাদের কাছ থেকে প্র্যাকটিস করা বা প্রশিক্ষণ নেওয়া একজন ছাত্র আজকে তাদের স্টাফের সঙ্গে কাজ করছে পুরসো ব্লকে, তখন পুরো চারিদিকে হই হই একটা ব্যাপার হয়ে গেছিল যে একটা ছেলের হাতের সমস্যা আছে, জলেতেও তার ভয় নেই, নির্দ্বিধায় কাজ করেছে, কিন্তু একটা সমস্যা এই যে শারীরিক একটা সমস্যা আছে আমাকে হায়ার ট্রেনিং করতে দেয়নি।
0: এই জায়গাটা একটু খেয়াল করতে বলবো, আমাদের অনেকেরই কিছু কিছু আমাদের নিজস্ব সীমাবদ্ধতা থাকে, কারোর শারীরিক সমস্যা থাকে, কেউ সামাজিক অনেক সমস্যা হয়, আর্থিক সমস্যা হয়, এইগুলোকে এড়িয়ে যে এইগুলোকে লড়াইয়ের মাধ্যমে আজকে এই বুলটি এবং উজ্জ্বলের যে কাহিনী গ্রাম বাংলার দুই তরুণ এবং তরুণী তাদের যে সংগ্রাম জীবনের এই গ্রামের আলের রাস্তা থেকে ইন্টারন্যাশনাল সিনথেটিক ট্র্যাকে পৌঁছে যাওয়ার যে গল্পটা, যে জার্নিটা, যে যাত্রাটা, এটা কোথাও না কোথাও আমাদের সকলকেই অনুপ্রাণিত করে। বলতে তোমার এই যে আন্তর্জাতিক যে বিভিন্ন মাস্টার্স মিটে তুমি পার্টিসিপেট করেছো সেগুলোর একটু অভিজ্ঞতা আমাদের শেয়ার করো।
1: স্যার ফার্স্ট চেন্নাইতে ন্যাশনাল সিলেকশন হয়, তো ওই চেন্নাই যাওয়ার যে টাকাটা সেই টাকাটা আমার কাছে ছিল না, তো আমি দুবেলা প্র্যাকটিস করে যাই, তো আমার দু একটা আগেতে ভিডিও হয়েছে যে এগুলো একটা মেয়ে দু সন্তানের মা হয়ে এখনো এইভাবে এত ভালো রান করছে, তো আমি তখন বললাম যে আমার তো কিছু সমস্যা আছে জুতো মুতো কেনার, আর বা চেন্নাই যেটা যাব আমি যে টিকিট খরচাটা, যেহেতু ট্রেনে স্বামী হকারি করে তো সেইভাবে আমার ওই দিকটা আমি ঠিক চালাতে পারছিলাম না, তো আমি কিছু বলি যে আমার যদি যাওয়ার জন্য যদি টিকিট খরচাটা কোথাও থেকে উঠে আসতো তাহলে আমার খুব ভালো হতো, তো সেইভাবে আমার বাড়িতে কিছু লোক আসে কিছু অর্থ দিয়ে যায়, তো ওই অর্থ নিয়েই আমি চেন্নাই যাই, তো চেন্নাই গিয়ে ওখানে 200-400 মিটার হার্ডেলসে ওখানে তিনটে গোল্ড পাই, তো ওখান থেকে গোল্ড পেয়ে এসে আমার আরো মনের জোর বেড়ে গেল, যেহেতু 5 জন আগিয়ে এসেছে আমি চাইবো আগামীকাল আমার মতন খেলোয়াড় অনেক পড়ে আছে গ্রামেতে, যেমন যারা খেতে পায়নি কারো জুতো নেই, আমি চাইবো যে যেমন আমার পাশে এসেও দাঁড়িয়েছে 5 জন আমি চাইবো যে তাদের পাশেও এসে 5 জন দাঁড়াক, আর আমি কিছু বাবা মাকে বলবো যে এখন মাঠে গেলে দৌড়াচ্ছি আমরা প্র্যাকটিস করছি 3 ঘন্টা, কিন্তু কিছু কিছু বাবা মা আছে দেখি মেয়েকে ছেলেকে হাতে মোবাইল দিয়ে দিল দিয়ে বলছে বাবু তোমরা মোবাইল ঘাঁটো আমরা একটু গল্প করছি, আমি বলবো যে এই মোবাইলটা না দিয়ে যদি বাচ্চার সঙ্গে বাচ্চার মাও যদি দুপাক হাঁটে আমার মনে হয় খুব ভালো হয়, বা আগামীকাল যেটা দরকার একটা বাচ্চার শুধু লেখাপড়া বা খেলাধুলোটা একসঙ্গে দুটোই দরকার, যে শুধু শুধু মোবাইল দিয়ে দিলাম মাঠের পাশে বসিয়ে দিলাম দিয়ে আমি গল্প করতে থাকলাম ছেলে মেয়ে মানুষ, মানে এখন হয়ে গেছে মোবাইল ছাড়া তো একটা বাচ্চা কেউ হাঁটে না, আর আমি চাইবো যে মোবাইলটা না দিয়ে বাচ্চার মায়েরা মাঠে নিয়ে আসুক বাচ্চাদের ছাড়ুক বা খেলাধুলো করুক, খেলাধুলো করে যেটা যেমন জ্যোতির্ময় শিকদার বা পিটি উষাদি যেমন ওরা আগিয়ে এসেছে আমার আমিও চেষ্টা করছি আমি আরো আগাবার জন্য, আগামীকাল চাইবো যাতে মোবাইলটা না দিয়ে বাচ্চাদের মাঠে নিয়ে এসে স্কুল গেমস ন্যাশনাল যার যেটা হবে আগিয়ে দেয়, আমি চাইবো যে আগামীকাল বাচ্চাদের ঘরকে নিয়ে মাঠে আসুক, আমি আমি মাঠে প্র্যাকটিস করাই দু একটা বাচ্চা নিয়ে আমি নিজে করি।
0: উজ্জ্বল তোমার যে সাইক্লিং এরপরে তুমি যেটা আরো বেশি এখন মনোসংযোগ করেছো এই সাইক্লিং এর মাধ্যমে তুমি কি সমাজ বার্তার কথা বলতে চাইছো?
2: প্রথমত আমার

0: আপনি সাইকেল একটা দূষণহীন যান, কারণ সবাই জানে সাইকেলটা দূষণ ছড়ায় না, বরং কেউ অল্প বিস্তর সাইকেল চালালে শরীর স্বাস্থ্য ভালো লাগে, মানে ভালো থাকে বা রাখে। সাইকেলটা মানে চালিয়ে বিভিন্ন জায়গায় এই পৃথিবী দূষণহীন বা দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার একটা প্রচার বা বার্তা, তার সাথে গাছপালা বসানো, এই যে জেদটা আসার একটা কারণ ছিল। 2018 ফায়ারে আমাকে অ্যাডমিট আছে পরীক্ষা মানে ওখানে মাঠ হওয়ার জন্য, যদিও তার আগে 3 দিনের একটা বেসিক ট্রেনিং হয়, সেখানে আমি পাস করি, পাস করার পর আমাকে সার্টিফিকেট আসে। কিন্তু ওই মাঠে গিয়ে আমাকে যখন দেখে যে একটা হাতে সমস্যা আছে, কি করে বেসিক ট্রেনিং করতে পারে, বলে আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়, আমার কথাও শোনেনি। ওখানে আমার মনের মধ্যে খুব কষ্ট হয়েছিল, আমি 3-4 দিন ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম। তারপর মনের মধ্যে হয়েছে যে শুধু সরকারিভাবে চাকরি করলে দেশের কাজ করা যায়, নাহলে করা যায় না, সেটাকে অন্যভাবেও করা যায়। তারপর আমার সাইকেল নিয়ে 5-7 দিন কেটে যাওয়ার পর আমি সাইকেল নিয়ে বেরোই, আমার দেখা দেখি আমার সঙ্গে আরো দুটো ছেলে আছে, মাত্র 600 টাকায় 12 দিন দার্জিলিং পাহাড়, নর্মাল যে সাইকেল আমরা সাদামাটা চালাই সেই সাইকেল, শুকনো মুড়ি কাঁচা ছোলা খেয়ে আমাদের জীবনযাপন, কারোর দোকানের ছাওয়াতে আমরা রাত কাটিয়েছি, কারোর কোনো আশ্রমে যে আমরা বলেছি আমাদের থাকার ব্যবস্থা করিতে, এইভাবে আমার শুরু হয়। আমার বড় একটা অ্যাচিভমেন্ট আছে, বাংলাদেশ গেছি করোনার সময়, সেখানেও আমি সেফ ড্রাইভ সেভ লাইফের যে বার্তা, সেই বার্তাটা মানুষের মধ্যে নিজের দেশ তথা প্রতিবেশী দেশের মধ্যে ছড়াতে সক্ষম হয়েছি। ওখানে গিয়েও পুলিশ হ্যারাসমেন্ট হয়েছি, 14 ঘন্টা পুলিশের মানে পুলিশের কাস্টডিতে ছিলাম, তারা আমাদের আটকে রেখেছিল আমাদের দুজনকে, পরবর্তী সময় ছেড়ে দেয়, বাড়ি ফিরি। কিছুদিনের তার মধ্যে লকডাউন শুরু হয়, লকডাউন মিটে যাওয়ার পর আসাম যাত্রা হয় পরিবেশের গন্ডার বাঁচা অভিযান নিয়ে। তখনও আমাদের সঙ্গে গাছপালা বা গন্ডার, যেহেতু একটা আমাদের পৃথিবীর সম্পদ, সেই গন্ডারকে মানুষ মেরে বিক্রি করে দিচ্ছে চোরাচালানকারীরা, সেইটার উপর ওখানকার মানুষ যাতে সাবধান হয় বা কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পেলে যেন প্রশাসনিক বা ঠিকঠাক জায়গায় খবর দেওয়া হয়, সেই বার্তা আমরা দিতে যাই। তারপরে আমি লাদাখ যাত্রা শুরু করি, যে সময়টায় আমাকে অসংখ্য মানুষ সহযোগিতা করেছিলেন। আমার দা গ্লোবাল গ্রিন ফোর্সের একটা, আমাদের যারা পরিবেশ প্রেমী তারা একটা সংগঠন বানাই, শুধু লাদাখ যাব, লাদাখ তো এখানে না, সাইকেল নিয়ে দিনের পর দিন যাওয়া, তার রুটম্যাপ কোথায় থাকবো কোথায় খাবো তার নিয়ে অনেক চলে, এমনকি আসাম থেকে আমাকে বিভিন্ন প্রজাতির বীজ, আমরা আমার যাত্রাটা শুধু সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো না আর মুখে বলা না, আমি বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করি, প্রায় 4,500 মতো বীজ ছিল কমপক্ষে বিভিন্ন প্রজাতির, এমনকি আসামের যে দাদাটা বসুন্ধরা সংগঠনের আমাকে দিয়েছিলেন, আমি ওনাকেও যখন জিজ্ঞেস করি উনি অত বীজের নাম জানেন না, বলছে পাহাড়ি জায়গায় হয় আমি সংগ্রহ করেছি তুমি যাবে বলে, আমাকে সেই বীজ দেয়। বাঁকুড়া থেকে কালেকশন করেছি, আমাদের হুগলি থেকে কালেকশন করেছি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি বীজ রাস্তায় ধারে মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় আমি ছড়াতে ছড়াতে বসাতে বসাতে, এমনকি কোনো কোনো জায়গায় 8 থেকে 10 ফুটের গাছ, আমাদের আমি প্রথমত ছোট গাছ বসাতাম 2 থেকে 2.5 ফুটের, গোঘাটের একজন অসিত বাবু বলে আছেন ভদ্রলোক, উনি বলেন যে আমার একদিনের মাঝখানের বলে একদিনের আমি গাছ বসেছিলাম প্রায় 300 খানা আর 2 থেকে 2.5 ফুটের
1: একদিনে।
0: উনি যখন ওটা খবরের কাগজে দেখেছিলেন, খবরের কাগজের যিনি ছিলেন ওনার কাছ থেকে আমার ফোন নম্বর সংগ্রহ করেছিলেন, উনি ফোন দিয়ে বললেন যে আমার গোঘাটে বাড়ি, আপনি একজন আছে হত্যাকারী, ওনার ফোনের প্রথম কথাটাই হত্যাকারী। আমি তখন চমকে গেছি, এটা অচেনা আমার থেকে হত্যাকারী বলল কেন, উনি বলেছিলেন যে গাছগুলো বসিয়েছেন সেই গাছগুলো দেখে এসছেন, তার মধ্যে কটা বেঁচে আছে, গাছটা যখন দেখতে যাই ওনার কথা শুনে পরের দিনকে দেখি 50 খানা গাছ মারা গেছে, কারণ কি 2 থেকে 2.5 ফুটের গাছ, কেউ কোনোটা ছাগলে খেয়েছে, কেউ উগড়ে দিয়েছে, কোনটা শুকিয়ে গেছে। উনি আমাকে বললেন যে এই পদ্ধতিতে গাছ বসালে চলবে না, গাছকে বড় করো, যেমন আমরা সন্তানদের লালন পালন করি সেরকম একটা গাছকে সিমেন্টের বস্তা, আলু বীজের বস্তা বা গুড়ের টিন বা তেলের টিনের মধ্যে বসিয়ে তাতে ওই খাবার পরে যেমন হাত ধুই সেই জল ওখানে দিয়ে সেটাকে 8 থেকে 10 ফুট বা 15 ফুটের বড় করা, তারপর সেই গাছটা আমরা যেখানে বসাবো সেটা হবে।
1: আপনারা নিশ্চয়ই শুনছেন যে শুধু গাছ বসালে হবে না, গাছটা আমি কিভাবে বসাবো সেটা ভবিষ্যতে তার রক্ষণাবেক্ষণ কিভাবে করব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তুই তো বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে গেলে, সেখানেও গ্রাম, আমাদের গ্রাম বাংলার যে গ্রাম, বিভিন্ন অন্যান্য রাজ্যের যে গ্রামগুলো দেখলে কি ফারাক নজর এলো?
0: বেশিরভাগ জায়গায় আমার যেটা এসছে, মাটির তো একটা তারতম্য আছে, সেখানকার গাছেরও কিছু ভিন্নতা আছে, আমাদের যেটা এখানে দেখা যায় সেটা হয়তো পাশের মানে পার্শ্ববর্তী রাজ্যে নেই, এরকম ধরনের কিছু পাওয়া গেছে। আবার অনেকে আমার যে নিয়ে যাওয়া বীজ ঝাড়খণ্ড থেকে শুরু করে হিমাচলের অসংখ্য মানুষ, এমনকি ফরেস্টের আমার মনে আছে হিমাচলে একটা জায়গা আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, মানে সেই জায়গাটা একটা অনুষ্ঠান চলছিল, ওই অনুষ্ঠানের মধ্যে

0: আমাদের যেমন দুর্গাপূজায় কুমারী মানে মেয়েদের পুজো করা হয় কুমারী পূজা, ওখানে মানে প্রায় 250 থেকে 300টা মেয়েদের পুজো করা হয়েছে। প্রথমে মেয়েরা খাবে, তারপর অন্যান্য মানুষরা খেতে পাবে। ওখানে মেয়েদের দেবতা হিসেবে পুরো, আমাদের এখানে যেমন কুমারী পুজো হলে একটা দুটো করে হয়, ওখানে যারা বাচ্চা মেয়ে 13-14 বছরের মধ্যে তাদের পুজো হয়, পুজো করা হয়। ওই অনুষ্ঠানে একজন ফরেস্টের স্যার এসেছিলেন, উনি যখন আমার বোর্ডটা দেখেছিলেন নিজে এসে আমায় জিজ্ঞেস করেছিলেন, আমাকে বলেছিলেন আপনার কাছ থেকে কিছু বীজ পাওয়া যাবে।
1: এটা কি কিন্নরগঞ্জ চলে?
0: একদম, আমার যে মানে আসাম থেকে যে বীজ ছিল পাহাড়ি, সেই বীজ আমি ওনাকে দিই, যেহেতু আসামের পাহাড়ের কিছু বীজ পাওয়া গেছে হিমাচলের যে মানে পাহাড়ি জায়গায়, সেই বীজ হতে পারে, সেই চিন্তা ভাবনা করে দিই। অনেক স্কুলের মাস্টারমশাইরাও আমার কাছ থেকে নিয়েছেন, তারা বলে যে কেউ বলেছে আমি বাড়িতে সামনে বসাবো, কেউ বলেছেন স্কুলে বসাবো। এটা আমার কাছে ছিল একটা বড় পাওয়া, চরম পাওনা।
1: অর্থাৎ মানুষের যে জীবনযাত্রা, জনবসতি বিন্যাস, সেখানে ভূগোলের ম্যাপের ফারাক হয়ে যায়, কিন্তু গ্রামটা গ্রামই থাকে, সেটা বাংলার গ্রাম হোক, সেটা পাঞ্জাবের গ্রাম হোক, কিংবা হিমাচল প্রদেশের গ্রাম। আচ্ছা বলটি, তোমার এই যে বিভিন্ন ট্র্যাকে তুমি দৌড়েছ, তুমি জীবন শুরু করেছিলে ঘাসের মাটিতে, তারপরে গেলে সিনথেটিক ট্র্যাকে, তো এই দুয়ের মধ্যে তোমার কি ফারাক খেয়াল হলো?
2: আমরা তো স্যার ঘাসে দৌড়েছি, সিনথেটিক মাঠ তো আমাদের গ্রামের মধ্যে তো সিনথেটিক মাঠ হয় না, তো সিনথেটিক পেতে গেলে আমাকে কলকাতায় আসতে হবে। তো ওই গ্রাম থেকে কলকাতায় আসার জন্য যেটা একটা সময় তো লাগেই স্যার, তার মধ্যে একটা টাকা পয়সারও ব্যাপার থাকে। তো আমরা গ্রাম থেকে যে কলকাতায় আসব সেই জায়গাটা খুব আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াতো, তো স্যার আমরা ঘাসের মাটিতেই দৌড়াতাম। কিন্তু স্যার ঘাসের মাঠ আর সিনথেটিক দুটোর মধ্যে পার্থক্য কি আছে? আমরা ঘাসের মাঠে আমাদের কামড়ে ধরে, যেটা স্পিড ওঠার কারণ থাকে, সেই স্পিডটা ভালো ওঠে না, কিন্তু সিনথেটিক আমাদের ছিটকে ফেলে দেয়, রানটা আমাদের বাড়ে। তো সিনথেটিকের একটা আলাদা স্পিড, একটা আলাদা গিপিং, ওটা আমাদের মধ্যে একটা মানে পুরো আলাদা ভাব মাঠের সঙ্গে, আমাদের সিনথেটিকের মানে সেইভাবে কিছু করতে পারি না আমরা, সিনথেটিকে এমনি স্পিড বাড়ে।
1: গুরুত্বপূর্ণ কথা আমাদের বুলটি শোনালো, যারা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা যারা আগামী দিনে অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখছো, বিভিন্ন কোচিং সেন্টারে প্র্যাকটিস করছো, আমরা জানি গ্রামাঞ্চলে আমাদের এখানে খুব একটা অ্যাস্ট্রোটাফ নেই বা সিনথেটিক ট্র্যাক নেই,
2: আর একটুখানি বৃষ্টি হলেই স্যার,
1: অর্থাৎ যারা এরপরে যখন জাতীয় স্তরে বা রাজ্য স্তরে প্রতিযোগিতায় নামবে, হয়তো প্রথমবার নামবে, তাদের কিন্তু এটা খুব জরুরি যে ঠিকমতো এই বিষয়টা সম্পর্কে অবগত হওয়া, বিশেষত যেহেতু অ্যাস্ট্রোটাফে অনেক দ্রুত দৌড়তে হয়, মানে দৌড়টা অনেক, স্ট্যামিনাটা অনেক বেশি লাগে, সেক্ষেত্রে কিন্তু কিছু বৈজ্ঞানিক ট্রেনিং আমাদের দরকার হয়, সেই জায়গাগুলো কিন্তু সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা উজ্জ্বল, তুমি আমাকে বলো যে এই যে তোমার যে অভিজ্ঞতাগুলো, এইগুলোকে যদি তুমি একদম সংক্ষেপে বলতে চাও তো, এবং আগামী তোমার কি পরিকল্পনা, তাহলে তুমি কি বলবে?
0: আগামী পরিকল্পনা বলতে আমি যে পথে চলি সেই পথটা, সাইক্লিং করা একটাও মানে সাইক্লিং মানে বার্তা দেওয়া একটা আর্থিক মানে মারাত্মক লেভেলের পড়ে যায়, খরচের জায়গাটাও চিন্তা ভাবনা আছে। পরবর্তী সময়ে আমি একটা চিন্তা করেছি কন্যাকুমারীর দিকে, কিন্তু এখন যে সমস্যা আমার যে খরচ আর্থিকের একটা ব্যাপার থাকে, সেই জন্য আমরা মানে চিন্তা ভাবনা করছি কি করা যায়।
1: আচ্ছা বুলটি, তোমার তো মাস্টার্স মিট গুলো আছে, সেখানে পার্টিসিপেট করতে পারবে, 34 বছর বোধ হয় মিনিমাম বয়স।
2: হ্যাঁ স্যার, ওটা তো ইন্টারন্যাশনাল করেছি আমি, ইন্টারন্যাশনাল 3টে গোল্ড আছে।
1: কোথায় কোথায় গেছিলে ইন্টারন্যাশনাল?
2: শ্রীলঙ্কা স্যার, ওটা
1: শ্রীলঙ্কা। হ্যাঁ, শ্রীলঙ্কার কোন শহরে খেলা হয়েছে
2: স্যার? ওটা হচ্ছে দিয়াগামা স্টেডিয়াম,
1: কলম্বো।
2: হ্যাঁ, কলম্বো থেকে ওখানে স্যার গেছি আমি, করেছি কম্পিটিশনটা।
1: এই যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তুমি অংশ নিতে গেলে, এটাই কি তোমার জীবনে প্রথমবার প্লেন চাপা?
2: হ্যাঁ স্যার, একদম প্রথম।
1: অভিজ্ঞতা হয়েছিল
2: স্যার? আমি
1: প্লেন চেপেছিলে
2: স্যার, ওখানে গেছি তো প্লেনটা যখন উঠছে আমার, আমি ভাবছি যে আমার কিছু হয়ে যাবে না, তো স্যার মাথা মাথা ঘুরছে, মানে এদিকে একটা খুব একটা আনন্দের ব্যাপার আছে যে লাইফে ইন্টারন্যাশনাল করব, মানে আমার পক্ষে মানে আমি মানে স্বপ্ন তো দেখলে হয়তো আমি বোধহয় স্বপ্ন তো দেখি না যে আমি ইন্টারন্যাশনাল করতে যাব, আর ইন্টারন্যাশনাল করতে গিয়ে যে ওই 3টে একটা গোল্ড পাওয়া বা যাওয়ার জন্য যে একটা অর্থের দরকার হয়, যে 75,000 টাকা টোটাল খরচা হয়েছে, তো আমি 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করেছি, ওই প্র্যাকটিসের জায়গাটা যেটা ওই 3 ঘন্টা প্র্যাকটিস করে আমি ইন্টারন্যাশনাল করতে যাব, ইন্টারন্যাশনালে গিয়েই যে গোল্ড পাবো এরকম তো চিন্তা ভাবনা ছিলই না। আমি এখান থেকে বলেছিলাম যে আমি একটাতে গোল্ড পেলেই আমি ওতেই অনেক বিশাল ব্যাপার।
1: সোনা এলো 3টে,
2: একদম স্যার।
1: তার মানে বন্ধুরা যারা শুনছো তাদের কিন্তু আমি একটা জিনিস বলছি, পড়াশোনা ভালো করলেই শুধু বিদেশ যাওয়ার সুযোগ বা প্লেনে চাপা যায় না, তুমি যদি খেলাধুলো তো ভালো হও তাহলেও কিন্তু তুমি সফল হতে পারো, তোমার কিন্তু বিদেশ যাত্রা হতে পারে, তুমি ভালো স্পন্সর।

0: স্পন্সরশিপ পেতে পারো, তুমি কিন্তু ওই এরোপ্লেনে চাপতে পারো।
1: হ্যাঁ স্যার, তো ওয়ার্ল্ড মিটেও সিলেকশন হওয়ার ব্যাপার আছে, তো ওয়ার্ল্ড মিটে ইউরোপ হবে বলছে, তো 3 লাখ টাকা মতন খরচা আছে, তো ওই 75,000 টাকা জোগাড় করতে তো আমাদের হাফ দিন প্র্যাকটিস ছেড়ে দিতে হয়েছে। তো যেই ওয়ার্ল্ড মিটটা করতে যাব, মানে আমি তো ইন্টারন্যাশনালের জন্য স্বপ্ন দেখেই ছিলাম যে আমি স্বপ্নতে যে ভাবছি আমি ইন্টারন্যাশনাল করতে যাব, তো এই যে ওয়ার্ল্ড মিটটা করব, ওয়ার্ল্ড মিটটা লাইফের সব থেকে বড় স্বপ্ন যে আমি ওয়ার্ল্ড মিট করতে যাব, তো করতে গিয়ে ওখানে কতটা কি করতে পারবো আমি জানি না, তো আপনারা আশীর্বাদ করুন ওখানেও গিয়ে যেন আমি গোল্ড নিয়ে আসতে পারি।
0: আমরা আজকে এই অনুষ্ঠানে আমাদের এই দুই অতিথি, ওই দুই গ্রামীণ ক্রীড়াবিদ যাদের ক্রীড়া সাফল্য গ্রাম পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে হাজির হয়েছে, আমরা তাদের দুজনকে পেয়ে অত্যন্ত খুশি হলাম। এবং তাতে একথা ঠিক যে আমাদের সকলকে একটা পড়াশোনার চাপ থাকে, আমাদের অভিভাবকদের আমি বিশেষত বলছি, আপনারা ছেলে মেয়েকে তাদের নিজেদের স্বপ্নকে তাদের উপর চাপিয়ে দেবেন না। এবং আমি বলছি যে আপনারা নিজেদের স্বপ্নকে চাপাবেন না, তাদের মতো করে বাড়তে দিন। সে যদি খেলাধুলায় প্রতিভাবান হয় তাকে খেলার দিকে নজর দিন। স্কুল পড়ুয়া বাচ্চা, সে যদি আগামী দিনে একটি বড় স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সার্থক করার জন্য কিন্তু অবশ্যই খেলার মাঠে এই কার্যকলাপ, তাদের নিষ্ঠা, অনুশীলন, নিয়মবর্তিতা সব কিন্তু ভীষণভাবে জড়িত। শুধুমাত্র সিলেবাসের মধ্যে নিজের সন্তানকে সীমাবদ্ধ রাখবেন না, তাহলে কিন্তু আরো বড় দুনিয়া, খুব বড় দুনিয়া আমাদের মুঠোর মধ্যে চলে আসবে। উজ্জ্বল ঘোষ এবং বুল্টি রায়ের সঙ্গে আমি আপনাদের সঙ্গে ছিলাম ডক্টর শুভ্রাংশু রায়, ক্রীড়া গবেষক। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন শ্রেয়া গুহঠাকুরতা এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আজ বর্ষার গান।

রবীন্দ্রসঙ্গীতে বর্ষার গান শুনছেন যুগলবন্দিতে শ্রীকান্ত আচার্য এবং ডক্টর রাজীব চক্রবর্তী ঈশ্ব শ্যামল সুন্দর নিয়ে ছিলেন এবারে শ্রেয়া গুহ ঠাকুরতা।

0: শুনলেন রবীন্দ্রনাথের বর্ষার গান, শ্রেয়া গুহ ঠাকুরতা এবং শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেবাণী বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বার্ষিক অমরনাথ যাত্রার আজ সূচনা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে বৈঠক শেষ করেছেন। বৈঠকে উভয় পক্ষের দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

0: হয়। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষরিত হয়েছে। এদিকে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী তিন দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন, তার প্রথম সরকারি ভারত সফর এটি। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ইপিএফও তার আঞ্চলিক ও জোনাল অফিসগুলিকে সদস্যদের ইপিএফ অ্যাকাউন্টে অনুমোদিত সুদ জমা করার নির্দেশ দিয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভিজিরামজি আইন 2025 সারা দেশে গতকাল বলবৎ হওয়ার পর আজ থেকে জেলাগুলিতে এই প্রকল্পের রূপায়ণ শুরু হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিন মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
1: मनरेगा में केवल 100 दिन रोजगार मिलता था, विकसित भारत जी राम जी योजना में पूरे 125 दिन मजदूर को रोजगार मिलेगा। और रोजगार देने की बात प्रधानमंत्री ऐसे नहीं कर रहे, पहले साल ही विकसित भारत जी राम जी योजना में केंद्र ने जो अपना पैसा दिया है वो है 95,600 करोड़ रुपया, और राज्यों का 40% शेयर मिलेगा, तो एक साल में ही खर्च होंगे 151,282 करोड़ रुपया।
0: এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কোচবিহার জেলায় আজই কর্মসূচির রূপায়ণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ইউসিসি প্রণয়নের জন্য গুজরাট, উত্তরাখণ্ড ও আসামের পদ্ধতি অনুসরণ করে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী আগস্ট মাসে বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে। বিবাহ, ডিভোর্স, দত্তক সহ মোট 9টি বিষয়ের ওপর সমীক্ষা করবে কমিটি। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করতে রাজ্য সরকারের উদ্যোগে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে নবান্ন সংলগ্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও সব দপ্তরের সচিব ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার কলকাতার নিউ টাউনে এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী প্রতীক, তহবিলের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে দলের অভ্যন্তরীণ সংঘাতের মধ্যেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির মিলিত হন। ঋতব্রত, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ 10 সদস্যের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক নিয়ন্ত্রণ, দলীয় তহবিলের অধিকার এবং জোড়াফুল প্রতীক নিয়ে ঋতব্রত শিবির তাদের দাবি কমিশনের সামনে তুলে ধরেন বলে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আইএসআইয়ের মদতপুষ্ট আন্তঃরাজ্য সন্ত্রাসবাদী ও অস্ত্রপাচার চক্রের বিরুদ্ধে এক অভিযানে দিল্লি পুলিশের স্পেশাল সেল 4 জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, আইএসআইয়ের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টি ও তার সহযোগীদের নির্দেশে এরা জাতীয় রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছিল। এই অভিযানে 2টি বিদেশি পিস্তল, 9টি তাজা কার্তুজ এবং 5টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন বা এর যৌক্তিক প্রমাণ হাজির করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কৌশলের 9ম পর্যালোচনা বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, একজন সন্ত্রাসবাদীর প্রধান পরিচয় সে নিজেই। তিনি বলেন, ভারত গত কয়েক দশক ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার হয়ে আসছে।

আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই খাদানের ওপর চাঙরটি সরানোর সময় শ্রমিকদের হাত ফসকে খনির ভেতর পড়ে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। এই দুর্ঘটনায় শ্রমিকদের অধিকাংশই বিহার, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বার্ষিক অমরনাথ যাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের প্রথম দলের যাত্রার আজ সূচনা করেছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। এদিন সকালে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেয় পুণ্যার্থীদের দলটি। এবার 57 দিন ধরে চলবে অমরনাথ যাত্রা, শেষ হবে 28 আগস্ট। ইউক্রেনে ধারাবাহিক রুশ হামলায় কিভের আবাসিক ভবনগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে 11 জন প্রাণ হারিয়েছেন, আহত বহু। গতরাত থেকে আজ ভোর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং অনেক বাসিন্দা মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 খেলায় স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসের ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বসনিয়া হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। এছাড়া গতরাতের ম্যাচে বেলজিয়াম 3-2 গোলে সেনেগালকে ও ইংল্যান্ড গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 16 বেলজিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইংল্যান্ড মেক্সিকোর বিরুদ্ধে খেলবে। ওভালে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন আজ নতুন দিল্লিতে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির মধ্যে বৈঠক শেষ হয়েছে। চলতি অর্থবর্ষে ইপিএফ জমার ওপর 8.25% সুদের হার ঘোষণা হয়েছে। সারাদেশের জেলাগুলিতে আজ থেকে শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের রূপায়ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে। বেঙ্গালুরুর নিকটে মাদাপাটনা গ্রামে একটি খাদানে বড় পাথরের চাঙর ভেঙে পড়ে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 32 খেলায় আজ স্পেন অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরুলিয়া এবং কোচবিহারে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। দুপুর তিনটে এই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি সংক্রান্ত বিলের খসড়া প্রস্তাব পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে বাজেট বরাদ্দ অনুযায়ী সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, নির্দিষ্ট সময়ে তার বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরে কাজের পর্যালোচনায় আজ আরও একটি প্রশাসনিক বৈঠক হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে লোকসভা সচিবালয়। আগামীকাল ও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। দুদিনের কর্মসূচিতে বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর, অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন নেভা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ নেওয়া হবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দশজন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ দলের স্বত্ব, নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি

0: ব্যক্তিগত প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধেই মানুষ এবারের নির্বাচনে জনমত দিয়েছেন এবং সরকার বদল করেছেন। তবে তৃণমূল কংগ্রেসের অধিকাংশ বিধায়কই বর্তমানে তাঁর সঙ্গে রয়েছেন, ফলে দলের মালিকানা নিয়ে যাবতীয় দাবি আজ নির্বাচন কমিশনের কাছে রেখেছেন তাঁরা। খুব শীঘ্রই এব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে ঋতব্রত জানান।
1: मांग का कोई सवाल नहीं है, यही प्रोसेस है। जब भी कोई पार्टी का कोई ऐसा सेशन होता है, सिस्टम है, तो तुरंत इलेक्शन कमीशन को इत्तला करना चाहिए। तो 22 तारीख हम लोग मिले, 23 तारीख ही हम लोग यहाँ रिप्रेजेंटेशन भेज के जमा किए थे। तो हम लोग शुक्रगुजार है, पूरी बेंच हम लोगों से मिले हैं और मिलने के बाद हम लोग अपना बात रखे हैं और उम्मीद करते हैं जल्द से जल्द इलेक्शन कमीशन, दे हैव सेड दे विल एग्जामिन एंड विल गेट बैक टू।
0: কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্রাঞ্চ ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মোট আমানত এবং ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্যসহ অন্যান্য বিশদ বিবরণ হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। তবে এই মামলায় তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ থেকে আপাতত লেনদেন চালু রাখার যে আর্জি জানানো হয়েছিল তা খারিজ করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, দলের ভেতরে মতানৈক্য সৃষ্টি হওয়ায় কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাংকে চিঠি দিয়ে আর্থিক লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন। এরপরই গত 18 জুন এফআইআর দায়ের করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। তা চালু করতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের কালীঘাট পক্ষ। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীকে আজ বারাসত আদালতে পেশ করা হচ্ছে। গত রাতে পুরুলিয়া থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সকালে বাগুইয়াটি থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে 10 প্রমোটার তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। এদিকে রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজের সঙ্গে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির হিসেব খতিয়ে দেখতে ইডি তৎপরতা শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর সেই সংক্রান্ত রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। সেখান থেকে অনুমতি পেলেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আজ দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেছেন, এই গ্রেপ্তারি সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার।
2: আমি কি করতে পারি, এটা প্রশাসনের ব্যাপার। পুলিশ মনে করে যে গ্রেপ্তার করা দরকার, তাই গ্রেপ্তার করে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের বাবা মাদের চিন্তা করা উচিত, যাদের ছবি বিভিন্ন জায়গায় শহরের কোনায় টাঙানো থাকে, বসে আঁকো প্রতিযোগিতা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করে তাদের ছেলেরা কাদের হাত থেকে পুরস্কার তুলে নেয়।
0: রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালুর প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আজ আসানসোলে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্যজুড়ে এই কার্ডের জন্য ফর্ম ফিল আপের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। চলতি মাসের শেষেই সাধারণ মানুষ কার্ড হাতে পেয়ে যাবেন বলে তাঁর আশা। এদিকে আসানসোলে স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা ও আশপাশ এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় রয়েছে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকালের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: হ্যালো
6: রাজেশ বাবু, থানা থেকে কথা বলছি।
5: আবার
6: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে। দশ লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
5: স্যার অত কোথায় পাবো?
6: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
5: স্যার 2 লাখ?
7: কি হয়েছে বাবা?
5: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।

0: কেটে দিল।
1: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়টাই না, এরা সব ফ্রড।
0: ফ্রড?
1: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
0: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন মহিলা মহল, উপস্থাপনায় সোমা সাহা।

বন্ধুরা নমস্কার। আজকের মহিলা মহলে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আশা করি সকলে ভালো আছেন, কি তাই তো? বন্ধুরা, গতকাল অর্থাৎ পয়লা জুলাই ছিল ন্যাশনাল ডক্টরস ডে, জাতীয় চিকিৎসক দিবস। তাই সমস্ত ডক্টরদের প্রতি রইল আমার শ্রদ্ধা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন, আজকে আমাদের বিষয় ডাক্তারি পরামর্শ। কথা হবে

0: বন্ধুরা, আমরা যারা সংসারের আধার, আমাদের মানে মহিলাদের কত কি নজরে রাখতে হয়, তাই না? পরিবারের বয়স্ক সদস্যদের শরীর এবং মনের যত্ন নেওয়া, যে ছোট্ট শিশুটি আমাদের পরিবারের সকলের মন জয় করে রয়েছে তার কথা ভাবা, তার সুষম আহার হলো কিনা, তার শরীর স্বাস্থ্য মন সব দিকে আমাদের ভাবতে হয়, আমরা করেও থাকি। কিন্তু এই সব দিকে নজর দিতে দিতে মনে হয় না বারবার আমরা নিজেদের শরীরের দিকটা ভীষণভাবে অবহেলা করে ফেলি? আবার এটাও সত্য যে কিছু কিছু সমস্যা, আমাদের কিছু কিছু সমস্যা, বিশেষত মহিলাদের কিছু কিছু সমস্যা এমন আছে যেটাকে আমরা বুঝতেই পারি না যে এটা একটা আমাদের জন্য বড় সমস্যা, ভবিষ্যতে একটা বড় বিপদের ইঙ্গিত। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় জরায়ুর অস্বাভাবিক রক্তপাত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা ঊনকোটি জেলা হাসপাতালের ডাক্তার ধ্রুপদ দাস। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: আজকে আমাদের আলোচনার বিষয় জরায়ুর অস্বাভাবিক রক্তপাত। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনার কাছে যেটা জানতে ইচ্ছে করছে, অস্বাভাবিক জরায়ুর রক্তপাত বলতে ঠিক কি বোঝায়, একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বুঝিয়ে বলেন খুব ভালো হয়।
1: অস্বাভাবিক জরায়ুর রক্তপাত, এটি জরায়ু থেকে হওয়া এমন যে কোনো রক্তপাত যা স্বাভাবিক ও নিয়মিত মাসিকের অংশ নয়।
0: আচ্ছা।
1: এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে অতিরিক্ত রক্তপাত বা দীর্ঘস্থায়ী হওয়া রক্তপাত বা ঘন ঘন হওয়া, অথবা দুটি মাসিক চক্রের মধ্যবর্তী সময়ে বা মেনোপজ, যেটা আমরা বলি যেসব মহিলাদের বয়স হয়ে যাওয়ার পরে মাসিক বন্ধ হয়ে যায়, ওই পিরিয়ডটাকে তো আমরা ওই সময়টাকে আমরা

0: মেনোপজ বলি,
1: হ্যাঁ
0: ওই মেনোপজ হয়ে যাওয়ার পরেও যদি কোনো মাসিক হয়,
1: হ্যাঁ
0: এই সব রক্তপাতকে আমরা বলতে পারি যে অস্বাভাবিক জরায়ু রক্তপাত।
1: আচ্ছা বেশ, তো একজন মহিলা কিভাবে বুঝবেন তার মাসিক স্বাভাবিক না অস্বাভাবিক, একটু আগে আপনি যে বললেন, পার্থক্যটা কি করে বুঝবেন?
0: দেখুন, একটি স্বাভাবিক ঋতুচক্র সাধারণত 21 থেকে 35 দিন পরপর হয়,
1: আচ্ছা
0: 3 থেকে 7 দিন স্থায়ী হয়, এবং প্রতি কয়েক ঘন্টা পর পর, যেটা প্যাড বলি আমরা বা ট্যাম্পন, সেটা পরিবর্তন করার প্রয়োজন হয়। এটা হচ্ছে স্বাভাবিক ঋতুচক্র,
1: আচ্ছা
0: ঠিক আছে? কিন্তু এই সময় সীমার বাইরে যে কোনো কিছু, যেমন প্রতি 15 দিন পর পর রক্তপাত হওয়া, বা একটানা ধরুন 2 সপ্তাহ ধরে রক্তপাত হচ্ছে, সেগুলোকে আমরা অস্বাভাবিক বলে বিবেচিত করতে পারি আর কি।
1: আচ্ছা বন্ধুরা, আপনারা শুনছেন তো, এই ছোট্ট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অস্বাভাবিক রক্তপাত হচ্ছে কিনা, কারণ অস্বাভাবিক রক্তপাত কিন্তু কখনোই শরীরের জন্য ভালো নয়। তো
0: হ্যাঁ, মানে এইটা একটা খুব বড় একটা ইস্যু আজকালকার।
1: মাসিকের এই রক্তপাতের ক্ষেত্রে আর কি কোনটাকে অতিরিক্ত ভারী রক্তপাত বলা হয়, মানে কখন বুঝবো যে এটা আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত?
0: যদি আপনাকে টানা কয়েক ঘন্টা ধরে
1: হুম
0: প্রতি ঘন্টায় প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করতে হয়, হ্যাঁ,
1: আচ্ছা
0: বা ধরুন মুদ্রার চেয়ে বড় আকারের রক্তের জমাট বের হয়, মানে কোন ধরনের মুদ্রা বলতে আমি বলছি কয়েনের মতো, আমাদের যে একটা
1: হুম
0: পয়সা,
1: হুম
0: পয়সার চেয়েও যদি বড় আকারের কোন রক্তের জমাট বের হয়,
1: মানে আপনি বলছেন
0: অথবা
1: টাকা রক্ত রক্ত যদি বের হয়,
0: হ্যাঁ টাকা রক্ত, যেটা রক্ত জমাট বলতে পারি, সেটার সাইজটা, মানে সেটার আকারটা যদি একটা পয়সার সাইজটা হয়, সেটার থেকে বড় হয়ে যায়, অথবা আপনার জামা কাপড় বা বিছানা ভিজে উঠেছে, তাহলে আপনার রক্তপাত অস্বাভাবিক ভাবে বেশি হচ্ছে, সেটাকেই আমরা অতিরিক্ত ভারী রক্তপাত বলতে পারি।
1: আচ্ছা,
0: মানে কয়েক ঘন্টা ধরুন, মানে
1: মানে
0: টানা,
1: একটানা যদি হতে থাকে,
0: হ্যাঁ একটানা
1: তাই
0: যদি
1: তো?
0: হতে পারে,
1: হুম
0: হ্যাঁ, বা ধরুন ঘন্টায় ঘন্টায় প্যাড মানে চেঞ্জ
1: পাল্টাতে
0: করতে
1: হচ্ছে,
0: হচ্ছে, পরিবর্তন, হ্যাঁ, বা ধরুন প্যাড পরা সত্ত্বেও জামা কাপড় ভিজে উঠছে,
1: হুম
0: বিছানা ভিজে যাচ্ছে, সেগুলোকে আমরা বলতে পারি যে ভারী রক্তপাত বা অতিরিক্ত ভারী রক্তপাত।
1: আচ্ছা, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার, তাই তো?
0: অবশ্যই সেটা অস্বাভাবিক বলেই তো ডাক্তারের কাছে আসাটা দরকার।
1: একদমই তাই। মাসিকের পরবর্তী সময় সামান্য রক্তপাত বা অনেকে স্পটিং হয়, তো স্পটিং এর কি গুরুতর চিন্তার কোনো কারণ থাকে? সেটা খুব উদ্বেগের কারণ,
0: স্পটিং বলতে সামান্য রক্তপাত,
1: হুম
0: ঠিক আছে, এক ফোঁটা করে দেখা যাচ্ছে, সেইটা সবসময় জরুরি চিকিৎসার পরিস্থিতি নয়, তবে এইটাকে কখনোই স্বাভাবিক বলে গণ্য করা হয় না। যেমন হরমোনের কোনো ভারসাম্যহীনতা, বা ধরুন কোনো টিউমার বা কোনো সংক্রমণ, মানে কোনো ইনফেকশন, হ্যাঁ, টিউমারের মতো কোনো অন্তর্নিহিত বা কোনো লুকিয়ে আছে এমন কিছু কারণ, এগুলো নিশ্চিত করার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব প্রয়োজন। তখন
1: আচ্ছা,
0: মাসিক চলছে মধ্যবর্তী সময়ে, কিন্তু তারপরও সামান্য রক্তপাত সবসময় হয়ে যাচ্ছে, তারপরও কোনো টেস্ট করালো, হরমোনের কোনো ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, হরমোন ডিসব্যালেন্স কিছু হচ্ছে,
1: আচ্ছা
0: তো এই জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত যদি কোনো টিউমার টিউমার থেকে যায় সেগুলোর জন্য আর কি।
1: আচ্ছা বেশ, তো বন্ধুরা বুঝতে পারছেন তো, এই ছোট্ট ছোট্ট জিনিস আমরা যেগুলো নজর দিই না, হয়তো মনে করি খুব স্বাভাবিক একটা বিষয়, তা কিন্তু নয়। তো লক্ষ্য রাখবেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বারবার যে কথাটা আমরা বলি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, যে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এবার একটু জিজ্ঞেস করি, বয়স সন্ধিকালে অনিয়মিত রক্তপাত হওয়াটা কি স্বাভাবিক?
0: হ্যাঁ, মেয়েদের প্রথম মাসিকের পর প্রথম কয়েক বছর এটি হওয়া স্বাভাবিক,

0: আচ্ছা, কারণ তখন মস্তিষ্ক থেকে যে হরমোনটা বের হয়
1: হুম হুম
0: সে ব্যবস্থাটি পরিপক্ক হতে থাকে।
1: হুম
0: তবে অতিরিক্ত রক্তপাতের কারণে যদি মাথা ঘোরা বা
1: আচ্ছা
0: ক্লান্তি হয়, তবে অবশ্যই চিন্তার বিষয়। প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে অস্বাভাবিক জরায়ু রক্তপাত, যেটা মানে আমরা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলি, মানে যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি,
1: হুম
0: অস্বাভাবিক জরায়ু রক্তপাত, সেগুলো কিন্তু স্বাভাবিক নয়।
1: তো আপনি যে বললেন যে প্রাপ্ত বয়স্ক মহিলাদের মধ্যে যদি অস্বাভাবিক জরায়ু রক্তপাত হয় আর কি, তো সেক্ষেত্রে জানতে চাইবো যে এর কারণগুলি কি, এটা কেন হয়, এত অস্বাভাবিক জরায়ু রক্তপাতের কারণটা কি থাকে?
0: কারণ হতে পারে হরমোনের কোনো ভারসাম্যহীনতা হচ্ছে,
1: হুম হ্যাঁ
0: বা কোনো ধরুন কাঠামোগত কোনো বৃদ্ধি হচ্ছে, যেমন কোনো ক্যান্সার বিহীন বা জরায়ের ফাইব্রয়েড বা পলিপ যেটাকে বলি আমরা,
1: হুম হুম
0: জরায়ের মধ্যে কোনো টিউমার হচ্ছে বা কোনো ধরনের ইনফেকশন সংক্রমণ হচ্ছে বা থাইরয়েডের সমস্যা আছে, এইসব কারণেও হতে পারে আর কি।
1: আচ্ছা, তো আজকাল তো প্রতিটা মানুষেরই মানসিক চাপটা বেড়েছে, তো এখানে কি মানসিক চাপ বা হঠাৎ ওজন পরিবর্তনটাও একটা বড় সমস্যা অনেকের? তো এই মানসিক চাপ এবং হঠাৎ ওজনের পরিবর্তন কি একজন মহিলার রক্তপাতের ধরন পরিবর্তন করতে পারে?
0: অবশ্যই, কারণ
1: আচ্ছা
0: তীব্র মানসিক চাপ বা হঠাৎ করে অতিরিক্ত ওজন কমে যাচ্ছে বা
1: হুম
0: অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে বা অতিরিক্ত ব্যায়াম ডিম্ব স্ফোট নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে,
1: আচ্ছা
0: যার ফলে মাসিক বন্ধ হয়ে যায় বা অত্যন্ত অনিয়মিত হয়ে পড়ে। তো মানসিক চাপ বা ওজন কমা বাড়া, এগুলো কিন্তু একজন মহিলার রক্তপাতের ধরন
1: মানে ওজন
0: পরিবর্তন করতে
1: কমাটাও
0: পারে।
1: সমস্যা হতে পারে এবং ওজন
0: হ্যাঁ,
1: বাড়াটার ক্ষেত্রে
0: ওজন
1: হতে পারে।
0: বাড়াটাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: বেশ,
0: সবটাই তো হরমোনের ব্যাপার, হরমোনের ভারসাম্যটা নষ্ট হয়ে যেতে পারে।
1: আচ্ছা, মানে হরমোনের ভারসাম্য যদি কোনোভাবেই নষ্ট হয়, সেটা সে মানসিক চাপের কারণে হোক বা ওজন
0: বা
1: বৃদ্ধি বা
0: ওজন,
1: ওজন
0: হ্যাঁ
1: কমানো
0: হ্যাঁ,
1: হোক,
0: তো
1: সেক্ষেত্রে
0: তারপরে
1: এটার সম্ভাবনা বেড়ে যায়, তাই তো?
0: হ্যাঁ, মাসিক বন্ধ হয়ে যেতে পারে বা অত্যন্ত অনিয়মিত হতে পারে,
1: দুটোই হতে পারে।
0: দুটোই হতে পারে।
1: আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, জন্ম নিয়ন্ত্রণ বড়ি তো অনেকেই নিয়ে থাকেন, তো এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি কি, বা ধরুন গর্ভনিরোধক যে পদ্ধতিগুলো আমাদের এখানে নেওয়া হয়, তো সেটা কি অস্বাভাবিক জরায়ু রক্তপাতের কারণ হতে পারে?
0: হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পিল,
1: হুম
0: মানে যেটা আমরা ওটিপি বলি,
1: হুম
0: জন্ম নিয়ন্ত্রণ পিল বা কোনো হরমোনাল ইমপ্ল্যান্ট যেটাকে আইইউডি বলি আমরা, ইউটেরাইন ডিভাইস, যাতে গর্ভনিরোধকের কিছু ডিভাইস থাকে, সেগুলো ইমপ্ল্যান্ট গুলো, সেগুলো ব্যবহার শুরু করার প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে একটা ব্লিডিং হতে পারে বা অনিয়মিত একটা স্পটিং
1: আচ্ছা
0: হতে পারে, কিন্তু সেটা কোনো চিন্তার বিষয় না, সেটা খুবই একটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া,
1: আচ্ছা,
0: সেটার জন্য সেরকম চিন্তার কিছু নেই।
1: এটা তবু একটা ভালো জিনিস জানালেন আপনি যে এটা নিয়ে এত ভাববার কারণ নেই। কিন্তু একটা জিনিস আমাদের বলুন, অনেকে তো থাইরয়েড আজকাল থাকে, থাইরয়েড ধরা পড়ে অনেকেই, তো যাদের থাইরয়েড রয়েছে তাদের ক্ষেত্রে কি এই অস্বাভাবিক রক্তপাতের কোনো সম্ভাবনা থাকে?
0: দেখুন, থাইরয়েডের অবশ্যই থাকে, থাইরয়েড হরমোনের যেটা নিয়ন্ত্রণ করা
1: হুম হুম
0: বা এটার যে একটা হরমোনটা, সেটা ব্যাপকভাবে একটা প্রভাব তো ফেলে অবশ্যই, কারণ থাইরয়েডের যে গ্ল্যান্ডটা সেটা কম বেশি সক্রিয় হলে প্রায়শই মাসিক অস্বাভাবিকভাবে বেশি কম বা সম্পূর্ণ অনিয়মিত হতে পারে, মানে অবশ্যই থাইরয়েডের কোনো ডিসব্যালেন্স কিন্তু একটা অস্বাভাবিক রক্তপাতের কারণ হতে পারে।
1: আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে অনেক সময় পেইন কিলার খাই আমরা, মানে ব্যথার যে ওষুধ যেটাকে বলা হয়, বা অনেক সময় আবার মানে রক্ত পাতলা করার যে ওষুধ আমরা নিয়ে থাকি, তো সেটাও কি এই ধরনের সমস্যা বাড়াতে পারে?
0: রক্ত পাতলা করা বলতে আপনি বলতে চাইছেন যে মানে ব্লাড থিনার পিলস
1: হ্যাঁ,
0: যেগুলো,
1: ব্ল্যাক
0: অ্যাসপিরিন
1: ফিনার্স,
0: জাতীয়? হ্যাঁ
1: একদম একদম,
0: হ্যাঁ, প্রেসক্রিপশন অনুযায়ী রক্ত পাতলা করার ওষুধ স্বাভাবিকভাবেই রক্তপাতের পরিমাণটা তো বাড়িয়ে দেয়,
1: হুম হুম
0: ঠিক আছে? এছাড়াও কিছু নির্দিষ্ট প্রদাহ বিরোধী ওষুধ, যেগুলো মানসিক রোগের ওষুধ বা কোনো ধরন হরমোন যেমন এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন,
1: হুম
0: সেগুলো কিন্তু মাত্রার ব্যাঘাত ঘটাতে পারে, মানে যে কোনো ধরনের ভেষজ কোনো সাপ্লিমেন্ট

0: বলুন, যেটাকে
1: পেইনকিলারও কি
0: সমস্যা, পেইনকিলার ব্যথানাশক যেগুলো ওষুধ থাকে, বা ধরুন এই যে আমরা বলছি যেমন হার্টের পেশেন্ট অনেকে ব্ল্যাক থিনার খায়, ওইসব কারণে কিন্তু একটা রক্তপাতের পরিমাণ বাড়িয়ে দেয়, বা ধরুন ইস্ট্রোজেন বা আমাদের যে মহিলাদের যে হরমোন গুলো থাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সেগুলোর মাত্রায় দেখা ঘটাতে পারে।
1: আচ্ছা বন্ধুরা শুনছেন তো কথায় কথায় মুহু মুহু ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কখনোই নেওয়া উচিত নয়, এটা কিন্তু মাথায় রাখবেন, আপনার সমস্যা কিন্তু বাড়ার সম্ভাবনা থাকে তাতে। তবে একটু আগে আপনি মেনোপজের কথা বলছিলেন, তো মেনোপজের সময় কিছু কিছু মহিলাদের কিন্তু দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ রক্তপাত হচ্ছে বা কখনো হয়তো বা অনিয়মিত রক্তপাত হচ্ছে, তো সেটা কেন হয়?
0: এটা এখন খুব একটা দেখা যাচ্ছে, তো অ্যাকচুয়ালি একজন নারী যখন মেনোপজের কাছাকাছি আসেন বা ধরুন যেটাকে বলি আমরা পেরি মেনোপজাল স্টেজ, মানে মেনোপজ এখনো হয়নি বা মেনোপজের কাছাকাছি চলে এসছে, তখন তার যে ডিম্বাশয়ে যে ডিম্বাণুটা কমে যায়।
1: আচ্ছা,
0: এর ফলে কি হয় যে আমাদের যে হরমোন গুলো আছে মহিলাদের এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন মাত্রা, সেটা ব্যাপকভাবে ওঠানামা করে, যার কারণে মাসিক খুব অনিয়মিত হয়, বন্ধ হয়ে যায় বা কখনো কখনো খুব বেশি রক্তপাত হয়।
1: আচ্ছা,
0: এটাই হচ্ছে কারণ মেনোপজ কাছাকাছি চলে এলে তখন এরকম অনিয়মিত রক্তপাত হতে পারে, সেটা সবটাই আপনার ওই হরমোনের ব্যাপারে, এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন মাত্রাটা ওঠানামা করে, তাই
1: ওই সময়টা একটু বেশি ওঠানামা করে, তাই তো? আচ্ছা, কিন্তু মেনোপজ পুরোপুরি শুরু হয়ে যাওয়ার পরে যদি কোন রকমের রক্তপাত হয় জনিপথে, সেটা কি স্বাভাবিক?
0: না, সেটা স্বাভাবিক নয়, কারণ মেনোপজের পর যে কোনো ধরনের রক্তপাত বা স্পটিং, সেটা একটু আগেও বললাম, এমনকি এক ফোটাও একেবারেই অস্বাভাবিক। যদিও এটি প্রায়শই একটা টিস্যু পাতলা হয়ে যাওয়া বা নিরীহ মানে খুব বিনাইন একটা পলিপের কারণে হয়ে থাকে, তবে এটি জরায়ুর ক্যান্সারের একটি প্রাথমিক সতর্কীকরণ চিহ্ন হতে পারে এবং এর জন্য অবিলম্বে কিন্তু ডাক্তারি পরীক্ষাটা প্রয়োজন।
1: আচ্ছা বেশ, বন্ধুরা ডাক্তারবাবু যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আমাদের জন্য খুব জরুরি, একটু মন দিয়ে শুনবেন এবং লক্ষ্য করবেন নিজেদের যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সময় নষ্ট না করে ডাক্তারের কাছে যাবেন পরামর্শের জন্য। আপনার কাছ থেকে অনেক মূল্যবান জিনিস আমরা জানতে পাচ্ছি, খুব জরুরি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আর এবারে একটু আমাকে বলুন যে তীব্র অস্বাভাবিক জরায়ু রক্তপাত যদি ধরুন অনেকদিন ধরে হচ্ছে কারোর, হ্যাঁ, কিন্তু চিকিৎসা সেভাবে করা হলো না, সেক্ষেত্রে কি পরিণতি হতে পারে যদি অনেকদিন বিনা চিকিৎসা এরকম পরিস্থিতি চলতে থাকে?
0: দেখুন, দীর্ঘস্থায়ী কোন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে একটা তো আয়রনের অভাব হতে পারে, যেটা রক্তাল্পতা দেখা যায়, এনিমিয়া যেটা বলি আমরা, রক্তাল্পতা দেখা যায়, এর কারণে একজন মহিলা ক্রমাগত ক্লান্ত দুর্বল, শ্বাসকষ্টে ভোগেন, হ্যাকাশে হয়ে যান এবং দৈনন্দিন কাজকর্ম দক্ষতার সাথে করতে তিনি অক্ষম হয়ে যান। তো এইসব কারণ তো হবেই, চিকিৎসা যদি না করায় তো একটা দীর্ঘস্থায়ী একটা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের একটা অবনতি করতে থাকে। অবশ্যই এই তীব্র অস্বাভাবিক কোনো জরায়ু রক্তপাত শীঘ্রই চিকিৎসা করানোটা খুব দরকার।
1: বেশ, তো বারবার একটা জিনিস আমার মনে হচ্ছে যে জরায়ু থেকে অস্বাভাবিক রক্তপাত কখন বুঝবো যে এটা চিকিৎসার মানে প্রয়োজন বা এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে?
0: একটু যদি আপনি একটানা দুই ঘন্টা ধরে বা প্রতি ঘন্টায় দুই বা তার বেশি প্যাড ভিজিয়ে ফেলেন, অথবা যদি রক্তপাতের সাথে তীব্র পেটে ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া বা ত্বক অতিরিক্ত ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অবিলম্বে জরুরি বিভাগে, যেটা মানে ইমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখানোটা খুব প্রয়োজন।
1: আচ্ছা বেশ, আর একটা জিনিস আমাদের বলুন, ধরুন মানে ডাক্তারের কাছে তো যাচ্ছে, কিন্তু ডাক্তারের কাছে দেখা করার আগে, ডাক্তারের কাছে পৌঁছানোর আগে কোনো মহিলা কি প্রাথমিক পদক্ষেপ নিতে পারেন এক্ষেত্রে যখন এরকম সমস্যা হচ্ছে?

0: তার উচিত একটি, মানে এখন তো আমরা অনেক নতুন যুগে চলে এসেছি, তো যারা ক্যালেন্ডার পড়তে পারেন, উচিত একটি ক্যালেন্ডারে তার রক্তপাতের যে হিসাবটা, মাসিকের হিসাবটা রাখা, বা যে রক্তপাতটা হচ্ছে এটার হিসাবটা রাখা। বা আজকাল অনেক অ্যাপও বেরিয়েছে, যারা শিক্ষিত, যারা মোবাইল মুঠোফোনটা হ্যান্ডেল করতে পারে, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে, রক্তপাতের সঠিক শুরু ও শেষের তারিখটা,
1: আচ্ছা,
0: প্রতিদিন কতগুলো প্যাড ব্যবহার করছে, বা রক্ত জমাট বেঁধেছে কিনা, এবং তার সাথে কোনো সম্পর্কিত কোনো উপসর্গ, মানে সিমটম, যেমন পেটে ব্যথা বা খিঁচুনি হচ্ছে কিনা, সেগুলো লিখে রাখতে পারে।
1: আচ্ছা,
0: বা প্রতিদিন ধরুন রক্ত জমাট বাঁধার উপস্থিতি এবং এর সাথে কোনো সম্পর্কিত যে কোনো উপসর্গ, মাথা ঘোরা, এগুলো সবগুলো কিন্তু তিনি লিখে রাখলো, বা কোনোভাবে কাউকে বললো লিখে রাখতে। তো সেইভাবে একটা প্রাথমিক পদক্ষেপ নিতে পারে ডাক্তারের কাছে যাওয়ার আগে।
1: আচ্ছা, সেটা তো হলো, এবার ডাক্তারের কাছে নিয়েও যাওয়া গেল। তো তারপরে রোগীর প্রাথমিক রোগ নির্ণয় করার পদ্ধতি কি, যদি একটু বলেন, কি কি পরীক্ষা করা যায় রোগ নির্ণয়ের জন্য, বা কি কি পরীক্ষা করা হয়ে থাকে সাধারণত রোগ নির্ণয়ের জন্য, সেটা যদি একটু বলেন।
0: আমাদের কাছে যখন আসে তখন ডাক্তাররা সাধারণত রক্ত পরীক্ষা, যেরকম অ্যানিমিয়ার জন্য পরীক্ষা দেওয়া হয়, থাইরয়েড টেস্ট দেওয়া হয়, বা হরমোনের মাত্রাগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেওয়া হয়, এবং জরায়ের ভেতরে কোনো টিউমার বা ফাইব্রয়েড বা কোনো সিস্ট বা সিস্টের মতো কোনো শারীরিক অস্বাভাবিকতা আছে না, সেই ধরনের জন্য আল্ট্রাসাউন্ড দিয়ে চিকিৎসা শুরু করেন আর কি। ওইগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়।
1: বেশ, পরীক্ষা নিরীক্ষা তো করা হলো, রোগ নির্ণয় হয়তো বা হলো, তো সেক্ষেত্রে জরায়ুর এই যে অস্বাভাবিক রক্তক্ষরণের চিকিৎসা কি শুধুমাত্র অস্ত্রোপচারই সম্ভব, বা অস্ত্রোপচারের কি প্রয়োজন হয়?
0: না, অস্ত্রোপচার সাধারণত পরবর্তী একটি বিকল্প।
1: অস্বাভাবিক
0: জরায়ু রক্তপাতের বেশিরভাগ ক্ষেত্রেই হরমোন যুক্ত কোনো ওষুধ, মানে হরমোনাল পিল, জন্ম, যেমন যেটা আমরা বেশিরভাগ দিয়ে থাকি, জন্ম নিয়ন্ত্রণ পিল, যেটা ওসিপি, যেটা এটা দিয়ে থাকি, বা প্রজেস্টেরনের কোন ওষুধ, প্রজেস্টেরন থেরাপি, বা হরমোন যুক্ত কোন আইইডি, মানে যেটাকে আমরা বলি ইমপ্ল্যান্ট, যেগুলো পরানো হয় কপার টিকাতে, এইসব আমরা দিয়ে থাকি। অথবা রক্তপাত কমায় এমন নন হরমোনাল কিছু ওষুধও দেয়, হ্যাঁ, অপারেশন ছাড়া বা সার্জিক্যাল যুক্ত ছাড়া চিকিৎসার মাধ্যমে এগুলোকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে।
1: আচ্ছা, মানে সব ক্ষেত্রে অপারেশন করার তাহলে কোনো প্রয়োজন পড়ে না
0: প্রথমত? হ্যাঁ, আগে তো আমরা ওষুধ দিয়ে দেখব এবং সেগুলো দিয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
1: বেশ, এবারে আসি সেই সব মহিলাদের কথায় যারা মা হতে চান, সন্তান ধারণ করতে চান, তাদের জন্য কি অস্ত্রোপচার বিহীন কোনো উপায় আছে, মানে যদি তাদের এই সমস্যা থাকে?
0: হ্যাঁ, কারণ মায়েদের তো আমরা জন্ম নিয়ন্ত্রণ ওষুধ তো আমরা দিতে পারবো না মায়েদের, ওরা যেহেতু সন্তান ধারণ করতে চাইছেন, তো হ্যাঁ, সেজন্য আমরা হরমোনজনিত ওষুধ বা সাময়িক সময়ের জন্য মুখে খাওয়ার ওষুধ বা এবং ছোটখাটো অস্ত্রোপচারের মাধ্যমে ছোট পলিপ বা জরায়ুকে সম্পূর্ণরূপে অক্ষত রাখে, ফলে ভবিষ্যতে গর্ভধারণ পুরোপুরি সম্ভব হয়।
1: আচ্ছা, আর যদি ওষুধ দিয়ে এইটা বন্ধ করা না যায়, সেক্ষেত্রে কি করা হয়?
0: বিকল্পগুলোর মধ্যে রয়েছে যেরকম হিস্টেরোস্কোপি বা এন্ডোমেট্রিয়াল, হিস্টেরোস্কোপিটা হচ্ছে কি, ছোট একটি কোপের মাধ্যমে ফাইব্রয়েড, মানে ওই টিউমারটা বা পলিপটাকে অপসারণ করা, বা ধরুন এন্ডোমেট্রিয়াল কোন জায়গাতে, যেটাকে আমরা জরায়ুর ভিতরে একটা লেয়ার থাকে সেটাকে বলে এন্ডোমেট্রিয়াল, সেটার মধ্যে জরায়ুর আস্তরণটাকে ধ্বংস করা, ভবিষ্যতে গর্ভধারণের সম্ভাবনা দূর করে।
1: আচ্ছা,
0: অথবা হিস্টেরেক্টমি, যেটা অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ুকে সম্পূর্ণভাবে কেটে ফেলে দেওয়া হয় বা অপসারণ করে দেওয়া হয়।
1: আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে ধরুন খাদ্যাভ্যাস বা জীবনশৈলীর কোনো পরিবর্তন করলে কি এই সমস্যা থেকে কিছুটা রেহাই পাওয়া সম্ভব?
0: হ্যাঁ, খাদ্যাভ্যাসের মধ্যে যখন আয়রন যুক্ত খাবার খাই, তাতে আমাদের শরীরের, মানে যাদের

0: এরকম প্রবলেম হচ্ছে বা হতে পারে, যারা এনিমিয়াতে ভুগবে না, বা যাদের থাইরয়েডের সমস্যা হচ্ছে, যেসব খাদ্যের দ্বারা থাইরয়েডটা বেড়ে যায়, ওই থাইরয়েড হরমোনটা যাতে ঠিক থাকে, সেই সবগুলো খাবারগুলো আমরা যদি ঠিকঠাক ভাবে খেতে পারি বা বোনদের যদি খাওয়াতে পারি, তাহলে হরমোনের ডিসব্যালেন্সটা কম হবে, জ্বরের অস্বাভাবিক রক্তপাতটাও হওয়ার চান্সটা কম। তবে বেশিরভাগ ক্ষেত্রে খাদ্যের সাথে সেরকম একটা সংযোগ নেই,
1: মানে
0: তবে এগুলো
1: সরাসরি
0: করে
1: যোগাযোগ নেই বলছেন?
0: হ্যাঁ সরাসরি যোগাযোগ নেই, তবে হ্যাঁ যতটুকু পারা যায় স্বাস্থ্যকর খাদ্য খেলে রোগ সোগ কম হয়, সেটা তো স্বাভাবিক। আর অবশ্যই মা বোনদের বা মায়েদের বিশেষ করে একটু আয়রন যুক্ত খাবার বা স্বাস্থ্যকর খাদ্য খাওয়া তো অবশ্যই দরকার, কারণ নিজের যত স্বাস্থ্যকর খাবার খাবে মায়েদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, খাদ্যের দিকে নজর দিতে পারলেই স্বাস্থ্যটা ভালো হবে, এবং সেটা খুবই জরুরি, পরিবারের প্রত্যেকেরই দরকার মায়েদের এবং মেয়েদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার করানো, কারণ যত বেশি আয়রন যুক্ত খাবার খাবে বা পুষ্টিকর খাদ্য খাবে তাদের মধ্যে সেসব মারণ রোগ হবে না, তাদের মাসিক ঠিকঠাক হবে, হরমোনাল ডিসব্যালেন্স হবে না, একটা সুস্থ জীবন তো অবশ্যই পাবে।
1: আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, এবারে যেতে যেতে আপনি আমাদের বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি বলতে চাইবেন?
0: আমি একটা কথাই বলবো মায়েদের বোনদের এবং ঘরের প্রত্যেক মহিলাদের, যে নীরবে কোনো কষ্ট ভোগ করবেন না বা ধরে নেবেন না যে কোনো ভারী বেদনাদায়ক বা অনিয়মিত রক্তপাত কেবল নারীদের জীবনের নিয়তি, কারণ এটা সত্যি কথা খুব কম মহিলারাই সেগুলো খুলে বলতে চান, বিশেষ করে গ্রামে গঞ্জে তো ওরা বলতেই চায় না, মেয়েই মাকে বলতে চায় না, ধরে নেয় মা বলে দেয় যে এগুলো বলতে নেই, এগুলো লুকিয়ে রাখতে হয়, এই ট্যাবুটা রাখা উচিত নয় যে মুখ বন্ধ করে কষ্টটা সহ্য করবে, যে নারীদের জীবনে এটাই নিয়তি। জরায়ুর অতিরিক্ত রক্তপাত এটি কিন্তু অত্যন্ত মারাত্মক রোগ এবং এটা অবশ্যই চিকিৎসা করানো দরকার, এবং প্রাথমিক যত্ন আপনার স্বাস্থ্য, শক্তি এবং মানসিক শান্তি সবসময় রক্ষা করে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের বন্ধুদের জন্য আজকে দিয়েছেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ।

বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ত্রিপুরায় ঊনকোটি জেলা হাসপাতালের ডাক্তার ধ্রুপদ দাস। শুনলেন তো কি বললেন ডাক্তারবাবু? যখনই কোনো সমস্যা দেখতে পাবেন, বুঝবেন, তাও তক্ষণে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এবার বন্ধুরা, চটপট আপনাদের জানিয়ে দিই এই মাসে এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায় অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবলী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে। সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। এবার জানাই আমার কলমের বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ বা কখনো আছে, কোনো না কেউ আছে, কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেও যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের, যদি সেই নক্ষত্রের মানুষটি অন্য কেউ না হয় তাতে কি, নিজেও তো হতে পারি, তাই না? তোমার জীবনে সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা দুটি ক্ষেত্রেই আমাদের মেল করতে পারেন। আমাদের মেল আইডি

mohilamahol.airkolkata@gmail.com। আপনারা দুটি ক্ষেত্রেই চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আপনাদের জানা, তবু বলে দিই, আমার কলম কিংবা এক কলমে দুই নারী, মহিলা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর দুটি ক্ষেত্রে শেষ তারিখ কিন্তু মনে রাখবেন 23 জুলাই 2026। বন্ধুরা, এবার যাওয়ার পালা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: माया बंदर 10 सेंटीमीटर, लॉन्ग आइलैंड 6 सेंटीमीटर, मोहनपुर 6 सेंटीमीटर, दीघा 7 सेंटीमीटर, जुजुमुरा 13 सेंटीमीटर, अम्बाभोना 18 सेंटीमीटर, बाटली 11 सेंटीमीटर, ऑटोपीरा 12 सेंटीमीटर, उलुंडा 9 सेंटीमीटर, खापराखोल 8 सेंटीमीटर, सागर आइलैंड पीटीओ 4 सेंटीमीटर. Weather forecast for the next 48 hours. Light to moderate rain or thundershower very likely to occur at most places over Andaman and Nicobar Islands, Odisha and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over the districts of Sub-Himalayan West Bengal, all districts of Gangetic West Bengal and Jharkhand. Light to moderate rain or thundershower very likely to occur at few places over Bihar. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall of 7 to 20 cm very likely to occur at 1 or 2 places over Odisha. Heavy rainfall of 7 to 11 cm very likely to occur at 1 or 2 places over Bihar and Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind of 40 to 50 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and East and West Midnapur, Jhargram, Purulia, Bankura and South 24 Paganas districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over all districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and the neighbourhood for the next 48 hours. Thursday, 2nd July, thunderstorm and rain. Maximum and minimum temperature most likely to be around 34 degrees Celsius and 27 degrees Celsius respectively. Friday, 3rd July, thunderstorm with rain. Maximum and minimum temperatures most likely to be around 33 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for the fishermen of the West Bengal coast for the next 24 hours. Squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off West Bengal and North Odisha coasts from the 2nd July to the 6th of July. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast from the 2nd of July to the 6th of July 2026. Weather warning for the fishermen of the Andaman and Nicobar coast for the next 24 hours. Squally wind with speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coasts from the 2nd of July to the 6th of July 2026. Fishermen are advised not to venture into the sea on and off the Andaman and Nicobar coasts from the 2nd of July to the 6th of July 2026. It is advised that there is a possibility of surging waves, boats to ply with utmost vigilance, recreation with due care. Please stay tuned.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ওড়িশা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার অনেক জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, ওড়িশার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের দু একটি অঞ্চলে, বিহারের দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোনো কোনো জায়গার উপর দিয়ে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সমতল ভূমিতে, বিহারের গয়ায় 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য এলাকার টেডংয়ে 26.9 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণ লং আইল্যান্ড 6 সেন্টিমিটার, বসিরহাট 8 সেন্টিমিটার, দীঘা 7 সেন্টিমিটার, মোহনপুর 6 সেন্টিমিটার, সাগর আইল্যান্ড 4 সেন্টিমিটার, হরিণখোলা 1 সেন্টিমিটার, তুসুমা 1 সেন্টিমিটার, মঙ্গলকোট 1 সেন্টিমিটার, প্যাকিয়ং 2 সেন্টিমিটার, কোনার ডিভিসি 5 সেন্টিমিটার, শিশাই 3 সেন্টিমিটার, মেসেঞ্জোর 2 সেন্টিমিটার,

সিংপুর 4 সেন্টিমিটার, খাজুরিপাড়া 7 সেন্টিমিটার, সোনপুর 7 সেন্টিমিটার, কাটাপাড়া 5 সেন্টিমিটার, হারাভাঙা 5 সেন্টিমিটার, কিরিমিরা 5 সেন্টিমিটার, রাজঘাট 5 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায়, ওড়িশা এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহারের কোনো কোনো জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে বিহার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিহার, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে। ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির ওপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, আজ থেকে 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে 2 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত। সেই সঙ্গে জানানো হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যেও আজ থেকে 6 জুলাই পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো আবহাওয়া থাকবে। সেখানেও ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ থেকে 6 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে একটু জানাই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান। বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য 5:30টায় দ্বাদশ শ্রেণীর ইংরেজি, সিউড়ি পাবলিক ও চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্দীপন রায় ও দুই শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে 6:38 কৃষি কথার আসর, বিকশিত পথে ভারত এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 7:10 রামায়ণ গান পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পীরা। সমীক্ষা 7:30, 8:00 অনুরোধের আসর। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনা সুন্দরম। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু সঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। মধুরিমা শীলের কণ্ঠে নজরুল গীতি 10:30, 10:45 দিলরুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 11:00 ভজন শিল্পী পুতুল দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল সুমিত মিশ্রের কণ্ঠে। 11:30 শুনবেন তবলা শিল্পী তন্ময় বোস। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আধুনিক গান, প্রথমে অমল মুখোপাধ্যায়।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 3 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে 5:07 গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

0: তো ক্রীড়াঙ্গনের আড্ডা শুরুতেই কিন্তু এখন চোখ রাখব খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে আমাদের বিশ্বকাপের দিকে, ফুটবলের মহাযজ্ঞের দিকে।
1: ফুটবলের মহাযজ্ঞ,
0: ফুটবলের মহাযজ্ঞে কিন্তু ইংল্যান্ডের জন্য একটি সুখবর অপেক্ষা করে রয়েছে। সেটি হল শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কঙ্গোকে 2-1 গোলে হারালো ইংল্যান্ড। ম্যাচের প্রথমেই 7 মিনিটে বি সিপেঙ্গের গোলে কিন্তু এগিয়ে যায় কঙ্গো। ম্যাচের একদম শেষের দিকে 75 এবং 86 মিনিটে জোড়া গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দেন ইংল্যান্ডের নায়ক হ্যারি কেন। এদিকে কঙ্গোর পরে কিন্তু বিশ্বকাপে আবারও স্বপ্নভঙ্গ হল আরও এক আফ্রিকার দেশের। দুর্দান্ত লড়েও বেলজিয়ামের কাছে 3-2 গোলে হারল সেনেগাল। ম্যাচের 24 এবং 51 মিনিটে 2-0 গোলে এগিয়ে যায় সেনেগাল। যখন ধরে নেওয়া হচ্ছিল যে বেলজিয়াম হয়তো বিশ্বকাপ থেকে বেরিয়েই যাচ্ছে, ঠিক তখনই একদম ম্যাচের শেষের দিকে 86 এবং 89 মিনিটের মাথায় জোড়া গোল করে ম্যাচে ফেরে বেলজিয়াম। পরে এক্সট্রা টাইমে 125 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জিতে নেয় বেলজিয়াম। সেনেগালের হয়ে গোল করেন এইচ দিয়ারা এবং আই সার।

অপরপক্ষে বেলজিয়ামের হয়ে গোল করেন আর লুকাকু এবং ওয়াই টিএলএম মানাস। অপরপক্ষে বসনিয়া এবং হার্জেগোভিনার মধ্যে ম্যাচে কিন্তু রীতিমতন দাপট দেখিয়ে 2-0 গোলে জিতল ইউএসএ। ম্যাচের 45-82 মিনিটে ইউএসএর হয়ে গোল করেন এফ বোলুগান এবং টিল ম্যান। অন্যদিকে আজকে বিশ্বকাপের আসরে কিন্তু মুখোমুখি স্পেন এবং অস্ট্রিয়া, পর্তুগাল এবং ক্রোয়েশিয়া, CR7 এবং অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুকা মদ্রিচের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়া বিশ্ব। এদিকে সবকিছু ঠিক থাকলে শেষ ষোলোয় কিন্তু মুখোমুখি হতে পারে ফ্রান্স এবং স্পেন। তার আগে ফ্রান্সের বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা ল্যামিনে ইয়ামাল। ফুটবল মাঠ থেকে এবার একটু চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজ শুরু হলো, তো 5 ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলো। গতকাল প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারের শেষে ভারতীয় ক্রিকেট দল 7 উইকেটে 189 রান তোলে। শ্রেয়স আয়ার 47 বলে 68, অভিষেক শর্মা 24 বলে 59 এবং শিবম দুবে 42 রান করেন অপরাজিত 21 বলে। এরপরে বৃষ্টির জন্য দ্বিতীয় ইনিংসের একটি বলও খেলা সম্ভব হয়নি। তবে এই ম্যাচের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে কিন্তু ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়নি। এবার একটু চোখ রাখবো ঘরোয়া ফুটবল মাঠের দিকে। আগামী 25 জুলাই থেকে শুরু হবে 135তম ডুরান্ট কাপ। এবার গ্রুপ পর্বেই কিন্তু ডার্বি ম্যাচ হতে চলেছে, কারণ একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবার একটু টেনিস কোর্টের দিকে চোখ রাখা যাক। উইম্বলডনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি। রীতিমতন দাপটের সঙ্গে খেলে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে সিসিপাসকে 6-3, 6-4 এবং 6-2 সেটে হারান সার্বিয়ান তারকা। এবার একটু আইসিসি র্যাঙ্কিংয়ের কথা আপনার সঙ্গে শেয়ার করি। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে অভিষেক শর্মাকে টপকে 1 নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান হলেন ভারতীয় ঈশান কিশান।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর যেদিকে আজকে আমাদের প্রথমে নজর থাকবে, যে খবরটি থাকবে আতশ কাঁচের তলায়, সেটি হলো ইংল্যান্ড এবং কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ, এবং অবশ্যই বেলজিয়াম এবং সেনেগালের বিরুদ্ধে ম্যাচ। আতশ কাঁচের তলায়। তো ইংল্যান্ড এবং কঙ্গোর মধ্যে ম্যাচের কথা যদি আপনাদের বলতে হয়, তাহলে বলতে হবে কিন্তু যে একদম সঠিক সময় জ্বলে উঠলেন ইংলিশ অধিনায়ক। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর বিরুদ্ধে স্বপ্নের গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিয়ে গেলেন হ্যারি কেন। এক গোলে পিছিয়ে থেকেও জোড়া গোল করলেন ইংল্যান্ড তারকা। একক প্রয়াসে দলকে নিয়ে গেলেন শেষ ষোলোয়। একই সঙ্গে তিনি কিন্তু বিশ্বকাপের গোলের সংখ্যায় ছাপিয়ে গেলেন দ্য গ্রেট পেলেকেও। ১৩টি গোল করে বিশ্বকাপের মঞ্চে এখন রীতিমতন রাজত্ব করছেন হ্যারি কেন। পেলের বিশ্বকাপে গোলের সংখ্যা এখনও পর্যন্ত ১৩ই রয়েছে, তবে চলতি বিশ্বকাপে পঞ্চম গোল

করে আর্লিং হালান্ডকেও কিন্তু ছুঁয়ে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক। তার সামনে এখন শুধুমাত্র লিওনেল মেসি এবং কিলিয়ান এমব্যাপে, দুজনেরই বর্তমান বিশ্বকাপে গোলের সংখ্যা ছয়। প্রথমার্ধের সাত মিনিটে ডান প্রান্ত থেকে উঠে এসে প্রথম পোস্টে শট করেন ব্রায়ান সিপেঙ্গা। জর্ডান পিকফোর্ডের ব্যর্থতায় শুরুতেই 0-1 গোলে পিছিয়ে যায় ইংল্যান্ড। তারপর একাধিক আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারছিলেন না ইংল্যান্ডের হ্যারিকেন জুড বেলিংহ্যামরা। প্রথমার্ধে বেলিংহ্যামের দুটি শট সুযোগ পেয়েছিলেন তিনি গোল করার, কিন্তু অসাধারণ দক্ষতায় কিন্তু বাঁচিয়ে দেন কঙ্গোর গোলকিপার। ফুটবল বিশ্ব পেল এক নতুন গোলকিপারকে, নতুন গোলকিপারের উত্থান হল। হ্যারিকেন, মার্কাস র্যাশফোর্ড, জুড বেলিংহ্যামের মতন তারকাকে কীভাবে আটকে দিতে হয় তার উদাহরণ দিয়ে গেলেন কঙ্গোর গোলরক্ষক। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু জ্বলে উঠলেন কেন। প্রথম গোল করেন অ্যান্টনি গর্ডনের পাস থেকে হেড করে, দ্বিতীয় গোল একক কৃতিত্বে বক্সের বাইরে থেকে বল রিসিভ করে ডান দিকে রক্ষণভাগের খেলোয়াড়দের টেনে নিয়েও তিনি প্রথম পোস্টে গোলটি করেন। এবং সেই নয়নাভিরাম গোলের দৌলতেই কিন্তু ইংল্যান্ড পৌঁছে গেল শেষ ১৬য়।

এদিকে বিশ্বকাপ ফুটবলে কিন্তু অন্যতম এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হয়ে রইল গোটা ফুটবল বিশ্ব, গোটা ক্রীড়া বিশ্ব। বিশ্বকাপ ফুটবলে আবারও স্বপ্নভঙ্গ হল আরও এক আফ্রিকান দেশের, সেনেগাল। দুর্দান্ত লড়েও কিন্তু বেলজিয়ামের কাছে 3-2 গোলে হারতে হল সেনেগালকে। ম্যাচের প্রথম থেকেই কিন্তু রাশ বলতে গেলে একদম ছিল সেনেগালের হাতেই। ম্যাচের 24 এবং 51 মিনিটে এইচ দিয়ারা এবং আই সার সেনেগালের হয়ে গোল করেন। তারপরেও কিন্তু আক্রমণের ঝাঁজ মোটেও কমছিল না সেনেগালের পক্ষ থেকে। যদিও দ্বিতীয়ার্ধের পরে সেনেগালের আক্রমণের ধাঁজ খানিকটা হলে কমতে থাকে এবং সেই সুযোগেই কিন্তু আক্রমণের ধার বাড়াতে থাকে বেলজিয়াম। অবশেষে যখন ম্যাচ একদম শেষের মুহূর্তে, সেই সময় ফুটবল বিশেষজ্ঞরা ধরেই নিয়েছিলেন যে হয়তো বেলজিয়াম এবার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে চলেছে, ঠিক সেই সময় কিন্তু জ্বলে উঠল বেলজিয়াম। 86 মিনিটে হেড থেকে গোল করলেন বেলজিয়ামের অত্যন্ত নির্ভরযোগ্য স্ট্রাইকার আর লুকাকু। ম্যাচের 86 মিনিটে, তার ঠিক 161 সেকেন্ডের মাথায় অর্থাৎ ম্যাচের 89 মিনিটে সমতা ফেলান টিএল মানাস। এবং তারপরে কিন্তু রীতিমতন যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই দলই আক্রমণ চালিয়ে যেতে থাকে। অবশেষে এক্সট্রা টাইমের একদম শেষের মুহূর্তে 125 মিনিটের মাথায় পেনাল্টি পায় বেলজিয়াম এবং সেখান থেকে আবার গোল করেন টিএল মানাস। এবং তারপরে কিন্তু বেলজিয়ামকে আর ঘুরে দাঁড়াতে হয়নি, তার কারণ বেলজিয়াম একদম শেষ মুহূর্তে এই গোল করে রীতিমতন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত রোমাঞ্চকর একটি ম্যাচ জিতে শেষ 16-এ পৌঁছে গেলেন। কিন্তু অস্বাভাবিক এবং দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত আফ্রিকার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি অর্থাৎ সেনেগাল হার মানতে বাধ্য হয় বেলজিয়ামের সামনে।

0: এবার বিশ্বকাপের রঙ্গমঞ্চে। বিশ্বকাপের রঙ্গমঞ্চে এরকম বেশ কিছু ছোটোখাটো ঘটনা বিশ্বকাপের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো কিনা একদম অন্যরকম। তো সেরকমই একটি ঘটনা এখন শুধুমাত্র আপনাদের জন্য।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে

বিশ্বকাপের রঙ্গমঞ্চে একটু লক্ষ্য করলেই কিন্তু দেখা যাবে যে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে কিছু দেশের জার্সিতে রয়েছে কিছু সংখ্যক স্টার, অর্থাৎ তারা। এখন এই স্টার বা তারার সংখ্যা কিন্তু নির্দেশ করে যে ওই নির্দিষ্ট দেশটি ঠিক কতবার বিশ্বকাপ জিতেছে। যেমন ধরুন, ব্রাজিলের জার্সিতে রয়েছে 5টি তারা, অর্থাৎ ব্রাজিল মোট 5 বার বিশ্বকাপ জিতেছে। সেরকমই জার্মানি এবং ইতালির জার্সিতে 4টি করে তারা বর্তমান, কারণ তারা 4 বার বিশ্বকাপ জিতেছে। তবে এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম দেশ কিন্তু হল উরুগুয়ে। উরুগুয়ে বিশ্বকাপ জেতে 2 বার, 1930 এবং 1950 সালে। এক্ষেত্রে উরুগুয়ের জার্সিতে 2টি স্টার থাকার কথা, কিন্তু উরুগুয়ের জার্সিতে স্টারের সংখ্যা কিন্তু বর্তমানে 4। এই ব্যতিক্রমের পেছনে কিন্তু রয়েছে এক টুকরো ইতিহাস, যেই ইতিহাস শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থেকে। আসলে ফিফা বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। তার আগে বিশ্ব ফুটবলের সব থেকে বড় প্রতিযোগিতা হিসেবে ধরা হতো অলিম্পিক গেমসে ফুটবলের স্বর্ণ পদককে। এখন 1924 সালের প্যারিস অলিম্পিক্সে এবং 1928 সালের অ্যামস্টারডাম অলিম্পিক্সে সোনা জেতে উরুগুয়ে। আর এই 2টি অলিম্পিক্সই ফুটবলে টুর্নামেন্টের আয়োজন হয়েছিল সরাসরি ফিফার তত্ত্বাবধানে। যেহেতু তখনও বিশ্বকাপের আসর শুরু হয়নি, তাই ফিফার তরফ থেকে সরকারিভাবে জানানো হয় যে 1924 এবং 1928-এর অলিম্পিক্সে স্বর্ণপদকজয়ী দলকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ধরা হবে। সেই যুক্তিতে সরকারিভাবে উরুগুয়ের জার্সিতে স্টার, অর্থাৎ তারার সংখ্যা 4, এবং উরুগুয়ের মানুষজন মনে করেন তারা বিশ্বকাপ জয়ী 4 বারের, অর্থাৎ 2 বার তারা বিশ্বকাপ জিতেছেন বিশ্বকাপ ফুটবলে, এবং আরও 2 বার অলিম্পিক্সে জয়ী হয়ে তারা 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ মোট তারা 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন। এবং ফিফাও সরকারিভাবে তাদের এই দাবিকেই মান্যতা দিয়ে থাকে। সেই জন্য উরুগুয়ের জার্সিতে স্টার, অর্থাৎ তারার সংখ্যা 4।

0: আর আজকে হলো বৃহস্পতিবার, অর্থাৎ অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। তো এখন অ্যাডভেঞ্চার স্পোর্টসে একটি বিশেষ বেতার প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য।
1: আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমাদের সঙ্গে রয়েছেন পাপিয়া রায়, যিনি শাড়ি পরে সাইকেল চালিয়ে কলকাতা থেকে পৌঁছে গেছেন এভারেস্ট বেস ক্যাম্পে। সেই দুর্গম অভিজ্ঞতার কথা তাঁর কাছ থেকেই শুনবো, সরাসরি তাঁর কাছে চলে যাই। আমার প্রথম প্রশ্ন, এই ভাবনাটা কবে এলো যে এইভাবে সাইকেল নিয়ে আপনি এতটা পথ পাড়ি দেবেন?
2: এই ভাবনাটা আমার ছোটবেলাতেই এসেছে এবং এই ভাবনা আসার পেছনে সব থেকে বড় অবদান চাষ তিনি হলেন আমার বাবা। যখন আমি ক্লাস 9 থেকে 10 এ উঠেছি তখন বাবা আমাকে একটা সাইকেল উপহার দেয় এবং সেটা নিজের পছন্দের ডিজাইনে বানিয়ে, মানে কাস্টমাইজ করা একটা সাইকেল, আমাকে প্রায় 80 কিলোমিটারেরও বেশি রাস্তা সাইকেল চালিয়ে গিয়ে আমাকে উপহার দেয়। এবং সেই দিনকে আমি রিয়েলাইজ করি যে বাই রোডেও সাইকেল চালিয়ে অনেক দূরে যাওয়া যায়। তখন থেকে একটা অদম্য ইচ্ছে ভেতরে ছিল যে আমি কবে এরকম ভাবে বেরোবো। আমার শুধু মনে হতো যে আমি শুধু সাইকেল চালিয়ে চলতেই থাকবো, চলতেই থাক। খুব একটা বাইরের জগৎ সম্পর্কে জানতাম না, বাইরের খবর যে সবের মাধ্যমে জানতাম সেটা হচ্ছে একমাত্র রেডিও আর হচ্ছে খবরের কাগজ, আর বাকি যেটুকু অন্য জায়গা সম্পর্কে জেনেছি সেটুকু বই পড়ে। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না সেই সময়টা, তো পড়াশোনা চলাকালীন ঠাম্মা সবসময় আমাকে ইন্সপিরেশন দিয়েছে একটা বিষয়ে, যে ভীষণ আধুনিক ছিলেন আমার ঠাম্মা, সবসময় বলতেন যে নিজের পায়ে আগে দাঁড়িয়ে নে, তারপর নিজের যত ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে গেলে কেউ বাধা আর হয়ে দাঁড়াবে। তো আমি শুধু অপেক্ষা করেছি যে কবে আমার এই সময়টা আসবে যখন কেউ বাধা থাকবে না। যাই হোক, আমি যখন কর্মজীবনে প্রবেশ করি তারপর থেকে সময় খুবই কম থাকতো। তো কোভিড এর আগে প্ল্যান করেছিলাম যে এবার আমি সাইকেল নিয়ে বেরোবো এবং কোথাও একটা যাবো। এভারেস্ট ক্লাইম্ব করা

0: খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমার এভারেস্ট ক্লাইম্ব করা কোন রকম প্রিপারেশন নেওয়া হয়নি, কোন একদিন করব এটা আমার ইচ্ছা আছে। তো তার আগে আমি ভেবেছিলাম যে তাহলে বেস ক্যাম্প একবার আমি ঘুরে আসতে পারি, কিন্তু একদিকে সাইকেল নিয়ে বেরোনোর চিন্তা আর একদিকে বেস ক্যাম্প। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, জানি না যাওয়া যাবে কিনা, যতটা পারা যায় যাব। সেটা 2019-এর আগের কথা বলছি। তারপর বিভিন্ন রকম মানে প্রতিকূলতা এসেছে, আমি এগোতে পারিনি। এইবার আমি ভাবলাম যে আমি যদি এরপরেও আবার অপেক্ষা করি, তো এটা আর কোনোদিন আমার করা হবে না, একবার যাওয়াই যাক, যা হবে দেখা যাবে। এবং এইভাবেই আমি এগিয়েছি।
1: সাইকেল চালানোটা শুরুটা কি একেবারে ছোট থেকেই আপনি সাইকেল চালাতেন নাকি বড় হয়ে শিখেছেন?
0: হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকেই সাইকেল চালাই। আমার কোনো নিজের ছোট সাইকেল ছিল না, আমি তখন প্রাইমারিতে পড়ি, তখন থেকে আমি আমার পাকার সাইকেলে হাফ প্যাডেল সবে মানে শিখতে শুরু করেছি। এবং ওই সাইকেল যেহেতু অনেক উঁচু ছিল, আমার সিটে চালানো সম্ভব ছিল না, যেহেতু আমি তখন ছোট, ওই সাইকেল খুবই ভারী। তো ওই সাইকেলের ওজনটা নিজের গ্রিপে আনতেও আমার সময় লেগেছে। সাইকেলের প্রতি টান আমার ছোট।
2: প্রধান ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: পিছিয়ে আসি এবং সিদ্ধান্ত নিই যে আমি তাহলে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প আমি যাব। কিন্তু এটার জন্য আলাদা করে আমি কোনো প্রস্তুতি নিইনি, কারণ নেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। কলেজ জীবনে যে শেষ সাইকেল চালিয়েছি সেটাই, এটা একদম ফার্স্ট অ্যাটেম্পট আমার, মানে বহু বছর পরে। শুধুমাত্র আমার মানসিক শক্তি এবং সাহস, জেদ, আত্মবিশ্বাস, এগুলোকে সাথে করেই আমি এগিয়েছি। উইদাউট মেডিসিন এবং উইদাউট অক্সিজেন, জানি না মানে প্রকৃতির সাথে না থাকলে এটা তো সম্ভব হয় না। যতটা পেরেছি একটু একটু করে স্টে করতে করতে গেছি, কিন্তু হ্যাঁ প্রত্যেক দিনই আমি ওপরের দিকে উঠেছি। কোথাও গিয়ে আমাকে আলাদা করে 2-3 দিনের জন্য রেস্ট নিতে হয়নি। আমি চেষ্টা করেছি সেটা সময়ের সাথে সাথে সেই ওয়েদারটাকে নিজের শরীরে যাপন করে নিতে।
1: আপনার এই জার্নিতে সঙ্গে কে কে ছিল? একাই গেছিলেন? শুনেছি বাড়িতে নাকি জানাননি।
0: আমার এই জার্নির বিষয়ে সেরকম ভাবে কেউ জানে না, এমনকি আমার বাড়ির লোকও না। আমি বাড়িতে জানাই ইচ্ছে করি, কেননা প্রত্যেকেই দুশ্চিন্তা করবে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে। তো আমি চাইনি দুশ্চিন্তা বাড়াতে। তারা জানতো আমি ট্রাভেল করছি, তারা জানতো আমি নেপালে আছি, কিন্তু সাইকেল নিয়ে গেছি এটা তারা জানতো না। আমি যখন গোরক্ষশিপ পৌঁছই এবং গোরক্ষশিপ থেকে বেস ক্যাম্পের দিকে যখন এগোই, আর হাতে মাত্র 3 ঘন্টা, সেই সময় আমি সবাইকে জানিয়েছি যে আমি সাইকেল নিয়ে এসেছি এবং আমি বেস ক্যাম্প পৌঁছতে আমার 3 ঘন্টা লাগবে, এবং যদি আমি পৌঁছই তাহলে কি কি হতে পারে সেইটা বিষয়গুলো নিয়ে আমি বলেছি। যেহেতু এই অ্যাটেম্পটা এখনো পর্যন্ত কোনো মেয়ে করেনি, তো সেই জায়গা থেকে বাড়িতে জানিয়েছিলাম যাতে তারা একটু আশ্বস্ত হয়, যেন কোনো রকম চিন্তা না করে। আমি যেদিনকে যাত্রা শুরু করি সেদিনকে এগিয়ে দেওয়ার জন্য আমার 3 জন বন্ধু সেখানে উপস্থিত ছিল। মানে বেরিয়ে যাওয়ার পর তারা তাদের মতো তাদের বাড়িতে ফিরে যায়, এবং পুরো রাস্তাটা আমি একাই জার্নি করি। নেপালে পৌঁছানোর পর প্রায় অর্ধেক রাস্তা চলে যাওয়ার পরে একটি বাচ্চা মেয়ে, 12 বছরের বাচ্চা মেয়ে, ও বেস ক্যাম্পের যাত্রী ছিল, তো ওর সাথে আমার পরিচয় হয়, ও আর আমি একসাথেই হেঁটে ওপরের দিকে এগোই।
1: বেশ, এবার আসি রুটের প্রসঙ্গে। কোন পথে আপনি যাত্রা শুরু করলেন এবং কোন পথে পৌঁছলেন?
0: আমি যে রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে বর্ধমান হয়ে, মোরগ্রাম হয়ে, মুর্শিদাবাদ, মালদা হয়ে, রায়গঞ্জ, বাতাসি হয়ে, শিলিগুড়ি, পানিট্যাঙ্কি বর্ডার, আর পানিট্যাঙ্কি বর্ডার থেকে আমি কাকরভিটা হয়ে, ইটাহারি, পাটারি হয়ে, কুর্মি থেকে ওখালডুঙ্গা হয়ে সুরকে, সুরকে থেকে ট্রেকিং ট্রেলটা শুরু হচ্ছে। তো এইটা ছিল আমার রুট, এই রুটে আমি গেছি আর এই রুটে আমি ফিরেছি।
1: আর যাওয়ার পথে বাধা বিপত্তি কেমন এসেছে, সব মিলিয়ে অভিজ্ঞতাটা কেমন যদি বলেন?
0: হ্যাঁ, বাধা বিপত্তি তো এসেছে প্রচুর। সমতলে একরকম বাধা, আর পাহাড়ি পথে অন্যরকম বাধা। সমতলে আমি যে বাধাগুলো পেয়েছি সেটা হচ্ছে

0: যে সময়টা আমি বেরিয়েছি সেই সময়টা প্রচুর গরম ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যখন মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত আমার যে রাস্তাটা, আমি পুরোটাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছি। যে কারণবশত রোদে গরমে প্রচুর কষ্ট হচ্ছে, আমি দিনের প্রায় 4 ঘন্টা সাইকেলিং অফ রাখতাম, কারণ সাইকেল চালাতেই পারতাম না, মানে এতটাই কষ্ট হতো গরমে। তো তখন আমাকে কোথাও আশ্রয় দেখে আমাকে বিশ্রাম নিতে হতো। এতটা লাগেজ ক্যারি করছি, তার মধ্যে শাড়ি পরা, তো ভীষণ ভাবে একটা মানে অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে এগোতে এগোতে গেছি। কিন্তু একটা সময় আমার জল শেষ হয়ে যায় এবং আশেপাশে কোনো জলের দোকান আমি পাইনি, যেহেতু পুরোটাই হাইওয়ে এরিয়া। আর এই জলের জন্য প্রচুর কষ্ট হয়েছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দাঁড় করিয়ে তারা আমাকে অনেক হেল্প করেছে, আমি অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। রাতে থাকার নিয়ে একটা চিন্তা থাকতো সবসময় মাথার মধ্যে, যে রাতে আমি কোথায় স্টে করব। এবং আমি যেহেতু একদম সকাল ভোরবেলা থেকে শুরু করতাম, মাঝখানে 4 ঘন্টা অফ রাখতাম এবং একদম সন্ধে পর্যন্ত সাইকেলিং করতাম, তো তার মধ্যে আমাকে আমার আশ্রয় খুঁজে নিতে হতো রাতে থাকার জন্য। আমি একদম পশ্চিমবঙ্গের বর্ডার পর্যন্ত, মানে পানি ট্যাঙ্কি পর্যন্ত আমি চেষ্টা করেছি ভারত সেবাশ্রম সঙ্গে যোগাযোগ করে সেখানে থাকার ব্যবস্থা করতে, আমি থেকেওছি। তারপর বাকি যে 2 দিন আমি কোথাও কিছু পাইনি, তো সেক্ষেত্রে আমাকে আমার তখন খরচ করেই থাকতে হয়েছে। বর্ডার পেরোনোর পর যত আমি এগিয়েছি ওদিকে, প্রথম থেকেই একদম কাগলপিটা থেকে রাস্তা প্রচুর খারাপ ছিল, রাস্তা তখন কাজ চলছিল, আপ হিল এসছে, ডাউন হিল এসছে, সেখানে আমার সাইকেল চালাতে কষ্ট হয়েছে, লাগেজ কমাতে কমাতে আমাকে এগোতে হয়েছে। দুপাশে শুধু পাহাড়ি জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, 25-30 কিলোমিটার যাওয়ার পর লোকালয় পাওয়া যায়, এই এর মাঝখানে না কোনো খাবার জায়গা বা কোনো মানে আশ্রয়, মানে আমি যে রেস্ট নেব সেটার জন্য কোনো রকম আশ্রয় নেই, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এবং চেষ্টা করতে হয়েছে যে সূর্য ডোবার আগে আমাকে কোনো লোকালয়ে পৌঁছতে হবে। তো এই প্রবলেমগুলো ছিল, প্রচুর বৃষ্টি পেয়েছি, হঠাৎ করেই ওয়েদার চেঞ্জ হয়েছে, এবং থাকলে বলে একটা জায়গার নাম, তার 4 কিলোমিটার আগে আমি আটকে গিয়েছিলাম, মানে দুপুর 2:30 ঝলমল আকাশ ছিল, হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এবং তারপরে কুয়াশা এতটাই অন্ধকার হয়ে যায় যে 5-7 দূরত্বেও আমি কিছু দেখতে পাচ্ছি না, এবং সেখান থেকে নড়ার মতো সাহস ছিল না, কারণ একদিকে খাদ আর একদিকে হচ্ছে পাহাড়ি জঙ্গল। আর একটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যখন ফিরে আসছিলাম বেস ক্যাম্প থেকে, মোটামুটি মঞ্জু চেকপোস্ট, নামচে বাজার থেকে মঞ্জু চেকপোস্টের দিকে আসছিলাম, সন্ধ্যে 7টার মধ্যে মঞ্জু চেকপোস্ট বন্ধ হয়ে যায়, তো আমার পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7:45 বেজে গেছিল। এবং তার আগের যে মুহূর্তটা, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা এবং কোনো লাইট নেই, ফোনে চার্জ নেই, এবং একদিকে পুরো খাদ এবং সেই অন্ধকার রাস্তার মধ্যে কিভাবে ওখান দিয়ে মানে আসাটা, চেকপোস্টের দরজায় আসি এবং তাদেরকে রিকোয়েস্ট করি গেট খুলে দেওয়ার জন্য, তারা গেট খুলে দেয় তাদের রুলস ব্রেক করে, এবং তারপরে তারপর তো মঞ্জু ওটা একটা ভিলেজ, তো লোকালয়ে আমি আসি, আমি তারপর মনে হচ্ছে না ঠিক আছে সেফ আছি। তো এইরকম প্রচুর গেছে, এবং প্রত্যেকটা মুহূর্তে আমি সবসময় একটা জিনিস আমি মেনটেন করি, যে যত প্রবলেমই আসে আমি ভীষণভাবে শান্ত থাকি, এবং শান্ত থেকে আমি ভাবি যে কি করে এখান থেকে আমি মানে একটা সমাধান বের করব। তো যে কারণবশত আমি এখনো পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে আমি রয়েছি।
1: বাহ, খুব ভালো লাগলো কথা বলে। আর শেষ প্রশ্ন, যে এরপর আবারও কি বেরিয়ে পড়ার প্ল্যান রয়েছে?
0: হ্যাঁ, আমি তো আবার যাব, কেননা আমার প্রথম যে টার্গেট ছিল সেটা আমার আর্থিক সমস্যার কারণে আমি যেতে পারিনি, তো ওটার জন্য একটা প্রিপারেশন।
2: শুনতে শুনতে মনে হচ্ছিল যে সত্যি কোথায় যেন পৌঁছে গেছি, কোন সেই অ্যাডভেঞ্চারের দুনিয়ায়। কিন্তু ঘড়ির কাঁটা এখন আমায় জানাতে দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই জানান aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। আজকে তাহলে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলে উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। নজরুল মণ্ডল, গ্রাম ডেঞ্জার।

বাগপাড়া থানা হাঁসখালী জেলা নদিয়া থেকে জানাচ্ছেন রবি মণ্ডল গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 4 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 5 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন্স স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700-001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য,
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন শিউরি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক সন্দীপন রায় এবং দুই শিক্ষার্থী।
2: আজকে যে বিষয়টি পড়াবো ঠিক করেছি সেটি ক্লাস টুয়েলভের এপিজে আব্দুল কালামের লেখা একটি টেক্সট, স্ট্রং রুটস। আর আমার সঙ্গে যে দুজন ছাত্র উপস্থিত রয়েছে তারা তাদের নাম বলবে।
3: সৌভিক দাস
4: আর সাগর হালদার।
2: তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আমরা সকলেই জানি, তোমরাও নিশ্চয়ই জানো ডক্টর এপিজে আব্দুল কালামের নাম, জানো তো সকলে? ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি হচ্ছেন প্রথমত বিজ্ঞানী মানুষ, যদিও তিনি এখন এই মুহূর্তে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। 2015 সালের 27 জুলাই তিনি আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং তার জন্ম আমরা জানি 15 অক্টোবর 1931। কিন্তু এই এপিজে আব্দুল কালাম, তিনি বিজ্ঞানী হওয়ার পরেও যে পরিচয়টির জন্য তাকে গোটা ভারতবর্ষ চিনেছিল সেটি হচ্ছে তার একটি প্রশাসনিক পরিচয়। তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে তিনি তার পদ আসীন করেছেন। তার একটি আত্মজীবনীমূলক একটি লেখা রয়েছে, লেখাটির নাম হচ্ছে দ্য উইংস অফ ফায়ার। সেই উইংস অফ ফায়ার বইটি থেকে কিছুটা অংশ এখানে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। অংশটির কি নাম? স্ট্রং রুটস। স্ট্রং রুটস মানে কি? খুব শক্তিশালী শিকড়। এখন শিকড় কি হয়? শিকড় সাধারণভাবে আমরা গাছের ক্ষেত্র বলি, অর্থাৎ যেখান থেকে উৎপত্তি হয়। এখন ডক্টর এপিজে আব্দুল কালাম তার পিতার পরিবার এবং তার মাতার পরিবার, এই দুটি পরিবারিতে একটি সন্তানের শিকড়ের কাজ করে। তিনি বলছেন তার এই শিকড়টি খুব শক্তিশালী। খালি পিতার পরিবার মাতার পরিবারই আবার শুধু নয়, যে পরিবেশের মধ্যে তিনি মানুষ হচ্ছেন সেই পরিবেশটাও কিন্তু তার জীবনের একটা শিকড়ের কাজ করছে। এখানে আমরা তার টেক্সটটা শুরু করি। তার লেখাতে তিনি কি বলছেন? আই ওয়াজ বর্ন ইন টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। অর্থাৎ তিনি বলছেন আমার জন্ম হচ্ছে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে, কোথায়? রামেশ্বরম নামক একটি আইল্যান্ড টাউন। আইল্যান্ড টাউন কাকে বলে? একটা সেই শহর যে শহরের চারপাশটা
4: জল দিয়ে
2: ঘেরা। কোথায় সেইটি অবস্থিত? ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। আর্স্টওয়াইল অর্থাৎ এর মানে হচ্ছে পূর্বতন, পূর্বতন মাদ্রাজ রাজ্য। এখন আমরা জানি তার নাম বদলে গেছে, মাদ্রাজের নাম এখন চেন্নাই, ঠিক। মাই ফাদার জাইনাল আবেদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। তাহলে তার পিতা জাইনাল আবেদিন, তার না ছিল সেরকম প্রথামাফিক শিক্ষা, না ছিল প্রবল প্রচুর ধন সম্পত্তি। এই দুটি থাকলে কি হয়, মানুষের জীবনে স্থায়িত্ব পেতে, প্রতিষ্ঠা পেতে অনেক সুবিধা হয়। কিন্তু জয়নাল আবেদিনের সেইটা ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো না থাকাটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এই ডিসঅ্যাডভান্টেজেস থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। এপিজে আব্দুল কালাম বলছেন তার পিতার, তিনি কি ছিল, তিনি অধিকার করেছিলেন একটা খুব অন্তর্নিহিত একটা বুদ্ধিমত্তা এবং একটা অদ্ভুত উদারতা, সত্যিকারের উদারতা, যেটা একটা মানুষের জীবনের প্রকৃত শিক্ষার সঙ্গে এই বিষয়টির কিন্তু যোগ রয়েছে। আসলে আমরা সকলেই জানি যে শিক্ষা কেবলমাত্র কিন্তু এই দুই মলাটের বইয়ের মধ্যে বাঁধা নেই। প্রথাগত অনেক মানুষের অনেক ডিগ্রি থাকে কিন্তু তারা জীবনের প্রকৃত শিক্ষিত হইতে পারে না। কিন্তু এপিজে আব্দুল কালামের পিতা, তিনি ছিলেন প্রকৃত শিক্ষিত মানুষ। এবং তিনি কি বলছেন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। অর্থাৎ আমার পিতা তার জীবনের একটা খুব আদর্শ সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন আমার মা আসিয়াম্মার মধ্যে। একটি জীবনের পূর্ণাঙ্গ প্রকাশের ক্ষেত্রে এটিও খুব গুরুত্বপূর্ণ। পিতা এবং মাতার যদি সমান সাহচর্য

সমান গুণসম্পন্ন এই দুই মানুষ কারো জীবনে আসেন, তার পক্ষে বেড়ে ওঠাটা অনেক সহজ হয়। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। তিনি বলছেন যে তার পরিবারে কতজন মানুষ প্রতিদিন যে খাবার খেতেন সেটা সঠিকভাবে তিনি জানতেন না। কেন জানতেন না? তার পরিবারের সদস্য সংখ্যায় তো সেই সংখ্যাটা হওয়ার কথা, বাট কেন হচ্ছে না? But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. অর্থাৎ তার পরিবারের সমস্ত সদস্য সংখ্যাকে যোগ করলে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে তার থেকেও অনেক বেশি সংখ্যার লোক তার বাড়িতে খেত, অর্থাৎ তার অনেক বাইরের মানুষ এসে অতিথি হিসেবে তার বাড়িতে অন্নগ্রহণ করতেন। এটা একটা প্রকৃত অর্থে একটি যদি উদার পরিবার না হয় সেটা সম্ভব নয়। My parents were widely regarded as an ideal couple. আমার পিতামাতাকে একজন আদর্শ দম্পতি হিসেবে পরিগণিত করা হতো। My mother's lineage was the more distinguished. One of her forebears having been bestowed the title of Bahadur by the British. এপিজে আব্দুল কালাম বলছেন, তার পিতার পরিবারের থেকে তার মাতার পরিবারের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা তুলনামূলকভাবে একটু বেশি। কেন? তিনি একটি উদাহরণও দিচ্ছেন, ব্রিটিশ কর্তৃক তার মাতৃ পরিবারের কোনো এক পূর্বপুরুষকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, তার অনেক ভাই বোন ছিল, তার মধ্যে তিনি একজন। আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। এপিজে আব্দুল কালাম দেখো স্বীকার করছেন যে আমি অত্যন্ত খুব সাধারণ চেহারার একজন মানুষ, ছোটোখাটো চেহারার মানুষ ছিলাম, একটি ছোট্ট ছেলে, আকৃতিতেও ছোট, কিন্তু আমার পিতামাতা তারা কিন্তু ছিলেন লম্বা চওড়া মানুষ এবং খুব সুন্দর দেখতে ছিলেন। আমি কিন্তু পিতামাতার মতো অত ভালো দেখতে ছিলাম না। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। কেমন ছিল বাড়িটি? হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। যে বাড়িটির পরিচয় তিনি বলছেন 19th century ঠিক মধ্যভাগে তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, একটা বেশ মোটা মুটি বেশ ভালোই একটা পাক্কা বাড়ি, মেড অফ লাইনস্টোন অ্যান্ড ব্রিক। লাইনস্টোন অ্যান্ড ব্রিক মানে কি? চুন সুরকি দিয়ে তৈরি বাড়ি, আগেকার দিনে এরকম ভাবে বাড়ি তৈরি হতো। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদ এই নামাঙ্কিত একটি সরণি সেখানে রয়েছে, মস্ক স্ট্রিট, একটা রাস্তা, যে রাস্তার সঙ্গে নামাঙ্কিত একটি ওই স্থানে অবস্থিত একটি বিখ্যাত মসজিদ রয়েছে, সেই জন্য ওই স্ট্রিটটিকে বলা হয় মস্ক স্ট্রিট। রামেশ্বরমে সেখানেই তার অবস্থিত ছিল বাড়িটি। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার পিতা তিনি কেমন ছিলেন? অত্যন্ত আত্মসংযমী মানুষ ছিলেন, বাহুল্য ছিল না তার জীবনে একদম। তিনি কি করতেন? সমস্ত রকমের অপ্রয়োজনীয় কমফোর্টস এবং লাক্সারি, অর্থাৎ স্বাচ্ছন্দ্য বিলাসিতা, সেগুলোকে তিনি এড়িয়ে চলতেন। হাউএভার অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর। তার মানে কিন্তু যে একটা ছেলের বড় হয়ে উঠবার ক্ষেত্রে তার পিতামাতা তার জীবনে যা যা প্রয়োজনীয় জিনিস সেই জীবনের প্রয়োজনীয় জিনিস থেকে তাদেরকে বঞ্চিত করছেন তা নয়। অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন আর ক্লোদিং। একটা সন্তানের বেড়ে উঠবার জন্য কি দরকার? খাদ্য দরকার, ঔষধ দরকার, জামা কাপড় দরকার, সব প্রয়োজনীয় জিনিসই কিন্তু তিনি খুব সুন্দরভাবে মিটিয়ে দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিওর চাইল্ডহুড মেটেরিয়াল অ্যান্ড ইমোশনালি। এপিজে আব্দুল কালাম স্বীকার করছেন, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার শৈশব ছিল মেটেরিয়ালি মানে পার্থিব দিক দিয়ে, আর ইমোশনালি মানে প্রাক্ষোভিক বা আবেগের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে অত্যন্ত নিরাপদ একটি শৈশব। একটা শিশুর বেড়ে উঠবার ক্ষেত্রে এই জায়গাটা ভীষণ প্রয়োজন। তাকে যে জিনিসপত্র তার বেঁচে থাকার জন্য দরকার সেই জিনিসপত্র এবং মানসিক সাহচর্য, মানসিক সমর্থন এটাও দরকার। এগুলোই কিন্তু এই স্ট্রং রুটসের মধ্যেও পড়ছে, দেখো এগুলোই তো তার শিকড়, যে কারণে আমরা এপিজে আব্দুল কালামের মতো একজন মহান মানুষকে আমরা আমাদের ভারতবর্ষে পেয়েছিলাম, পেয়েছি। তিনি কি বলছেন দেখো, আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। কেমনভাবে তিনি তার বাড়ির তার খাওয়া দাওয়া হতো? তার মায়ের সঙ্গে তার রান্নাঘরের মেঝেতে বসে তিনি খেতেন, কোন রকম বাহুল্য নেই। সি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি, মা কি করতেন? একটা কলা পাতা টুকরো করে কেটে তার সামনে রাখতেন, অন হুইচ যার উপরে সি দেন ল্যাডল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যার উপরে তিনি ভাত বেড়ে দিতেন, অ্যারোমেটিক সাম্বার। আমরা জানি দক্ষিণ ভারতের মানুষদের এই সাম্বার ফুডটা খুব ইম্পর্টেন্ট একটা ফুড, একটু টক জাতীয় একটা ডাল টাইপের অ্যারোমেটিক সাম্বার। অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধ আছে তাতে। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, আর নানা ধরনের শার্প মানে খুব তীক্ষ্ণ, হোমমেড বাড়িতে বানানো পিকল মানে হচ্ছে আচার, অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর একদলা ফ্রেশ একদম টাটকা নারকেল দিয়ে তৈরি চাটনি। তাহলে বোঝা গেল তার জীবনযাত্রার মধ্যে অত্যন্ত সহজ সরল একটি জীবনযাত্রা রয়েছে, খাওয়ার মধ্যে কোনো বাহুল্য, খাবার যে পদ্ধতিগত দিক তার মধ্যে কোনো বাহুল্য নেই। এরপরে দেখো তিনি আস্তে আস্তে তার
আশপাশের পরিবেশে চলে আসছেন, সেটাও তো তার জীবনের শিকড়। দ্য সিভা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার

আমাদের বাড়ি থেকে ঠিক 10 মিনিট হাঁটা দূরত্বে ছিল শিব টেম্পল, একটা শিব মন্দির, যে শিব মন্দিরটা রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে একটা খুব পবিত্র স্থানে রূপান্তরিত করেছিল। দেখো, মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, একটা সুন্দর সম্প্রীতির পরিবেশ রয়েছে। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল প্রধানত মুসলিম প্রধান এলাকা, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু।

দেয়ার মুসলিম নেবার্স, তাহলে বেশ কিছু মুসলিম ফ্যামিলি রয়েছে, অধিকাংশই মুসলিম ফ্যামিলি রয়েছে, কিন্তু তার মধ্যে আবার বেশ কিছু হিন্দু পরিবারও রয়েছে যারা তাদের মুসলিম ভাইদের সঙ্গে, মুসলিম পরিবারের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বের একটা সম্পর্ক নিয়ে তাদের প্রতিবেশীদের সঙ্গে তারা বসবাস করতেন। তাহলে এটাই তো একটা প্রকৃত পরিবেশ, যে পরিবেশে একটা সুন্দর মানুষ গড়ে ওঠে, সম্প্রীতির পরিবেশ। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মাস্ক ইন আওয়ার লোকালিটি ওয়্যার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। দেখো, মন্দির রয়েছে, একটা মসজিদ রয়েছে, পুরনো, অনেক পুরনো একটা মসজিদ, যদি যেখানে তার বাবা প্রতিদিন সন্ধ্যাবেলায় তাকে প্রেয়ার করাবার জন্য, প্রার্থনা করাবার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। অ্যারাবিক ভাষায় যে মন্ত্রোচ্চারণ করা হতো তাতে তার ন্যূনতম তার কোনো আইডিয়া ছিল না, অর্থাৎ ওই ভাষার মাধ্যমে তিনি কি বলতে চাইছেন কিচ্ছু বুঝতে পারতেন না তিনি। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড। কিন্তু আমার মনের মধ্যে একটা কেমন জানি বিশ্বাস ছিল যে যে মন্ত্রোচ্চারণ করা হচ্ছে সেটা সব যেন ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এই প্রার্থনা হয়ে যাওয়ার পরে, হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, এই প্রার্থনা হয়ে যাওয়ার পরে আমার বাবা যখন মসজিদ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড। আমি দেখতাম কি বিভিন্ন ধর্মের মানুষ ওই মসজিদের বাইরে অপেক্ষা করছেন, বসে রয়েছেন, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করছেন। কেন? মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাদের মধ্যে অনেকেই হতো কি, বিভিন্ন রকম তারা বাড়ি থেকে পাত্র নিয়ে আসত, কেউ বাটি, কেউ গ্লাস, কেউ অন্য পাত্র, এবং তাতে জল ভরা থাকত। বাবা কি করতেন, হু ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, বাবা কি করতেন, তার আঙুলের যে সামনের অংশটা, ডগাটা তিনি জলের মধ্যে চুবিয়ে দিতেন, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং একটা মন্ত্রোচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তারপরে সেই মন্ত্রোচ্চারিত যে জল, সে মন্ত্রপ্রুত জল, সেই জলটি তারা তাদের পরিবারের অসুস্থ মানুষদের জন্য নিয়ে যেতেন। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। তাদের বিশ্বাস ছিল যে এই জলটি পান করে পরে তাদের ওই অসুস্থ পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠেছে, এবং সুস্থ হবার পরে আমি পরিষ্কার মনে করতে পারি যে তাদের মধ্যে অনেকেই আমাদের বাড়িতে এসে পরে বাবাকে ধন্যবাদ জানিয়ে যেতেন। বাবা কি করতেন, ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা কিন্তু আর কিছু বলতেন না, বাবা মুচকি হাসতেন এবং একটি কথা বলতেন যে আমাকে নয়, ধন্যবাদটা জানাও আল্লাহকে, আল্লাহকে দ্য মার্সিফুল, সর্বদয়ালু যে শক্তি রয়েছে তাকে তুমি ধন্যবাদ জানাও, তাকে আপনারা ধন্যবাদ জানান। তাহলে তার পিতা কিন্তু অত্যন্ত ধার্মিক মানুষ বুঝতে পারা যাচ্ছে। ঠিক পরের প্যারাগ্রাফে দেখো তিনি আবার কি বলছেন, দ্য হাই প্রিস্টম রামেশ্বরম টেম্পল প্রক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। দেখো, তার পিতা যিনি মসজিদ যান, মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তার খুব ঘনিষ্ঠ বন্ধুকে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি হচ্ছেন রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত। তাহলে দেখো, দুই ভিন্ন ধর্মের মানুষ, আসলে সব ধর্মই তো মানবতার কথা বলে, দুই ভিন্ন ধর্মের মানুষ, তারা প্রকৃত অর্থেই মানুষ, তারা কিন্তু দুই ঘনিষ্ঠ বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আমার জীবনের শৈশবের খুব সুস্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটি স্মৃতি হচ্ছে এই দুই মানুষকে নিয়ে। তারা কি করতেন, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা তাদের প্রথামাফিক যে পোশাক, আমরা জানি মন্দিরে যিনি প্রধান পুরোহিত, হিন্দু ধর্মের পুরোহিতের একটা বিশেষ ধরনের পোশাক পরে তারা পূজার্চনা করেন। আমরা জানি একজন মুসলিম ধর্মের মানুষ যিনি মসজিদে গিয়ে প্রার্থনা করছেন, তাঁর একটি বিশেষ ধরনের পোশাক আছে। সেই দুই পোশাক পরে তাঁরা কি করতেন, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলাপ আলোচনা চর্চা করতেন। এইটা আমার ছোটবেলার একটা খুব গভীর এবং প্রবল স্মৃতি। When I was old enough to ask questions, যখন আমি আস্তে আস্তে একটু বড় হলাম, যখন আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এরকম বয়স হলো আমার, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে প্রার্থনা করা হচ্ছে, যেটা মসজিদে গিয়ে করা হলো বা মন্দিরে করা হচ্ছে বা তুমি ওই মন্ত্রপ্রুত জলে ওই কাজটি করছো, এই প্রেয়ারের রিলিভেন্সটা কি, রিলিভেন্স মানে প্রাসঙ্গিকতা কি, প্রার্থনার প্রাসঙ্গিকতা কি। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এটাই আমরা অনেকে ভেবে বসি। তিনি কি বললেন, বাবা বলতেন আমাকে যে এই প্রার্থনার মধ্যে কোনো রহস্যময় কিছু নেই, রাদার বরঞ্চ প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। বরঞ্চ কি, এই প্রার্থনা যেটা করে কি,
বিভিন্ন মানুষের যে বিভিন্ন অন্তর্নিহিত সত্তা রয়েছে, স্পিরিট রয়েছে, তাদের মধ্যে একটা কমিউনিয়ন তৈরি করে। কমিউনিয়ন মানে একটা সম্মেলন,

তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। বলেই তিনি বলছেন, হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বলছেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তখন কি হয়, তুমি তোমার দেহের যে সীমানা, সেই সীমানাটাকে তুমি অতিক্রম করে এগিয়ে যেতে পারো। দেহের সীমা গেল পাড়ায়, গেল ছাড়ায়, দেহের সীমাকে ছাড়িয়ে অতিক্রম করে এগিয়ে যেতে পারে, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং এই মহাবিশ্বের যে জাগতিক মহান শক্তি রয়েছে তার একটা অংশেতে রূপান্তরিত হয়, তার সঙ্গে মিশে যায়। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। এই যে মহান জাগতিক যে শক্তি, ক্ষুদ্র জীবাত্মা থেকে ওই যে মহান বিশ্ব আত্মা, এর সঙ্গে যে মিশে যাওয়া, ওই বিশ্ব আত্মার মধ্যে কোনো সম্পদ, কোনো বয়স, কোনো ধর্ম বর্ণ তার প্রভেদ নেই। তাহলে প্রার্থনা করে কি হয়, একটা মানুষ যখন প্রার্থনা করছে তখন সেই একটি মানুষের একটি প্রার্থনা, তার নিজের দেহের যে সীমা সেইটা ছাড়িয়ে তার ক্ষুদ্র আমি থেকে বৃহত্তর আমরাতে গিয়ে মিশে যাচ্ছে, যে আমরার মধ্যে কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, কোনো বর্ণ নেই, কোনো বয়স নেই, কোনো ধন সম্পত্তি, ধনী দরিদ্র নেই, সকলেই এক, সব ধর্মও কিন্তু মিশে যাচ্ছে এক। তাহলে প্রার্থনা এমন একটা বিষয় যে বিষয়ের মধ্য দিয়ে আমরা আমাদের ক্ষুদ্র আমি থেকে আমরা বৃহত্তর আমরাতে উত্তীর্ণ হতে পারি, আমরা আমাদের দেহের যে সামান্য সীমা সেই সীমা থেকে আমরা নিজেদেরকেই বেরিয়ে বার করে আমরা বিশ্বের যে বিশ্বাকাশ তার মধ্যে মিশিয়ে ফেলতে পারি। রবি ঠাকুর যাকে কি বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে নাড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। রবীন্দ্রনাথের যে ভাবনা, দেখো এপিজে আব্দুল কালামের পিতার যে ভাবনা, মিশে যাচ্ছে, আসলে মূল সত্য সব জায়গাতেই সমান। বলে তিনি বলছেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল। এমনিতে যে আধ্যাত্মিক যে ভাবনা, স্পিরিচুয়াল কনসেপ্ট, এগুলো খুব জটিল জিনিস, খুব সহজ ভাষায় সহজ করে না বোঝালে মানুষ বুঝতে পারে না। তিনি এপিজে আব্দুল কালাম বলছেন, আমার পিতা তিনি অত্যন্ত সহজ সরল ডাউন টু আর্থ তামিল, তাদের মাতৃভাষা তামিল, তামিল ভাষাতে একদম মাটির, তামিল ভাষাতে একদম মাটির সঙ্গে মিশে থাকা সহজ সরল ভাষার মধ্যে তিনি দিয়ে তিনি কি করতে পারতেন, ওই জটিল যে আধ্যাত্মবাদের যে কথা, সেই কথাটা আমাদেরকে ব্যাখ্যা করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদ ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এর অর্থ কি, যে প্রত্যেকটি মানুষ ইন ইজ ওন টাইম, মানে তার সময়ে, ইন ইজ ওন প্লেস, সে যে স্থানে আছে সেই স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে আদপে বাস্তবে যা তার পরিচয় যা তার মধ্যে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, অর্থাৎ যে পর্যায়ে সে এসে উন্নীত হয়েছে, গুড অর ব্যাড, সেটা ভালো হোক বা মন্দ, প্রত্যেকটি, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষ ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদ ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ডিভাইন মানে কি, একটা পবিত্র, একটা, তাহলে গোটা পৃথিবী জুড়ে একটা মহান একটা সত্তা বিরাজ করছে, যেটা একটা পবিত্র সত্তা, যে সত্তা তার নিজের প্রকাশ ঘটাচ্ছে গোটা পৃথিবী সমস্ত কিছুর মধ্যে, সমস্ত প্রাণের মধ্যে, সমস্ত বেঁচে থাকার মধ্যে। প্রত্যেকটি মানুষ তার নিজের স্থান, নিজের পরিচয় সব কিছুকে মাথায় রেখে বলা যায়, ভালো বা মন্দ তারই অংশ। আর তাই যদি হয়, সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই বাবা আমাকে মাঝে মধ্যে বলতেন যে তাহলে আমাদের ভয়, আমরা সমস্যা এলে ভয় পাবো কেন, সাফারিংস অ্যান্ড প্রবলেম, সাফারিং এলে ভয় পাবো কেন, প্রবলেমস এলে ভয় পাবো কেন, মানে আমরা বিভিন্ন জীবনের জটিলতা আসতে পারে, যন্ত্রণা আসতে পারে, সমস্যা আসতে পারে, কিন্তু আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোয়েন ট্রাভেলস কাম, যখন আমাদের জীবনে বিপর্যয় সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইয়ার সাফারিংস, চেষ্টা করতে হবে আমাদের ওই সমস্যাটার কারণে আমাদের যে যন্ত্রণাটা হচ্ছে তার প্রাসঙ্গিকতাটা বুঝতে হবে, যে এই যন্ত্রণাটা, এই সমস্যাটার মধ্যে আমি পড়লাম কেন, এর মধ্যে কি সরাসরি আমার কোনো অবদান রয়েছে, আমারই কোনো ভুলের কারণে হলো, নাকি কোনো কার্যকারণ সম্পর্কে কোনো প্রাকৃতিক কোনো ঘটনার ফলে হলো, আমাকে তার কার্যকারণের জায়গায় পৌঁছতে হবে। বলে তিনি বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, দেখো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে কি, প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি কি করে, সবসময় আমাদেরকে প্রেজেন্ট করে, আমাদেরকে উপহার দেয় অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, আমাদের আত্মদর্শনের সুযোগ এনে দেয়। আমরা আমাদের জীবনে এত ব্যস্ত থাকি আর এত আমরা আত্মকেন্দ্রিক হয়ে থাকি, আমাদের ভেতরের যে আমার যা সত্তা রয়েছে, আমার যে অসুবিধাগুলো রয়েছে, আমার ভেতরের যে অন্ধকারগুলো রয়েছে, আমি সেগুলো দেখবার, খুঁজে পাবার আমি সময় পাই না। প্রতিকূল পরিস্থিতি এলে পরে সেই সুযোগটা আমি তখন পাই যে আমার মধ্যে কী কী অসুবিধা আছে, আর আমি যদি আমার মধ্যে ত্রুটিগুলোকে না সংশোধন করতে পারি, তাহলে তো আমি এগোতে পারবো না, আমি তো বড় হতে পারবো না। আমার ভালো দিকের সঙ্গে সঙ্গে আমার মন্দ দিকগুলোকেও নির্ণয় করা দরকার। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার। এই কথাটা শুনে আমি

0: বাবাকে কিন্তু বলেছিলাম। তাহলে সেই সমস্ত মানুষ যারা বিপদে পড়ে তোমার কাছে আসছে তাঁদেরকে তুমি এই কথাটা বলো না কেন? মানে তার মনে প্রশ্ন জেগেছে যে তার বাবা যে জলে মন্ত্রচারণ করে দিচ্ছে এই বিষয়টার মধ্যে কোনো একটা জায়গাতে, এপিজে আব্দুল কালাম তো বিজ্ঞানের মানুষ, তার মনে প্রশ্ন জেগেছে কেন তাহলে তুমি এই কথাটা তাদেরকে বলো না। বাবা কি বললেন? বাবা প্রথমে কিছু বললেন না। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার কাঁধে তার হাত দুটি রাখলেন। অ্যান্ড লুক স্ট্রেইট ইন টু মাই আইস, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, এরপরের কিছুটা অংশ তিনি কিচ্ছু বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি বুঝতে চাইছেন যে আমি, তিনি যেটা বলবেন সেটা বুঝতে পারবো কিনা, আমি ততটা যোগ্য হয়েছি কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি উত্তর দিলেন খুব শান্ত স্বরে, খুব নিচু স্বরে কিন্তু খুব গভীর স্বরে। হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, তার উত্তর আমাকে একটা অদ্ভুত একটা শক্তি, অদ্ভুত একটা উদ্দীপনায় ভরিয়ে তুলল। কি বললেন তিনি? বললেন, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন, যখনই কোনো মানুষ একাকিত্বে ভোগেন, অ্যাজ এ ন্যাচুরাল রিয়াকশন, খুব স্বাভাবিক প্রতিক্রিয়া স্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কম্প্যানি, কি হয় তাঁরা সবসময় সাহচর্য খোঁজেন। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা বিপদে পড়েন, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা সবসময় চেষ্টা করে সেই মানুষের খোঁজ করতে যে তাকে সাহায্য করতে পারবে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পাসে, যখনই তারা কোনো একটা দমবন্ধকর পরিস্থিতিতে এসে পৌঁছোই, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখনই তারা সেই মানুষের খোঁজ করে যারা তাকে সেই অবস্থা থেকে তাকে মুক্তির পথ দেখাতে পারবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটি বারবার ফিরে ফিরে আসা যন্ত্রণা, লঙ্গিং, চাহিদা অ্যান্ড ডিজায়ার, বারবার মনের ভেতরে যে ইচ্ছা জাগছে, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, সে সবসময় চায় একটা নির্দিষ্ট সঠিক মানুষ যে তাকে হেল্প করতে পারবে। এক একটা যন্ত্রণা উপশমের জন্য এক এক ধরনের মানুষ আছে, সেই মানুষের তারা খোঁজ করে। ফর দ্য পিপল হু কাম টু মিন ডিস্ট্রেস, যারা এই বিপদে যন্ত্রণার মধ্যে পড়ে আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু প্রপিশিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কেবলমাত্র একটি কাজ করি, আমি তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করি। কিসের মধ্যস্থতাকারী? তারা যে প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টা, কি প্রচেষ্টা? তাদের ভেতরের যে ডেমোনিক ফোর্স, মানুষ যখন অসুবিধার মধ্যে থাকে, যন্ত্রণার মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, তখন তার মনের মধ্যে অনেক সময় যে অশুভ আসুরিক শক্তি সেটা জেগে ওঠে, অশুভ কিছু করে ফেলতে চায়। আমি চেষ্টা করি সেটাকে শান্ত করতে, প্রপিশিয়েট করতে, ঠিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। কিসের মাধ্যমে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনার মাধ্যমে এবং অঞ্জলি দেওয়ার মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, তিনি বলছেন এটা হয়তো সঠিক কোনো পদ্ধতি নয় এবং হয়তো উচিতও নয় এটাকে এভাবে অনুসরণ করা, কিন্তু আমি করি কেন? কারণ তাদের পাশে দাঁড়াবার জন্য। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিফি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস, বলে তিনি একটা দারুণ মোক্ষম কথা বললেন। একটি মানুষের বুঝতে পারার প্রয়োজন সেই পার্থক্যটি, কোন পার্থক্যটা? বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, মানুষের ভাগ্য নিয়ন্ত্রিত ভয় জর্জরিত যে মানুষের দৃষ্টিভঙ্গি সেইটা, তার সঙ্গে একটি পার্থক্যটার কোনটার করতে হবে, মানুষের সেই দৃষ্টিভঙ্গি দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস, সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদের ভেতরের মনের মধ্যে আমাদের মানসিক যে চাহিদা ইচ্ছা তার পরিতৃপ্তির পথে বাধা সৃষ্টি করে। আমরাই আমাদের মনের সুখের পথের বাধা হয়ে দাঁড়ায়, আমাদের ভেতরের মনের অনেক প্রবৃত্তি আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তাহলে তিনি দুটি জিনিসের পার্থক্য নিরূপণ করতে বলছেন, একটি হচ্ছে ওই ভয় জর্জরিত ভাগ্য নির্ভর দৃষ্টিভঙ্গি, আর সেই দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গি আমাদেরকে নিজেদেরকেই সুখী হতে বাধা সৃষ্টি করছে। এই দুটি বিষয়ের পার্থক্যকে আমাদের বুঝতে হবে। আমরা একেবারে আমাদের আজকের ক্লাসের শেষে এসে পৌঁছেছি। আমরা আজকে আলোচনা করলাম আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের ক্লাস টুয়েলভের এপিজে আব্দুল কালামের লেখা যে আত্মজীবনীমূলক যে টেক্সট, স্ট্রং রুটস দেওয়া হয়েছে, টেক্সটটি রয়েছে সেই টেক্সটেরই একটি বড় অংশ, বাকি অংশটা আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক সন্দীপন রায় এবং দুই শিক্ষার্থী।
2: রামধনু কলম, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন।

0: হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণরকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেবো না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায়

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন জবারানী মান্ডি ও সহশিল্পীরা। 6:15 কথিকা, 6:20 তাৎপর্য বলবেন অধ্যাপক নলিন মান্ডি। লোকগীতি পরিবেশনায় হাবুল মান্ডি ও সহশিল্পীবৃন্দ এবং লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসরে বিকশিত পথে ভারত, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথি রাউত। রামায়ণ গান 7:10 পরিবেশনায় সুবল চন্দ্র দাস ও সহশিল্পীরা। সমীক্ষা 7:30 রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, এরপর বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনা সুন্দরম। 10:30 অখিল ভারতীয় কার্যক্রমে লঘুসঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শোনাবেন মধুরী মাসিল। 10:45 দিল রুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 11:00 ভজন শিল্পী পুতুল দত্ত। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল শুনবেন সুমিত মিশ্রের কণ্ঠে। এরপর 11:30 শুনবেন তবলা শিল্পী তন্ময় বোস।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:30 গুল গুলশান, 7:10 লোকগীতি, শিল্পী পৌলমি দত্ত, 7:30 দর্পণ, উপস্থাপনা রোশন মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 8:45 সমাচার সন্ধ্যা স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিই আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 95% আর সর্বনিম্ন 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে, আজ থেকে 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়া থাকবে, ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা, ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের আজ থেকে 6 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে তাই নিষেধ করা হয়েছে। আবহাওয়ার খবরটি জানিয়ে

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছেন তালমা খন পৌনসাই মরে গেল তুরুই গেটুর তুরুই মিটার এহবেনা তেহেঞা সান্তাড়ি আখড়া।

এত হবৃত আজম তাবন পে জবারানি মান্ডি আর সাউথেন কোয়া লাগড়ে সেরেন সেরেন রে দো জবারানি মান্ডি আর শকুন্তলা সরেন।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে এই কথা ঘোষণা করেন। এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 24 ঘন্টা চালু থাকা এই হেল্প ডেস্কে মহিলারা যে কোনো ধরনের সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন। অভিযোগ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় আইনি পরামর্শ, কাউন্সিলিং ও দ্রুত পুলিশি সহায়তা দেওয়ারও ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিটি পুরসভা ও কমিশনারেটে চালু হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আইন শৃঙ্খলা রক্ষায় 6টি পুলিশ কমিশনারেটে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিষেবা। মালদার ইংলিশ বাজার থানায় আজ নারী সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা পুলিশের সুপার অনুপম সিং। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই ধরনের অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণেই প্রতিটি থানায় চালু হওয়া এই সাইবার হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশজুড়ে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার আজীবিকা মিশন গ্রামীণ ভিপিজি রামজি চালু হওয়ার পর আজ জেলা স্তরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। এজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুলিয়া 1 নম্বর ব্লকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় দীর্ঘদিন বন্ধ ছিল 100 দিনের কাজ, নতুন এই প্রকল্পে 125 দিনের কাজ সুনিশ্চিত হওয়ার আশার আলো দেখেছেন জেলাবাসী। কোচবিহার জেলাশাসকের দপ্তর সংলগ্ন উৎসব অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক জিতিন যাদব, কোচবিহার উত্তরে বিজেপি বিধায়ক সুকুমার রায় প্রমুখ। প্রকল্পের উপভোক্তারাও এই অনুষ্ঠানে যোগ দেন। বিরোধী দলের সমর্থক হওয়ার প্রাক্তন সরকার যাদের জব কার্ড বাতিল করে দিয়েছিল তা পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে বলে বিধায়ক জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলে সৃষ্টি হয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে নিম্নচাপটির আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মালদার পুরাতন মালদা পুরসভায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে আজ বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চা। বিক্ষোভকারীরা পৌরসভার মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, বহু যোগ্য উপভোক্তা এখনও টাকা পাননি। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে যা বলেছেন, টাকা প্রদানের ক্ষেত্রে পৌরসভার কোনো ভূমিকা নেই, নথিপত্রে ত্রুটি থাকলে টাকা ফেরত পেতে সমস্যা হতে পারে। নদিয়ার হরিণঘাটায় নতুন শিল্প তালুক তৈরির জন্য প্রায় 358 একর এলাকায় একাধিক শিল্প সংস্থাকে জমি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টকে দেওয়া হয়েছে 109 একর জমি। সেখানে বড়সড় লজিস্টিক হাব নির্মাণ করবে তারা। এছাড়াও আরও 8টি শিল্পগোষ্ঠীকে জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। সংবাদ এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে

0: বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থ সারথি রাউত। যে দেশের মুখে মা গঙ্গা, হাতে তিরঙ্গা, মানুষের মূল মন্ত্র সত্যম শিবম সুন্দরম, যে দেশ বলে অতিথি দেব ভব, সাত সমুদ্র পারের বিদেশিদের বলে ব্রাদার অ্যান্ড সিস্টার, সেই পরম প্রেমের পুণ্যভূমি আমাদের এই প্রিয় ভারতবর্ষ। 1947-এর স্বাধীনতা প্রাপ্তির পর 2047 সালে আমরা আমাদের 100 বছর পূর্ণ করব। বর্তমান সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার পর 100 দিনের মাথায় বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার উদ্দেশ্য হল বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে বাস্তবে রূপ দান। ইতিমধ্যেই ভারত ব্রিটেনকে টপকে 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হয়েছে। আমাদের সামনে রয়েছে আর 4টি মাত্র দেশ, আমেরিকা, চীন আর জার্মানি। আবার আমেরিকা, চীন, জার্মানি এবং জাপান, বিভিন্ন রেটিং এজেন্সির অনুমান অনুযায়ী 2025 থেকে 2031 আর্থিক বছরের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.7% হতে পারে বলে তাদের অনুমান। আর এটা যদি সত্যি হয় তবে 2031 সালের মধ্যে আমরা $7 ট্রিলিয়ন অর্থনীতির ক্লাবে পা রাখব। তবে তার অনেক আগেই আমরা জাপানকে টপকে 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হব, এমনটাই মনে করেন নীতি আয়োগের বিশেষজ্ঞগণ। আর এই স্বপ্ন পূরণে প্রধান কারিগর হতে চলেছে ভারতের যুবশক্তি। এই মুহূর্তে ভারতীয় জনসংখ্যার প্রায় 66% মানুষ 35 বছরের মধ্যে, আর সেই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান বিকশিত ভারত যুবশক্তি। আমরা আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য পেয়েছি আমাদের এই প্রজন্মের 2 তরুণ তুর্কি, সৌভিক সাহা এবং ডমিঙ্গো অনিরুদ্ধ গোমসকে, এবং আমাদের দিদি পূবালী ধরকে। আপনাদের প্রত্যেককে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
3: নমস্কার।
1: প্রথমে অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, একটু তোমার সম্পর্কে একটু বলো।
3: নমস্কার জানাই সকলকে। আমি ডমিঙ্গো গোমস, আমি এখন অ্যাড ফিল্ম ও শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত।
1: পূবালী দি,
4: আমি পূর্বে একটি সরকারি কাজের সাথে যুক্ত ছিলাম এবং সেখানে কর্মরতাও ছিলাম, কিন্তু কিছু বিশেষ কারণে আমার সেই চাকরি ছাড়তে হয় এবং বর্তমানে আমি পুরোপুরি বাচিক জগতের সঙ্গে যুক্ত হয়ে আছি।
1: সৌভিক,
5: নমস্কার শ্রোতাগণ, আমি একজন উদ্যোগপতি।
1: আমরা তো সকলের সঙ্গে আলাপ করলাম, আমরা প্রথমেই যাব ডমিঙ্গো অনিরুদ্ধর কাছে। ও বলল যে ও অ্যাড ফিল্মের সঙ্গে জড়িত এবং স্টক মার্কেটের নিয়ে কাজ করে। আমার ওর কাছে প্রশ্ন, এই বিকশিত ভারত, তাতে যুবশক্তির যে অবদান আগামী দিনে হতে চলেছে, আমরা জানি যে অর্থনীতির সমৃদ্ধকরণের জন্য এই শেয়ার বাজার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি যে শেয়ার বাজারে একটা ফাটকা, একটা জুয়া, এই ধরনের কথা খুব প্রচলিত আছে। কিন্তু আমরা কোভিড পরবর্তী সময়ে দেখেছি একটা বৃহৎ সংখ্যক যুবশক্তি এই ব্যবসাতে ঝুঁকছে, আর আমরা জানি যে কোনো ব্যবসায় লাভ লস আছেই। তো আমরা একটু ডিটেলসে ডমিঙ্গোর কাছে জানার চেষ্টা করব, যে সমস্ত যুব বন্ধুরা এই বিষয়ে আসতে চাইছেন তাদের কাছে এটা কতটা লাভজনক বা কতটা ক্ষতিকর।
3: হ্যাঁ পার্থদা, তুমি ঠিকই বলেছ। যত নতুন যুবক যুবতীরা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের বিষয়ে জানছে, তাদের ভেতরে একটা ভয় আছে, একটা প্রশ্ন আছে যে আমরা কি টাকা হারাবো কি বা আমরা টাকা পাবো। সেই ভয়টা কাটানোর একটাই উপায়, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের বিষয়ে গবেষণা ঠিকমতো যদি করা হয়, ঠিকমতো যদি পড়াশোনা করা হয়, তাহলে বোঝা যাবে স্টক মার্কেটটা খালি লস বা ঘাটতির বিষয় না, লাভ এবং অনেক টাকা কামানোর বিষয়ও।
1: মানে আমি প্রথমে যেটা বললাম যে প্রতিটা ব্যবসাতেই একটা লাভ এবং একটা মানে ক্ষতির সম্ভাবনা আছে, তো এখানে যারা নতুন নবিশ আসছেন, তুমি বলতে চাইছো তাদেরকে একটা

0: সঠিক পড়াশুনো বা সঠিক অধ্যাবসা দিয়ে শিখে তবে এখানে আসতে, তাহলে তাদের জায়গাটা ঠিকঠাক হবে, তাই তো? আচ্ছা, এই মার্কেটে ব্যবসা করার জন্য মানে কি খুব অনেক অনেক টাকার প্রয়োজনীয়তা আছে?
1: না, এই মার্কেটে ব্যবসা করার জন্য অনেক অনেক টাকার কোনো প্রয়োজন নেই। মানুষের কাছে যদি 1000 টাকাও থাকে, এখন নতুন নতুন অনেক সুবিধা হয়ে গেছে মার্কেটে, আমাদের কাছে ফোন এসে গেছে, স্মার্টফোন এসে গেছে আমাদের কাছে, সেই স্মার্টফোনের দ্বারা অনেক রকম ভাবে অনেক অ্যাপ্লিকেশন আছে, তার দ্বারাই আমরা 1000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে, 500 টাকা দিয়েও আমরা শুরু করতে পারি।
0: প্রবালিদি, আমরা তো জানি যে বর্তমান সরকার যুবকদের উন্নতির স্বার্থে নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, নানান ধরনের প্রকল্প গ্রহণ করেছেন। তো একটা জিনিস আমার খুব মাথায় আসছিল যে একটি পরিবারের উন্নতিতে যেমন পুরুষের প্রয়োজনীয়তা আছে, তেমনি আমাদের মা বোনেদেরও তো গুরুত্ব মানে কম নয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা নিজেদের পরিবারের পাশাপাশি সমাজের তথা দেশের উন্নতিতে হাত লাগান। বর্তমান সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লাখপতি দিদি, যেখানে গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দক্ষতা বৃদ্ধি করে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রবলিদি, এই প্রকল্পের ফলে মহিলারা কতটা উপকৃত হবেন বলে তোমার মনে হয়?
2: খুব ভালো প্রশ্ন করেছো পার্থ, কারণ মহিলাদের স্বনির্ভর হওয়াটা সত্যি খুব প্রয়োজনীয়। সেটি শুধু পরিবারের জন্য প্রয়োজন নয়, সমগ্র সমাজ, সমগ্র অর্থনীতিতে এর প্রভাব প্রচণ্ডভাবে পড়ে। এই যে লাখপতি দিদি প্রকল্প, সেটাতে 2 কোটি মহিলাকে দক্ষতা বৃদ্ধি করে আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য বর্তমান সরকার এই প্রকল্পটি নিয়েছেন। দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে ভারত সরকার, এই লক্ষ্য লাখপতি দিদি যোজনা। এটা শুরু কেন্দ্রীয় সরকার করেছেন এবং দেশের 2 কোটি মহিলাকে লাখপতি দিদি প্রকল্প করার সুযোগ ওনারা করে দিচ্ছেন। দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের মহিলাদের আর্থিকভাবে উন্নতি করা, এবং শুধু আর্থিকভাবে উন্নতি করা নয়, তারা যাতে অনেক ক্ষেত্রে নিজেরা অনেক কিছুতে দক্ষ হয়ে ওঠেন, ঘরের কাজের সাথে সাথে নিজেদের একটা স্বনির্ভরতার জায়গা ওনারা খুঁজে পান। যেটাতে ধরুন আপনি সকালবেলা উঠে একজন মহিলা রান্নাবান্না করে বাড়ির বড়দের বুড়োদের সবাইকে যত্ন আত্তি করে, সবাই অফিস টফিস চলে গেল বা খেতে যারা যাচ্ছে গ্রামের বন্ধুরা খেতে চলে গেল, খামারে চলে গেল, তারপরে তার যে একটা অফুরন্ত অবসর সময়, সেই সময়টাকে যদি উনি কাজে লাগিয়ে কিছু শেখেন বা কিছু হাতের কাজ শিখলেন, কিছু প্রকল্পের সঙ্গে নিজেকে স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত করলেন, তাহলে তারও যেরকম সুবিধা হলো, সেও 2 পয়সা তার ঘরে আসলো এবং তার পরিবারেরও আর্থিক দিক থেকে অনেকটা সুবিধা হলো।
0: দিদি, কথায় আছে না, টাইম ইজ মানি, মানে এখানে ওই যে সময়টা উনি পাচ্ছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে সেখান থেকে যদি কিছু উপার্জন করা যায়।
2: একদম একদম, কাজে লাগিয়ে উপার্জন করা যায়। সেজন্য এই প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীগুলোর সাথে যুক্ত হয়েছে মহিলাদের এলইডি বাল্ব তৈরি করার, প্লাম্বিং, ড্রোন মেরামতের কাজ, প্রযুক্তিগত এইসব কাজগুলোও তারা শিখছেন এবং এই কাজগুলোতে নিয়েও তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন।
0: হ্যাঁ, আমরা দেখছি যে বর্তমান দিনে কৃষিক্ষেত্রে ড্রোন প্রযুক্তিটা ব্যবহারের একটা বহুল চেষ্টা চলছে, যাতে করে কি হয়, মানে একটা দীর্ঘ একটা যদি জমিতে আমরা দেখি যে কোন একজন চাষি ভাই ঘাড়ে ওই স্প্রে করা মেশিনটা নিয়ে ওষুধ দিতে দিতে যাচ্ছেন, তাতে করে সঠিকভাবে সব জায়গায় তো ওষুধটা পড়েই না, তার পাশাপাশি গাছগুলোও নষ্ট হয়। এবার যদি দেখা যায় যে ড্রোন থেকে আমরা ওই মেশিন দিয়ে মানে ড্রোনের সাহায্যে আমরা ওষুধটা ছড়াতে পারি বা সারটা ছড়াতে পারি, তাহলে সমানভাবে সব জায়গায় সেটা পৌঁছানো সম্ভব,
2: একদম,
0: এবং লেবার কস্টিংটাও
2: দুর্দান্ত বিষয় এবং দুর্দান্ত প্রকল্প। আর বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করতে চাওয়ার কথাও জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার।
0: আমাদের সঙ্গে আছেন আমাদের নবীন উদ্যোগপতি সৌভিক। সৌভিকের কাছে আমার যে প্রশ্নটা রয়েছে, আমার খুব মনে হচ্ছিল যে একটা সময় ছিল যখন ভারতবর্ষ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে সেরার সেরা ছিল। বিদেশি শক্তির আক্রমণ, আভ্যন্তরীণ সমস্যা আমাদের এই গৌরবকে খানিকটা হলে তো মলিন করেছে, কিন্তু আমাদের মনে বারংবার উচ্চারিত হওয়া সেই মন্ত্রকে কিন্তু দমাতে পারেনি। বলো বলো বলো সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের নবীন উদ্যোগপতির কাছে আমার প্রশ্ন, এই যুব সমাজ কিভাবে

0: বিকশিত ভারতকে সত্যিকারের বিকশিত করতে ভূমিকা নিতে পারে।
1: আমরা সবাই জানি 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, আর তৎকালীন সময়ে ভারতবর্ষের স্বাধীনতা আনতে যুব সম্প্রদায়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। যেরকম ব্রিটিশ শক্তির হাত থেকে ভারতকে শৃঙ্খলমুক্ত করেছিল আমাদের যুব সম্প্রদায়, আর 2047 সালে ভারতের স্বাধীনতার 100 বছর পূর্তি, সেই উপলক্ষে ভারত সরকার বিকশিত ভারত গড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। আমরা সকলেই জানি যে যুব সম্প্রদায় হলো একটি রাষ্ট্রের চালিকা শক্তি, তাই বিকশিত ভারত বা উন্নত ভারত গঠনের লক্ষ্যে ভারত সরকার যুব সম্প্রদায়কে সব দিক থেকে দক্ষ করার প্রয়াস করছে, যাতে তারা উন্নত ভারত গড়তে সদর্থক ভূমিকা নিতে পারে। প্রথমে আমাদের যেটা করতে হবে যে যুব সম্প্রদায়কে শিক্ষিত করা, কারণ শিক্ষিত যুব সমাজ পরে বিকশিত ভারত গড়ে তুলতে সাহায্য করবে। 2020 সালে এই বিষয়ে একটি শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। এবার যুব সম্প্রদায় তো শিক্ষিত হলো, কিন্তু শুধু শিক্ষিত হলে তো হবে না, শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হলো দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট। দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজ কাজে বা কর্মে লিপ্ত হতে পারবে। আমরা জানি যে আমাদের চাকরির পরিসর খুবই ছোট, তাই যুব সম্প্রদায় যদি চাকরির দিকে না ঝুঁকে নিজেরা উদ্যোগপতি হওয়ার দিকে ঝোঁকে, তাহলে ভারতের অর্থনীতির ক্ষেত্রে উন্নতি ঘটবে। আর এই যুব সম্প্রদায়ের যে উদ্যোগপতি হওয়ার যে ভাবনা, তা রূপায়ণ করার জন্য ভারত সরকার কিন্তু সব সময় হাত বাড়িয়ে রেখেছে। যুব সম্প্রদায় যাতে দক্ষতা বৃদ্ধির পরে তাদের সেই দক্ষতা কাজে লাগিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে, তার জন্য সরকার থেকে মুদ্রা লোন, কৃষি লোন এবং আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোন দেওয়া হচ্ছে খুবই স্বল্প সুদে। এই লোন নিয়ে যুব সম্প্রদায় ব্যবসা করতে পারে, স্বনির্ভর হতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এই যে ব্যবসা করে একজন যুবক স্বনির্ভর হচ্ছে, সে কিন্তু শুধু নিজে স্বনির্ভর হচ্ছে না, আরও 10 জনের কর্মসংস্থান তৈরি করছে।
0: একদমই সৌভিক, আমরা দেখেছি যে বর্তমান দিনে যে সমস্ত এই যে ডেলিভারি অ্যাপগুলো এসেছে, তাতে প্রচুর সংখ্যক যুবক যুবতীরা কাজ করছেন। এতে করে একটা মানে প্যারালাল কাজের জায়গা তৈরি হয়েছে। কোভিড পরবর্তী সময়ে কত নতুন নতুন কাজের জায়গা, ক্ষেত্র তৈরি হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তোমার কথাতেই তা স্পষ্টতেই, মানে তুমি যেটা বলছো যে উদ্যোগ, মানে উদ্যোগী হওয়া, মানে সেই ভয়টাকে মন থেকে কাটিয়ে একটু সামনে আসা, যে না আমরা একটু ডিফারেন্ট কিছু করব। শুধু ওই পড়াশুনো করলাম, চাকরি করব, এই মানসিকতার বাইরে আমরা একটা কথায় যে ব্যবসায় বসতে লক্ষ্যী।
1: একদমই সেটাই।
0: আরও একটা কিছু বলছিলে তুমি,
1: অর্থাৎ এই যে ব্যবসার মাধ্যমে আরও 10 জনকে কাজ দিচ্ছে, এইভাবে কিন্তু যুব সম্প্রদায় আমাদের দেশকে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে নিয়ে চলছে। ডিজিটাল ভারতের কথায় যদি আমি আসি, যুব সমাজের অবদান এখানে অনস্বীকার্য। আজকে যে যুব সম্প্রদায় তারা কিন্তু প্রযুক্তি বা টেকনোলজিতে অত্যন্ত দক্ষ, তারা এতটাই ভালো প্রযুক্তি জানে, তারা ডিজিটাল ভারত গঠন করতে খুব ভালোভাবেই সক্ষম। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের সকলের হাতে হাতে একটা স্মার্টফোন বা মুঠোফোন রয়েছে, সেই মুঠোফোনের মাধ্যমে সারা দুনিয়া আজকে আমাদের হাতের মুঠোয়।
0: একদমই তাই, আজকে দিনের পড়াশুনো থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবটাই মুঠোফোনেই।
1: হ্যাঁ,
0: মানে যখন কোভিড এর সময় আমরা দেখেছি যে স্কুল কলেজ পাঠশালা সব বন্ধ, তখন আমরা বাড়িতে বসে ফোন চালিয়েই, তাই তো পোবালিতে?
2: একদম, ফোনই এখন সবকিছু হাতের মুঠোয়, যেমন জগৎটাকে এনেও দিয়েছে, আবার তার অভিশাপের দিকটাও আছে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমরা পড়েছিলাম, যাই হোক আমরা আশীর্বাদটা ধরে নিই।
0: একদমই, আমি ওই ডবিঙ্গোকেও তাই বলবো, যে ও যে বলছিল স্টক মার্কেটের কথা, একটা সময় ছিল যখন কাগজে হতো এই ব্যবসাটা, লিখে লিখে লিখে লিখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওখানে গিয়ে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা অ্যাপে চলে এসেছে, আমরা বাড়িতে বসেই।
3: এখন ফোনে অনেক অ্যাপ্লিকেশন এসে গেছে, তার মাধ্যমে আমরা অল্প একটু আদ্র টাকা বা কোনো ভি কিছু কারোর মাধ্যমে আমরা ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই আমরা স্টক মার্কেটের বিষয়ে জানতে পারি, আমরা পুরো পৃথিবীর বিষয়ে জানতে পারি। সেই ফোনটার কারণেই আমরা এখন অনেকের সুবিধা হয়েছে।
0: একদমই প্রবালিদি, একটা উন্নত দেশে একটা উন্নত সমাজ গড়ার লক্ষ্যে যুবশক্তিই কিন্তু চালিকা শক্তি। কিন্তু প্রাচুর্য থাকা সত্ত্বেও যদি তার ব্যবহার সঠিকভাবে না হয়, তাহলে তো পুরো ব্যবস্থাটাই প্রশ্নের সম্মুখীন হয়ে পড়বে। আমরা দেখি যে মানে এই যে বহুল পরিমাণে যুবশক্তি হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, নেশাতে আসক্ত হয়ে পড়ছে, চাকরি নেই, কি করবে, উদ্যোগীও সেভাবে হতে পারছে না। আচ্ছা, এর থেকে কি মুক্তির কোনো উপায় আছে?
2: খুব ভালো একটা প্রশ্ন পার্থ, কারণ যুবশক্তি আমাদের চালিকা শক্তি, এটাই বলা হচ্ছে। এবং ভারতবর্ষে আমাদের যুবশক্তির রেশিও যদি দেখা যায়, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে ভারতবর্ষ। তাহলে আমরা যদি এই মূলধনটাকে কাজে লাগাতে পারি যুবশক্তিতে, তাহলে

0: আমরা আশা করি যে অনেক ক্ষেত্রেই আমরা এগিয়ে যেতে পারবো অন্যান্য উন্নতশীল দেশগুলোর থেকে। প্রথমেই বলি, শরীরকে মজবুত না হলে কোনো কিছুই করে ওঠা সম্ভব নয়। উপনিষদে যেমন বলেছে, নায়ত মাতা বলহীন অনলভ্য, একদমই সেটা আমাদের বিবেকানন্দও বলেছেন, যুবকদের আগে সবল হতে হবে, তারপর ধর্ম আসবে। শারীরিক জোর আসলে রক্ত তাজা হলেই শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করে বোঝা যাবে। যুবক সম্প্রদায় মজবুত না হলে কোনো কিছুই করে ওঠা সম্ভব নয়। এবং তুমি যেই বলছো নেশার ব্যাপারটা, নেশামুক্ত তো অবশ্যই হতে হবে। এবার নেশাটা আজকাল কেন এসেছে তার একটা গভীর কারণ যদি বিশ্লেষণ করো পার্থ, দেখতে পাবে এখন মানুষের টেনশনটা প্রচণ্ড বেশি, এবং এই যুবক সম্প্রদায়ের মধ্যেও টেনশনটা প্রচুর বেশি, কারণ তারা সবসময় ভাবছে আমরা পড়াশুনো করছি, চাকরি কোথায় পাবো, বেকারত্ব হার রয়েছে আমাদের দেশে এখনো,
1: তীব্র প্রতিযোগিতা।
0: হ্যাঁ, এবং
1: প্রতিযোগিতায়
0: একদম একদম তীব্র প্রতিযোগিতা, মানে সেই আমরা ক্লাস কি বলবো কেজি নার্সারি থেকেই আমাদের প্রতিযোগিতাটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আগে যেটা এতটা তীব্র আমাদের চোখে পড়েনি। সেজন্য অনেকটাই আমরা রিল্যাক্স হয়ে কাজকর্ম বা পড়াশুনো করতে পেরেছি, কিন্তু এখন যুব সম্প্রদায়ের মধ্যে আমি মনে করি প্রচণ্ডভাবে মানসিক চাপ, এবং এই মানসিক চাপটা একটা রিল্যাক্সেশনের জায়গা হিসাবে নেশাটা এসে দাঁড়িয়েছে। নেশাটা একদম মানে কি বলবো, আরে নেশা জিনিসটা এরকমই একটু থেকেই মধ্যম, মধ্যম থেকে উত্তম সব কিছুতেই ছড়িয়ে পড়ছে। তবে এই নেশাগ্রস্ত হওয়ার সমাজকে, যুব সম্প্রদায়কে আমাদেরই দায়িত্ব যে সেখান থেকে তাদের বের করে নিয়ে আসা। তবে সেই শিক্ষাটা কিন্তু পরিবার থেকে হওয়াটাই প্রথম বলে আমি মনে করি।
1: আমরা দেখেছি যে কোনো বাবা মা তার বাচ্চার উপরে এই যে তোমাকে নাচেও প্রথম হতে হবে, তোমাকে গানেও প্রথম হতে হবে, মানে একটা বাচ্চা একটা ক্লাসে সবাই তো প্রথম হতে পারে
0: না,
1: কেউ একজন প্রথম হয়।
0: একদম,
1: তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে প্রতিভা আছে, প্রত্যেকটা মানুষ ঈশ্বর প্রদত্ত এবং প্রত্যেকেরই মধ্যে একটা নিজস্ব প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে যদি আমরা ধরে তার যত্ন আতি করতে পারি তাহলে সে সেখানে সফলতা পাবে।
0: একদম, সেই জন্যই ভারত সরকার একটা খেলো ইন্ডিয়া বলে প্রকল্প নিয়েছেন, তারপরে তামাক বর্জন করার জন্য একটি মানে ওয়েবসাইট ওনারা খুলেছেন, সেটা হলো মানুষ হেল্পলাইন লঞ্চ করেছেন, সেটা হলো ন্যাশনাল নার্কোটিক হেল্পলাইন পোর্টাল, একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দাঁড়িয়েছে, যার লক্ষ্য প্রতিটি নাগরিকের কাছে মাদক দ্রব্য সম্পর্কিত বিষয়গুলো সহজে রিপোর্ট করার জন্য একটি ব্যবহারকারী একটি বান্ধব প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন।
1: তার মানে যদি কোনো যুব বন্ধু নেশাতে আসক্ত হয়ে পড়েন, তাকে সেই নেশার থেকে মুক্তি করানোর জন্য এই ব্যবস্থা
0: করা হয়েছে। এবং সরকার এটাও করছেন, স্কুলে কলেজে এই নেশার যে নেশাদ্রব্যাদির যে অপকারিতা, যেটা স্বাস্থ্যকে ভীষণভাবে এফেক্ট করছে যুবক যুবতীদের, যে প্রথমেই আমি যেটা বললাম যে শরীর স্বাস্থ্য না থাকলে একটা যুব সম্প্রদায় শক্তিশালী হতে পারে না, তাহলে স্কুলে কলেজে সেই এডুকেশনের সাথে এই শিক্ষাটাও ভারত সরকার জুড়ে দেওয়ার প্রকল্পটা নিয়েছেন। এবং আর এমন একটা গ্রাম এক্সাম্পল তৈরি করতে চাইছেন যেখানে কোনো মানে নেশামুক্ত গ্রাম, সেটা একটা এক্সাম্পল গ্রাম হিসাবে তৈরি হবে, যেটা সবাই দেখবে কোনো নেশা কোনো দ্রব্য বা নেশামুক্ত কোনো মানুষজনই সেখানে থাকবে না। এটা একটা ভারত সরকারের প্রকল্প, আইডল গ্রাম যাকে বলে, নেশামুক্ত গ্রাম, সেরকম একটা তৈরি করার প্রকল্প ভারত সরকার নিয়েছেন।
1: হ্যাঁ, পূবালিদি যেটা বললো যে খেলো ইন্ডিয়া প্রকল্প রাইজিং ট্যালেন্টকে, মানে উদীয়মান প্রতিভাকে বিকশিত করতে যুবাদের মধ্যে সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি প্রকল্প এনেছে। তো অনিরুদ্ধ, তোমার কি মনে হয় এই প্রকল্পগুলো মানে ভারতীয় যারা খেলোয়াড়রা রয়েছে, যারা উদীয়মান প্রতিভা, তাদের ক্ষেত্রে হেল্প করবে?
2: হ্যাঁ, একদমই তাই। এই প্রকল্পের ফলে গ্রাম বাংলার বা প্রান্তিক জায়গায় থাকার প্রতিভাবান খেলোয়াড়দের প্রভূত উন্নতি হচ্ছে, পাশাপাশি বিশ্বের দরবারে ভারতবর্ষের নামও উজ্জ্বল হচ্ছে। আমরা দেখেছি মনু ভাকার, নীরজ চোপড়া, পিভি সিন্ধুদের মতো খেলোয়াড়দের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে।
1: হ্যাঁ, সত্যি তাই। খেলো ইন্ডিয়া রাইজিং স্টার এই প্রকল্পের মাধ্যমে যে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, শুধু গ্রাম বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার যে প্রকল্প শুরু হয়েছে, সেই প্রসঙ্গে সৌভিক কিছু বলবে?
3: কৃতির 11টি ক্ষেত্রে অ্যাসপায়ারিং ক্রীড়াবিদদের মূল্যায়ন করে, সেগুলি হলো আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, ফুটবল, হকি, কাবাডি, খোখো, ভলিবল, ওয়েটলিফটিং অ্যান্ড রেসলিং। কৃতি ক্রীড়া সচেতন সংস্কৃতিকে

0: সাহায্য করে, যেমন স্কাউটিং, অ্যাসেসমেন্ট প্রোগ্রাম ইত্যাদি। এর অন্যান্য উদ্যোগ হল ক্রীড়া অবকাঠামো উন্নতি করা এবং আনুষ্ঠানিকভাবে অনুমোদিত প্রতিষ্ঠানে ক্রীড়াবিদদের জন্য বিশেষ কোচিং প্রদান।
1: তাহলে আমরা জানতে পারলাম যে ভারত সরকার এই যে প্রকল্প গ্রহণ করেছে খেলো ইন্ডিয়া রাইজিং স্টার, মানে একটা জিনিস প্রবলিত মনে হয় না যে এই যে যখন বিশ্বের দরবারে ভারতের পতাকা নিয়ে, মানে কোনো খেলায় আমরা যখন জয়ী হই, ওই পোডিয়ামটাতে যখন আমাদের খেলোয়াড়রা উঠে ভারতের পতাকা নাড়ায়, গর্বে আমাদের বুকটা ভরে যায় না?
2: একদমই পার্থ, তুমি যে কথাটা বললে, পোডিয়ামে যখন ভারতের পতাকাটা উত্তোলন হয়, নিয়ে দাঁড়ায়, তখন শরীরের মধ্যে এক আনন্দের শিহরণ বা কি বলবো, এক দেশপ্রেম যেভাবে জেগে ওঠে সারা পৃথিবী, মানে ভারতবর্ষের লোকের মধ্যে, সেটা একটা দেখার মতো জিনিস। এবং সেটা করার জন্য আমাদের, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো পার্থ, যে যারা আসছেন খেলার জগতে, যারা ওই পোডিয়ামটায় দাঁড়াচ্ছেন, ম্যাক্সিমামই কিন্তু রুরাল এরিয়া থেকেই আসছেন। এটা তোমার কি মনে হয়, সেটা কি তোমার, তুমি সহমত না কি?
1: না, আসলে একটা সময় আমরা দেখেছি যে বহু প্রতিভাবান খেলোয়াড় যারা বিভিন্ন প্রান্তরে থাকতেন, প্রান্তিক মানুষজন, তাদের মধ্যে থেকে তো অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা পেয়েছি, কিন্তু সঠিকভাবে তাদের সঠিক জায়গায় পৌঁছানোর জন্য যে আর্থিক, যে প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন ছিল, সেগুলো আমরা করতে পারিনি, যার জন্য তারা অচিরেই হারিয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার এই যে খেলো ইন্ডিয়া রাইজিং স্টার প্রকল্পটি নিয়েছেন, তার ফলে কিন্তু এই অলিম্পিকের ইতিহাসে আমরা দেখেছি যে কত গরিব ফ্যামিলি থেকে উঠে আসা খেলোয়াড়রা আমাদের ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে।
2: একদম ঠিক বলেছো পার্থ। আর একটা কথা, এটা বলছি না যে শহরের ছেলেমেয়েরা খেলায় মানে সর্বোত্তম রেজাল্ট করছে, না সেটা নয়, তারাও করছে, কিন্তু রুরাল এরিয়াতে যেখানে,
1: এখানে কোনো বৈরিতা নেই, এখানে এখানে সবার জন্যই এই প্রকল্প আনা হয়েছে।
2: একদম, কিন্তু বিশেষ
1: যার মধ্যে প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে উন্মেষের জন্য এই প্রকল্প।
2: একদম, এবং এই প্রতিভাটাকে শনাক্ত করার সিস্টেম করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সর্বোত্তম অনুশীলন করতে হবে। সেই জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে, পরীক্ষিত পদ্ধতিতে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে দিয়ে একটা ধারণা করবে ছেলেমেয়েদের স্পোর্টিং এবিলিটি কিরম আছে, তাকে কি কতটা তার প্রয়োজন প্রশিক্ষণের, বা তাকে কোন উন্নততর প্রযুক্তিবিদ্যার সাহায্যে প্রশিক্ষণ দিলে সে আরও সর্বোত্তম রেজাল্ট দিতে পারবে। এই প্রকল্পগুলোই ভারত সরকার আমাদের নিয়েছেন, এই কৃতিত্ব।
1: মানে প্রযুক্তি পরিসংখ্যান দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া, ধরুন কোন একটা বোলার বল করছে কোন একটা ব্যাটসম্যানকে, সেই প্রত্যেকটা মানুষের তো প্রত্যেকটা খেলায় একটা স্ট্রং পয়েন্ট থাকে, একটা উইক পয়েন্ট থাকে। তাহলে একটা ব্যাটসম্যানের যেমন স্ট্রং পয়েন্ট থাকে, তার একটা উইক পয়েন্টও আছে।
2: একদম,
1: তাহলে আমি যদি তার উইক পয়েন্টে বলটা করতে পারি, তাহলে সে আউট হবে। তাহলে সেই বোলারটাকে যদি আমি আমার প্রযুক্তিবিদ দিয়ে বুঝিয়ে দিই যে ভাই তোমাকে ঠিক ওই জায়গাটাতে বলটা করতে হবে, তাহলে আমাদের পক্ষে, তার পক্ষে উইকেট নেওয়াটা সহজ হয়ে যাবে।
2: সেই জন্য প্রযুক্তিটাকে ভীষণভাবে কাজে লাগাতে হবে।
1: একদমই তাই,
2: এবং সেই হিসেবেই কৃতি একটি সফল স্কিম আমাদের
1: চলেছে আগামী দিনে। ঠিকই, ডমিঙ্গোর কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো। ও বলছিল যে ও বিজ্ঞাপনী সিনেমার সঙ্গে জড়িত, মানে অ্যাড ফিল্ম,
3: শুধু অ্যাড ফিল্ম না, শর্ট ফিল্ম, বেঙ্গলি ফিচার ফিল্মের সাথেও আমি যুক্ত।
1: আচ্ছা, এই যে বিকশিত ভারতে ভারতের অর্থনীতি সমৃদ্ধকরণে সিনেমা একটি অন্যতম উপাদান, সিনেমার ইন্ডাস্ট্রিতে যে বহুল পরিমাণে অর্থের ব্যবহার করা হয় এবং তার থেকে যে ট্যাক্স, যে রেভিনিউ গভর্নমেন্ট পায়, সেখান থেকেও তো আমাদের উন্নতি হয়। দেখো, প্রথমত তো এখানে একটা সম্মানেরও ব্যাপার আছে, যদি আমরা ভালো সিনেমা তৈরি করতে পারি তাহলে বিশ্বের দরবারে আমাদের নাম হবে। তার পাশাপাশি যদি আমরা ভালো সিনেমা তৈরি করতে পারি, সেখান থেকে যে রেভিনিউ জেনারেট হবে, সেখান থেকে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। তো আগামী দিনে তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে নতুন প্রজন্মের যারা রয়েছেন, যুব বন্ধুরা, তারা কি আগ্রহী হবেন?
3: হ্যাঁ, সিনেমা ভারতীয় সমাজের উন্নয়ন এবং যুবশক্তিকে উজ্জীবিত করার একটি শক্তিশালী মাধ্যম। নতুনভাবে কর্মসুযোগ যদি করে দেওয়া হয়, নতুনভাবে কাজ পাবে।
1: হ্যাঁ অনিরুদ্ধ, সিনেমা ইন্ডাস্ট্রিতে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রভূত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হতে পারে বলে আমার মনে হয়, যে আগামী দিনে এই ধরো এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এই যে VFX বলো বা CG বলো, মানে কম্পিউটার গ্রাফিক্স, এর প্রবণতা অনেক বাড়ছে। শুধু দেখো, আগে দুটো একটা চ্যানেল ছিল আমাদের কাছে, এখন বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্ম আসছে, কাজ করার সুযোগ বাড়ছে, নতুন ছেলেমেয়েরা অভিনয়ের সুযোগ পাচ্ছে, এডিটরের চাহিদা বাড়ছে।
3: হ্যাঁ,
1: মানে সিনেমার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন,

0: ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা তৈরি করে তাদের কাজের সুযোগ বাড়ছে।
1: হ্যাঁ,
0: তো এই যে একটা বিপুল সংখ্যক মানুষের কাজের সুযোগ এখানে বাড়ছে এবং এতে করে নবীন প্রজন্ম কিন্তু এখানে আগ্রহী হতেই পারে, তাই তো?
1: হ্যাঁ।
0: সরকারের আরেকটি অন্যতম প্রকল্প বিজ্ঞান ধারা প্রকল্প। বিগত দিনগুলিতে আমরা দেখেছি বিজ্ঞান সাধনায় ভারতবর্ষ একটি অভূতপূর্ব সফলতা পেয়েছে, সে চন্দ্রাভিযান হোক, মঙ্গল অভিযান হোক, তো সমস্ত ক্ষেত্রে একটা বিপুল পরিমাণে সফলতা পেয়েছি। তো আগামী দিনে এই বিজ্ঞান ধারা প্রকল্প আমাদের এই বিজ্ঞান সাধনাকে আরও কতদূর নিয়ে যেতে পারে বলে প্রবলিতির মনে হয়?
2: পার্থ, তুমি যেটা বলেছো, কারণ বিজ্ঞানের উন্নতি ছাড়া তো কোনো দেশের উন্নতি হতে পারে না, সুতরাং বিজ্ঞান প্রযুক্তি এগুলো আমাদের উন্নতিকরণ করতেই হবে। তা এই স্কিমটা বিজ্ঞান ধারা স্কিম, এটি একটি ভারতের জনপ্রিয় সরকারি স্কিম। এটি বাস্তবায়নের জন্য সরকার তার 15th ফিনান্স কমিশন পিরিয়ডে এটার জন্য 10,600 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। আর বিজ্ঞান ধারা হলো বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের জন্য ভারত সরকার কর্তৃক প্রবর্তিত একটি ব্যাপক পরিকল্পনা। এই পরিকল্পনাটাতে কি বলা হয়েছে যে এইগুলোকে একত্রিত করে এর পদ্ধতির লক্ষ্যই হলো দেশের বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন শক্তি ইকোসিস্টেমকে শক্তিশালী করা এবং ভারতের সামগ্রিক উন্নয়নে এর অবদান রাখা।
0: দিদি, আসলে যে প্রসঙ্গেই আলোচনা করি না কেন, ঘুরে ফিরে সেই একটা জায়গাতেই আমাদের আসতে হয়, দক্ষতা। দক্ষতা বৃদ্ধি করলেই তাহলে আমাদের, আমরা যে কাজটা করছি সেই কাজের সুযোগ আমাদের বাড়বে। সেই লক্ষ্যকে মাথায় রেখে এই যে সরকারি প্রকল্প আছে ই শ্রম পোর্টাল, তাকে মার্জ করা হয়েছে আলাদা প্ল্যাটফর্মগুলোর সঙ্গে, যেখানে দক্ষ লেবার মানে দক্ষ শ্রমিক তৈরি করা হচ্ছে এবং যার যা কাজ তাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারছি, যেখানে যুবকদের শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করার সুযোগ পেতে চলেছে 500-এরও বেশি কোম্পানিতে। শ্রম সুবিধা এবং সমাধান পোর্টাল চালু করা হয়েছে, মানে ধরো কেউ শ্রম দিচ্ছে, কেউ সুবিধাটা নিচ্ছে
3: একদম,
0: আর কেউ পুরো বিষয়টাকে সমাধান করছেন। এই তিনটে বিষয়ের একত্রীকরণ করে সরকার নতুন পোর্টাল চালু করেছে, যেখানে মানুষ যার যা প্রয়োজনীয়তা সেখান থেকেই নিতে পারবে।
3: যাচ্ছে অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যুবশক্তি নতুন নতুন উদ্ভাবন করেছে, আমাদের যুবক যুবতীরা প্রযুক্তিতে যেমন দক্ষ ঠিক একইভাবে তারা সৃজনশীল এবং উদ্যমী, তারা নতুন নতুন চিন্তাধারা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। তাদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলেই আমরা একটি স্বয়ংসম্পূর্ণ ভারত গড়তে পারব।
0: হ্যাঁ সৌভিক, একদমই তাই, তুমি একদমই ঠিক জায়গাটা ধরার চেষ্টা করেছো। আসলে কোনো একটি দেশ তার শক্তিটা হলো সেই দেশের মানব সম্পদ, আর সেখানে ভারতবর্ষের যে মানব সম্পদ আছে, আমরা জানি যে ভারতবর্ষের এই মুহূর্তে জনসংখ্যা পৃথিবীর মধ্যে সর্বাধিক, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি আগেই বলেছি, প্রায় 66% জনসংখ্যার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু একদম তরতাজা যুবক। অর্থাৎ সেই 18-এর সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পড়ছে, তবু 18-এর শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, উদ্যমী হওয়ার পাশাপাশি সৃজনশীলতার প্রয়োজনীয়তা আছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বর্তমান ভারতবর্ষ একটা তেজিয়ান ঘোড়ার মতো দৌড়াচ্ছে, বর্তমান সরকারের গৃহীত প্রকল্পের পথ অনুসরণ করে ভারতবর্ষ উন্নয়নশীল দেশ থেকে ধীরে ধীরে উন্নত দেশের দিকে এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমাদের সে স্বপ্ন পূরণ হবেই। আজকে এখানেই শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই বন্ধু সৌভিক সাহা, ডমিঙ্গো অনিরুদ্ধ গোমস এবং আমাদের দিদি পূবালি ধর। তোমাদের প্রত্যেককেই আকাশবাণীতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।
2: নমস্কার।
3: নমস্কার।
0: শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পার্থসারথি রাউত। সকলে ভালো থাকবেন, নমস্কার।
4: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং

0: সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন সুবল চন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ।

নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গং সীতা সমরূপিত বাম ভাগং মহাশায়ক।

তুমুল সংগ্রাম চলল রাম রাবণে। একই একই মিতা বিভীষণ, একে একে রাবণের মস্তক করিলাম ছেদন, পুন জোড়া লেগে যায় কিসের কারণ? কহ কহ মিতা বিভীষণ, কি প্রকারে হবে ওই রাবণ নিধন? কর জোড় করি কহে মিত্র বিভীষণ, পূর্ব কথা আজিমর হইল স্মরণ। রাবণ করিয়াছিল ব্রহ্মার আরাধনা, প্রীত হয়ে সৃষ্টিকর্তা দিয়েছিলেন মৃত্যুবান রাবণের করে, আর বলেছিলেন বিপক্ষে বাণ যদি পায় কোনো মতে, প্রহার করায় যদি তোমার বক্ষেতে, বক্ষে যাবে ব্রহ্মাস্ত্র ভেজিবে তোমার, সেই দিন রাবণ তুমি হইবে সংহার। সেই বাণ রাখিয়াছে রাবণ ঘরণী মন্দোদরী, তবে জানো রাম সে

হায় হায় মিতা বিভীষণ, এত করেও হলো না রাবণ নিধন, এরপরে আছে রাবণের মৃত্যুবান, না না না না হলো না, হলো না রাবণ নিধন, হলো না সীতা উদ্ধার, হলো না হলো না। শ্রীরামে কাতর দেখি পবন নন্দন, যা কহিল বিভীষণ বুঝিলাম এখন। প্রভু এত চিন্তা কিসে, আমি তো আছি বাবা, মন্দোদরীর কাছ থেকে এখনই এনে দেব মৃত্যুবান, দাও পদধূলি।

যা বাবা, এক ঝাঁক প্রহরী দাঁড়াতে পাহারা দিচ্ছে, ওদের চোখে ধুলি দিয়ে যেতে হবে অন্তঃপুরে, মন্দোদরীর মন জয় করে জেনে নিতে হবে কোথায় আছে রাবণের মৃত্যুবান। বেশ, তাহলে এখন আমি গণক ব্রাহ্মণের বেশ ধারণ করি। মায়া বলে পাব।

0: আয়, একজন সাধু এসেছে রে। আরে আরে আয়, সাধুকে প্রণাম করি। আয়,
1: প্রণাম করিছে প্রহরীগণ ভূমিষ্ঠ হইয়া, আর আশীর্বাদ করিছে হনুমান মস্তকে পদ দিয়া। প্রহরীগণ, এবার পথ ছাড়ো, যাবো অন্তঃপুরে, রানীমাইদের করগণনা করে বুঝে নেব আজকে কার জয় হবে।
0: মহারাজের আদেশ ছাড়া তো আপনাকে পথ ছাড়তে পারি না।
1: আরে এই প্রহরীগণ, সেই যেদিন লঙ্কা দগ্ধ হয়েছিল সেদিন আমি যদি দয়া না করতাম, মহারাজের বাবার সাধ্য ছিল না লঙ্কা রক্ষা করে। সেই দিন থেকে রাবণের কাছে আমি বিশেষ পরিচিত। তোরা বলবি আমায় তোরা দ্বার ছেড়েছিস।
0: আপনার নাম কি ব্রাহ্মণ?
1: আমার নাম রামদাস শর্মা।
0: আচ্ছা আচ্ছা, বেশ, এই ছেড়ে দিলাম পথ, যান অন্তঃপুরে।
1: জয় রাম জয় রাম, জয় শঙ্কর বলিয়া অন্তঃপুরের দ্বারে দাঁড়াইল।
2: মহারানী মন্দোদরী বাহিরে আসিল।
0: ব্রাহ্মণ প্রণাম চরণে।
1: ওটমা, তোর নাম বুঝি মন্দোদরী?
0: হ্যাঁ বাবা ঠাকুর।
1: ভাগ্যবতী তুই মা, তবে লঙ্কার ভাগ্যের ফলাফল তোরই করগণনা করলেই বুঝে নিতে পারবো। মা গো, দেখি তো মা, একবার বাম হাতটা পেতে বস।
3: ওই যে গণনা।

0: মা, এবার বুঝে নিলাম কে জয়ী হবে। রাক্ষর হয় যার নামের আদি বর্ণে, সেই জন জয়ী হবে আজি কারারণে। অর্থাৎ আজকের যুদ্ধে রাবণ যে মুক্ত হবে এ আমার দৃঢ় বিশ্বাস। তবে সাবধান, কারণ রাবণের মৃত্যুবাণ যে তোরই হাতে।
1: ব্রাহ্মণ ব্রাহ্মণ ব্রাহ্মণ
0: ইমা, চমকে উঠলি কেন মা? শোন রানী, করিস না ছলনা, এই অসম্ভব বিদ্যা আমার গণনা। এই লঙ্কাতে যেখানেতে যে যে বস্তু আছে আমি সব বলে দিতে পারি, যদি একবার গণি খড়ি পেতে। যা গণনা করে বললাম অস্বীকার করিস?
1: আপনার অদ্ভুত গণনা সন্ন্যাসী।
0: সাবধান সাবধান, কারণ সেই রাম সৈন্যদলে আছে একটা ঘর পোড়া হনুমান, কৌশল করে নিয়ে পালাবে সেই তো মৃত্যুবান।
1: সে ভয় আমি করিনি ব্রাহ্মণ, যে স্থানে রেখেছি মৃত্যুবান, কোনো বীরের সাধ্য হবে না তা নিয়ে যেতে। আপনি যখন গণনা করে জেনেছেন, আমাদেরই হিতৈষী, আপনাকেই বলছি, ওই ফটিক স্তম্ভে আছে মৃত্যুবান।
0: জয় রাম জয় রাম জয় রাম, মৃত্যুবানের সন্ধান সে পাইয়া মারুতি, ভাঙিল ফটিক।

এই তোমায় ফলগুলি দিচ্ছি, এই ফলগুলি নিয়ে আমার স্বামীর মৃত্যুবাণটা দিয়ে যাও। ফল দিবি মা? ওই ফলে তোদের ফল ভালো নয়, কর্মফল খণ্ডানো কি ফলা ফলে যায়, কর্মফল ভোগ কর মা, আমি চললাম। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম।

প্রভু প্রণাম চরণে, এই যে রাবণের মৃত্যুবান, ধন্য ধন্য হনুমান, তুমি করি আশীর্বাদ, এইভাবে সর্বকার্যে জয়ী হও তুমি।

তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ খনং তিষ্ঠ, ওরে আমার মৃত্যুবান একটু দাঁড়া, শেষের সময় একটু রাম বলে ডেকে নি, রাম রূপ দর্শন করি।

এতদিনে বাসনা আমার হইল পূরণ, কোথায় পতিত পাবন দয়াল রাম, সম্মুখে সে দাঁড়াও ভুবন ভুলানো রূপ করি দর্শন, নয়ন ফেলি আজ শেষ পল, জয় রাম জয় রাম।

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন সুবল চন্দ্র দাস ও সহ শিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম আগলে রাখার শিক্ষা। লিখেছেন অনুপম কাঞ্জিলাল। গোটা পৃথিবীতেই আধুনিক সময়ে ব্যক্তি স্বাধীনতার পরিসর ক্রমেই চওড়া হচ্ছে, সেটা স্বাভাবিকও। ব্যক্তি তার নিজস্ব অভিমত ও রুচি অনুযায়ী জীবনযাপনের অভিমুখ নির্ধারণ করবে, অন্য কেউ সেখানে ঢুকবে না, এই সিদ্ধান্তে আধুনিক সময়ে দাঁড়িয়ে দ্বিমত পোষণের কোনো অবকাশ নেই। কিন্তু এই অন্যের পরিসরে না ঢোকার আগ্রহ যদি এমন স্তর ছুঁয়ে ফেলে যেখানে মানুষ ভুলে যায় তার সামাজিক দায়, সহমর্মিতার অনুভূতি, তবে তা কি সভ্যতার জন্যই এক বিপদ বার্তা নয়? আসলে ব্যক্তি স্বাধীনতার বোধ ও সহমর্মিতার দায়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু মুশকিল হল সহমর্মিতা দেখাতে গিয়ে অন্যের ব্যক্তি স্বাধীনতার সীমানার মধ্যে ঢুকে পড়া হচ্ছে কিনা, তা নিয়ে অনেক সময়ই একটা সংশয় বা দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্ব বা সংশয়ের কারণেই পথে ঘাটে প্রতিদিন চলাফেরা করা নাগরিক পরস্পরের প্রতি উদাসীন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য উঠে আসছে, আধুনিক নাগরিক তাদের সহনাগরিকদের ভালো মন্দ নিয়ে উদাসীন থাকাই শ্রেয় বলে বিবেচনা করছেন। রাস্তায় কেউ বিপদে পড়লে অন্যেরা এড়িয়ে যাচ্ছেন, নাগরিকদের পারস্পরিক সহমর্মিতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। ব্যক্তি নাগরিক তার কষ্ট, যন্ত্রণা, অসহায়তাকে নিজের মধ্যে অবরুদ্ধ রাখতেই বেশি তৎপর হচ্ছেন। মনোবিদরা বলছেন এমনটা হওয়া অসম্ভব নয় যে ব্যক্তি স্বাধীনতার প্রবল দাপট মানুষকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে নিঃসঙ্গতার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিপদের মোকাবিলা করতে ব্যক্তি স্বাধীনতার তাৎপর্যকে আবার নতুন করে বুঝতে হবে আমাদের। বুঝতে হবে ব্যক্তি স্বাধীনতা মানে ব্যক্তির মতকে মান্যতা দেওয়া, তার সঙ্গে সামাজিক সহমর্মিতার কোনো ব্যবধান থাকতে পারে না। ট্রেনে বা বাসে আমাদেরই পাশে বসা একাকী কোনো মানুষ যদি অনর্গল চোখের জল ফেলতে থাকে, কিংবা আমাদেরই পাশ থেকে কেউ কখনো নিরাসক্ত ভঙ্গিতে মেট্রো বা ট্রেন লাইনের দিকে এগিয়ে যেতে থাকেন, তখন সেটা তার ব্যক্তি স্বাধীনতা বলে আমরা চুপ থাকতে পারি না। সেটা তো মনুষ্যত্বের অবমাননা। তখন অজানা অচেনা সেই মানুষটির হাত দুটো চেপে ধরতেই হয়, বলতেই হয় আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে। হয়তো নেহাতি কথার কথা, তবু এটাই বলতে হয়। এটাই সহমর্মিতা, একেই বলে আগলে রাখার শিক্ষা। আজ পৃথিবী জুড়েই নানাবিধ দিন পালনের রেওয়াজ শুরু হয়েছে। অনেকে মনে করেন এই দিন পালনের মধ্যে আসলে নানান সামাজিক সমস্যা সম্পর্কে মানুষকে সচেতন করার একটা তাগিদ কাজ করে। আর এই দিন উদযাপনের তালিকায় যখন 7ই জুন ওয়ার্ল্ড কেয়ারিং ডে এসে জুড়ে যায়, তখন বুঝতেই হয় মানুষ আসলে মানুষকে আগলে রাখার শিক্ষাটা নতুন করে আঁকড়ে ধরতে চাইছে। আধুনিক প্রতিযোগিতার গতি মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করেছে, অসহায় করেছে। তাই মানুষ এখন মানুষের কেয়ার চাইছে, চাইছে পাশে থাকার আশ্বাস। আমাদের একসময় যৌথ পরিবার ছিল, সেখানে হয়তো অনেক সমস্যা ছিল, কিন্তু সেই যৌথ পরিবার থেকে অনেকেই আগলে রাখার শিক্ষায় খুব ভালোভাবে রপ্ত হতেন। কালের নিয়মে যৌথ পরিবার ভেঙেছে, সেই আগলে রাখার শিক্ষাও দুর্বল হয়েছে। আমাদের সমস্যা বোধহয় এটাই, আমরা পুরনো মূল্যবোধ সরিয়েছি কিন্তু সময় উপযোগী নতুন মূল্যবোধ গড়তে পারিনি। আমাদের তাই নতুন করে পরস্পরকে আগলে রাখার শিক্ষা নিতে হবে। বুঝতে হবে ব্যক্তি স্বাধীনতা মানে সমাজ থেকে আলাদা হওয়া নয়, বরং ব্যক্তির স্বাতন্ত্র মেনেই সামাজিক যুথবদ্ধতার বলয়কে দৃঢ় করা। আমাদের বোঝার সময় এসেছে সামাজিক উদারতা ও ঔদার্যই ব্যক্তি স্বাধীনতা রক্ষার কবচ। শুধু দিন পালনের হুজুগে নয়, আগলে রাখার শিক্ষার অনুশীলন শুরু হোক প্রতিদিন, প্রতি মুহূর্তেই। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস অ্যাঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। আসছি বিস্তারিত খবরে। ভারত ও জাপান অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা, ওষুধ শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ বিকেলে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক শীর্ষ সম্মেলনে মতবিনিময় করেছেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বর্তমান সময়ে বিশ্বাস হল আসল সম্পদ। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভারত ও জাপানকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, মুক্ত অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুই দেশের কাছে অভিন্ন অগ্রাধিকারের বিষয়।
1: আজ ভারত ও জাপান দোনো হি বিশ্ব কি সবসে বড়ি ইকোনমিজ মে সে হ্যায়। এক ফ্রি প্রসপারাস আর রুলস বেজ ইন্ডো প্যাসিফিক হামারি সাঝা প্রাথমিকতা হ্যায়। ক্ষেত্র কি সবসে বড়ি ডেমোক্রেটিক আর মার্কেট ইকোনমিজ কে রূপ মে আজ হমনে কই মহত্বপূর্ণ পহল কি হ্যায়। ইনসে হাম মিলকর পুরে ক্ষেত্র মে শান্তি, স্থিরতা আর প্রগতি কা মার্গ প্রশস্ত করেঙ্গে।
0: এদিকে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে বৈঠকে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। বিদেশ সচিব জানান, বার্ষিক শিখর সম্মেলনের সময় চূড়ান্ত হওয়া বহু সিদ্ধান্তই মূলত অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, দুই দেশের আলোচনায় উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। বিক্রম মিশ্রী বলেন, আগামী বছর ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপিত হতে চলেছে।
2: Leaders reflected on the very strong foundation of our bilateral ties across multiple sectors, including trade and investment, economic security, defense, supply chain resilience, technology, innovation, and people-to-people exchanges. And both leaders acknowledged the role that our special strategic and global partnership plays insofar as peace, prosperity, and stability in the Indo-Pacific and even beyond is concerned.
0: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ বলেছেন যে জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারতের দক্ষ কর্মী বাহিনীর জন্য নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সবার জন্য সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার উপর সরকার লাগাতার জোর দিচ্ছে।
3: It's a partnership that has many dimensions. Trade also is an important element of this partnership, particularly given our complementary strengths. What we get from Japan are largely technology-driven products. What we sell to Japan are also value-added products. We are not selling raw materials or intermediates. We are selling high-quality, precision-engineered material, auto component, electronic component. So, in effect, this particular relationship has both the trade and investment dimension.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল নবনির্বাচিত বিধায়কদের সংসদীয় বিধানসভার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। লোকসভার সচিবালয় জানিয়েছে, বিধায়ক, স্পিকার বা প্রিসাইডিং অফিসার এবং সংসদীয় বিশেষজ্ঞদের মতো অভিজ্ঞতা বিনিময়ের একটি অন্যতম মাধ্যম হয়ে উঠবে এই কর্মসূচি। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রোধে গৃহীত ব্যবস্থা এবং বর্তমান

পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈঠকে বসতে চলেছে। আগামী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রস্তাবিত এই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায়

0: করছে পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। বিভিন্ন দপ্তরের কাজ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকার শ্বেতপত্র প্রকাশ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই জন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে দুটি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ চেয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 জন বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক আজ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে ঋতব্রত সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দল নির্বাচনের আগে একটি ব্যক্তিগত কোম্পানিতে পরিণত হয়েছিল। বিপুল দুর্নীতির বিরুদ্ধে মানুষ নির্বাচনে জনমত দিয়ে সরকার বদল করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফও আনুষ্ঠানিকভাবে 2025-26 অর্থবর্ষের জন্য ইপিএফ জমার উপর 8.25% সুদের হার ঘোষণা করেছে। ইপিএফ স্কিম 1952 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অনুমোদনের পর এই সুদের হার ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের আজ সূচনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেন, নতুন প্রকল্পটির আওতায় প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিন পর্যন্ত মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হবে। গ্রামীণ রোজগারকে শক্তিশালী করতে এবং স্বনির্ভরতা বাড়াতে তিনি একে একটি বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক শিশুদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই পুরস্কারের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। মন্ত্রক জানিয়েছে, আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান awards.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা বৈঠক গতকাল দোহায় শেষ হয়েছে। কাতার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনের শেষকৃত্যের পর উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল ইরান যাচ্ছেন। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক আজ দেশের আকাশসীমার চারপাশে 22টি চীনা সামরিক বিমানের উপস্থিতির অভিযোগ করেছে। এই 22টি বিমানের মধ্যে 20টি সীমান্ত রেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর, মধ্য এবং দক্ষিণ পশ্চিম এলাকায় প্রবেশ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, চীন ক্রমাগত তাইওয়ানের চারপাশে সামরিক তৎপরতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 17 জন অসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 90 জনের বেশি। কিয়েভের প্রায় 30টি স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামীকাল থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফিফা বিশ্বকাপে আজ রাতে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে রাউন্ড অফ 32 ম্যাচে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। শেষ 32-এর অন্যান্য ম্যাচে আগামীকাল সকালে টরন্টোয় পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ভ্যাঙ্কুভারে আলজেরিয়ার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে, জাপানের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকা শক্তি। ফিফা বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আজ রাতে লস এঞ্জেলসে স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া। খবর এখনকার মতো শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় অনুরোধের আসর, 8:30 অন্বেষা। থাকবে বিজ্ঞান আশ্রিত নাটক মেঘ ভাঙা বৃষ্টি, রচনা অর্ণব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনায় সুন্দরম। রাত 10টায় অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শিল্পী মধুরী মাসিল। 10:45 দিলরুবা বাজিয়ে শোনাবেন অরূপ কুমার সেন। 11:00 ভজন পুতুল দত্তর কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুমিত মিশ্র। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী তন্ময় বসু।

0: সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় হিন্দি ছবির গান, আটটা পনেরোই নানা রঙের গান, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা বেজে ষোলো মিনিটে স্পটলাইট, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিষেক মণ্ডলের উপস্থাপনায়। এছাড়া আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের হিন্দি ও ইংরাজি ধারাভাষ্য শুনবেন। রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে শুনলেন।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে? যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
2: কম্প্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই।
3: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
4: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी धृति सेन शर्मा। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত।

0: মন্ত্রিসভার বৈঠকে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক, এছাড়া প্রতিটি থানায় চালু হয়েছে 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক। রাজ্যে অবৈধ অনুপ্রবেশের প্রভাব খতিয়ে দেখতে খুব শীঘ্রই কেন্দ্রের একটি উচ্চ পর্যায়ের কমিটি পশ্চিমবঙ্গ সফরে আসছে। তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে 17 জনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, এর ফলে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি কার্যকর করার প্রথম প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী সরকার। মন্ত্রিসভার বৈঠকে আজ দ্য ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026-এর খসড়া বিল পরীক্ষা ও সুপারিশ করার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। কমিটির নেতৃত্বে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাই। 4 সপ্তাহের মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে, এরপর বিধানসভায় বিলটি পেশ করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি কাঠামো চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর মাধ্যমে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত আইন সংক্রান্ত বিষয়ে অভিন্ন বিধান আনার উদ্যোগ শুরু হয়েছে। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান, বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এজন্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে 2টি ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তিতে 224 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুর দুয়ার, কলকাতা নগর দায়রা আদালতের মতো 9টি জায়গায় ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের অনুমতিও আজকের বৈঠকে গৃহীত হয়েছে।
1: মন্ত্রিসভা 2026 সালের 1 অগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মানে NHM অধীনে কর্মরত মানব সম্পদের মানে কর্মীদের মাসিক পারিশ্রমিক প্রতি মাসে 5,000 টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড জীবিকা আজীবিকা মিশন গ্রামীণ বিভিজিরামজি স্কিম পশ্চিমবঙ্গ 2026 বাস্তবায়নের জন্য কার্যোত্তর অনুমোদন দিয়েছে। নোটিফিকেশন 30 জুন বের করা হয়েছে।
0: অগ্নিমিত্রা পাল জানান, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আগামী মাস থেকে 5,000 টাকা করে বেতন বৃদ্ধির পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে একটি ESI হাসপাতাল ও মালদায় জওহর নবোদয় বিদ্যালয় তৈরি করার জন্যও জমি দেওয়া হবে। রাজ্যে 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য সচিবালয়ে নবান্নে একথা ঘোষণা করেন। এছাড়া রাজ্যের প্রতিটি থানায় 24 ঘন্টার মহিলা হেল্প ডেস্ক বা নারী সহায়তা কেন্দ্রেরও আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
2: নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পরামর্শে আজ থেকে রাজ্যের সবকটি থানায় চালু হচ্ছে আরও 2টি জরুরি পরিষেবা উইমেন হেল্প ডেস্ক এবং প্রত্যেক মিউনিসিপাল টাউনে দুর্গা সুরক্ষা স্কোয়াড।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধের তথ্য গোপন না করে প্রতিটি অভিযোগ নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। ব্যাধি লুকিয়ে রাখলে তার চিকিৎসা সম্ভব নয় বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। সাইবার ক্রাইম পোর্টাল এবং 1930 হেল্পলাইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সাইবার অপরাধের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এমনকি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের টাকা যে সমস্ত অ্যাকাউন্টে জমা পড়ছে সেগুলিও এই অপরাধের হাত থেকে নিস্তার পাচ্ছে না। সে কারণে প্রতিটি থানায় চালু হওয়া এই হেল্প ডেস্ক বিশেষ সহায়ক হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন।
3: আমাদের সাইবার হেল্প ডেস্ক নিয়ে বলতে চাই, এটা কি মহামারীর আকার ধারণ করেছে। তার যত বিভিন্ন সামাজিক প্রকল্পেও যারা ফর্ম ফিল আপ করছেন, অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, সেটাও জানতে পেরে সেই সমস্ত প্রান্তিক মানুষদের কাছ থেকেও অত্যন্ত অল্প পয়সা তাদের অ্যাকাউন্টে থাকে বা অল্প টাকা তারা সামাজিক ভাতা বা বিভিন্ন সাহায্যের উপর নির্ভর করে, সেখান থেকেও টাকা মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা, এত লম্বা চেন

0: দ্রুততার সঙ্গে হাতবদল হয়ে চলে যাচ্ছে।
1: মুখ্যমন্ত্রী জানান, এজন্য রাজ্যস্তরে সাইবার নিরাপত্তার দায়িত্বে একজন সিনিয়র আধিকারিককে নিয়োগ করা হবে, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করবেন। পুলিশের কাজের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, পুলিশের পুরনো সুনাম ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে পার্ক সার্কাস ও আসানসোলে পুলিশের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দুর্গাপুজোর আগেই 112 জরুরি পরিষেবা চালু এবং সেপ্টেম্বরে 16,000 নতুন পুলিশকর্মী নিয়োগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনবিন্যাসের পরিবর্তন, অবৈধ অনুপ্রবেশের প্রভাব এবং তার সামাজিক অর্থনৈতিক অভিঘাত খতিয়ে দেখতে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সফরে আসছে। এই সফরের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে প্রস্তুতি বৈঠক করেন কমিটির সদস্যরা। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করেছে কমিটি। এই পরিস্থিতিতে আগামী 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ডিজিটাল মাধ্যমে জাতিগত জনগণনার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমবার এই প্রক্রিয়ায় স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশনেরও সুযোগ থাকছে। 2027-এর 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ফলাফল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, এই জনগণনার প্রকৃত তথ্য সামনে এলে রাজ্যের জনবিন্যাস সম্পর্কে বাস্তব চিত্র স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে লোকসভা সচিবালয়। আগামীকালও শনিবার পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ও বিধানসভায় যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সমাপ্তি অধিবেশনেও তিনি উপস্থিত থাকবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী পদের দাবি ও পাল্টা দাবিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এই বিষয়ে দলের দুই বিবাদমান পক্ষের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়কেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের পক্ষ থেকে দুপক্ষকেই তাদের নিজ নিজ বক্তব্য ও দাবির সপক্ষে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার 6 জুলাই বিকেল 5:30 মধ্যে এই জবাব দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে কমপক্ষে 17 জনের মৃত্যু ও একাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। স্বতঃপ্রণোদিত এই অভিযোগপত্রে আবাসনের নকশায় ত্রুটির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। কমিশন রাজ্যের মুখ্যসচিব, পুলিশ কমিশনার এবং পুর কমিশনারের কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। তদন্তের গতি প্রকৃতি এবং আক্রান্তদের অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করতে হবে। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে। HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজার ব্যাংক ম্যানেজারকে আগামী বুধবার 8 জুলাই এই হলফনামা জমা দিতে হবে। তোলাবাজি, আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বারাসাত আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী জানিয়েছেন, দেবরাজের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি প্রমোটিংয়ের জন্য 33 লক্ষ টাকা চেয়ে হুমকির অভিযোগে। ওই মামলায় অভিযোগকারীর গোপন জবানবন্দিও নথিভুক্ত হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনো মিডিয়া ট্রায়াল বা মানহানিকর ও অবমাননাকর মন্তব্য করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ 3রা সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন এই নির্দেশ বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর প্রভাবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
2: এর প্রভাবে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, মূলত উপকূল জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে 3 থেকে 6 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা হওয়া, একটি জায়গায় 40 থেকে 50 যেতে পারে।
1: মৎস্যজীবীদের আগামী 5 দিন সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যে অভিন্ন তেমারী বিধি কার্যকর করার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাজ্যের 500টি থানায় আজ শুরু হয়েছে সাইবার হেল্প ডেস্ক। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অনুরোধের আসর। আজকের অনুরোধের আসরে প্রথম গানটি সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়।

পবিত্র সাহা ও রুহি সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে অনুরোধ করেছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনানোর জন্য।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে চেয়েছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য ও অদ্রিতা ভট্টাচার্য।

টিঙাখালী বাজার মাগুরা বাংলাদেশ থেকে প্রকাশ বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস অনুরোধ করেছেন লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির জন্য।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এবারের গানটি মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন সৌমিত্র ভট্টাচার্য, ঝাড়খণ্ড থেকে।

অনুরোধের আসরের সময় প্রায় ফুরিয়ে আসছে, যেতে যেতে একেবারে শেষ গানটি আপনাদের জন্য রইল। অনুরোধ করেছেন চড়াইগাছি বোয়ালদহ বনগা থেকে সবিতা, ছায়া, ঝড়ি, পুতুল ও বিশ্বজিৎ গায়েন। আপনাদের অনুরোধের গান রুনা লায়লার কণ্ঠে।

ঘড়ির কাটা মেপে রুনা লায়লার গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন অন্বেষা।
1: সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। অন্বেষায় আজ শুনবেন মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে।

0: ওমা, মা।
1: হ্যাঁ
0: দাদা ভাইয়ের কোনো খবর পেয়েছো? ফোন করেছে আজকে?
1: না, কোনো খবর তো পাইনি। খুব চিন্তা হচ্ছে জানিস।
0: ও তুই, আয় আয়।
1: কে এলো রে রোদ্দুর?
0: মা বৃষ্টি এসেছে।
2: আরে রোদ্দুর!
0: হ্যাঁ,
2: এই অসময় বৃষ্টি এলো কি করে?
1: মেশোমশাই, আমি রোদ্দুরের বন্ধু বৃষ্টি।
2: বুঝেছি বুঝেছি, একটু রসিকতা করলাম।
1: তুমি আর রসিকতা করার সময় পেলে না? না, আমরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। কিসের চিন্তা করছো মাসিমা? দেখো না বৃষ্টি, রোদ্দুরের দাদা মেঘ কুলু বেড়াতে গেছে, সেখানের কোনো খবর পাচ্ছি না। খুব চিন্তা হচ্ছে।
3: সে কি, ওখানে তো সাংঘাতিক অবস্থা। খবরে শুনলাম ওখানে নাকি রেকর্ড বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 128 মিলিমিটার। বেশ কয়েকজন মারাও গেছেন শুনেছি।
2: তোমরা চিন্তা করো না, মেঘ ভালো আছে।
1: কি করে তুমি জানলে? তুমি কি মেঘের খবর পেয়েছো? মেঘ ফোন করেছিল? হ্যাঁ গো।
2: না, মেঘ ফোন করেনি।
0: আরে তাহলে তুমি জানলে কি করে?
2: আসলে মেঘ কেমন আছে?
1: আরে বলো, আমার মেঘ কেমন আছে গো? আমতা আমতা করছো কেন?
2: আমাকে তো তুমি বলতেই দিচ্ছ না।
3: আচ্ছা আচ্ছা মেশোমশাই, আপনি বলুন, আসলে মাসিমা তো খুব টেনশনে আছেন।
2: আসলে মেঘ আমাকে সরাসরি ফোন করেনি।
0: তাহলে?
2: তবে ওদের গ্রুপের একজন ছেলে পাবলিক বুথ থেকে ফোন করেছিল, বলেছে ওরা ভালো আছে, মোবাইলে টাওয়ার পাওয়া যাচ্ছে না, তাই মেঘ যোগাযোগ করতে পারেনি।
0: ও তাই? বলো
1: বাবা।
0: তা বাবা, তুমি এতক্ষণ এই খবরটা পেয়ে চুপচাপ বসে আছো?
1: দেখ রোদ্দুর, দেখ তোর বাবার কাণ্ড কারখানা একবার দেখ।
2: বাবা, হাওয়া গরম হয়ে যাচ্ছে। এই ভোলা, কোথায় গেলি রে? একটু চা করে তোদের মায়ের মাথাটা ঠান্ডা কর। ভোলা, এই ভোলা,
4: যাই বাবু।
2: আয় রে ভোলা, খেয়াল খোলা পাগলা হাওয়ায় মাতিয়ে আয়।
4: ও রোদ্দুর দাদা বাবু, বাবু কি কইছিলেন? আবহাওয়া গরম, আবহাওয়া আবার গরম হবে কি করে?
0: জানি না, ও তোমার বাবুকে গিয়ে জিজ্ঞেস করো।
1: ভোলাদা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি আগে চটপট করে চাটা বানিয়ে নিয়ে এসো তো।
4: কিন্তু ও বৃষ্টি দিদি, ওই আবহাওয়া ব্যাপারটা।
1: ভোলাদা, দেখছি তুমি ছাড়বে না। আচ্ছা তুমি বলো, আবহাওয়া বলতে কি বোঝো?
4: আমি মুখ্য বোকা মানুষ, আমি আমার আবহাওয়ার কি বুঝি? তবে তবে রেডিওতে আবহাওয়ার খবর হয় বলে শুনেছি।
1: হ্যাঁ, একদম ঠিক শুনেছো ভোলাদা। আসলে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের নিম্নস্তরে কতগুলি উপাদানের অবস্থাকেই আবহাওয়া বলে।
4: অবৃষ্টি দিদিমণি, ওই বায়ুমণ্ডলের উপাদান উপাদান বলতে?
1: বলছি বলছি, না, বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘ, তারপর অধঃক্ষেপণ, এই সব কিছুই বায়ুমণ্ডলের উপাদান।
4: মেঘ দাদা বাবু,
1: ভোলাদা সত্যি মানে সত্যি।
4: হ্যাঁ বৃষ্টি দিদি বানি, তারপর তারপর?
1: হ্যাঁ বলছি, আসলে এটা একটা দৈনন্দিন ব্যাপার। আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হতে পারে। যেমন কোনোদিন হয়তো খুব গরম পড়ল, আবার কোনোদিন হয়তো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামল, পরের দিন সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আবার বেলার দিকে পরিষ্কার হয়ে সূর্য দেখা দিতে পারে।
4: বুঝেছি, রেডিওতে যেমন কয় আজ বৃষ্টির সম্ভাবনা, নদীতে মাঝিদের যেতে নিষেধ করা হচ্ছে।
1: হ্যাঁ ঠিক তাই। এইভাবেই বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দৈনন্দিন পরিবর্তনকে আবহাওয়া বলে। ইংরেজিতে কি বলে জানো? ওয়েদার। আবার একটা বড় অঞ্চলের অনেক দিনের মানে অন্তত 35 বছরের গড় অবস্থাকে জলবায়ু বলে। ইংরেজিতে একে বলে ক্লাইমেট।
4: ক্লাইমেট, ক্লাইমেট। আচ্ছা বৃষ্টি দিদিমণি, আমি বরং ওই একটু চাটা করে নিয়ে আসি, না হলে আবার আবহাওয়া গরম হয়ে যেতে পারে।
2: বলা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আবহাওয়া গরম হয়ে যেতে পারে। আরে বোলা খেয়াল খোলা পাগলা হাওয়ায় মাতি আয়।
1: হ্যালো হ্যালো হ্যালো, কে? মেঘ, কেমন আছিস বাবা? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। হ্যালো, বল বল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ও বল। আরে হ্যালো, শুনতে পাচ্ছি না রে, একটু জোরে বল। একটু জোরে, হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, এবার এবার শুনতে পাচ্ছি, বল বল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে গেল।
0: কেটে গেল? কি বললো দাদাভাই, কি বললো?
1: বললো 2 ঘন্টার রাস্তা 8 ঘন্টা এসেছে, গোটা রাস্তা জুড়ে ভয়ঙ্কর বৃষ্টি, নদী ফুঁসছিল, আবার রোটাং পাশে নাকি নতুন করে তুষারপাত শুরু হয়েছে। তবে তবে ওরা নিরাপদে আছে, স্থানীয় প্রশাসনেরও সাহায্য পেয়েছে, চিন্তা করতে বারণ করলো, তারপরেই জানিস ফোনটা কেটে গেল।
2: এবার তো নিশ্চিন্ত।
1: আরে নিশ্চিন্ত হওয়ার উপায় আছে? যতক্ষণ না ছেলেটা বাড়ি ফিরছে না, ততক্ষণ আমার চিন্তা যাবে না।
2: আরে আমরা এত দূরে থেকে চিন্তা করে কি করবো বলতো? খবর পেয়েছি ভালো আছে, ব্যাস। শুধু শুধু চিন্তা করে কি করবে বলতো ঝর্ণা?
4: এই নিন মা, এই নিন, ডিম টোস্ট খেয়ে নিন তো। বাবু, দাদা বাবু, বৃষ্টি দিদিমণি, তোমরা সবাই খেয়ে না।
0: দাও দাও দাও।
3: খুব খিদে পেয়েছিল জানো তো, আর চা তেষ্টা পেয়েছিল।
4: এই যে চা চা, এই না,
0: দাও দাও দাও। হ্যাঁ, এই অসময় বৃষ্টি যেন লেগেই রয়েছে।
2: সে তো হবেই, এটাই তো প্রকৃতির নিয়ম।
1: প্রকৃতির নিয়ম না ছাই, পাপে দেশটা ভরে গেছে বুঝলে।
2: বাবা, তুমি আবার এর মধ্যে পাপ কোথায় দেখতে পেলে?
4: হ্যাঁ বাবু, মা ঠিক কথাই কইছে।
2: থামো তো, থামো তোমরা, এসব তোমাদের কুসংস্কার। আসলে আবহাওয়া জলবায়ু সম্পর্কে তোমাদের আসল জ্ঞান নেই বলে এসব কথা তোমরা বলছো।
1: শুরু হয়ে গেল এই মাস্টারমশাইয়ের জ্ঞান দেওয়া, শুরু হয়ে গেল।
3: মেসমশাই, আপনি প্লিজ বলুন, অনেকদিন আপনার আলোচনা শুনিনি, আপনার মুখে ভূগোলের গল্প শুনতে ভালোই লাগে।
2: আসলে বৃষ্টি আবহাওয়া জলবায়ুর কথা বলছিল, দুটোই প্রধানত ট্রপোস্ফিয়ার বায়ুস্তরের সঙ্গে সম্পর্কিত।
0: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, সেই ছোটবেলায় পড়েছিলাম, ওসব ভুলেও গেছি।
2: হ্যাঁ তুই তো ভুলবি, বৃষ্টি তোমার মনে আছে?
3: হ্যাঁ কিছুটা মনে আছে। আসলে রাসায়নিক গঠন বা উপাদানের তারতম্য অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে হোমোস্ফিয়ার আর দুই হচ্ছে হেটেরোস্ফিয়ার।
0: আরে বাবা, হচ্ছিল তো ট্রপোস্ফিয়ার নিয়ে আলোচনা, ও আবার হোমোস্ফিয়ার বলতে শুরু করলো।
3: আহা, দেখছেন তো মশাই, বলতেই দিচ্ছে না।
2: তুই থাম না, তুই থাম, বৃষ্টিকে শেষ করতে দি। হ্যাঁ বৃষ্টি বল।
3: হ্যাঁ, হোমোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে 80 থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, আবার উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর বিভক্ত। এদের মধ্যে হোমোস্ফিয়ারে দেখা যায় 3টি বায়ুস্তর, 1 ট্রপোস্ফিয়ার, 2 স্ট্র্যাটোস্ফিয়ার, 3 মেসোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার আমাদের বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এই স্তরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরের দিকে মেরু অঞ্চলের প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একে বাংলায় ক্ষুব্ধ মণ্ডল বলে।
4: ও বৃষ্টি দিদিমণি, ক্ষুব্ধ ক্ষুব্ধ বললে না? ক্ষুব্ধ মানে কি গো?
2: ক্ষুব্ধ ক্ষুব্ধ এমনি মানে তো রেগে যাওয়া,
4: তা আবার কে রেগে গেল গো?
3: ভোলা দা, তুমি আবার কাকে রাখতে দেখলে?
4: তুমি তো কইলে ওই যে ক্ষুব্ধ মণ্ডল নাকি।
2: এই হামক, তুই এখান থেকে যা তো দেখি এখন।

0: মাঝে মাঝে শুনলে হবে না, শুনলে বসে পুরোটা শোন।
1: না মানে আমি যে এই গরম গরম বক ফুলের বড়া ভেজে নিয়ে এলাম গো তোমার জন্য।
2: বক ফুলের বড়া কই? দেখি দেখি, দাও দাও দাও,
1: এই দাও এই দাও।
2: খুব সুন্দর,
0: এটা কিন্তু খুব ভালো জিনিস রে। আবার চাও এনেছিস? এইবার তুই বস বস, মন দিয়ে বসে সবটা।

0: করে হচ্ছে? এগুলো হচ্ছে সব জলবায়ু পরিবর্তনের ফল।
1: ও আচ্ছা আচ্ছা, হুম হুম, আসলে ওই ক্লাইমেট চেঞ্জ নিয়ে ওই নানা রকম খবর পড়েছি।
2: বেশ কয়েকটা পরিবেশ সম্মেলনে এই নিয়ে আলোচনা তো হয়েছে।
1: হুম,
3: এই তোমরা যে নিজেদের মধ্যে কি যে কইছো কিছুই তো বুঝতে পারছি না। আমার এ শুনতে বলে আর নিজেরা ওই ক্লাইমেট সম্মেলন এইসব করছো, আমি যাই মাকে রান্নাতে সাহায্য করি গিয়ে।
4: আমাকে আর সাহায্য করতে হবে না, আমি হোটেলে খাবার অর্ডার দিয়ে দিয়েছি।
0: যাক,
4: হাজার রান্না বান্না করতে ভালো লাগছে না। এই বৃষ্টি, তুমি ডিনার করে যাবে কিন্তু,
2: হ্যাঁ? ওকে,
4: তোমার জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছে।
2: ও ফ্যান্টাস্টিক, ঠিক আছে মাসিমা, তুমি কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেবে। এসো এসো, বসো এখানে, বসো।
0: হ্যাঁ এখানে বসো তো, বসো। সারাক্ষণ মেঘের কথা চিন্তা করো না। আর বাবা, তোমার ছেলে তো বড় হয়েছে, সে একজন ডাক্তার।
4: তুমি আর কি করে বুঝবে বলো মায়ের মন?
2: এরদূর তুই আবার শুয়ে পড়লি কেন? একটু ওঠ, উঠে বস।
1: উফ, একটু শুতেও দেবে না। নাও বসেছি, এবার কি বলবে বলো।
3: ও বাবু, বলেন বলেন, কি যেন বলছিলেন?
0: শোনো শোনো, তবে জলবায়ু পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবনের উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। যেমন ধরো, কোনো মানুষ কি রকম খাবে, কি পোশাক পরবে, তাদের সাধারণ জীবনযাপন কেমন হবে, তা জলবায়ুর উপরেই নির্ভর করে। কারণ স্থান ভেদে জলবায়ুর পার্থক্য রয়েছে।
2: এক্স্যাক্টলি, সেই জন্যই তো কলকাতার মানুষের জীবনযাত্রা এরকম, আবার আন্দামান বা কাশ্মীরের মানুষের জীবনযাত্রা আরেক রকম, আবার গ্রিনল্যান্ডের জীবনযাত্রা আরেক রকম।
0: ঠিক তাই। আসলে আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা থেকেই তোমরা বুঝতে পারি যে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি একই, এবং এদের যে কোনো উপাদানের ঈষৎ তারতম্য ঘটলেই আবহাওয়া পরিবর্তন ঘটে যায়। আবহাওয়া জলবায়ুর উপাদানগুলি নানা কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয়, এদের আবহাওয়া আর জলবায়ু নিয়ন্ত্রক বলে। নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয়, উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম হয়।
2: যেমন নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে, তাই তো?
0: ঠিক বলেছো মিষ্টি, ঠিক বলেছো। আসলে যে স্থান সমুদ্রপৃষ্ঠে যত উচ্চে অবস্থিত তার উষ্ণতা তত কম হয়। এই কারণেই হিমালয়ের শীর্ষ দেশে বরফ দেখা যায়, পাদদেশে নয়। যেখান দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা বেশি হয়, আর যেখান দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে উষ্ণতা কম। যেমন উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড দ্বীপের নিকট উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাব ভালোভাবে লক্ষ্য করা যায়। সমুদ্রের উপর দিয়ে আগত বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, কিন্তু স্থলভাগের উপর দিয়ে আগত বায়ুর দ্বারা বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই থাকে না। আচ্ছা রদ্দুর,
1: হ্যাঁ
0: বলতো, কি কারণে এটা হয়?
1: এটা আবার কি আবার হবে?
2: আমি বলি।
0: হুম বলো।
2: এই কারণেই ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা বৃষ্টিপাত হয়, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা উত্তর ভারতে বৃষ্টিপাত হয় না, তাই তো মশাই?
0: ঠিক, একেবারে একশোতে একশো।
1: একশোতে একশো আর কি আছে? ভূগোলের ছাত্রী এটুকু বলতে পারবে না?
2: দেখছেন তো মশাই কিরকম হিংসে করছে, এরকম করলে আমি কিন্তু আর কিছু বলবো।
0: ঠিক আছে ঠিক আছে, ওর কথা ছাড়ো, ওর কথা ছাড়ো। হ্যাঁ, যা বলছিলাম, হিমালয় পর্বতের অবস্থান এমন যে মধ্য এশিয়ার শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য এশিয়াও যেতে পারে না। আবার আরাবল্লী পর্বতের অবস্থান এমন যে তার জন্য রাজস্থানের পশ্চিমাংশে বৃষ্টি হয় না। পৃথিবীর যে কোনো স্থানে শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যায়, গ্রীষ্মকালে বেড়ে যায়, ফলে একই স্থানে ঋতু অনুযায়ী উষ্ণতার পার্থক্য হয়।
4: আচ্ছা, এর সাথে অসময়ে গরম আবার অসময়ে বৃষ্টি, এর সম্পর্ক কি?
1: আরে এটাই তো জলবায়ু পরিবর্তন, কি তাই তো?
0: একশোতে একশো,
3: সকলে একশো পাচ্ছে আর আমি শূন্য।
0: তুমি একটা আহম্মক বলে।
2: আচ্ছা মেশোমশাই, তারপর বল।
0: শোন শোন, তবে জলবায়ুর পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়, পৃথিবীর জন্ম লগ্ন থেকেই এমনটা ঘটে চলেছে, আর সেটা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক কারণে। এক একটি পরিবর্তন সম্পূর্ণ করতে লেগেছে দীর্ঘ সময়, কখনো কয়েকশো মিলিয়ন, কখনো বা কয়েক লক্ষ মিলিয়ন বছর। মানুষের আবির্ভাবের পর এতে এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। মানব সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে তাদের কিছু কর্মকাণ্ড জলবায়ুকে প্রভাবিত করতে শুরু করলো।

0: হ্যাঁ, তোমাদের মনে রাখা প্রয়োজন যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে বিভিন্ন প্রকার জলবায়ু বিরাজ করছে, তা ওই অঞ্চলের অতীতে জলবায়ু থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির।
1: সেটা কিরকম মাসিমা?
0: হ্যাঁ তুমি বলো।
1: হ্যাঁ, আসলে পৃথিবীর বহু অঞ্চলই একবার হিমশীতল যুগ এবং আর একবার উষ্ণ যুগের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। বিভিন্ন ভূতাত্ত্বিক নিদর্শন, যেমন ধরুন শিলার প্রকৃতি, শিলায় অবস্থিত উদ্ভিদ ও জীবজন্তুর অবশিষ্টাংশের প্রকৃতি ইত্যাদি থেকে প্রমাণিত হয়েছে যে পৃথিবীর বহু অঞ্চল একবার হিমশীতল, একবার উষ্ণ, আবার হয়তো একটু শুষ্ক যুগের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে মধ্য অক্ষাংশ অঞ্চল কার্বনিফেরাস যুগে ক্রান্তীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু, ট্রিয়াসিক যুগে মরুদেশীয় বা মরু প্রকৃতির জলবায়ু, আর ক্রিটেশিয়াস যুগে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কোয়াটারনারি যুগে মেরুদেশীয় বা মেরু প্রকৃতির জলবায়ু মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল। নাতিশীতোষ্ণ অঞ্চলের বিভিন্ন দেশে বর্তমানে কয়লার অবস্থান প্রমাণ করে যে ওইসব অঞ্চলে একসময় উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং ঘন বনভূমির অবস্থান ছিল। পরে কার্বনিফেরাস যুগে ওইসব বনভূমি মাটির নিচে বহুদিন ধরে চাপা পড়ে কয়লায় পরিণত হয়েছে।
2: ওরে বাবা, এমন ভাবে বলছে যেন পরামকুস্ত বলছে।
1: দেখছো তো মাসিমা কি রকম মানে।
3: এই রোদ্দুর কি হচ্ছেটা কি?
4: অবৃষ্টি দিদিমণি, তুমি আরো বলো আরো বলো।
1: দেখ রোদ্দুর দেখ।
2: বল।
1: আচ্ছা, জলবায়ুর এই পরিবর্তন কেবল সুদূর অতীতে সুপ্রাচীন ভূতাত্ত্বিক সময়ে ঘটেছিল তা নয়, কিন্তু সাম্প্রতিক ঐতিহাসিক যুগে বা ঐতিহাসিক সময়ের মধ্যেও জলবায়ুর এই পরিবর্তন লক্ষ্য করা যায়। মেরু অঞ্চলে প্রাচীন শহরের ধ্বংসস্তূপের অবস্থান, প্রাচীন জলসেচ ব্যবস্থার নিদর্শন, এই সমস্ত কিছুই তো এই অঞ্চলের অতীতে মানুষ বসবাসের উপযুক্ত যে আর্দ্র জলবায়ু তার অস্তিত্বের কথা নিশ্চিতভাবে প্রমাণ করে। হিমযুগ অতিবাহিত হওয়ার পর হিমবাহের অপসারণও সাম্প্রতিক ইতিহাসের সময়ের মধ্যে জলবায়ুর পরিবর্তনের কথা প্রমাণ করে থাকে।
0: ঠিক।
1: যেমন ধরো রাজস্থানের মরু অঞ্চলে প্রায় 28 কোটি বছর আগে পারমো কার্বনিফেরাস যুগে আরাবল্লী পর্বত শিখরে হিমালয়ের অস্তিত্ব ছিল। সেই সময়ের আবহাওয়া ছিল আর্দ্র। পরে হিমযুগের অবসানে আর্দ্র আবহাওয়ার পরিবর্তে বর্তমানে সেখানে শুষ্ক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। রাজস্থানে বর্তমানে লুনি নদীর মোহনায় বদ্বীপের অবস্থান প্রমাণ করে যে লুনি একসময় প্রচুর জল ও পুলি পরিবহন করত, তাই তো
0: বলছো? দারুন দারুন বলেছো, দারুন।
1: থ্যাংক ইউ।
0: তুমি সেকেন্ড ইয়ারের স্পেশাল পেপার ক্লাইমেটোলজি নিও।
1: এ মা, হ্যাঁ, আমি আমার তো সেটাই ইচ্ছে আছে।
0: তোমরা যদি লক্ষ্য করো দেখবে জলবায়ু পরিবর্তনের দরুন সব জায়গায় একই রকম প্রভাব পড়ে না। এই পরিবর্তন কমানো এবং তার সঙ্গে খাপ খাইয়ে চলার ক্ষমতা ও স্থান বিশেষে রকম ভেদ আছে। জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলে পাহাড় পর্বতের মতো উঁচু এবং দ্বীপের মতো জায়গায়। বন জঙ্গল ঘেরা স্থানের পক্ষে জলবায়ু পরিবর্তন রোগবার ক্ষমতা খুব বেশি। প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ এলাকা জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানানসই। খাদ্য নিরাপত্তার জন্য তাই এরকম এলাকা বিশেষ উল্লেখযোগ্য। আচ্ছা, অন্যান্য পাহাড়ি অঞ্চলের তুলনায় হিমালয়ের মতো এলাকার দিকে বিশ্বের নজর বেশি, এটা কেন বলো তো বৃষ্টি?
1: কারণ জলবায়ু পরিবর্তনের মাত্রা এখানে বেশি, আবার হিমালয় তো আঞ্চলিক জলবায়ু নিয়ন্ত্রণ করে। তাছাড়াও দুই মেরু অঞ্চলের পর এখানে আছে সবচেয়ে বেশি বরফ। এর বরফ গলা জলেই তো পুষ্ট হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেকাং এর মতো নদ নদী।
0: ঠিক।
1: তাছাড়াও কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই সমস্ত নদ নদীর ওপর। আর সব থেকে বড় কথা, হিমালয়কে ঘিরে আছে 8টি উন্নয়নশীল দেশ।
2: একদম তাই, 8টি উন্নয়নশীল দেশ মানে হলো G8।
1: হ্যাঁ,
2: পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, ভুটান এবং মায়ানমার।
5: এবারে

0: দাদাবাবু 100-তে 100।
1: এটা একদম ঠিক বলেছো ভোলাদা। আসলে এসব জায়গায় স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন কমানো বা মানিয়ে নেওয়া এবং প্রাণবৈচিত্র্য সংরক্ষণটা জরুরি। জলবায়ু পরিবর্তন ও প্রাণবৈচিত্র্য নিয়ে উদ্বেগ আকাঙ্ক্ষা, এই সব কিছুই তো হিমালয় লাগোয়া উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার উৎসাহ যোগাবে।
2: হ্যাঁ, গোটা বিশ্বে হিমালয়ের গুরুত্ব বুঝে ভারত জলবায়ু সংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনার অঙ্গ হিসেবে হিমালয়ের বাস্তুসংস্থান বজায় রাখার এক জাতীয় মিশন হাতে নিয়েছে। তোমরা যদি দেখো, দেখবে সাম্প্রতিক জলবায়ু পরিবর্তন এই মানুষের সৃষ্টি করা জলবায়ু নিয়ামক শক্তিকে ঘিরে। শিল্প বিপ্লবের পরবর্তী যুগে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ক্রমাগত বৃদ্ধি ও তার ফলস্বরূপ পৃথিবী উষ্ণায়ন বিজ্ঞানীদের মধ্যে সৃষ্টি করেছে এক বিতর্কের ঝড়। হ্যাঁ, এ নিয়ে পরে একসময় আমরা আলোচনা করতে পারি, অবশ্যই আজকে নয়।
3: পৃথিবী উষ্ণায়নের ফল তো আমরা ভালোই বুঝতে পারছি, এখন গরমকালে যা গরম পড়ে।
0: আমাদের ছোটবেলায় এত গরম পড়তো না, তাই না বাবু?
2: হ্যাঁ, শুধু এখানে নয়, বন জঙ্গলে গরমের দাপটে দাবানলের ভয়াবহতা ক্রমশ বেড়ে চলেছে, কোথাও কোথাও অতি ভয়ঙ্কর ভাবে। সরকার মানুষকে সরিয়ে আনছে নিরাপদ জায়গায়।
4: কিন্তু বাবা, বনের পশুরা
2: আতঙ্কে দিশে আরো ছুটে আসছে লোকালয়ে, আর মানুষ বৈশাখিক উল্লাসে ছুটে গিয়ে অতি সহজে তাদের হত্যা করছে মাংস চামড়ার জন্যে।
1: সত্যি আজকের উষ্ণ পৃথিবীর করুণ চিত্র, কিন্তু মানব চিত্ত ভাবনাহীন। যে উষ্ণতা বৃদ্ধির দরুন হাজার হাজার পশু পাখি মারা যাচ্ছে, সেই বর্ধিত তাপমাত্রা তাদেরও যে একদিন স্পর্শ করতে হবে, এমন চিন্তা ভাবনা কারোর মনেই আসছে না। আপন আপন সুবিধায় ব্যস্ত সবাই।
2: আসলে মানুষের চাই অর্থ, চাই আনন্দ ফুর্তি, পরিবেশবিদদের কথাও তাদের কানে পৌঁছয় না, তা খবর রাখার তো সময় কোথায়?
1: আচ্ছা, এই সমস্যায় মনে পড়ে 1990 সালে পরিবেশবিদদের সাবধান বাণী। সেদিন তাদের কথাকে প্রলাপ বাক্য বলে অনেকে উড়িয়ে দিয়েছিলেন। তারা কিন্তু বলেছিলেন, মানুষ পরিবেশের উপর নানা দিক থেকে যেভাবে নির্যাতন চালাতে শুরু করেছে, তাতে আগামী 25 বছরের ভিতর পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি চরম পর্যায়ে এগিয়ে যাবে।
2: ঠিক।
1: এবং উষ্ণতা বৃদ্ধির কারণে মেরুদেশের ও তুষারাবৃত পর্বত শৃঙ্গের বরফ প্রচুর পরিমাণে গলতে শুরু করবে এবং সমুদ্র ও নদীর জল ফুলে ফেঁপে উঠবে। দ্বিতীয়ত, বৃদ্ধি পাবে বন্যা, ঘূর্ণিঝড় ও দাবানলের প্রকোপ।
2: ঠিক।
1: তৃতীয়ত, নানা ধরনের জীবাণুর সংক্রমণ ঘটবে এবং কিছু কিছু জীবাণু অতি মারাত্মক আকার ধারণ করবে। এবং চতুর্থত, উষ্ণতা বৃদ্ধিতে নাভিশ্বাস উঠবে পৃথিবীর প্রাণী জগতের।
2: একেবারে ঠিক বলেছো বৃষ্টি, তবে 25 বছর অপেক্ষা করতে হয়নি, তার আগেই বিপন্ন প্রাণী জগৎ।
1: হ্যাঁ,
2: মানুষের অস্তিত্ব যে বিপন্নের পথে সে কথা কেউ ভাবছে
1: না।
2: বিজ্ঞানের মায়া কাজল চোখে লাগিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কেবল রঙিন স্বপ্ন রচনা করে চলেছে তারা।
1: হ্যাঁ, ঠিকই তো, মেরু দেশের বরফ গলতে শুরু করেছে, হিমালয়ের হিমরেখা অনেক ঊর্ধ্বে উঠে গেছে, আর আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত শৃঙ্গের বরফ তো প্রায় নিঃশেষের মুখে। আর মৌসুমী বায়ু শীতল হতে না পারায় বৃষ্টি ঢালছে পাহাড়ের পাদদেশে এবং উপকূল ভাগেও। সমতল ভূমিতে খরার প্রবণতা, নদীতে নদীতে প্রবল বন্যা এবং ভাঙন। শুধু তাই নয়, প্রসারিত হচ্ছে মরুভূমিও, আর বছরের পর বছর শুধু বেড়েই চলেছে খরাপ্রবণ অঞ্চল।
2: হ্যাঁ, নতুন নতুন রোগের যেমন আমদানি হচ্ছে, তেমনি পুরনো রোগগুলো নতুন রূপ নিয়ে ফিরে আসছে। মশারা ছড়াচ্ছে ম্যালেরিয়া, এনকেফালাইটিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া। ডিডিটির ভয়ঙ্কর বিষক্রিয়ার কথা জেনেও মশাদের ঠেকাতে সেই ডিডিটিকেই হাতে তুলে নিয়েছি আমরা।
3: চারিদিকে এত অঘটন ঘটা সত্ত্বেও কারুর চৈতন্যদয় হচ্ছে না।
4: হ্যাঁ, পরিবেশ সুরক্ষার ব্যাপারে মানুষ নাকি যথেষ্ট সচেতন, তাই ঘটা করে প্রতিপালিত হচ্ছে পরিবেশ দিবস, স্বাস্থ্য দিবস, ধূমপান বিরোধী দিবস, এইসব মাইকে, পোস্টারে, ফেস্টুনে ছয়লাভ। আন্তর্জাতিক স্তরে সম্মেলনগুলোতে বিভিন্ন দেশ বলছে যে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রুখতে হবে, মানব সভ্যতাকে দীর্ঘস্থায়ী করতে হবে। তো তুমি কি বলো?
2: পরিবেশ দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণকারী ও দর্শকরা বাড়ি ফিরে দিনটার গুরুত্ব বেমালুম ভুলে যাচ্ছেন।
4: ঠিক।
1: যেসব দেশ

0: পরিবেশ দূষণের জন্য সর্বাধিক দায়ী, তারাই কিন্তু মুখে বড় বড় কথা বলেন।
1: একেবারে ঠিক।
0: উন্নত দেশগুলো সবার উপরে। বিশেষজ্ঞদের মতে পরিবেশের ভারসাম্য সর্বাধিক বিঘ্নিত করছে ওই দেশগুলি, অথচ আন্তর্জাতিক সম্মেলনগুলোতে তারা চুপ করে থাকেন।
2: একদম ঠিক কথা।
1: বাবা, কি যুগ পড়লো বলো দেখি।
0: দেখো তো বৃষ্টি, কে এলো? দেখছি মাসিমা। উমা, তুমি? মাসিমা, মেঘদা এসেছে।
3: মেঘ বাবা, তুই এসেছিস? এসেছিস বাবা?

0: আরে এই যে কি গো, আরে ঘুমের ঘরে গান গাইছো কেন? আরে গান গাইছো কেন ঘুমের ঘরে? হ্যাঁ কেন, ঘরে শুয়ে আছো তো?
1: স্বপ্ন
0: কি? মেঘের কথা কেন বলছো? মেঘ তো
1: আমাদের মেঘ মারা গিয়েছিল
2: অন্বেষা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মেঘ ভাঙা বৃষ্টি নিয়ে বিজ্ঞান আশ্রিত নাটক। অভিনয় সৌমিক বন্দ্যোপাধ্যায়, অনুসুয়া মুখোপাধ্যায়, রূপন দাশগুপ্ত, তুহিনা দত্ত এবং বিল্লদল চট্টোপাধ্যায়। এর সঙ্গেই শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ আভোগী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। আভোগী রাগে সেতার, শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য।

এতক্ষণ আবগী রাগে সেতার শুনলেন শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নাটক।
2: আজকের নাটক টাপুর টুপুর, রচনা মনোজ মিত্র, পরিবেশনা সুন্দরম, নাট্যানুষ্ঠান টাপুর টুপুর।
3: গেল কোথায় বলুন না,
4: কোথায় গেল সে কি আমাকে বলে গেছে? দেখো না, ওদিকে দেখো,
3: মোরালি মোরালি, ওই দেখো তো, ওই দেখো তো, ওই ছাতা মাথায় কতগুলো মেয়ে যাচ্ছে, ওর মধ্যে তোমার বউ আছে নাকি?

0: ও তো আমার হাতে ছাতা ছিল না,
1: হাতে ছাতা ছিল না, তা তুমি কোথায় ছিলে?
0: আগে আমি তো পান কিনতে গিয়েছিলাম।
1: পান কিনতে গিয়েছিলে তো যাও, পান কেন কে যাও?
2: ও মরালি, মরালি
3: বর্ষায় বউ খুঁজে বেড়াচ্ছে।
1: আর বলেন কেন
2: বৃষ্টিটাও নেমেছে তেমন।

0: মাংস কুটছে, চোখ দুটো লাল ভাটার মতো, আর একটা মুখ মুখে দিয়ে সুলুক সুলুক করে কি যেন খাচ্ছে। ওরা বাবা, দুটো খাসি ঠ্যাংনা দড়ি দিয়ে বাঁধা, তার মাথার উপর ঝুলছে। আমার তো না, এই তোমাদের ঘরটা তো বেশ গরম গরম। গামছা আছে গো?
1: কি আছে, গামছা?
0: হ্যাঁ, এই গামছা, এই দেখো না কেমন ভিজে গেছি।
1: এতক্ষণ
0: তো পা ধর জলে গিয়ে দিতে দিতে না।
1: তুমি কে হে?
0: আমি
1: না, এই তোমার কাছে জানলাম।
0: ওই লোক কি তাড়ালি তোমার দোকানের কি দশা? এই দেখো লাল বাতি জ্বলে যাবে খনি। শিগগির শেয়ার বিলসি পাতো বস্ত। এই মেরেছে
1: কি হয়েছে?
0: আরে এটা কি গো? আমি বুঝে গেছি। তা মইবে ওই টেবিলের উপর উঠে তারপর বসতে হয় নাকি তোমাদের শহরের দোকানে? তোমাদের মানে কায়দা দেখলি না?
1: আরে না রে বাবু, না, দুপুরবেলা ঘর দোর সাফা সুফো করবো বলে ওই চেয়ার গুলোকে টেবিলের উপর পেতে রেখেছি। তা বলছি তো, তুমি শুনছো না কেন?
0: এই তুমি আমার শাড়ির মতো চাষাও কেন গো? তুমি আমারে ভালো করে ভুলিয়ে দেখো, আমারে বুঝো, তারপর দেখো আমি শুনি কি না শুনি।
1: এই দেখো দেখিনি সব জল করে ফেললে গো। আরে দেখেছো, পায়ে পায়ে কাটা করে তুললে রে।
0: তোমাদের শৌরে বাবু গিন্নির নাকি পায়ে পায়ে আলপনা কাটে, তারা সব দুগ্গ ঠাকুরুন।
1: আরে বাপু, বাবু গিন্নি ঠাকুর গিন্নি আমরা ওসব বুঝি নি। আমাদের হলো কি দোকান, সময় মতো এসো, দেখো সমান খাতির যত্ন করব। দাদা ঘরটা সাবধান করো না তো।
0: মা, এটা কি গো? কিরম করে মাথা অব্দি ঢেকে শুয়ে আছে? আমার তো দেখা মানে তো বুকের মধ্যে কিরম যেন ফ্যাট করে উঠলো।
1: গণেশ, আরে গণেশ, আরে হে গণেশ,
0: তুমি কি চিড়িয়াখানার সিটে বাপ যে মুচ্ছ যাবো?
1: কি তুলছো কেন?
0: তাই বল তুমি না, এমন করে হাঁক পারলে যেন টেবিলের উপর এক মুনে বোঝা রাখছি। আরে দেখছো না ভিজে কাদা হয়ে গেছে, তাই একটু শুকনো ঠায় রাখ।
1: নামাও, শিগগির নামাও।
0: তবে ছিঁড়ে গেলে তুমি এক জোড়া কিনে দেবে।
1: আরে তুমি কি যাবে কি যাবে না? এই ওদিকে কথা চললে,
0: জানলাটা খুলবো, বৃষ্টি দেখবো।
1: আরে বাবা, এ তো শখের প্রাণ ঘরের মাঠ।
0: এই খোলো না গো, আর শর্মা।

0: জলকা দেয়, ডিম ডিম করে মানুষ পড়া দেখতি, আমার কি যে মজা লাগে না তোমারে কি বলবো। ঠিক ভাদ্র মাসে ডিম ডিম তাল পড়ার মতো, এই কি হলো না গো?
1: আরে তোমার মাথায় কি গোবর, ঘরটা ভাসিয়ে দিতে চাও?
0: এই জলে ভয় পাও? আর আমাদের গায়ে যে বান নাকি গো, এই তো সেবারের বানে। আমরা তক্তাবসির ওপর বসে বসে সে তলবালের সঙ্গে খেলনা করেছি। এই যে তুমি একজন লেডিস মহিলার দিকে লাঠি তুললে, ওই লাঠি তো আজ তোমার কপালে নাচছে। হ্যাঁ আমি তোমার কিছু বলবো না, আমি তোমার ছেড়ে দেবো, কিন্তু কথাটা তো সেটা না, সে তো ছেড়ে দেবে না। আর দেবেই বা কেন, ও বলি কি হয় তোমার এই হাতির পাঁচ পা দেখা?
1: সে কেডা হ্যায় লাটসা হ্যায়?
0: লাটসা হ্যায় ও তাকে সালাম করে।
1: কে সে?
0: আমার বর।
1: বর?
0: হ্যাঁ গো হ্যাঁ, আমার বর না তো কি। এই তো সময় সময় 21 দিন আগে আমরা সাত পাকে ঘুরেছি, টেবিলের উপর জুতো রাখলাম না, ও তো আমার ফুল সাজে দেখো শুনে ওই হাওয়া হয়ে গেল, এক্ষুনি এসে পড়লো বলে। আমি বলছি ওই এক্ষুনি উঠে বসবে, দেখো তুমি সরো, তুমি সরো, আমি আসল খেলার গায়ে নিংড়ে দিচ্ছি।
1: হারামজাদা গণেশ,
2: গালাগাল দিচ্ছেন কেন?
1: কখন থেকে ডাকছি বেটা, গালাগালটাই শুনতে পেলি?
2: বলেছি না ঘুমোলে পর ডাকাডাকি করবেন না, ঘুমোলে আমি আপনার বেয়ারা নই।
1: এই বেটা ওই দেখ,
2: কে বেনি বাবু,
1: কে জানে কোন দিকে সাঁতরে উঠে এলো, বার করে দে
2: গাঁও কামাল,
1: বুঝতে পারছিস না?
2: দাঁড়ান আমি দেখছি। ওই ওই ওই ওই হাঁটো, আরে হাঁটো ইয়াতে, আরে কি দেখছো আমার নাকে কি দেখছো? হ্যাঁ দেখো তুমি আমার চেনো না, গায়ে হাত দেবো কিন্তু, কি দেখছো?
0: দেখছি গণেশের শুটটা কত বড়।
2: তবে রে
0: দেখছি গণেশের পেটটা কত মোটা।
2: হবে না বেনি বাবু,
1: বার করে দে, শিগগির বার করে দে।
2: এই যাও যাও যাও যাও যাও। এই দেখো কেন দুপুর বেলা ঝামেলা করছো বলো তো? আমার কম্ব নাই,
1: এসব কি হচ্ছে গণেশ?
0: এই স্তূপ
3: মরালি মরে নাই,
0: পড়িয়েছে পড়িয়েছে, আরে শুনতে পাচ্ছ না, পড়িয়েছে।
1: কি পড়েছে বেনি বাবু?
0: তাল তাল পড়িয়েছে গো, তাল পড়িয়েছে।
1: তাল পড়েছে মানে খাবার তাল? এ কি পাগল নাকি
0: গো? এই গণেশটা, এই গণেশটা শোনো না গো, এই তোমাদের এখানে একটু গা ঢাকা দেওয়া যাবে?
1: গা ঢাকা মানে?
0: আমি তো লুকিয়ে থাকবো গো, এই মাথা কাউ বলে দিও না কিন্তু। এই দেখো তোমার দোকানে কেনাকাটি যা করবো আমি কিন্তু করবো, এ আমার কথা কিন্তু শুনো। ই তাল পরেটা একটু দেখতে পেলাম না গো।
2: বেনি বাবু
1: খেলা সামলা, কতদিন বলেছি ওরে দরজায় তালা লাগিয়ে ঘুমবি, গায়ের মানুষের হাতে দু একটা পয়সা এলে এই উৎপাত শুরু হয়।
0: ওরে বাবা চুপ করো না, মাথা খাও আর মরা মুখ দেখো।
1: এই এই এই বেরিয়ে এসো, এই টেবিলের তলা থেকে বেরিয়ে এসো। এই আরে গণেশ দাঁড়িয়ে রইলি কেন, দেখতে পাচ্ছি নে, টেনে বার কর, টেনে বার কর।
0: সেই থেকে বলছি কথা কানে যাচ্ছে না না।
1: তুই বাবা, ওরে বাবা তুই আজ থেকে শাড়ি ব্লাউজ পরিস। দাঁড়া তিনি আগে আসুন।
2: কে আসছেন বেনি বাবু?
1: লাট সাহেবের বাবা।
0: বেশি ফুটানি করো না বুঝলে, যদি রেগে যায় না তোমাদের দুজনকেই মামার বাড়ি দেখায় ছাড়বে। হ্যাঁ মশাই, আর রেগে সে যাবেই, আমার সঙ্গে যে ব্যবহার তোমরা করিছো সে কথা শুনলি, সময় সময় মাত্র 21 দিন হলো, এখন সে সহজে ছাড়বে না।
3: মরালি মরালি
0: ওই আসছে
3: ম। প্রণাম দাদু। দেখুন দেখিনি, শনিবারের ভারবেলায় দেওতানা উঠলো, ওদিন জ্বালাবে বলে মনে হচ্ছে, একেবারে ভিজে একসা হয়ে গেছি। আচ্ছা শহরে বৃষ্টির কি প্রয়োজন বলুন তো দাদু, এখানে তো ফসলের কোনো আশা নেই।
2: এই সেই তাল নাকি?
3: বড্ড পড়া পড়ে গেছে মুখটায়। তা কই গো?
1: কি চাই?
3: যা কলা কোথায় গেল? কই গো তোমার পানি নিচ্ছি খাবে না?
1: এটা কি তোমার তামাশার জায়গা?
3: কে বোঝাবে দাদু, কে বোঝাবে? সেই তো বলছি এর নাম শহর, তামাশার জায়গা নয়। আরে কাছে কাছে থাকো, তা গেছি পান কিনতে,

0: দে দেখে যাক করা নেই, সেই থেকে তল্লাটে যাবো তুইও দোকানে আমি ঘুরে বেড়াচ্ছি। ওই জায়গাটা একটু ওই শিলিপাড়ি ছিল তো লাস্ট টাইমে একেবারে ন্যাচে গোবরে হয়ে গেছি আর কি। তা বৈশ্যছো কোথায়,
1: কি খোঁজা হচ্ছে মিস্টার?
0: বউ ভাই গেল কোথায়?
1: বউ
0: এই সবে হয়েছে এই সময়ে সময়ে
2: 21 দিন হবে।
0: হ্যাঁ দাদু, তা সকালবেলা দেখেছিলেন তো এরকম ঘন হয়ে মেঘ।

0: বড় আমার তো বেরিয়ে পড়লে।
1: হ্যাঁ, আমি আমার ভাই বইয়ের কথা ফেলতে পারিনি, এই 21 দিনে না আমার বদ্ধবেশটা হইয়া গেছে।
0: তাছাড়া বিয়ের আগে এসব তো কিছু দেখিনি।
1: কিছুই দেখিনি,
0: ওর থেকে দেখবে, ওর বাপ ওই যিনি আমার পূজনীয় শ্বশুর মশাই, তিনি তো জন্ম অন্ধ।
1: তা সেই কখন সকালবেলা 2টা পান্তা খেয়ে বেরিয়ে পড়েছি, শালদা স্টেশনে নামাইস তো, যা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে না, এটা দেখবো ওটা দেখবো,
0: মানে মানে শ্বশুর আমার জন্ম অন্ধ বইলে তেনার মেয়ে ডাকা আর মেটে না। তা বুঝলে ভাই, আজ ওর কথা শুনে এই ছাতা না আনলে না
2: আপনি
0: জানেন না সে অনেক বেত্তান্ত। আরে সেই স্থানে আপনার বৌমার পেছনে ছাতা তুলে হেদিয়ে মরছি, ওমর আলী ছাতাই এসো, ওমর আলী ছাতাই এসো। ফুলসজ্জার জিনিস তো, একটু ভালো জায়গা দেখে মেলি। হ্যাঁ কি বলুন দাদু,
2: মেলো আমার মাথায়? আরে যেখানে সেখানে ঢুকে বউ খুঁজলেই হলো, আগে দেখবে তো সেখানে উঠেছে কিনা আছে কিনা।
0: আছে, সে তো আমি ওই টেবিলের উপরে স্যান্ডেল জোড়া দেখে টের পেয়ে গেছি দাদু।
1: কি টেবিলের উপরে জুতো তুলেছে? এই খেলো,
0: না না না না না না ভাই, ফেলে দিস না ভাই, ফেলে দিস না, একটুখানি থাক না, দেখবেন দাদু আর একটু পরে ও নিজ দিয়ে এসে নামিয়ে দিয়ে যাবে। ও হয়তো সেরকমই ইচ্ছে করেছে।
2: আরে বিয়ে করেছো, বউ সামলাতে পারবো না?
0: এখন আর কিছু বলবেন না দাদু, পানটা আনলাম তো, তাস করে যদি আমার না খায়।
1: মরালি, মিঠে মশলার সাথে লবঙ্গ ভরা পানি নিয়েছি, আমি তবে খেয়ে নি।
0: আরে তোমার মাথায় কি সারের নাক করা আছে নাকি? ওর সময় তুমি দাদুদের এখানে ঢুকে হাঙ্গামা করতে বুঝতে পারতো না? আরে এই দেখো দেখো,
3: মানুষ না
0: যেন আমাদের বিয়ে হয়নি।
2: তবে রে গণেশ,
0: চলো চলো চলো, না না না অনেক হাঙ্গামা হয়েছে দাদুদের এখানে, দেখো দেখিনি লজ্জা আমার মাথা কাটে যাচ্ছে।
3: কিসের কথা, কোড্ডের হলো কি মার লোক কি?
0: আরে এখন হলো বিশ্রামের টাই, এই চলো চলো চলো, দাদুরা খুব ভালো লোক বলে তোমার কিছু বলেনি, চলো
3: জুতো সিঁড়ি দেখো।
0: হ্যালো কি হয়েছে?
3: বিজে হাওলে গেছে ডাকগাড়ির একখানা পোস্ট কার্ড হয়ে বেরিয়ে পড়েছে, দেখো।
0: আরে দেখুন দেখুন, পোস্ট কার্ড ঢুকিয়ে জুতো বানিয়েছে। দেখুন দাদু,
3: অবশ্যই
0: একটু হলে জমতো ভালো, কিন্তু দাদুদের বোধহয় কষ্ট হবে না দাদু। দাদু একটু চেষ্টা চরিত্র করলে হয় না, একটু চা
2: চা?
0: না না, এই চলো চলো চলো,
3: দেখেছো তুমি, দেখো কিরম বড় মানুষ, সাল একবার দেখো যেন দু চোখ দিয়ে গিলে খাবে, দেখো তুমি।
0: দাঁড়া আমি আমি দেখছি। তা বলছিলাম কি দাদু, আমরা কিন্তু নগদ খেতাম, একেবারে ফেলো করি মাখো তেল। এই এই এই দেবে না দেবে না, চলো চলো ফিরে চলো।
3: বড় লোক বললি, এতক্ষণ তো পর পর করে কলসি কলসি চা বই আনতো।
2: এই কি ভেবেছো কি তোমরা,
3: তুমি আমাদের কি ভেবেছো?
2: এটা কি পেন্দাবন?
0: দুপথে মরালি,
3: আমি এক পথে দুটো দেখবো, বেশি হাঁটতে পারবো না।
0: তা তুমি যা বলবে তাই।
2: নাম কি?
0: কেষ্টদুলাল মন্ডল।
2: মেয়েটি তোমার কে হয়?
0: কে এই মরালি? দেখলে আমার এমন হাসি।

0: মিস্টার কি বলেন না, আরে তখন থেকে তো বউ বউ করছো, বউয়ের কপালে সিঁদুর কয়?
1: সিঁদুর
0: কই?
2: আজকাল
1: এই সব হচ্ছে,
0: বর্ষায় সব শাস্ত্র বইয়া গেছে
1: বটে, রেখাটাও দেখা যায় না বাবা কেষ্ট দুলা,
0: এর মধ্যে স্থায়ী রেখা কি করে বই দেবে দাদু, এ তো মাত্র সময়ে সময়ে
1: টিকিট কেটে পড়ো, নালে এরপর কিন্তু পুলিশ ডাকবো।
0: হ্যাঁ পুলিশ, পুলিশ কেন?
2: সেটা আদালতে ঢুকলেই টের পাবে মিস্টার।
0: আদালত, আদালত কেন?
2: সেটা কাঠগড়ায় চাপলেই মালুম হবে মিস্টার।
0: কাঠগড়া, কাঠগড়ায় কি হবে?
1: তোমার মুখে কাঠগড়া ধরা হবে। মেঘলা দিনে মেয়ে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছো, দুটোকেই ছমাস ছমাস ঘানি ঘোরাবো মিস্টার।
0: আদালত, বুঝেছি বুঝেছি, এবার আলি বুঝেছো, আদালতে আমাদের বিচার হবে, মানে তুমি আমার মানে আমি তোমার মানে আমরা ইয়ে ইয়ে কিনা। যাওয়া যাওয়া ঘাবে দিয়েছিলেন দাদু বড্ড, তা আমি রাজি, ডাকুন পুলিশ ডাকুন। আরে রাজি রে বাবা, আরে তুমি তখন সত্যি আমার বউ, প্রমাণ দেওয়াটা মোটেই কঠিন হবে না।
2: এই
0: শোনো না, এমন করা করা সব প্রমাণ দেবো না, দাদু ডাকুন পুলিশ ডাকুন। আচ্ছা দাদু, আপনাদের এখানে পর্দা কাটানো কামরা নেই, মানে আমরা একটু প্রাইভেটে বসতাম আর কি।
3: রোজ দুপুরে একটা না একটা উৎপাত,
0: রোজ দুপুরে আপনার কোথায় উৎপাত হয় বলুন তো, আজই তো একটু মিনিমাম।
1: আরে এইসব গাইয়া এখানে ঢুকে প্রাইভেট ঘর, আরে এরপর ভদ্রলোক তো ছেলে বউরা এই দোকানে ঢুকবে। গণেশ আমি ভেতরে যাচ্ছি।
2: মশা গেল,
0: এসো বস, একটা শিখলে ধরাই। হ্যাঁ চলে নাকি? তোমাদের এই ম্যানেজার দাদু লোকটা কিরকম বলো তো?
2: হ্যাঁ দাদু কেমন বলুন তো?
0: কেন কিরকম মনে হচ্ছে মিস্টার? বলবো মানে আমার মনে যা আসে তাই বলি। হ্যাঁ বলো। লোকটা ব্যবসার কিছু বলছে না।
2: আচ্ছা
0: শহরের মানুষ বুঝতে আমার দেরি লাগে নাকি? আমার তো খালি হাসি
1: পাই।
0: যাচ্ছি, তোমরা যা বুঝেছো বেশ বুঝেছো, তবে কি জানো বেনি বাবু কিন্তু রেস্টুরেন্টের কারবারে 40 বছরের ঘুঘু। বসো।
1: হ্যাঁ
0: চলে গেল বুঝলে, কিরকম প্যাঁচ কষে চাটা খাচ্ছি দেখো,
2: কিরকম রাগ করে প্যাঁক প্যাঁক করে চলে গেল দেখলি না। আচ্ছা কিছু করবে না তো?
0: না না কি আর করবে, ওই তো বিয়ে নিয়ে গিয়ে চা তৈরি করে নিয়ে চলে আসবে। আরে ভেবেছিল টাল বাহানা করে যদি দুটো বাটা বেশি বার করে নেওয়া যায়, সেটি হচ্ছে না।
2: আজ আমাদের খুব আনন্দ হয়েছে না গো, কত কি দেখলাম।
0: আজ যেন বর্ষায় তুমি দেখো মিলেছ।
2: দেখো দেখো কি গো?
0: চিড়িয়াখানায় চলো দেখো, সব হরিণের মাথায় দেখবে কিরকম দেখো মেয়ের
2: বহ। দেখো না
0: কি গো,
2: ওরা দুজনে না ওখানে কি যুক্তি আনছে, তাই আমার কিন্তু ভালো লাগছে না গো।
0: আরে তাই তো,
2: চলো চলে যাই আর একটা দোকানে যাই।
0: তাই চলো। আরে এদের কাছে অনেক সময় খাটো বন্দুক থাকে। হ্যাঁ কোমরে গোচা। আরে যদি তাই নিয়ে এসে দাঁড়ায় মানে আমার তো হাত খালি। না না চলো চলো, এই জুতোটা নাও। আরে এসো তো, আরে ছাতাটা কোথায় রাখলাম? আরে হাতে আর কিছু না।
1: কি বলতে কি বলেছি তাই বলে শুধু মুখে চলে যেতে হয়। আরে এসো বসো বসো।
0: এই দাদু কি আমাদের বলছেন?
1: আরে দাদুর দোকানে চা না খেয়ে চলে যাবে তাই কি হয়? কই মা মরালি, এসো এসো। অত দূর থেকে তোমরা দুটিতে এসেছো আমার কাছে। হ্যাঁ

0: দাদুর দোকানে চা খেয়ে যাবে না? বসো বসো।
1: ওগো
2: কি গো,
1: এ দাদু তো সিআরপিতে দিচ্ছে গো।
3: হঠাৎ দাদু কিরম ভালো লোক হয়ে গেছে না গো।
2: ওই দেখো আবার সিআর ছাড়ছে।
0: আরে এই তো আমাদের কাজ রে ভাই, খদ্দেরে তোয়াজ করেই তো 40টা বছর পার করে দিলাম। বসো বসো, আরাম করো। আর কাপড়টা এমন গোটাচ্ছ কেন মালক? কি
1: জল ফুলছে যে,
0: পড়ুক না জল। আরে এ তো আর ঠাকুর ঘর নয়। হ্যাঁ, তোমরা গাঁয়ের মানুষ বেড়াতে এসেছো, অত ভুল ধরলে চলে? ওরে গণেশ, এদের জন্য দুটো কাটলেট ভাজ।
1: কাটলেট? কাটলেট কি গো?
0: সে কি মালককে কোনোদিন খাওয়া হয়নি?
1: না।
0: সে কি কথা কেষ্ট দুলাল, প্রায় 21 দিন ঘর করছো, করেছো কি?
2: আগে ইচ্ছে তো ছিল, তা দুখানা কত পড়বে দাদু?
0: হ্যাঁ আগে খাও তো, সে দামের কথা পরে দেখা যাবে।
1: হ্যাঁ হ্যাঁ, সে পরে দেখা যাবে। এখানে
0: দুখানা তো মাত্র কাটলে, ফু, এর আবার দাম কি নেবো? তা দিও 8-16 টাকা।
2: কত বললেন দাদু?
1: দাদু কাটলেট ঝাল না মিষ্টি গো?
0: ঝাল না মিষ্টি, যো খায়া ও পস্তায়া, যো নেই খায়া ও ভি।
1: হ্যাঁ আমরা খাবো।
0: খাবে বই কি, বড় লোকের বৌঝিরা দু বেলা খেতে আসে, গাড়ি করে দাদুর দোকানের কাটলেট খেয়ে যায়।
1: তা আমরা তো রেল গাড়ি করে এসে খেয়ে যাচ্ছি দাদু।
0: হ্যাঁ ওই কথাটা আজ আমি বড় লোকের বৌঝিদের শুনিয়ে দেব।
1: হ্যাঁ আশা করে শুনিয়ে দেবেন তো, কি এমন তাতে ফ্যাকা দিয়ে?
0: কিন্তু তারা তো শুধু কাটলেটই খায় না মা লক্ষ্মী,
2: একেবারে গলা কাটা দর দর দে। দোকানের নিতে কিন্তু কম সময় হয় না দাদু।
0: দর নিয়ে এখানে কেউ দর করে না।
1: যা দর হয় কাটলেট।
0: চিংড়ির না মাংসে?
1: চিংড়ি মাংস, চিং মাং মাংস, চিং মাংস। তুমি দু রকমের দিতে পারো না গো?
2: দু রকমের অর্থ?
0: আহা, দুখানা চিংড়ি দুখানা মাংস,
2: মানে ওই 8-16 টাকা, 16-16 32 টাকা
0: ট্যাক্স আলাদা। ওরে গণেশ শুনে নে,
1: অনেক
0: সময় খালি পেটে গা গুলো বাবা কেষ্ট দুলা, পেট ভরে খেয়ে নাও।
1: হ্যাঁ সেই কোন সকালে দুটো পান্তা খেয়ে বেরিয়েছো, খেয়ে নাও
2: মোরালি।
1: হ্যাঁ হ্যাঁ খাও।
0: তা মোগলাই পরোটা বোধ হয় খাওয়া হয়নি মা লক্ষ্মী কোনোদিন?
1: কি পরোটা?
0: মোগলাই।
1: মোগলাই?
2: মোরালি এদিকে শোনো, এদিকে
0: মোগলাই পরোটা, মাংসের দোপিয়াজি।
1: পেঁয়াজি?
0: দোপিয়াজি শুনলে পরলোকের বৌজিদের চিবে জল আসে।
1: কার মুখ দেখে আজ উঠেছিলাম গো?
2: আমার গো।
0: আর বৃষ্টিটাও নেমেছে আজ মোগলাই মেজাজে, আজ বাদশা খানার দিন মোরালি।
2: ওগো একটু একটু শোনো না, এদিকে
1: কেন?
2: আরে আসো না।
1: তুমি
2: একা যাবে কেন, আমাদেরও নিয়ে চলো।
1: তুমি কি বলো না মাঝে মাঝে, কোথায় নিয়ে যাবো? মুচ্ছ না করে
2: এই মেরেছে। আর তো দেরি করার যাচ্ছে না দাদু, ও তো ফিরতে আবার হাত হইয়া যাবে দাদু। আদানা উঠি।
0: আরে সে কি সে কি, আরে না না না না না, দেরি হবে না, বসো বসো বসো। আরে গণেশ
2: না দাদু, না দাদু, আপনার ওই গণেশের নরণচরণ ভাগ্যতিবদ্ধ ডিগি ডিগি, ওদিকে আবার গাড়ি পাবো পাবো না। হাঁটি হাঁটি কেমন হ্যাঁ পেন্না, আরে একদিন আসবো কেমন দাদু? চলো চলো চলো চলো।
4: আরে বসো বসো মিস্টার, দেরি হবে না, সব রেডি, আমি গুছিয়ে আনছি।
2: তাহলে আমি একটু ঘুরে আসি, আমার এক ওই খুড়শ্বশুর হাওড়া পুলের পাশে থাকেন তো, তা আপনি তখন গোছ গাছ করুন, আমি একটা পেন নাম সেরেই চলে আসছি। ওটো কি হলো?
1: তুমি কি বলছো গো?
2: কেন কি হচ্ছে?
1: তোমার খুড়শ্বশুর? ও মা গো, তুমি কি দজো বড়ে?
2: আই কে বলেছে?
1: তাহলে আমার বাপের তো কোনোই ভাই নেই।
2: ও তা তোমার বাপের না থাকে, আমার বাপের তো আছে, তাতেই চলবে, চলো।
0: কিন্তু অর্ডার দেওয়ার পর আর যে বেরোনো যাবে না বাবা কেষ্ট দুলাল।
2: সে কি দাদু?
0: হ্যাঁ একেবারে দাম করির পাট চুকিয়ে বেরোবে,
2: আমাদের বিশ্বাস হয় না দাদু।
0: এই যে ব্যবসা রে ভাই। ওরে গণেশ ভালো করে শুনে নে, আর চটপট হাত চালা, শুনছিস?
4: হ্যাঁ শুনছি, বলুন।
2: না না না না, আর ওটা দেবেন না, দেবেন না, না না না।
1: কেন গো?
0: ওই ছুরি কাটা গুলো বেশ ভালো করে ধুয়ে নি।
2: না না না না, বারণ করুন, আমরা কিছু খাবো না দাদু।
0: শোন, কাটলেট প্রন আর মটন
2: তলে যাচ্ছি, আমরা তলে যাচ্ছি, উড়ু উঠো না।
1: মুখের মোগলাই আমি নাকে চলে যাই আর কি।
2: এই এদিকে এসো, এদিকে এসো।
1: কি
2: শোনো না,
1: কেন
2: তোমার মাথায় কি কিস্তু ঢোকে না? সেই স্টক সোক টিপি খোসা মারি, তুমি কিছুই বলতে পারবে না।
1: চুপ করো না।
2: কেন?
1: ভদ্রলোকের জায়গায় সেমন করতে আসে?
2: এরা ভদ্রলোক না, এরা খুব খারাপ লোক মারালি।
1: কি
2: আমারে অপদস্থ এনস্থ করার তালি আছে?
1: হো হো না।

0: দাদুর না, আরে দাদুর মতো লোক কি হয় না।
1: ওই দেখো, ওই দেখো, ওই ছুরি কাটা সব ধুয়ে এনে আমার আমার গলায় বসাবে মরালি। মরালি ওটো, আমার ট্যাগ খালি, মাত্র দশটা টাকা আছে, ওটো। ওই দাদু বুঝতে পেরেছে আমরা গরিব নো, তাই কোনোভাবে তাড়াতে না পেরে তোমার যত ভালো ভালো খাবারের লোভ দেখাচ্ছে, জানে জানে দামের কথা উঠলেই আমরা ছুটে পালিয়ে যাব।
0: কি?
1: হ্যাঁ হ্যাঁ, খেও না, খেও না মরালি। আরে খেয়ে টাকা দিতে না পারলে পুলিশে দেবে, ঠ্যাঙা হবে, হাজতে পাঠাবে। চলো চলো চলো।
2: আরে চললে কোথায়? আরে ও লাকসাহেবের বাবা, একটু ল্যাজ গুটিয়ে ভাগোছে। হ্যাঁ
0: গণেশ, ভাগো ভাগ, আমাকে ছেড়ে দাও তো। না খেয়ে আমি আজ এখান থেকে যাব না।
1: মরালি,
0: তুমি কি ভেবেছো কি মাগনা খেতে ঢুকেছি তোমার দোকানে? এই আসলে টাকা বাঁধা আছে, এই নাও, এই নাও, এই নাও টাকা।
1: টাকা?
0: ফুলশয়ের যে ছাতা দেখেছো, সেরা জুতো দেখেছো, এবার টাকা দেখো, টাকা টাকা টাকা, হাত দিয়ে দেখো, বড় ১০০ টাকার নোট।
1: মরালি,
0: নাও টাকা, আনো খাবার, আমি কিন্তু ফার্স্ট ক্লাস খাবার চাই।
1: ফুলশয়ের সেই টাকা?
0: হ্যাঁ গো, বেড়ে রাতে বলেছিলে না সংসারে তুমি আমার মান বজায় রাখবা, আমি তোমার মান বজায় রাখবো।
1: মরালি,
0: মাত্র সময়ে সময়ে ২১ দিনে সব ভুলে যাব গো।
1: মরালি,
0: না গো, না না না।
1: হ্যাঁ মরালি, চলো চলো, এদের দোকানে আমরা খাবো না, চলো চলো আমরা ফিরে যাই, চলো এসো এসো। দেখেছ কেরম জল জমেছে? দেখো দেখো দেখো, সাবধানে এসো, এটা আবার হয়তো ড্রেনের মুখ খোলা আছে। এসো, সাদা বাঘ দেখতে যাবে
0: না?
1: হাওড়ার পুল, পাতাল রেল
0: না?
1: চলো চলো আমরা ফিরে যাই।
3: মনোজ মিত্র রচিত টাপুর টুপুর নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন বেনি মাধব, শুভ্র মজুমদার, গণেশ, রণীন্দ্রনাথ মিত্র, পথচারী রতন মুখোপাধ্যায়, রঞ্জন রায় গৌরাঙ্গ ব্রহ্ম, কেষ্ট দুলাল দীপক দাস, মরালি ময়ূরী মিত্র, সম্পাদনা শুভ্র প্রকাশ দে, পরিবেশনায় সুন্দরম।
4: একটু পরেই অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিল্পী মধুরিমা শীল, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন।

এতক্ষণ দিলরুবায় লঘু সঙ্গীতের সুর শুনলেন শিল্পী অরূপ কুমার সেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন ভজন, শিল্পী পুতুল দত্ত। শিল্পীর প্রথম নিবেদন একখানি মিরার ভজন।

এতক্ষণ শুনছিলেন ভজন শিল্পী পুতুল দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী সুমিত মিশ্র, রাগ গোরখ কল্যাণ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য।

এতক্ষণ গোরখ কল্যাণ রাগে খেয়াল শুনলেন শিল্পী সুমিত মিশ্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন তবলা, শিল্পী তন্ময় বসু। প্রথমে চার তাল কি সওয়ারি, পরে তিন তাল। শিল্পীকে সারেঙ্গিতে সহযোগিতা করেছেন ওস্তাদ আল্লা রাখা কলাবন্ত।

প্রথমে চার তাল কি সওয়ারি, পরে তিন তালে তবলা শুনলেন শিল্পী তন্ময় বসু। শিল্পীকে সারেঙ্গিতে সহযোগিতা করলেন উস্তাদ আল্লাহ রাখা কালাবন্ত। এরই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

0: capacity will be brought to 300 million metric tons per annum. He said that the first greenfield refinery is being established after a gap of 10 years. Union Minister for Jal Shakti C.R. Patil yesterday reiterated that the rejuvenation of River Ganga is a shared national responsibility requiring sustained collaboration among central ministries, state governments, urban local bodies, scientific institutions and local communities. The minister said this while chairing the 19th meeting of the Empowered Task Force on River Ganga. He emphasized that strengthening sewage infrastructure, promoting reuse of treated wastewater and conserving wetlands and biodiversity will collectively accelerate the vision of an Aviral and Nirmal Ganga. He added that these acts will also ensure long-term water security and ecological resilience across the Ganga basin. Vice President C.P. Radhakrishnan interacted with 40 participants of MP Lead Fellows at Uprashtrapati Bhavan yesterday. In his address highlighting the importance of constitutional values, Mr. Radhakrishnan said, "Democracy flourishes when citizens uphold their duties along with their rights." The Vice President urged the fellows to learn with curiosity, innovate fearlessly, and remain committed to the larger national interest, expressing confidence that the MP Lead Fellowship would nurture future nation builders committed to a developed and self-reliant India. In Jammu and Kashmir, the first batch of pilgrims for the Sri Amarnath Ji Yatra yesterday reached the twin base camps at Nunwan in the Pahalgam area of Anantnag district and Baltal in Ganderbal district under tight security. The 57-day pilgrimage to the Holy Cave Shrine was formally flagged off from Jammu in the early hours by Lieutenant Governor Manoj Sinha. In the FIFA World Cup, Spain will take on Austria in a round of 32 match at the Los Angeles Stadium in Inglewood, US at 12:30 a.m. Indian Standard Time. In other round of 32 matches, Portugal will clash with Croatia in Toronto, Canada today at 4:30 a.m. IST. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, কথিকা, বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ বলবেন ডক্টর অভিজিৎ ঘোষাল, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, কোন পাতা কোন রোগে বলবেন ডাক্তার সুবল মাইতি, শুনবেন প্রথম পর্ব, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমরেশ মুখোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত অহনা শেঠের কণ্ঠে, 8:30 জানা অজানা শুনবেন ধারাবাহিক কথিকা বন মহোৎসবের তৃতীয় পর্ব বলবেন অধ্যাপিকা সুপ্রীতি পাল, 8:05 নিরাময় ওয়ার্ল্ড জোনোসিস ডে এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ, 8:20 শুনবেন গান্ধী চর্চা গান্ধীজির রচনা থেকে পাঠ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট প্রযোজনা হর্ষ পাণ্ডে শুনবেন অনুষ্ঠান মৌরাণী শিখা দাস, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 10:00 নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অধিবেশনের সরাসরি সম্প্রচার, এরপর যুববাণীর অনুষ্ঠান যুববাণী প্যানোরামা বিষয় মগজ মিটার উপস্থাপনায় কিংসুক ঘোষ ও সায়নী মজুমদার, বেলা 12:00 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 12:33 উনজমির দুন ফসল অনুষ্ঠানে বিষয় তরমুজ থেকে গুড় তৈরি অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল কাজের খোঁজে অতিথি সমাজকর্মী দেবলীনা ভৌমিক অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা সাহা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে বিষয় সময়ের পরিবর্তনশীল প্রেক্ষাপটে সাঁওতাল আলাপচালিতায় সহকারী অধ্যাপক শ্রীপতি টুডু ও সহকারী অধ্যাপক রাজীব মুর্মু শুনবেন প্রথম পর্ব, এরপর লোকগীতি পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা বিষয় মাঠে ময়দানে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান শুনবেন জামালপুর হাইস্কুলের শিক্ষক তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় ও তিন শিক্ষার্থীর আলাপ।

রিতা সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় সতীশ রায় মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শিশুদের অনুষ্ঠান মেরু আরাং, শিশুদের পরিবেশনায় একটি মিশ্র বিনোদনমূলক অনুষ্ঠান, পরিবেশনায় কিয়া ঝর্ণা রসিকা ও গাওতা। 6:40 কৃষি কথার আসর, প্রথমে মাছ চাষে পরিবেশ দূষণের প্রভাব, এই বিষয়ে ডাক্তার সুবীর নাগের সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়, এরপর সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এই বিষয়ে শুনবেন ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:30 সমীক্ষা, বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য। রাতারটায় নাটক ভালো আছি ভালো থেকো, রচনা মৈনাক সেনগুপ্ত, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরিও দাদরা, পরিবেশনায় শ্রুতি গুপ্ত। 9:30 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 9:45 নজরুল গীতি শিল্পী সুস্মিতা পাল, 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন শিল্পী সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, 10:45 গজল শুনবেন শর্মিষ্ঠা ভট্টাচার্যের কণ্ঠে। রাত 11:00 বেহালায় লঘু সঙ্গীতের সুর, শিল্পী অনুপম আচার্য। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার। রাত 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় রাহুল চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত সরজিৎ সেন। 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, 6:45 ভজন শিল্পী কৃষ্ণা নিয়োগী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা, 8:30 নজরুল গীতি সুস্মিতা পালের কণ্ঠে, 8:45 গজল শিল্পী শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:05 বেহালায় লঘুসঙ্গীতের সুর শিল্পী অনুপম আচার্য, 9:10 রসধারা উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সুরভি উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী কৃষ্ণা কর। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় পুনম সিং, 7:10 রজনীকান্তের গান সুস্মিতা পালের কণ্ঠে, 7:30 দর্পণ, রাত 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95%, সবচেয়ে কম 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.8 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত এবং কখনও কখনও তা বৃদ্ধি পেয়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 6 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:17 হয়ে 23 সেকেন্ড। জয় হিন্দ।